আজ শুক্রবার, তেসরা আশ্বিন 1948 শকাব্দ, 25শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 7ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:28, 17 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 5:28, 17 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 23 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা মোহনায় যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে 25 সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থেকে প্রবল উত্তাল হয়ে উঠবে। দুপুরের পর থেকে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চল, বঙ্গোপসাগরের উত্তর, দক্ষিণ মধ্য ও সংলগ্ন অঞ্চলে 25 সেপ্টেম্বর পর্যন্ত মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজ।

0: আছে বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন কোরআন থেকে পাঠ।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

يوما واخشوا يوما لا يجزي والد عن ولده

0: وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم.
1: অর্থাৎ খোদা বলেন, হে মানবগণ, তোমাদের প্রভু খোদাকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো যেদিন পিতা নিজ পুত্রের এবং পুত্র নিজ পিতার কোনোই উপকার করতে পারবে না। খোদার অঙ্গীকার সত্য, সুতরাং এই পার্থিব জীবনে খোদা সম্পর্কে কোনো প্রতারক যেন তোমাদিগকে প্রতারিত করতে না পারে। নিশ্চয় আল্লাহ জানেন কোন সময় কেয়ামত বা মহাপ্রলয় ঘটবে। তিনি বারিধারা বর্ষণ করেন, মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন। কেউ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না যে কোথায় তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও বিশেষজ্ঞ।
2: শুনলেন কোরআন থেকে পাঠ। সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: সুস্মিতা গোস্বামীর গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল সঙ্গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস থাকছে কথিকা আমন ধানে রোগ পোকা নিয়ন্ত্রণ, বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস। 6:40 আপনার স্বাস্থ্য, বিনা অপারেশনে শিশুর সুস্থ হৃদয়, এই বিষয়ে বলবেন ডাক্তার জয়িত্রী মজুমদার। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় অমৃতা হালদার রায় এবং প্রণব নস্কর। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা। 8:00 জানা অজানা থাকছে কথিকা ছাতু ছত্রাক মাশরুম, বলবেন ডক্টর অভিক সামন্ত, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নিরাময়, 8:20 গান্ধী চর্চা, পল্লী সমাজের সংস্কারক গান্ধীজি, বলবেন ডক্টর রেণুপদ ঘোষ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন পণ্ডিত সুজিত সাহা। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় কার্তিক ঘোষ। 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন, উপস্থাপনা সম্পূর্ণা চক্রবর্তী এবং দেবজিৎ অধিকারী। বেলা 12:00 নজরুল গীতি শিল্পী মদন মান্না। 12:15 লোকগীতি পরিবেশন করবেন রীতা বসু। 12:30 উনজমির দুন ফসল। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল, বিষয় আলাপি কলম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌসুমী মুখোপাধ্যায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 2:30 সাঁওতালি সঙ্গীত পরিবেশনায় মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। এরপর কথিকা নমামি গঙ্গা যোজনা, বলবেন দীনবন্ধু সোরেন। সবশেষে পায়রানি সোমবারী মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায় সাঁওতালি সঙ্গীত। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, 5:30 বিদ্যার্থীদের জন্য। 6:05 সাঁওতালি লোকগীতি পরিবেশনায় পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে স্বরচিত ছোট গল্প পাঠ করবেন বাদল হেমব্রম, এরপর লোকগীতি পরিবেশনায় লক্ষণ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, বলবেন বৈজয়ন্ত চক্রবর্তী। 8:00 বাংলা নাটক ইন্দ্রজিৎ এবং ইন্দ্রজিৎ, রচনা বাদল সরকার, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন পণ্ডিত সুজিত সাহা। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমন্ত বোস। 9:45 রজনীকান্তের গান পরিবেশনায় সুর ও শিখা। 10:10 সেবা সংকল্পে অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:25 নজরুল গীতি শিল্পী মদন মান্না। 10:45 হাওয়াইয়ান গিটার বাজিয়ে শোনাবেন পূজা সমাদ্দার। 11:00 লোকগীতি শিল্পী রীতা বসু। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সোহিনী রায়চৌধুরী। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা। 6:35 রামচরিত মানুষ 244তম পর্ব। 6:45 ভজন পরিবেশন করবেন সোহিনী রায়চৌধুরী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা নীনা মোদক। 8:30 রজনীকান্তের গান পরিবেশনায় সুর ও শিখা। 8:50 লোকগীতি শিল্পী রীতা বসু। 9:10 রসধারা, উপস্থাপনা সবিতা পোদ্দার। 10:15 অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। বেলা 12:00 সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন পণ্ডিত সুজিত সাহা। বিকেল 5:10 সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে পডকাস্টের ত্রয়োদশ পর্ব। 5:20 উর্বশী। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুল গুলশান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের কুড়িতম আসরের প্রতিদিনের হাইলাইট শুনলেন আজকের অনুষ্ঠান সূচি। এখন
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাতের ভাদনগর পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নতুন দিল্লিতে আজ আরোগ্য মন্থন 2026-এর উদ্বোধন করবেন। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিরসনে ভারত দ্বিরাষ্ট্র সমাধান নীতির প্রতি স্পষ্ট ও ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান যোগাযোগ এবং আন্তর্জাতিক ভ্যালু চেইনে অংশগ্রহণের প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়েছেন। এশিয়ান গেমসে কাবাডিতে সেমিফাইনালে ভারতের পুরুষ দল আজ থাইল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় প্রতিযোগীরা গতকাল মোট 5টি পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাতের ভাদনগর পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। এই যাত্রার উদ্দেশ্য হল বিভিন্ন স্থানে যুবা অংশগ্রহণ এবং সমাজ সেবাকে সংযুক্ত করা। এই সেবাযাত্রা 17ই সেপ্টেম্বর শুরু হয়েছে এবং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসক হিসেবে 25 বছরের জনজীবনকে তুলে ধরার জন্য বৃহত্তর সেবা সংকল্প অভিযানের একটি অংশ।
2: 2047 तक विकसित भारत के निर्माण में हमें युवा शक्ति की बहुत बड़ी भूमिका को एकदम से मजबूती के साथ आगे बढ़ाना है। आज की युवा पीढ़ी विकसित भारत की निर्माता भी है और यही पीढ़ी एक बड़ी लाभार्थी भी होगी। और इस दायित्व को निभाने के लिए भारत को जमीन पर जानना, समझना, देश की हर बारीकियों को अनुभव करना बहुत जरूरी है और इसमें সেবা সংকল্প যাত্রা নিশ্চিত রূপে আপনার জীবনে অহম ভূমিকা নিভানে বালি।
1: এই কর্মসূচির মূল লক্ষ্য হল সমাজসেবা ও জনসম্পৃক্ততার কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া। বারাণসী ও ভাদনগরের মধ্যে দ্বিমুখী মোটরসাইকেল যাত্রায় তরুণ অংশগ্রহণকারীরা একাধিক রাজ্য, জেলা ও গ্রাম অতিক্রম করার সময় স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং অংশ নিয়েছেন সেবামূলক কাজকর্মে। এই যাত্রাটি 7ই অক্টোবর পর্যন্ত চলার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যেই সেবার মানসিকতা থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী গতকাল ভার্চুয়াল মাধ্যমে ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় কালে একথা বলেন। মতবিনিময়ের সময় সেবাযাত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। তারা জানান, অভিযানের অঙ্গ হিসেবে তারা বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। যাত্রাপথে সাধারণ মানুষের সঙ্গে তারা মতবিনিময় করেন।
2: सेवा यही मुख्य हमारा काम होना चाहिए और हम सेवा कर कर के ही सेवा का संदेश देंगे, शब्दों में नहीं देंगे। हमारे आचरण से लोगों को पता चले कि राजनीति में सत्ता कितनी ही क्यों न बड़ी हो जाए, लेकिन हमारा मार्ग सेवा का ही रहेगा। हम कभी भी सेवा के मार्ग से नहीं विचलित होंगे। कितने ही ऊंचे शिखर पर पहुंचेंगे, लेकिन सेवा परमो धर्म इस भाव को लेकर आगे बढ़ेंगे।
1: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে কয়েকটি নতুন পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে ন্যাশনাল হেলথ কেয়ার প্রোভাইডার্স রেজিস্ট্রি মোবাইল অ্যাপ চালু করা হবে। যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পগুলিতে ভালো কাজ করেছে, অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বেঙ্গালুরুতে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, যুব সমাজকে নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলির বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুল, ITI, পলিটেকনিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। এই চ্যালেঞ্জের জন্য পরিচ্ছন্ন সুস্থায়ী ভারত, সমৃদ্ধ কৃষক, সমৃদ্ধ ভারতের মতো প্রধান 5টি জাতীয় বিষয় নির্ধারণ করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসে নতুন দিল্লিতে প্রতিযোগিতাটির জাতীয় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় পিএম স্বনিধি যোজনা।
3: দেশের পথবিক্রেতা ও হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি বা পিএম স্বনিধি প্রকল্প। ২০২০ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই কার্যকরী মূলধনের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত দেশে ৭৮ লক্ষেরও বেশি হকার এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই প্রকল্পের প্রভাব পড়েছে ব্যবসায়িক আয়েও। পেশার সঙ্গে যুক্ত সঞ্জীব বেরার মতে, এই যোজনার ফলে দেশের পথবিক্রেতারা ধীরে ধীরে আরও সুসংগঠিত ও স্বীকৃত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন।
4: প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনার যে লোনটা আছে, সেই লোনটা যেখানে আমাদের কোনো ফিক্সড ডিপোজিট লাগছে না, যেখানে আমাদের কোনো গ্যারান্টি হিসেবে কোনো জায়গা জমি রেকর্ড বা পট্টা লাগছে না, এইটা আমাদের পক্ষে খুবই একটা সুবিধাজনক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের আর্থিক সহায়তা এটা যদি পায়, আমরা আস্তে আস্তে আমরা এই জায়গা থেকে আমরা একটু বড় জায়গায় যেতে পারি।
3: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ২৭শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৮তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি ভারত তার স্পষ্ট ও ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চ পর্যায়ের মন্ত্রিস্তরীয় বৈঠকে সেক্রেটারি পশ্চিম সিবি জর্জ অংশগ্রহণ করেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারতের এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবসম্মত সহায়তার সমন্বয় রয়েছে। এছাড়া নিউ ইয়র্কে ইউএনজিএর ফাঁকে G7-এর বর্তমান সভাপতি দেশ ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিত G7 উন্নয়ন সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠকেও জর্জ অংশগ্রহণ করেন। নিজের বক্তব্যে তিনি ভারতের মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথের উপর জোর দেন, যা সর্বোদয়ের নীতির উপর প্রতিষ্ঠিত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক ভ্যালু চেইন ও সরবরাহ শৃঙ্খলে অংশগ্রহণ জোরদার করার প্রচেষ্টার উপর আলোকপাত করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৩তম পাফি বার্ষিক ফোরাম ২০২৬-এর লিডারশিপ ডায়ালগে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, ভারত এমন একটি অর্থনীতির অবস্থান থেকে বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছে, যা ভবিষ্যতে ৩০ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে আজ থেকে শুরু হচ্ছে ইউপি আন্তর্জাতিক বা উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ সংস্করণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৫ দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আলটিমেট সোর্সিং বিগিনস হিয়ার এই মূল ভাবনা নিয়ে আয়োজিত প্রদর্শনীটি ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং রাজ্যের উদ্যোক্তা, নির্মাতা ও রপ্তানিকারকদের সরাসরি বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করবে। এই আয়োজনে ২৪০০-এর বেশি প্রদর্শক, ১,৫০,০০০ ক্রেতা এবং ৪,৫০,০০০-এর বেশি সাধারণ দর্শনার্থীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। এছাড়া ৮৫টি দেশ থেকে ৫৫০-এরও বেশি আন্তর্জাতিক ক্রেতা এতে যোগ দেওয়ার কথা। এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের পুরুষ কাবাডি দল সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হবে। অন্যদিকে মহিলা হকি দল জাপানের বিরুদ্ধে খেলবে আজ। ভারতীয় শুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমার ও কমলজিত আজ পদক জয়ের লক্ষ্যে মাঠে নামবেন। এছাড়া ভারতের ব্যাডমিন্টন ডাবলস দলগুলিও আজ তাদের এশিয়ান গেমস অভিযান শুরু করবে। ভারত গতকাল 5টি পদক পেয়েছে, এখন পর্যন্ত মোট 17টি পদক নিয়ে পদক তালিকায় 26তম স্থানে রয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাটের ভাদনগর পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নতুন দিল্লিতে আজ আরোগ্য মন্থন 2026 উদ্বোধন করবেন। এশিয়ান গেমসে কবাডিতে সেমিফাইনালে ভারতের পুরুষ দল আজ থাইল্যান্ডের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরের খবর শুনবেন সকাল 7:25।
0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
1: আমন ধানের রোগ পোকার ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ পোকা ও রোগের ক্ষেত্রে কৃষকরা জানেন, প্রধানত মাছরা পোকা, বাদামি সাদা পিট শোষক পোকা এবং যেটা দুধধান অবস্থায় আসে গন্ধি পোকা। এছাড়াও কিছু কিছু দেখবেন চুঙি পোকা, পাতামোড়া পোকা খুব অল্প বিস্তর দেখা যায়। বর্তমানে কৃমিশত্রুর আক্রমণ, দোয়ে পোকা ও কিছু মাকড়েরও কিন্তু ধানে আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া রোগের ক্ষেত্রে কিন্তু খুবই পরিচিতির মধ্যে কৃষকরা জানেন বাদামি দাগ, ঝলসা এবং খোলা ধসা, খোলা পচা এবং নকল ভোসা, যেগুলি ছত্রাকজনিত। এছাড়া বৃদ্ধির দশার ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা ও পাতাই দাগ, এই রোগ দুটো কিন্তু দেখতে পাওয়া যায়। তবে এই রোগ ও পোকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কৃষকদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে বেশি করে খেতে জৈব সার ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষ করতে হবে, মানে আলের যে ধারে ঘাস থাকে সেগুলো সরিয়ে দিতে হবে এবং প্রধানত একটা কি দুটো চাষের পরে কিছুদিন জমিটা ফেলে রাখার পরে আমরা সেচ চাষটা যেন তারা দেয় 10-12 দিন পরে। এবং যে শস্য পর্যায় বলে অবশ্যই কৃষক যেন ধানের আগে পাট অথবা ডাল শস্য করেছে, তৈলবীজ অথবা ধানের পরে কোনো সবজি করবে, এই শস্য পর্যায়টা যেন তারা মাথায় রাখে যে ধানের পরে ধান একইভাবে যেন না আসে। তাহলে কিন্তু যে রোগ পোকাগুলোর কথা বললাম তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেড়ে যাবে। এবং কি না যে নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সার যেন কৃষক অবশ্যই কম দেয়, কেন নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সারে রোগ পোকার আক্রমণ বাড়িয়ে তুলবে। এবং সারি থেকে সারি এবং গাছ থেকে গাছের যে দূরত্ব সেটা মেনটেন করতে হবে, তাহা নাহলে রোগ পোকার সমস্যা। এবং গাছের চারদিকে খেতে যেন কোনো ছায়াযুক্ত স্থান না থাকে, তাহলে পাতামোড়া পোকা, বাদামি সাদা পিট শোষক পোকা এবং বাদামি দাগ ও ঝলসা রোগের প্রকোপ, আরও বিশেষত খোলা পচা খোলা ধসা যেগুলো চলে আসে সেগুলোর প্রকোপ বেড়ে যাবে। এবং বর্তমানে কতগুলো জিনিস করতে হবে, যে ধরুন অ্যাজোলা জমিতে একটু বেশি পরিমাণে ব্যবহার, বায়ো ফার্টিলাইজার আমরা জৈব সারের সাথে যদি মিশিয়ে দিই সেক্ষেত্রেও ভালো হবে। এবং জলটা ঢোকানো বেরোনো, মানে কৃষকরা জানেন যে গাছ লাগানোর পরে বিশেষত বৃদ্ধির দশায় আমরা সাধারণত দেখি কি না 3-4 দিন জল ধরে রাখলাম, 20-25 দিন পরে তারপরে বের করলাম। এক্ষেত্রে যেরকম কিছু কিছু পোকা জলের মাধ্যমে এবং রোগ জীবাণু বেরিয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ জিনিস গাছের দ্বিতীয় শ্রেণীর খাদ্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সিলিকন, যেটা জৈব সার রাসায়নিক সার দেবার ফলে মাটিতে থাকে, তার যে অ্যাভেলেবিলিটি মানে গাছ টেনে নেবার ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে। এছাড়া অনেক সময় কিছু রঙিন কালারযুক্ত ফুল মানে ক্ষেতের পাশে যদি করে রাখা হয়, বিশেষত গাঁদা ফুলের গাছ, অন্য কোনো কালার, কোনো তিলের গাছ যদি রাখি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই রোগ পোকার আক্রমণ অনেকাংশে কমছে। এছাড়া যদি দেখেন যে কৃষকরা দেখতে পাচ্ছে পোকামোকার আক্রমণ বাড়ছে, বন্ধু পোকা অতটা নেই এবং রোগ পোকার আক্রমণ, সেক্ষেত্রে কৃষকরা প্রয়োজন ভিত্তিক কিছু কিছু অনেক সময় দানাদার ওষুধও তারা দিতে পারে, ক্লোরাল ট্রানিফল ইউজ করতে পারে, সেক্ষেত্রে কাটা ফাইটোক্লোরাইড এবং পিপ্রোনিন দানাও অনেক সময় তারা ব্যবহার করতে পারে। এবং রোগ পোকার ক্ষেত্রে সেক্ষেত্রে তন্ত্রীয় এবং স্পর্শযুক্ত কিছু কিছু ছত্রাকনাশক, হেক্সাকোনাজল সেখানে ইউজ করতে পারে বিভিন্ন রোগের ক্ষেত্রে। এইভাবে কৃষকরা যদি যত্ন নেয় তাহলে ক্ষেত্র আমন ধানের ক্ষেত্রে তাদের যে রোগ পোকার সমস্যা সেগুলো ক্ষেত্রে কিন্তু বাড়বে। এবং এই যে রাসায়নিক কীটনাশক যত কম দেবেন পরিবেশকে রক্ষা করবে, বন্ধু পোকার সমাবেশ বিশেষত বোলতা মাকড়সা টিপোকা বাটলে পরবর্তী যে চাষ হবে ধানের পরে সেক্ষেত্রেও রোগ পোকার আক্রমণ অনেকটা কম হবে, পরিবেশ রক্ষা পাবে এবং পরবর্তী বংশের ক্ষেত্রে আমরা যে দানা যে খাদ্য গ্রহণ করব বিষমুক্ত ফসলও কিন্তু আমরা সেক্ষেত্রে নিতে পারব।
0: এতক্ষণ শুনলেন আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। একটি সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সংলগ্ন জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে, ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলা এবং হিমালয় সংলগ্ন জেলাগুলির দু একটি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর, এর সঙ্গেই শেষ হল আজকের চাষবাস। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য,
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, বিনা অপারেশনে শিশুর সুস্থ হৃদয়, এই নিয়ে একটি কথিকা বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়িত্রী মজুমদার।
2: এখন আমরা বলবো বাচ্চাদের হার্টের যে ফুটো বা বাচ্চাদের হার্টের যে সমস্যা জন্মগত, সেগুলো কি কখনো বুক না কেটে বোতাম দিয়ে বা মাইক্রোসার্জারির মাধ্যমে ভালো করা সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব। সেক্ষেত্রে কিছু কিছু হার্টের রোগ আছে, যেমন হার্টের উপরে দুটো কামরার মাঝখানে যখন ফুটো থাকে তাকে আমরা বলি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অর্থাৎ দুটি অলিন্দ বা এট্রিয়ামের

0: মাঝখানে যে ডিফেক্ট সেখানে সেপটামটি থাকে না, সেক্ষেত্রে আমরা বোতাম দিয়ে মাইক্রোসার্জারি করে কুচকির মধ্যে দিয়ে গিয়ে বা গ্রয়েনের মধ্যে দিয়ে গিয়ে আমরা কিন্তু বাচ্চাকে সারা জীবনের মতো সুস্থ করতে পারি। এবং এই বোতামটি অনেক সময় আপনারা বলেন যে ডাক্তারবাবু বোতামটা হার্ট থেকে খুলে যাবে না, তো আমরা বলি না, বোতামটি হার্টের অংশ হয়ে যাবে। অর্থাৎ কি না, হার্টের যে এন্ডোথেলিয়াম সেটা বোতামের ওপর গজিয়ে সারা জীবন কিন্তু বোতামটিকে হার্টের অংশ করে রাখবে। একইভাবে বলি নিচের দুটো কামরার মাঝখানে যে ফুটো থাকে তাকে বলে ভিএসডি বা ভেন্ট্রিকুলার সেপটাল ডিফেক্ট। অর্থাৎ দুটি নিলয় বা ভেন্ট্রিকুলের মধ্যে যে সেপটাম, সেই সেপটামে যদি ডিফেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু সেটিকেও আমরা বোতাম দিয়ে বন্ধ করতে পারি। প্রোভাইডেড বা দেখতে হবে স্বভাবতই যে সেটি বোতাম দিয়ে বন্ধ করার যোগ্য কিনা। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ফুটোটি ভালভের খুব কাছে আছে, মহাধমনীর ভালভের কাছে আছে, সেক্ষেত্রে কিন্তু বোতাম ভালভ থেকে লিক করতে পারে, সেই মুহূর্তে আমরা বোতাম বন্ধ করতে পারি না, তখন আমাদের বুক কেটে সার্জারির দিকে এগোতে হয়। এবার আসি পিডিএ বা পেটেন্ডাক্টাস আর্টেরিওসাস। এটি হচ্ছে মহাধমনী এবং ফুসফুসের শিরার মধ্যে একটি গ্যাপ বা এক্সট্রা কানেকশন, যেটা কিনা আমরা বোতাম দিয়ে বন্ধ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই, অর্থাৎ মাইক্রোসার্জারির মাধ্যমে। এবং অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চা যার ওজন অত্যন্ত কম, ফলে যে সমস্ত ম্যানুভার বা যে সমস্ত শীত বা তার দিয়ে আমরা হার্টের মধ্যে পৌঁছাই সে সমস্ত তারের সাইজ বা আয়তন একটু বড় এবং বাচ্চার ক্ষতি করতে পারে, কারণ বাচ্চার শিরা অত্যন্ত সরু। সেক্ষেত্রে খুব ছোট বাচ্চার যদি বড় ধরনের পিডিএ থাকে সেগুলোকে আমরা বুক কেটে সার্জারির দিকে এগিয়ে নিয়ে যাই। তাহলে আমি এবার বলি যে কোন কোন ক্ষেত্রে অবশ্যম্ভাবীভাবে সার্জারি প্রয়োজন। হ্যাঁ, তাহলে আসি যে সমস্ত হার্টের রোগ যেখানে কামরাগুলি উল্টো পাল্টে রয়েছে, অর্থাৎ কিনা টিজিএ, মহাধমনী উঠেছে ডান দিকের কামরা থেকে, ফুসফুসের ধমনী উঠেছে বাম দিকের কামরা থেকে, অর্থাৎ কিনা সিস্টেমিক আরভি বলি আমরা। ডান অলিন্দ স্বভাবত লাংসের শিরাকে সাপোর্ট করে, কিন্তু টিজিএতে ডান অলিন্দ বা আরভি সাপোর্ট করছে বা উৎপন্ন করছে মেইন আর্টারি বা মহাধমনীকে। এই যে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি, এই ক্ষেত্রে কিন্তু সদ্যজাত শিশুর 30 দিনের মধ্যে কিন্তু বুক কেটে অপারেশন করে সারা জীবনের মতো সুস্থ হওয়া সম্ভব। আবার বলি টিএপিভিসি, যেটা আমি বলেছি অলরেডি, সেটা হচ্ছে যে ফুসফুসের যে শিরাগুলি অর্থাৎ পালমোনারি ভেন, যেগুলো শুদ্ধ রক্তকে বা হার্টের বাম দিকে নিয়ে আসছে, সেই শিরাগুলি যদি কখনো না কখনো ডান দিকে চলে আসে, সেক্ষেত্রে ভালো রক্ত খারাপ রক্ত সমস্ত মিলমিশ খাচ্ছে এবং বাচ্চাটি নীল হচ্ছে, এক্ষেত্রে জন্মের পরপরই 2 মাসের মধ্যে কিন্তু এই টিএপিভিসি বুক কেটে অপারেশন করে সারা জীবনের মতো সুস্থ হওয়া সম্ভব। যদিও বা অপারেশনের পরপরই বাচ্চা একটি ঝড়ের মধ্যে দিয়ে যায় এবং কোনো কোনো বাচ্চা 7 দিনে ভালো হয়, কোনো কোনো বাচ্চার ভালো হতে একটু লম্বা সময় লাগে, সেটি আলাদা আলাদা বা পৃথক পৃথক ক্ষেত্রে পৃথক, কিন্তু বাচ্চার আপামরভাবে বলতে গেলে এই সমস্ত হার্টের রোগ থাকলে বাচ্চার জন্মগতভাবে বুক কেটে অপারেশন করলে কিন্তু ভালো হয়ে যাওয়া যায়। আরেকটি বলি খুবই কমন বা খুবই দেখা যায়, যেটি কিনা হচ্ছে টেট্রোলজি অফ ফ্যালো। এখানে হার্টের নিচের দুটো কামরার মাঝখানে বড় ফুটো থাকে এবং ফুসফুসের শিরাটি চাপা থাকে, সেক্ষেত্রে আমরা ওপেন হার্ট সার্জারি করে 6 থেকে 8 মাসের মধ্যে কিন্তু বাচ্চাকে সুস্থ করে দিতে পারি।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল বিনা অপারেশনে শিশুর সুস্থ হৃদয়। কথিকাটি বললেন হৃদরোগ বিশেষজ্ঞ
2: ডাক্তার জয়িত্রী মজুমদার।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

কালো মেঘ এখনো আমাদের চোখ রাঙাচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে মাঝে সাঝে, অথচ খাতায় কলমে শরৎকাল। ভাদ্র পেরিয়ে আশ্বিন পড়ে গেছে, এবার অন্তত বর্ষা বিদায় নিয়ে শরতের জন্য জায়গা ছেড়ে দিক, এই প্রার্থনা সঙ্গে নিয়ে এবং সকল শ্রোতা বন্ধুদের কুশল কামনা করে শুরু করলাম আজকের প্রাত্যহিকী।

শুরুতেই চোখ রাখব আজকের দিনে। আজ 25শে সেপ্টেম্বর। 1962 সাল থেকে 1967 পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। খুব সরল সাদাসিধে ছিল তাঁর প্রাত্যহিক জীবন। সৎ সাহসী এই মানুষটি আর কেউ নন, প্রফুল্ল চন্দ্র সেন। 1948 ডাক্তার বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় প্রথমে তিনি অসামরিক সরবরাহ দপ্তরের মন্ত্রী এবং পরে খাদ্য ও পুনর্বাসন দপ্তরের মন্ত্রী হন। রাজনীতি ছাড়া প্রফুল্লচন্দ্র সেনের আরেকটি বড় পরিচয় হল তিনি স্বাধীনতা সংগ্রামী। গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে চাকরি ছেড়ে তিনি 1921 অসহযোগ আন্দোলনে যোগ দেন। হুগলির গ্রামে গ্রামে এই আন্দোলনের কাজ করতে করতেই তিনি আরামবাগকে তাঁর কর্মকেন্দ্র হিসেবে বেছে নেন এবং 60 বছর সেখানে কাটান। এজন্য প্রফুল্লচন্দ্র সেন আরামবাগের গান্ধী নামে পরিচিত। কাঁথি ও তমলুকে লবণ আইন অমান্য আন্দোলনে, 1940 সত্যাগ্রহ আন্দোলনে এবং 1942 ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে তিনি অনেকদিন কারাবাস করেন। 1990 আজকের দিনেই প্রফুল্লচন্দ্র সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রতি রইল আমাদের শ্রদ্ধা।

200 বছরের ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে শত শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি পরম আকাঙ্ক্ষিত স্বাধীনতা। ভারতমাতার সেই বীর সন্তানদের আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। দেশবন্ধনা শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: সে তুমি আমার ভারত বর্ষ মাগো, শত শহীদের গাথা নিয়ে তুমি জাগো।
1: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম দেশবন্দনা।

এবারে চোখ রাখব অনুষ্ঠানের খবরে। ভরুকা মাউন্টেনিয়ারিং ট্রাস্ট আয়োজিত বক্তৃতা, বিষয় নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়। আমরা কি শিখলাম, সম্ভাব্য প্রস্তুতি বা কি? আজ সন্ধ্যা ৬টায় মহাবোধি সোসাইটি অব ইন্ডিয়া হলে, ঠিকানা কলেজ স্কোয়ার, 4A বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 73। বক্তৃতা প্রদান করবেন ভূতাত্ত্বিক ডক্টর দেবনাথ বসু।

এই সঙ্গেই জানিয়ে দিই একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে শুনছেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। ঘোষণাটি শেষ হলো।

0: সময় হয়ে গিয়েছে শ্রোতা বন্ধুদের চিঠির ঝাঁপি খোলা।
1: চন্দন আচার্য দেবগ্রাম নদিয়া থেকে লিখছেন, প্রভাতী বন্ধু প্রাত্যহিকী, ছোটবেলায় যখন জেনেছিলাম শুয়োপোকা তার জীবনচক্রের এক পর্যায়ে ভোল বদল করে প্রজাপতিতে পরিণত হয়, তখন খানিকটা অবাক হয়েছিলাম। আজ যখন দেখি পরিচিত কিছু আপনজনেরা ক্ষুদ্র স্বার্থের জন্য মানবিকতা নৈতিকতাকে পরিত্যাগ করে বন্য পশুর মতো হিংস্র আচরণ করে, তখন দুঃখ হয় তাদের এই মনুষ্য নামের মুখোশ দেখে।

কিন্তু প্রাত্যহী কি তুমি বিশ্বর প্রকৃতির কি অপূর্ব লীলা দেখো। এক এক ঋতুতে প্রকৃতি সেজে ওঠে একেবারে নতুন হয়ে, আর আমাদের হাতছানি দিয়ে ডাকে, আয় কাছে আয়, সাজিয়ে নে নিজেকে ফুল দিয়ে, পাতা দিয়ে, গন্ধ নিয়ে। আর আমরা প্রকৃতির সেই আহ্বান উপেক্ষা করে একের পর এক বনভূমি ধ্বংস করে প্রকৃতির নির্মল প্রান্তরকে বদলে দিয়েছি ইট কাঠ পাথরের যান্ত্রিক শহুরে সভ্যতায়। তাই মানুষ আজ নিজ বাসভূমে পরবাসী, মুখে রং মেখে বাইরের চেহারার যতই ভোল বদল করি না কেন, মনের দিক থেকে আমরা কতটা মানবিক তা আজ প্রশ্নের মুখোমুখি। তাই আশা রাখি ভোল বদল হোক অমানবিকতা আর স্বার্থপরতার, গড়ে উঠুক সৌভ্রাতৃত্বময় মানবিক পৃথিবী। লিখলেন চন্দনাচার্য, দেবগ্রাম, নদিয়া থেকে।

0: সেপ্টেম্বর মাসে দ্বিতীয় পক্ষের প্রাত্যহিকীর বিষয় ভুল বদল, এ নিয়েই খুলেছে চিঠির ঝাঁপি। চলে যাব পরের চিঠিতে। লিখছেন নয়াবাদ পঞ্চুষায়র কলকাতা থেকে শুক্লা হালদার। বন্ধুর ডাকেই পুনর্মিলন উৎসবে যোগ দিতে 25 বছর পর নিজের গ্রামে ফিরছে আনন্দ। শিরায় উপশিরায় খুশির বান ডাকছে তার। 20 বছর বয়সে পড়াশোনার জন্য সেই যে গাঁ ছেড়েছিল তারপর আর আশা হয়নি। উচ্চতর পড়াশোনা, গবেষণা, অধ্যাপনার উন্নতির চাকায় ভর করে সাফল্যের গাড়ি এগিয়ে চলেছে তরতরিয়ে। কিন্তু গ্রামে পা দিয়ে মন খারাপ হয়ে গেল। কোথায় গেল সেই ছায়াঘেরা পথ, টলটলে জলের পুকুর, উদার খেলার মাঠ? পুকুর বুঝিয়ে শপিং মলের ঝলকানি, খেলার মাঠে মাথা তুলেছে বহুতল, তাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে যে নদী, তার তীর ধরে রিসর্ট আর পিকনিক স্পটের সারি। গ্রামের এই ভুল বদলে হতাশ আনন্দ কিছু বলবার আগেই তাকে অবাক করে দিয়ে তার বন্ধু বলে ওঠে, তুই কিন্তু অনেক পাল্টে গেছিস। চমকে ওঠে আনন্দ। সত্যিই তো, যে ছেলেটা তরতর করে গাছে উঠত, সাঁতরে নদী এপার উপার করত, সে এখন লিফট ছাড়া ওপরে ওঠে না, বিলাসবহুল গাড়ি ছাড়া রাস্তায় বেরোয় না, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে অতিবাহিত হয় তার দিনগুলো রাতগুলো। যে তরুণ ঠিক করেছিল শিক্ষকের চাকরি নিয়ে গ্রামে ফিরবে, গ্রামে ভালো স্কুল করবে, লাইব্রেরি গড়ে তুলবে, পিছিয়ে পড়া মানুষদের উন্নতির জন্য কাজ করবে, সে তো পরিবর্তনের আদিম স্রোতে ভাসতে ভাসতে আধুনিক প্রযুক্তির জাহাজে চেপে বসা এক কেরিয়ার সর্বস্ব সুখী মানুষ। রাজার ঐশ্বর্য তাঁকে সুখ দেয়নি, শিশুপুত্রের নিষ্পাপ মুখ তাঁকে মায়ায় বাঁধতে পারেনি। এক ভোররাত্রে তিনি বেরিয়ে পড়েছিলেন মুক্তির খোঁজে। গৌতম বুদ্ধের করুণাঘন চোখ দুটি মানুষপটে ভেসে উঠতেই ঘুম ভেঙে যায় আনন্দের। শেষ প্রহরের ক্লান্ত চাঁদ তখনও আলতো আলো ছড়াচ্ছে চরাচরে। তখনই আনন্দ সিদ্ধান্তটা নেয়, সামনের মাসে বিদেশে চাকরির লোভনীয় প্রস্তাবের মসৃণ পথে না গিয়ে সে খুঁজে নেবে কোনো প্রত্যন্ত গ্রাম। গাছগাছালিতে ভরা সেই গ্রামের সবুজ শিশুদের মধ্যে সে জেলে দেবে শিক্ষার আলো, মানুষের মধ্যে বুনে দেবে সচেতনতার বীজ। সে ঘুরে বেড়াবে গ্রামে গ্রামে তার তারুণ্যের স্বপ্ন বহন করে। আরও একবার ভুল বদলাবে সে, তবে এবার উজান স্রোতে। লিখছেন শুক্লা হালদার, নয়াবাদ পঞ্চুষায়র কলকাতা থেকে। এখন সময় একটি ছোট্ট বিজ্ঞাপনের।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী।

পরের চিঠিটি লিখছেন আশিস কুমার রানা, ধর্মা, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, এই তো কিছুদিন আগের কথা, তখন ছিল না কোনো ট্রানজাকশন পিন, না ছিল ওটিপির গোপনীয়তা, কিউআর কোড কি সেটাও জানতাম না। বাংলার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, নতুন জামাকাপড় ভরে ওঠে শিশির ভেজা শিউলির সুগন্ধে, কেনাকাটা শুরু হতো ভাদ্রের প্রথম থেকেই, সেল সেল সেল, নগদ টাকায় দাম মেটানো কাগজে রসিদ, আর এখন অনলাইন পেমেন্ট, ভিড় ঠেলা বাজার ভুল বদল করে অনলাইন শপিং, আঙুলের চাপে সারা কলমহীন হিসেব নিকেশ, বৃহৎ বিশ্ব সংসারে প্রয়োজনীয় জিনিসপত্রের স্পর্শহীন পছন্দ, পরে আঙুলের ডগায় অর্থের লেনদেন, ডিজিটাল অর্থনীতির ডটকমের প্রযুক্তির বাজার, আলু থেকে আলপিন, জল থেকে জামা, চকোলেট, ঔষধ থেকে পিৎজা, সব মোবাইল মগজের মার্কেটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অদৃশ্য চিপে নিয়ন্ত্রিত ধরণী। হায়, আমি নির্বাক ডিজিটাল নিরক্ষর, পিছিয়ে পড়ার পিছুটানে ভীত। এখন দোকানে দোকানে মা বোন পিসিমাসির ভিড় কমেছে, হারিয়ে যাচ্ছে পোশাক পছন্দের অ্যাসিড টেস্ট, কাপড়ের ব্যাগ বদলে এনেছে প্লাস্টিকের প্লাবন, এখন তাতেই ভর্তি হয় অষ্টমীর আনন্দ, দশমীর প্রণাম বদলে ইলেকট্রনিক শুভেচ্ছা বার্তা, ছোট্ট ছোট্ট ছেলেমেয়ের খিলখিলে মুক্তঝরা হাসি, বাতাসে শরতের কাশশুভ্র বাঁশির সুর বদলে গেল মাল্টিমিডিয়ার স্ক্রিনে, চাঁদের হাটের এক ফালি জ্যোৎস্নার স্নিগ্ধতা ছিল, সবকিছুই নিয়ম মাফিক হতো, ঋতু পরিবর্তন হতো পৃথিবীর বার্ষিক গতির ছন্দে, এখন ঋতু রূপ বদলেছে, শরতের সকালগুলো ভোল বদলে ভ্যাপসা মেঘলা বাদল, ঝরঝর বর্ষার লম্বা ঝিরঝিরি দিন, সহজ পাঠে শরৎ এসেছে, শুধু ভোল বদলে হিমের পরশ নেই, ঘাসের আগা আর শিশির সম্পৃক্ত হচ্ছে না, খিচুড়ি লাবড়া নাড়ু পায়েস জিলিপি পাঁপড় স্বাদের লাবণ্য ভোল বদল করে ফাস্টফুডের ফোলা প্যাকেট, জটিল রোগের প্রেসক্রিপশন, ফেরিওলা ভোল বদলে ডেলিভারি বয়, আরও কত বদলে বদলে গেল বয়স, মানুষের প্রয়োজনে ব্যবহারে বা অপব্যবহারে পাল্টেছে প্রকৃতি, সমাজের নিয়ম নীতির সমীকরণ, মুখ মুখোশে ভালো মন্দে ভোল বদলেছে প্রকৃতি, এই বদল কখনো সৃষ্টির সুখী গৃহকোণ, আবার কখনো ধ্বংসের ধূসর আধার, তাই বদল হোক উন্নতির স্বার্থে, স্বার্থপরতার স্বার্থে নয়। লিখলেন ধর্মা, পশ্চিম মেদিনীপুর থেকে আশিস কুমার রানা।

চলে আসি পরের চিঠিতে। প্রিয় প্রাত্যহিকী, ভুল বদল, ছোট্ট দুটি শব্দ, গভীর অর্থবহ, সেই সিনেমাটির কথা মনে পড়ছে। রাজা শিকার হয়েছিলেন চক্রান্তের, আশেপাশের অমাত্য মন্ত্রীরা বিশ্বাসঘাতকতা করেছিল, গুপ্ত হত্যায় প্রয়াসী সবাই ভেবেছিল রাজা মৃত। হ্যাঁ, এভাবেই চিঠি।

যে শুরু করেছেন গড়ফা যাদবপুর থেকে শাহানা নন্দন, লিখছেন, অথচ রাজা জীবিত অবস্থায় আত্মপ্রকাশ করলেন, ভুল বদলে সন্ন্যাসী রূপে ফিরলেন স্বরাজ্যে। একই রকম ঘটনা দেখেছি নিরীহ যুবক চক্রান্তের শিকারেই কারাগারে বন্দী, অদ্ভুত উপায়ে জেল থেকে পালিয়ে হঠাৎ পাওয়া গুপ্তধনে কাউন্ট পদাধিকারী এবং সেই প্রতিশোধ নেওয়ার কাহিনী। হয়তো এসব গল্প কথা, তবে গল্প তো জীবনে নানা উঠাপড়া নিয়েই লেখা হয়, তাই তো বাস্তব আর কল্পনার মিশেলে দেখি চিরপরিচিত অনেক বহুরূপী রাতারাতি ভুল বদলের ঘটনা, শুঁয়োপোকার প্রজাপতিতে রূপান্তর অথবা পুরুষরূপী সাহসী নারীর অপরূপাই ভুল বদল, সবটাই তো আমাদের ভাবতে শেখায়। রাজনৈতিক ভুল বদলও এক অদ্ভুত অভিনব বিষয় যা আমাদের বেশ ভাবিয়ে তোলে। সত্যি তো যা দেখছি সবটাই বিস্মিত হতে বাধ্য করছে, বর্তমান সমাজে নীতি বহির্ভূত নানা কাজকর্ম, শিক্ষা মাধ্যমের অনৈতিক ভুল বদল, সংবাদ মাধ্যমে রাতারাতি খবরের ভুল বদল, আত্মীয় স্বজনের স্বার্থ অন্বেষণে ভুল বদল, কিংবা অফিসে সহকর্মীর কিংবা ঘনিষ্ঠ বন্ধুর দুর্দান্ত অসহনীয় ভুল বদল, কত বলবো, অগুন্তি উদাহরণ এবং লক্ষাধিক ঘটনাসমূহ। তাই পজিটিভ এবং নেগেটিভ দুই ভিন্ন ধরনের ভুল বদলের ঘটনাই আমাদের বেশ চমকিত করে, উপলব্ধি ঘটে সুখ দুঃখ মিশ্রিত নানা ভাব পরিবর্তনের। ধন্যবাদ আন্তে শাহানা নন্দন, গড়ফা, যাদবপুর।

পরের চিঠিটি লিখছেন দেবব্রত ঘোষ, কলকাতা থেকে। প্রিয় প্রাত্যহিকী, ভোল বদল তো প্রকৃতির ধর্ম। শরতের আকাশে এই হাসি, এই কান্না। দিগন্ত জোড়া যে কাশফুলের দোলা প্রাণে খুশির তুফান তুলেছিল, তা মুছে যায় বাঁধ ভাঙা বন্যায়। চারদিকে হাহাকার। যারা রইল তাদের আবার বাঁচার লড়াইতে ফিরতে হয়। স্বজন হারানোর ব্যথা সময়ের প্রলেপে ঢেকে যায়। মনে হয় ভোল বদল বিপন্নতার অন্য নাম। প্রকৃতি বিপন্ন, তাই প্রতিবাদ। রাস্তা বানানো হয় বা সুউচ্চ বহুতল, অনিবার্য উপকরণ খোয়া। মাটির গভীরে প্রকৃতির নিয়মে সাজানো পাথরের স্তরগুলিকে ফাটিয়ে টুকরো করে চালান দেওয়া। নিশ্চিহ্ন হয় গ্রানাইটের স্তরে স্তরে লুকিয়ে থাকা তার সুদীর্ঘ ইতিহাস। জলাভূমি বুঝিয়ে ফেলা, নির্বিচার গাছ কাটা প্রকৃতির রুদ্র রোষ ডেকে আনে মাঝে মাঝেই। বাঁচার লড়াই, ভোল বদল তাই করতেই হয়, কারণ জানা না থাকলে অবাক হতেই হয়। তবে নিয়মটা একই রকম। চটকলে আচমকা লকআউট নিতাই কাকাকে বহুরূপী বানিয়ে দিয়েছিল। বদলি শ্রমিক, কাজ জুটত না রোজ, ক্রমে সেটাই জীবিকা হয়ে গেল। এক একদিন এক এক সাজ, গো অ্যাজ ইউ লাইক। তফাৎ হল এ লাইক সে লাইক নয়, পেট বড় বালাই। আবার এ যদি নিয়ম, তবে এর ব্যতিক্রমও আছে। সেদিন মাঠে ফুটবল খেলে ক্লান্ত শরীরগুলো চিৎপাত এদিক ওদিকে, আকাশে সদ্য ওঠা চাঁদটাকে দেখিয়ে রবিন বলেছিল, ওই থালাটায় বসে পা দোলাতে কেমন লাগবে বলতো। রবিন আমেরিকা চলে গেল। অনেকগুলো বছর পর দেখা হলো। বলল গ্রিন কার্ড পেয়ে গেছে, এখানের বাড়িটা বিক্রি করে মা ভাই বোনকে নিয়ে একেবারে চলে যাচ্ছে সে। সেই শেষ দেখা, সে চাঁদে গেছে। একে কি ভোল বদল বলবো? না, নিকৃষ্ট স্বার্থপর সে নয়, মা ভাই বোনের প্রতি

দায়িত্ব সে অস্বীকার করেনি, তাহলে বিপন্নতাই সব ভুলবদলের ব্যাখ্যা নয়। কিংবা অসহায় ছিল সেও তার স্বপ্নের কাছে, উচ্চাকাঙ্ক্ষার কাছে। শৈশব কৈশোরের দিনগুলোর স্মৃতি যদি তার কাছে আদিক্ষেতা মনে হয় তো দোষ দেব কাকে? লিখলেন দেবব্রত ঘোষ, কলকাতা থেকে।

আজকের চিঠি ছাপি। আমরা খুলেছি ভুল বদল নিয়ে আমাদের বন্ধুদের মনের কথায়। চলে আসি পরের চিঠিতে। এবারে চিঠি লিখছেন নবগ্রাম কোন্নগর হুগলি থেকে শিখা মজুমদার। প্রিয় প্রাত্যহিকী, ছেলেটা ভীষণ চুপচাপ, একটু যেন স্বার্থপর, শুধুমাত্র নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত। কিন্তু কেউ আগের দিনের পড়া জানতে এলে বিফল মনোরথে ফিরতে হবে, হয়তো বেরোবেই না, অথবা বাথরুমে ঢুকেই থাকবে, মা ডাকাডাকি করলেও উত্তর দেবে না। কোথাও নিমন্ত্রণে গেলেও খাবার পরপরই চলে আসা তারা, আর যতক্ষণ থাকবে বাবা মায়ের পাশেই বসে থাকবে, কারো সঙ্গে আলাপ করার ইচ্ছেটাই নেই। সবার চোখে স্বার্থপর, আত্মকেন্দ্রিক এহেন ছেলেটার বাবার মৃত্যুর এক বছর বাদেই মায়ের সেরিপ্রাল হয়েছিল, তারপরেই সে যেন হঠাৎই আমূল পাল্টে গেল। পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার ছেলেটি দিন রাত এক করে মায়ের সেবা করতে লাগল, অফিস থেকেও অনেকদিন ছুটি নিয়েছিল, তারপর ওয়ার্ক ফ্রম হোম করতে শুরু করল। রাত জেগে মাকে গান শোনানো, হঠাৎই মায়ের ইচ্ছেতে রাত তিনটের সময় গাড়ি ড্রাইভ করে কখনো মায়াপুর কখনো দীঘা ঘুরতে নিয়ে যাওয়া, কি না করেছে মায়ের জন্য। মাকে রাইলস টিউবে খাবার খাওয়াতে হয়েছিল প্রথম প্রথম, তখন সে যেন কাউকে বিশ্বাস করতে পারছিল না, নিজেই প্রশিক্ষণ নিয়ে মাকে খাওয়াত। বিপুল পরিমাণ টাকা মায়ের আড়াই বছরের চিকিৎসার জন্য খরচ হলেও মা বাঁচেননি। কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিল ছেলেটি। ওর এক বন্ধুর বাবারও ওর মায়ের মতন অবস্থা, রোজ অফিস যাওয়ার আগে তাঁকে রাইলস টিউবে খাবার খাওয়ানোর পর সে অফিস যায়, আবার ফেরার পথে খাইয়ে আসে। পাড়ার লোকজনেরা হতবাক তার এহেন ভুল বদলে। এভাবেই চিঠিটি শেষ করেছেন নবগ্রাম কোন্নগর হুগলি থেকে শিখা মজুমদার।

বিষয় ভুল বদল। এবারের চিঠিটি পানাজি গোয়া থেকে লিখছেন তন্ময় রায়। সুপ্রভাত প্রাত্যহিকি। ভুল বদল আসলে আমাদের জীবনের নিত্যসঙ্গী। শুধু মানুষ নয়, সময়, সমাজ, প্রকৃতি, এমনকি আমাদের ঘরের চেনা জিনিসপত্র কখন যে নিজেদের চেহারা বদলে ফেলে তা আমরা অনেক সময় টেরই পাই না। তবে সব ভুল বদল যে খুব গম্ভীর বা দার্শনিক হয় এমন কোনো কথা নেই। কখনো কখনো এই পরিবর্তনই আমাদের জীবনে হাসির খোরাক জোগায়। ছোটবেলার কথা মনে পড়ে, তখন আমাদের পাড়ার এক কাকু ছিলেন, যাকে সবাই চিনতেন তার ঘন কালো চুল আর বড় সড় গোঁফের জন্য। একদিন বহুদিন পর তাকে দেখে তো আমরা হতবাক, মাথায় একটিও চুল নেই, গোঁফও উধাও। তাকে দেখে এক বন্ধু আস্তে করে বলল, কাকু, আপনাকে তো চিনতেই পারছি না। কাকু হেসে বললেন, সময়ের সঙ্গে মানুষকে বদলাতে হয়। আমাদের পাড়ার দোকানগুলিরও বেশ ভুল

বদল হয়েছে। আগে যে দোকানে কেরোসিন, সাবান, বিস্কুট আর দেশলাই পাওয়া যেত, এখন সেখানে মোবাইল রিচার্জ, অনলাইন পেমেন্ট, প্রিন্ট আউট, কুরিয়ার সবই হয়। দোকানের মালিক আগে খদ্দেরকে বলতেন কি দেব, এখন বলেন ক্যাশ দেবেন না ইউপিআই। প্রযুক্তির ভোল বদল যে কতটা গভীর এই ঘটনা তারই প্রমাণ। শুধু দোকান নয়, আমাদের চিঠি লেখার অভ্যাসও বদলে গেছে। একসময় দূরের আত্মীয়কে চিঠি লিখে ডাকবাক্সে ফেলা হতো, এখন মোবাইলে একটি বার্তা লিখে মুহূর্তে পাঠিয়ে দেওয়া যায়। আগে চিঠির শুরু হতো আশা করি ভালো আছো, এখন অনেক সময় শুরু হয় হাই কোথায়। যোগাযোগ দ্রুত হয়েছে ঠিকই, কিন্তু চিঠির সেই অপেক্ষা, ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা আর খামের ভিতরে লুকিয়ে থাকা আবেগ, এসব যেন অন্য এক যুগের স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। তবু পরিবর্তনকে অস্বীকার করা যায় না, সময়ের সঙ্গে বদলানো জীবনের স্বাভাবিক নিয়ম। নতুন প্রযুক্তি, নতুন চিন্তা, নতুন অভ্যাস, এসব আমাদের এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই ভুল বদলের মধ্যে আমাদের মানবিকতা, সৌজন্য, সম্পর্কের উষ্ণতা ও পুরনো ভালো স্মৃতিগুলিকে বাঁচিয়ে রাখা দরকার। লিখলেন তন্ময় রায়, পানাজি, গোয়া থেকে।

জীবনে ইচ্ছায় বা অনিচ্ছায় কতবার ভুলবদল করেছি বলে শেষ করা যাবে না। মনে পড়ে দাদার অ্যালবামে হলুদ রং হয়ে যাওয়া বিবর্ণ সাদা কালো ছবিতে দেখেছিলাম সাদা ফ্রক পরা, কালো কোঁকড়ানো, এক মাথা চুলে সাদা রিবন বাঁধা, সাদা জুতো মোজা পরা, স্বাধীনতা দিবসের প্রভাত ফেরিতে সবচেয়ে ছোটদের শাড়িতে দাঁড়িয়ে থাকা ফুটফুটে ছোট্ট মেয়েটা আমি। হ্যাঁ, এভাবেই এবারের চিঠিটি শুরু করেছেন বাণী ঘোষ, কালিকাপুর কলোনি, বোলপুর, বীরভূম থেকে। বন্ধু লিখছেন, তারপর সাদা জামা জুতো রিবনের ভুল বদলে, রঙিন বেনারসি শাড়ি পরা, দুধে আলতায় দাঁড়ানো লাজ নম্র নববধূ হলাম। টিপটপ শাড়ির আঁচল কোমরে জড়িয়ে শিশুপুত্রকে সাইকেলে বসিয়ে স্কুলে পৌঁছে দেওয়া মা। আবার ভুল বদলে হয়ে গেলাম হলুদের দাগ ধরা শাড়িতে জবজবে ঘামে ভেজা, কপালে ঘাঁটা, সিঁদুরের টিপ, খুন্তি হাতে কাজের মেয়েকে বকাবকি করা গৃহিণী। গরুদের শাড়িতে সেজে বরুণডালা হাতে উলু আর জোড়া শঙ্খধ্বনির মাঝে বরুণডালা হাতে বধূবরণের শাশুড়ি। অবশেষে সাদা ফ্রক, রঙিন বেনারসি আর গরুদের লালপাড় শাড়ির ভোলও বদলে গেল। সাদা শাড়ি পরে আমার কালো কুচকুচে চুলগুলো সাদা করে ফেলে ছোট ছোট করে কেটে ফেললাম। তারপর একা থাকার অবিচল সিদ্ধান্তে বাড়ি ঘর সংসার আত্মীয় স্বজন সব ছেড়ে বৃদ্ধাশ্রমে একটা ছোট ঘর বেছে নিলাম। ভুল বদল করতে করতে কবে যে অশীতিপর বৃদ্ধা হয়ে গেলাম জানতেই পারলাম না। এই অবধি আমার ভুল বদলের সামান্য কিছু কথা আপনাদের জানাতে পারলাম। তারপরের ভুল বদলের কথা সময় আপনাদের বলবে। শুভেচ্ছান্তে বাণী ঘোষ, কালিকাপুর কলোনি, বোলপুর, বীরভূম।

0: এবারে চিঠিটি দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন অমিতাভ মিত্র। প্রচ্ছন্ন প্রশ্ন আর আচ্ছন্ন বিস্ময়ের কারিগর প্রাত্যহিকী। উষালগ্নে ঘুম ভেঙে গিয়েছিল, ভুল বদলু নব্য প্রজন্মের দিনে ঘুমনো রাত জাগা ছেলে বলল, আরেকটু ঘুমিয়ে নাও বাবা। যথা আজ্ঞা। টাইম পিসে সাত সকালের অ্যালার্ম সেট করে চোখ মোজা গেল, কিন্তু র্যাপিড আই মুভমেন্টের পাতলা ঘুমে যা ঘটবার তাই ঘটল। স্বপ্নের অবচেতনে ডুবতে ডুবতে আহা কি দেখছিলাম, জন্ম জন্মান্তরেও ভুলব না। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ইলাভেটেড রাস্তার উপর দিয়ে যেতে যেতে থেমে গেল আমার বাহন। সন্ধ্যায় আলো আঁধারিতে আমার বাঁদিকে নোয়াপাড়া প্রমোদনগরের ডাম্পিং গ্রাউন্ডের ওপর নারায়ণ নারায়ণ বলতে বলতে আকাশ জুড়ে নামছেন বাউলবেশী দেবর্ষী নারদ। চোখে বিস্ময় নিয়ে বললাম, এত রকম জায়গা থাকতে, বিশেষত কাছেই তো বিমানবন্দরের রানওয়ে। আমাকে ঠোঁটে তর্জনী ঠেকিয়ে চুপ করিয়ে পুতিগন্ধময় ভাগাড়েই নেমে পড়লেন স্বর্গমর্তের সাংবাদিক নারদ। ওই বর্জ্য পরিবেশেই ইয়া হাই তুলে মাস্কবিহীন মুখ দিয়ে হাঁ করে বাতাস ভরলেন ফুসফুসে। তারপর বললেন, অনেক ভুল বদল দেখেছে মর্ত, এবার শেষ ভুল বদলে গোটা মর্তটাই যে এই পাতাল হতে চলেছে রে। এত খেয়ে এত পরে কত আবর্জনা বানাচ্ছিস বলতো। আসলে রণ রক্ত সফলতা সত্য হলেও শেষ সত্য নয়। আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, ফলে বণিকের মানদণ্ড পোহালে সর্বোরি দেখা দেয় রাজদণ্ড রূপে। তবুও মানুষ মানসিকতার ভুল বদলে ঘুরে দাঁড়ায়, উল্টো রথের রশিতে দেয় টান, সব ঝুট হয় হেঁকে। যুগে যুগে মেহের আলীরা লোভের আলিশান প্রাসাদ থেকে বেরিয়ে আসতে বলে। উদাসীনের ভুল বদলে জীবনের উপান্তে এসেও দুজন নরনারী আংটি বদল করে সংসারের চৌহদ দিতে গিয়ে কাজকর্ম সুখ দুঃখ অনিশ্চয়তা আতঙ্ক যাবতীয় ভাগাভাগি করে নিয়ে ঘরের চৌকাঠে দাঁড়িয়ে পরস্পরের জন্য অপেক্ষা করে। যাপনের এই ভুল বদলে দরজা দিয়ে ঢোকে একান্নবর্তিতা, আর জানালা দিয়ে পালায় নিঃসঙ্গতা। গাছের পাতায় জ্যোৎস্না নামুক না নামুক, দুজোড়া চোখের পাতায় নেমে আসে আশ্বাসের শান্তির ঘুম। লিখলেন অমিতাভ মিত্র দমদম ক্যান্টনমেন্ট থেকে।
1: এবারে চোখ রাখি আকাশ বাতাসের খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3.0 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.9 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ 49.9 মিলিমিটার। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং তার অদূরে সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকবে। শুনলেন প্রাত্যহিকী সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাতের ভাদনগর পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে আজ আরোগ্য মন্থন 2026-এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিরসনে ভারত দ্বিরাষ্ট্র সমাধান নীতির প্রতি স্পষ্ট ও ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান যোগাযোগ এবং আন্তর্জাতিক ভ্যালু চেইনে অংশগ্রহণের প্রচেষ্টা জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন। এশিয়ান গেমসে কবাডিতে সেমিফাইনালে ভারতের পুরুষ দল আজ থাইল্যান্ডের মুখোমুখি হবে, ভারতের মেয়েরা খেলবে নেপালের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাটের ভাবনগর পর্যন্ত সেবা

0: যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। এই যাত্রার উদ্দেশ্য হল বিভিন্ন স্থানে যুবা অংশগ্রহণ এবং সমাজসেবাকে সংযুক্ত করা। এই সেবা যাত্রা 17ই সেপ্টেম্বর শুরু হয়েছে এবং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসক হিসেবে 25 বছরের জনজীবনকে তুলে ধরার জন্য বৃহত্তর সেবা সংকল্প অভিযানের একটি অংশ। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সমাজসেবা এবং জনসম্পৃক্ততার কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া। বারাণসী ও বাদনগরের মধ্যে দ্বিমুখী মোটরসাইকেল যাত্রায় তরুণ অংশগ্রহণকারীরা একাধিক রাজ্য, জেলা ও গ্রাম অতিক্রম করার সময় স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং অংশ নিয়েছেন সেবামূলক কাজকর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই হওয়া উচিত জীবনের মূল উদ্দেশ্য এবং তা প্রতিটি মানুষের স্বভাবের অবিচ্ছেদ্য অংশ হওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, রাজনীতির ক্ষেত্রেও এমনকি সর্বোচ্চ পদে আসীন হওয়ার পরেও সেবাকেই মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা উচিত। বাদনগর থেকে বারাণসী পর্যন্ত আয়োজিত সেবাযাত্রায় অংশগ্রহণ যাত্রীদের সঙ্গে গতকাল ভার্চুয়াল আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
1: সেবা ইহি মুখ্য আমারা কাম হোনা চাহিয়ে অর হাম সেবা কর কর কে হি সেবা কা সন্দেশ দেঙ্গে, শব্দো মে নাহি দেঙ্গে। হামারে আচরণ সে লোগো কো পতা চলে কি রাজনীতি মে সত্তা কিতনি হি কিউ না বড়ি হো জায়ে, লেকিন হামারা মার্গ সেবা কা হি রহেগা। হাম কভি ভি সেবা কে মার্গ সে নাহি বিচলিত হোঙ্গে, কিতনে হি উচ্চে শিখর পর পৌঁছেঙ্গে, লেকিন সেবা পরমো ধর্ম ইস ভাব কো লেকে আগে বড়েঙ্গে।
0: 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে যুব সমাজের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাকে সকলেরই জোরালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। শ্রী মোদী বলেন, আজকে তরুণ প্রজন্মই উন্নত ভারতের রূপকার এবং তারাই এর সুফল ভোগী হবে।
1: 2047 तक विकसित भारत के निर्माण में हमें युवा शक्ति की बहुत बड़ी भूमिका को एकदम से मजबूती के साथ आगे बढ़ाना है। आज की युवा पीढ़ी विकसित भारत की निर्माता भी है और यही पीढ़ी एक बड़ी लाभार्थी भी होगी। और इस दायित्व को निभाने के लिए भारत को जमीन पर जानना, समझना, देश की हर बारीकियों को अनुभव करना बहुत जरूरी है और इसमें সেবা সংকল্প যাত্রা নিশ্চিত রূপে আপনার জীবনে অহম ভূমিকা নিভানে বালি।
0: এই সেবাযাত্রাটি 7ই অক্টোবর পর্যন্ত চলার কথা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে কয়েকটি নতুন পদক্ষেপ নেওয়া হবে। যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্পগুলিতে ভালো কাজ করেছে অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বেঙ্গালুরুতে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, যুব সমাজকে নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলি বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় পিএম স্বনিধি যোজনা।
2: দেশের পথবিক্রেতা ও হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি বা পিএম স্বনিধি প্রকল্প। 2020 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই কার্যকরী মূলধনের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2026 সালের আগস্ট মাস পর্যন্ত দেশে 78 লক্ষেরও বেশি হকার এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই প্রকল্পের প্রভাব পড়েছে ব্যবসায়িক আয়েও। পেশার সঙ্গে যুক্ত সঞ্জীব বেরার মতে, এই যোজনার ফলে দেশের পথবিক্রেতারা ধীরে ধীরে আরও সুসংগঠিত ও স্বীকৃত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন।
3: প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনার যে লোনটা আছে, সেই লোনটা যেখানে আমাদের কোনো ফিক্সড ডিপোজিট লাগছে না, যেখানে আমাদের কোনো গ্যারান্টি হিসেবে কোনো জায়গা, জমি, রেকর্ড বা পট্টা লাগছে না, এইটা আমাদের পক্ষে খুবই একটা সুবিধাজনক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের আর্থিক সহায়তা এটা যদি পায়, আমরা আস্তে আস্তে আমরা এই জায়গা থেকে আমরা একটু বড় জায়গায় যেতে পারি।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি ভারত তার স্পষ্ট ও ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চ পর্যায়ের মন্ত্রিস্তরীয় বৈঠকে সেক্রেটারি পশ্চিম সিবি জর্জ অংশগ্রহণ করেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারতের এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবসম্মত সহায়তার সমন্বয় রয়েছে। এছাড়া নিউ ইয়র্কে ইউএনজিএর ফাঁকে G7 এর বর্তমান সভাপতি দেশ ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিত G7 উন্নয়ন সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠকেও জর্জ অংশ নেন। নিজের বক্তব্যে তিনি ভারতের মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথের উপর জোর দেন, যা সর্বোদয়ের নীতির উপর প্রতিষ্ঠিত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক ভ্যালু চেইন ও সরবরাহ শৃঙ্খলে অংশগ্রহণ জোরদার করার প্রচেষ্টার উপর আলোকপাত করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 13তম পাফি বার্ষিক ফোরাম 2026 লিডারশিপ ডায়ালগে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, ভারত এমন একটি অর্থনৈতিক অবস্থান থেকে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছে, যা ভবিষ্যতে 30 লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে আজ শুরু হচ্ছে চতুর্থ ইউপি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 5 দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পণ্য সংগ্রহের সেরা কেন্দ্র এখানেই এই মূল ভাবনা নিয়ে আয়োজিত প্রদর্শনীটি 29 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং রাজ্যের উদ্যোক্তা ও নির্মাতা ও রপ্তানিকারকদের সরাসরি বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ্যান্টিগা এবং বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান, উন্নয়নমূলক অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এগিয়ে চলেছে। এছাড়া কমনওয়েলথ সম্মেলনের সফলতার বিষয়ে তিনি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিদর্ভ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আজ উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে এবং তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এশিয়ান গেমস 2026-এ ভারতীয় পুরুষ ও মহিলা কাবাডি দল তাদের সেমিফাইনাল ম্যাচ খেলবে। পুরুষ দল থাইল্যান্ডের মুখোমুখি হবে, মহিলা দল খেলবে নেপালের বিরুদ্ধে। অন্যদিকে ভারতীয় শুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমার এবং কমলজিৎ আজ পদক জয়ের লক্ষ্যে মাঠে নামবেন। এছাড়া ভারতের ব্যাডমিন্টন ডাবলসের দলগুলি আজ তাদের এশিয়ান গেমসের অভিযান শুরু করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাটের ভাবনগর পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে আজ আরোগ্য মন্থন 2026-এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আদানি গোষ্ঠী 2035 সালের মধ্যে রাজ্যে শিল্প পরিকাঠামো খাতে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে। রাজ্য সরকারের সঙ্গে 2টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। চলতি বছরের শেষে রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোট গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। পুজোর আগে রাজ্যের সরকারি পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে প্রায় 90টি বাস পথে নামছে বলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। রাজ্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত 2 ভুয়ো চিকিৎসককে বরখাস্ত করেছে স্বাস্থ্য দপ্তর। অতিগভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আসি বিস্তারিত সংবাদে। আদানি গোষ্ঠী 2035 সালের মধ্যে রাজ্যের শিল্প পরিকাঠামো খাতে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছে। সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি গতকাল নিউ টাউনে 2000 সজ্জার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে একথা জানান। তিনি বলেন, বাংলা শুধু বিনিয়োগের গন্তব্য নয়, আদানি গোষ্ঠীর কাছে এটি ভবিষ্যতের অন্যতম কর্মভূমি। বন্দর, লজিস্টিক্স, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, রাস্তা, সেতু, রোপওয়ে, গ্রিন সিমেন্ট এবং ডেটা সেন্টার সহ একাধিক ক্ষেত্রে 2035 মধ্যেই বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্পায়নের নতুন দিগন্ত খুলে দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
1: Bengal becomes our second karmabhumi in the east. For me, Bengal is not simply an investment destination. It is a place where I want to build, to serve and most importantly to belong. Jis maati ne Vande Mataram se soye Bharat ka swabhiman jagaya, jisne Vivekanand, Netaji aur Tagore ka amar tej chamkaya, usi pavan dharti ko अब अपनी ताकत का जलवा फिर दोहराना है। ज्ञान, कला और क्रांति की शक्ति से भारत का भविष्य सजाना है।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা পূর্বতন সরকারের আমলে শিল্পে পিছিয়ে পড়েছিল। নতুন সরকার সেই পরিস্থিতির বদল আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আদানি যে হাসপাতাল তৈরি করছে সেখানে 1,000টি শয্যা সংরক্ষিত থাকবে আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য।
2: 50% বেড গরিব মানুষদেরকে ফ্রিতে চিকিৎসা দেবেন যারা অর্থনৈতিকভাবে দুর্বল, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এখানে আর কি থাকবে? হেলথ কেয়ার ফেসিলিটিস, সুপার স্পেশালিটি হসপিটাল, টেকনিক্যাল হসপিটাল, টিচিং হসপিটাল, মাল্টিপল সেন্টার্স অফ এক্সিলেন্স।
0: অনুষ্ঠানে রাজ্য সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর 2টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং সংস্কার এবং অন্যটি কলকাতার দুর্গাপুজোর আন্তর্জাতিক প্রচার ও সংরক্ষণ সংক্রান্ত। এদিকে কলকাতায় বণিক সভায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে গৌতম আদানি বলেছেন, ভারতের আগামী অর্থনৈতিক বৃদ্ধির কেন্দ্র হতে পারে পূর্ব ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর $1 trillion অর্থনীতির স্বপ্ন পূরণে পূর্ব ভারতের উত্থান অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম এই জেলা সফর। প্রশাসনিক বৈঠক ছাড়াও রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেবার কথা। সফরকালে মুখ্যমন্ত্রী বর্ধমানের সর্বমঙ্গল মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচি রয়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকে আজ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের শেষে রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোট গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। এর অঙ্গ হিসেবে রাজ্য নির্বাচন কমিশনকে 40,000-এরও বেশি নতুন ইভিএম ইউনিট পাঠানো হয়েছে। ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় এই ইভিএম ইউনিট চাওয়া হয়েছিল। সেই অনুযায়ী 21,184টি ব্যালট এবং 19,564টি কন্ট্রোল ইউনিট রাজ্যে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশনের নির্ধারিত প্রোটোকল মেনে প্রতিটি মেশিনের এরপর প্রযুক্তিগত পরীক্ষা করা হবে। তারপর জেলা চাহিদা অনুযায়ী ইভিএম বন্টন, ভোটকর্মীদের প্রশিক্ষণ এবং ভোট গ্রহণের প্রস্তুতি শুরু হবে। কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে পুরো বোর্ড গঠন করবে বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবারের পুরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে।
3: একজন পশ্চিমবঙ্গবাসীর হিসাবে আমি এটুকুনি বলতে পারি যে ভোট পূর্ববর্তী, ভোট চলাকালীন এবং ভোট পরবর্তী হিংসা থেকে যিনি পশ্চিমবঙ্গকে বাঁচিয়েছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ 5 দশক পরে যে নির্বাচন দেখেছে, যেখানে মৃত ভোটারদের নাম বাদ দিয়ে, ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে মানুষকে ভয়মুক্ত করে তার ভোটাধিকার ফিরিয়ে যিনি দিয়েছেন তার নাম জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গের মানুষ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিলেন।
0: নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার চালানোর সময় কংগ্রেসের এক নেতাকে ব্যাপক মারধর করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লিখিত আকারে জানিয়েছে কংগ্রেস। সেই সঙ্গে কংগ্রেস নেতাদের ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এ ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ ও কংগ্রেস নেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। পুজোর আগে রাজ্যের সরকারি পরিবহন ব্যবস্থা আরও উন্নত করতে পরিবহন দপ্তর ইলেকট্রিক ও সিএনজি সহ আরও প্রায় 90টি বাস পথে নামাবে। পরিবহনমন্ত্রী অর্জুন সিং গতকাল কলকাতায় দুর্গাপুজো পরিক্রমা 2026 সূচনা করে একথা জানান।
4: 50

0: সরকারি নতুন বাস আমরা নামিয়েছি। পুজোর আগে আমরা চেষ্টা করছি প্রায় 90টা বাস, যেটার মধ্যে ইলেকট্রিক বাসও আছে, কিছু সিএনজি বাস আছে, এটা আমরা নামাবো। আমাদের একটা বড় পরিকল্পনা এটাও আছে যে আমরা আগামী বছরের মধ্যে চেষ্টা করব যাতে প্রত্যেকটা বাস আমরা এসি বাস করি, কেন যা পরিস্থিতি আছে অ্যাটমসফিয়ারে সে জায়গাটা যদি এসি বাস চলে মানুষের অনেকটা সুবিধা হবে।
1: সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে WBTC-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ মজুমদার বলেন, পুজোর সময় প্রতিমা দর্শনে জনগণের সুবিধার্থে ষষ্ঠীর দিন দুপুর দুটোর পর থেকেই শহরে বাস পরিষেবা বাড়ানো হবে।
2: আমরা রাত 10টা থেকে 5টা অবধি বিভিন্ন রুটে নাইট সার্ভিস বাস চালাবো, সেটা একটা আমরা আমাদের সাইটে দিয়ে দেবো। কিন্তু ষষ্ঠী অনওয়ার্ডস 1/3 বাস চলবে আপনার দুটো অবধি এবং 2/3 বাস চলবে দুটো থেকে অনওয়ার্ডস। এছাড়াও আমাদের স্পেশাল রাত 10টা থেকে ভোর 5টা অবধি সেপারেট বিভিন্ন ইম্পর্টেন্ট রুটে কন্টিনিউয়াস বাস চলবে।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত দুই ভুয়ো চিকিৎসককে বরখাস্ত করেছে স্বাস্থ্য দপ্তর। উত্তম মাইতি এবং ইউনুস হাসান নামে ওই দুজন রাজপুর সোনারপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। বিহার থেকে জাল নথি এনে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের তাঁরা নাম নথিভুক্ত করিয়েছিলেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। তাদের নথি জাল বলে ইতিমধ্যেই বিহার মেডিকেল কাউন্সিল জানিয়ে দিয়েছে। শিক্ষকদের বদলি নিয়ে দুর্নীতি ঠেকাতে কড়া বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আবেদনের ভিত্তিতে শিক্ষকদের বদলি করিয়ে দেওয়ার জন্য অনৈতিকভাবে প্রস্তাব দেওয়া হচ্ছে বলে তাদের নজরে এসেছে। কমিশন স্পষ্ট করে দিয়েছে এর সঙ্গে তাদের কোনো যোগ নেই, তারা শুধুমাত্র আইন অনুযায়ী বদলির সুপারিশ করে থাকে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় PM স্বনিধি যোজনা।
3: দেশের পথবিক্রেতা ও হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি বা PM স্বনিধি প্রকল্প। 2020 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই কার্যকরী মূলধনের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2026 সালের আগস্ট মাস পর্যন্ত দেশে 78 লক্ষেরও বেশি হকার এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই প্রকল্পের প্রভাব পড়েছে ব্যবসায়িক আয়েও। পেশার সঙ্গে যুক্ত সঞ্জীব বেরার মতে, এই যোজনার ফলে দেশের পথবিক্রেতারা ধীরে ধীরে আরও সুসংগঠিত ও স্বীকৃত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন।
4: প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনার যে লোনটা আছে, সেই লোনটা যেখানে আমাদের কোনো ফিক্সড ডিপোজিট লাগছে না, যেখানে আমাদের কোনো গ্যারান্টি হিসেবে কোনো জায়গা জমি রেকর্ড বা পট্টা লাগছে না, এইটা আমাদের পক্ষে খুবই একটা সুবিধাজনক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের আর্থিক সহায়তা এটা যদি পায়, আমরা আস্তে আস্তে আমরা এই জায়গা থেকে আমরা একটু বড় জায়গায় যেতে পারি।
3: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: অধিগভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে বিভিন্ন জেলা, বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। আলিপুরে আজ সকাল 6:30 পর্যন্ত প্রায় 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সাহা।

এতক্ষণ শুনলেন ইন্দ্রাণী সাহার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: জানাজানা শুনছেন ধারাবাহিক ছাতু ছত্রাক মাশরুম, আজ দ্বিতীয় পর্ব, বলছেন অধ্যাপক অভীক সামন্ত।
1: মাশরুম একটি সুস্বাদু ও সহজপাচ্য খাদ্য। বিভিন্ন ভোজ্য মাশরুমে প্রোটিন, ভিটামিন, বিভিন্ন খনিজ এবং নানা ধরনের জৈব বস্তু পাওয়া যায়। প্রজাতিভেদে তাদের পুষ্টিগুণের পরিমাণও পরিবর্তিত হয়। মাশরুমের কয়েকটি বৈশিষ্ট্য হল, মাশরুমে ক্যালোরি ও চর্বি বা ফ্যাটের পরিমাণ তুলনামূলকভাবে কম। এই কারণেই সুষম খাদ্যের অংশ হিসেবে ভোজ্য মাশরুমের গুরুত্ব দিন দিন বাড়ছে। ক্যান্সার প্রতিরোধক সেলেনিয়াম মাশরুমের একটি গুরুত্বপূর্ণ উপাদান। অন্যদিকে গাঁটের ব্যথা প্রতিরোধে মাশরুম একটি বিশেষ খাদ্য। আমাদের শরীরে ভিটামিন ডি তৈরির জন্য অন্ততপক্ষে 30 মিনিট সূর্যালোকে থাকতে হয়, যেটা আমরা এখন প্রায়ই কেউ করি না। মাশরুমের একটি উপাদান হল এই ভিটামিন ডি। বর্তমান যুগে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে যে অস্টিওপোরোসিস এবং অন্যান্য পেশিজনিত সমস্যা দেখা যাচ্ছে, তার মূল হচ্ছে এই ভিটামিন ডির অভাব। সাধারণত মাশরুমকে ভেজে বা তরকারি করে খাওয়া হয়, কিন্তু মাশরুমের মধ্যে বিশেষ যে গুণাগুণগুলো আছে, যেমন ভিটামিন ডি, ভিটামিন বি এবং অন্যান্য ভিটামিন, সেগুলো 80 ডিগ্রি উষ্ণতার বেশিতে রান্না করলে নষ্ট হয়ে যায়। তাই এমনভাবে রান্না করতে হবে যাতে খুব বেশি তাপ না লাগে। কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসা হিসেবে মাশরুমকে ব্যবহার করার আগে বৈজ্ঞানিক প্রমাণ এবং চিকিৎসকের পরামর্শকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সাধারণত

0: ঘরের তাপমাত্রায় টাটকা মাশরুম রাখলে তা বেশিক্ষণ ভালো থাকে না। মাশরুমের প্রজাতি, পরিবেশের তাপমাত্রা এবং সংরক্ষণের পদ্ধতির উপর নির্ভর করে সংরক্ষণকাল পরিবর্তিত করা হয়। তাই উৎপাদনের পাশাপাশি গুণাগুণ বজায় রাখার জন্য সঠিক সংরক্ষণ ব্যবস্থাও মাশরুম চাষের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাশরুম সংরক্ষণের প্রধান উদ্দেশ্যগুলো হল, প্রথমত, জীবাণু বৃদ্ধি রোধ করা। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য অণুজীবের আক্রমণ থেকে মাশরুমকে রক্ষা করতে হবে। দ্বিতীয়ত, বিপাকীয় ক্রিয়া ধীরে করা। মাশরুম সংগ্রহ করার পর তার কোষে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া চলতে থাকে। উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ করলে এই প্রক্রিয়াগুলি ধীর করা যায় এবং মাশরুমের সতেজতাও বেশি সময় ধরে রাখা সম্ভব। তৃতীয়ত, জলীয় ভারসাম্য বজায় রাখা। মাশরুমে প্রচুর পরিমাণে জল থাকে। অতিরিক্ত জল হারালে মাশরুম শুকিয়ে যায়, কুঁচকে যায়, তার গুণমানও নষ্ট হয়। তাই তাজা মাশরুম সংরক্ষণের সময় আর্দ্রতা নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ। চতুর্থত, সারা বছর বাজারে সরবরাহ। মাশরুমের উৎপাদন সবসময় একই রকম হয় না, কিন্তু চাহিদা সারা বছরই থাকে। তাই সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত মাশরুম পরবর্তী সময়েও বাজারে সরবরাহ করা সম্ভব। মাশরুম সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে শীতল অবস্থায় সংরক্ষণ বা রেফ্রিজারেশন, শুকিয়ে সংরক্ষণ, ক্যানিং বা টিনজাতকরণ এবং অন্যান্য খাদ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি উল্লেখযোগ্য। তাজা মাশরুমের ক্ষেত্রে সাধারণত নিম্ন তাপমাত্রা ব্যবহার করে সংরক্ষণ করা হয়। অন্যদিকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে মাশরুম শুকিয়ে রাখা যেতে পারে। রোদে শুকনো করলে মাশরুমে ভিটামিন ডির পরিমাণ বাড়ে। শুকনো করে গুঁড়ো করে রাখলে রান্নার পর বা অন্যান্য খাদ্য সামগ্রীতেও ব্যবহার করা যায়। মনে রাখতে হবে, মাশরুম উৎপাদন করলেই হবে না, উৎপাদনের পর সঠিকভাবে সংগ্রহ, পরিষ্কার, প্যাকেজিং এবং সংরক্ষণ এবং তার সঙ্গে বাজারজাতকরণও সমান গুরুত্বপূর্ণ।
1: ছাতু ছত্রাক মাশরুম দ্বিতীয় পর্ব শুনলেন জানাও জানায়, বললেন অধ্যাপক অভীক সামন্ত।

0: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: শ্রোতা বন্ধুদের সকলকে নমস্কার, নিরাময় অনুষ্ঠানে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এক মিনিটে 72 বার, দিনে প্রায় লক্ষবার, আপনার জন্মলগ্ন থেকে আজ অবধি এক সেকেন্ডের জন্য বিরতি নেয়নি যে নিঃস্বার্থ মেকানিক, তাকে কি আপনি দিনে দিনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন? একবার ভেবে দেখুন তো। রক্তের চাপ যখন স্বাভাবিক হৃৎস্পন্দনের ঘড়িকে দ্রুত চালাতে শুরু করে দেয়, তখন আক্ষরিক অর্থেই কমতে থাকে জীবনের মেয়াদ। কিভাবে প্রতিরোধ করা যায় তাকে, আসুন আজ এই নিয়েই কথা বলি। আজ নিরাময় অনুষ্ঠানের বিষয় উচ্চ রক্তচাপ ও হৃদরোগ। এই নিয়ে শুনবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বয়ম্ভু মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুনছেন নিরাময়। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ। আমাদের সঙ্গে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর স্বয়ম্ভু মুখোপাধ্যায়। নমস্কার ডক্টর মুখোপাধ্যায়।
2: নমস্কার।
1: আমরা প্রথমেই শুনে নেব যে উচ্চ রক্তচাপ আসলে কি এবং একে নিরব ঘাতক বলার কারণ কি।
2: যে কোনো পাইপের ভেতর দিয়ে যখন একটা

0: ফ্লুইড চলাচল করে তখন তার দেয়ালে একটা প্রেশার তৈরি হয়, তেমনি ধমনির ভেতর দিয়ে যে রক্ত চলে সেখানে ধমনির দেয়ালেও একটা চাপ সৃষ্টি হয়, সেই চাপটাকে ব্লাড প্রেশার বলে আমরা মাপি। তার দুটো স্তর আছে, একটা ওপর দিকে সিস্টলিক যেটা যখন হার্টটা পাম্প করছে সেইটের প্রেশার, আর একটা ডায়াস্টলিক নিচের প্রেশার সেটা যখন হার্টটা রেস্ট করছে বা রিল্যাক্স করছে সেই সময় তার প্রেশার। কিন্তু রক্ত যখন ধমনির দেয়ালে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় প্রেশার সৃষ্টি করে, যেমন ওপরেরটা যদি 140 মিলিমিটার অফ মার্কারির বেশি হয় অথবা নিচেরটা যদি 90 মিলিমিটার অফ মার্কারির ওপরে চলে যায়, তখন তাকেই আমরা উচ্চ রক্তচাপ বলি। এখন মুশকিল হচ্ছে যে উচ্চ রক্তচাপ নিজে থেকে কোনো সিমটম বা তার অনুষঙ্গ কিছু দেখা যায় না। একটা মানুষ জানতেই পারে না যে তার উচ্চ রক্তচাপ হয়েছে, কিন্তু সে ক্ষতি করে চলে ধমনির দেয়াল, হৃদযন্ত্র, মস্তিষ্ক, কিডনি, চোখের, এই সমস্যার ক্ষতি করে এবং তার থেকে অনেক সময় ধরা পড়ে ও আপনার তো বহুদিনকার ব্লাড প্রেশার। সুতরাং এইভাবে যেহেতু জানা যায় না তাই তাকে বলা হয় সাইলেন্ট কিলার অথবা নীরব ঘাতক।
1: ডক্টর মুখোপাধ্যায়, উচ্চ রক্তচাপের সঙ্গে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের সরাসরি কি কোনো সম্পর্ক রয়েছে?
0: ভীষণ ভাবে আছে। দীর্ঘদিন রক্তচাপ যদি বেশি থাকে তাহলে ধমনির ভেতরের আবরণ বা এন্ডোথেলিয়াম সেটা ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কোলেস্ট্রল বা অন্যান্য ফ্যাটি পদার্থ প্লাক তৈরি করে এবং তাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়, তাতে ধমনিটা ক্রমশ শক্ত হয়ে যায়, তার ইলাস্টিসিটি কমে যায়, সেটা সরু হয়ে যায়। এই প্লাক অনেক সময় ফেটে গিয়ে ব্লিডিং তৈরি হয়, সে ব্লাডের একটা ক্লট তৈরি হয়, তার থেকে করোনারি আর্টারি ডিজিজ সেটাকে বন্ধ করে দেয়, তখনই হার্ট অ্যাট্যাক হয়। উচ্চ রক্তচাপ একদিনে হার্ট অ্যাট্যাক ঘটায় না, বরঞ্চ দীর্ঘদিন ধরে ধমনির ক্ষতি করতে করতে প্লাক তৈরি করতে করতে তার মাধ্যমে এই ঝুঁকির সৃষ্টি করে।
1: এবার জেনে নেব দীর্ঘদিন অনিয়ন্ত্রিত রক্তচাপ থাকলে কিভাবে হৃদযন্ত্রের ক্ষতি হয়।
0: হৃদযন্ত্র প্রতিনিয়তই তো বেশি চাপের বিরুদ্ধে রক্ত উৎপাদন করছে, সুতরাং তার কোনো বিশ্রাম নেই এবং তার যেটা কাজ তাকে যদি ওভারলোড করা হয়, যদি বেশি প্রেশারের এগেনস্টে পাম্প করতে হয় হৃদযন্ত্রের পেশিও মোটা হয়ে যায়। কিন্তু এখানে এই যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলা হয়, এতে কিন্তু হৃদযন্ত্রের ইলাস্টিসিটি কমে যায়, কমে গিয়ে সেটা তার নমনীয় ভাবটি কমে যেতে পারে, তখন তার পাম্পিং অ্যাকশনটা ক্ষতিগ্রস্ত হয়, সে সর্বত্র সমানভাবে রক্ত পাঠাতে পারে না, ফলে করোনারি আর্টারি ডিজিজ কিংবা অ্যানজাইনা এই সমস্ত ঝুঁকি বাড়ে এবং শেষ পর্যন্ত হার্ট ফেইলিয়ার হয়, হার্ট আর পাম্প করতে পারে না, তাতে রক্ত জমতে থাকে, সেই রক্ত দিয়ে ফুসফুসে জমা হয় এবং নিঃশ্বাসের কষ্টের সঙ্গে সঙ্গে মৃত্যু পর্যন্ত হতে থাকে। কিছু ক্ষেত্রে আবার রিদম ডিস্টারবেন্সও হয়, একটা ছন্দ যেটা হাটে সেটাও নষ্ট হয়, তাকে বলে অ্যারিথমিয়া।
1: হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওরের মধ্যে মূল পার্থক্য গুলো কি যদি একটু বুঝিয়ে বলেন?
0: হার্ট ফেলিওর হচ্ছে যেখানে শরীরের সর্বত্র যে রক্ত যাচ্ছে তার পাম্প হচ্ছে হার্ট, সেই পাম্প যদি উপযুক্ত পরিমাণে রক্ত পাম্প না করতে পারে তখন সেই রক্ত হার্টেই জমা হতে থাকে এবং সেইখান থেকে উচিয়ে পড়ে ওভারলোড হয়ে ফুসফুসে পর্যন্ত চলে যায়, এটা হচ্ছে হার্ট ফেইলিয়ার। আর হার্টের নিজেরও তো একটা রক্ত সাপ্লাইয়ের দরকার হয়, কারণ রক্ত ছাড়া তো অক্সিজেন পাবেন, সুতরাং করোনারি আর্টারির ভেতর দিয়ে হার্ট নিজেই নিজেকে রক্ত সাপ্লাই করে, অক্সিজেন সাপ্লাই করে। এই অক্সিজেন যখন পৌঁছয় না, করোনারি আর্টারি ডিজিজ যখন হয়, হয়তো কোনো কারণে সেখানে একটা প্লাক তৈরি হলো, তাতে আটকে গেল, রক্তটা যেতে পারলো না, যে মাসলে রক্ত পৌঁছলো না সেখানে অক্সিজেনও গেল না, ফলে সেই জায়গাটির পেশি মরে যায়, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। দুটোর মধ্যে সম্পর্ক আছে, দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ বা একটি বড় হার্ট অ্যাটাকের পরবর্তীকালে হার্ট ফেলিয়ারও হতে পারে, আগে হার্ট অ্যাটাক হলো তারপর হার্ট ফেলিয়ার হলো, তাও হতে পারে।
1: হৃদরোগের কি কোনো প্রকারভেদ রয়েছে?
0: আছে বইকি, হৃদরোগের প্রকারভেদ রয়েছে, যেমন করোনারি আর্টারি ডিজিজ যেটা বললাম, আর্টারি যদি বন্ধ হয়ে যায়, তাছাড়া হার্ট অ্যাটাক সেটাও বললাম যে হার্টের কোনো পোর্শন কোনো স্থানের রক্ত চলাচল বন্ধ হয়ে সেখানকার পেশি মরে গেল, তাকে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এছাড়া হার্ট ফেলিয়ার, হার্টটা যখন আর পাম্প করতে পারছে না সেটার কারণ অনেক হতে পারে, হার্টটা ডায়ালেটেড হয়ে গেল, প্রত্যেকটা জিনিসেরই একটা টোন থাকে তো মাসলে।

0: যেটা একটা টান, সেই টানটা যখন ছেড়ে যায় তেমনি হার্টও বড় হয়ে যায়, ডায়ালেটেড হার্ট হয়ে যায়। এছাড়া অ্যারিথমিয়া হয়, তার ছন্দপতন হয়, ছন্দটা চলে যায়। এছাড়া আছে ভ্যালভুলার হার্ট ডিজিজ, হার্টের চারটে চেম্বার, প্রত্যেকটা চেম্বারের মাঝখানে একটা দরজা আছে, সেই দরজাতে ভ্যালভ রয়েছে, সেই ভ্যালভের রোগ হতে পারে, হার্টের মাসলের রোগ হতে পারে, এছাড়া জন্মগত হৃদরোগ হতে পারে, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ। তাই হৃদরোগ হয়েছে বললেই যে একটা নির্দিষ্ট রোগ বলা হবে তা কিন্তু নয়।
1: তরুণ প্রজন্ম আজকাল কেন এত বেশি হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকির মুখে পড়ছেন?
0: শরীরের মেদ বৃদ্ধি, ওজন বৃদ্ধি, এগুলো একটা বড় কারণ। এছাড়া প্রসেসড ফুড, চারিদিকেই ফাস্ট ফুড, এছাড়া খাবারে বেশি লবণ, বেশি চিনি, স্যাচুরেটেড ফ্যাট, ধূমপান, টোব্যাকো, ডায়াবেটিস, উচ্চ কোলেস্ট্রল, এছাড়া দীর্ঘস্থায়ী স্ট্রেস, ঘুমের অভাব, ঘুমলেও ওষুধ খেয়ে ঘুমোতে হচ্ছে বেশিরভাগ লোককে, নয়তো অ্যালকোহল নিয়ে ঘুমোতে হচ্ছে, সেখানে অ্যালকোহলের মাত্রা হয়তো বেড়ে যায়, অতিরিক্ত অ্যালকোহল হয়, এই সমস্ত হচ্ছে একটা বড় কারণ। এছাড়া আছে ফ্যামিলি হিস্ট্রি বা জেনেটিক প্রিডিসপোজিশন। তাই হৃদরোগ এখন শুধু বয়স্কদের রোগ নয়, তরুণ বয়স থেকেই রিস্ক ফ্যাক্টর গুলোকে যদি কন্ট্রোল না করা যায় তাহলে সেখান থেকেই হার্ট রোগের শুরু হতে পারে।
1: আমাদের যে দৈনন্দিন খাদ্যাভ্যাস, সেটা কি আমাদের রক্তচাপ ও হৃদযন্ত্রের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে?
0: অনেকটাই প্রভাব ফেলে। অতিরিক্ত সোডিয়াম বা লবণ বিষের মতো, এই লবণ রক্তচাপ বাড়াতে পারে। এছাড়া স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট যা এলডিএল কে বাড়িয়ে দেয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ এর রিস্ক বাড়িয়ে দেয়।
1: আপনি একটু আগে স্ট্রেস নিয়ে কথা বলছিলেন, সেই পরিপ্রেক্ষিতে জানতে চাইব অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস কিভাবে আমাদের রক্তচাপ ও হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে।
0: স্ট্রেস হরমোন হচ্ছে অ্যাড্রেনালিন, আর অন্যান্য স্ট্রেস হরমোন রয়েছে, তাদের সিক্রিশন বেড়ে যায়, ফলে হৃদস্পন্দনটা দ্রুত হয়ে যায় এবং ব্লাড ভেসেলস গুলো ন্যারো মানে সংকুচিত হয়ে যায়, সাময়িক ভাবে ব্লাড প্রেশারকে তারা বাড়িয়ে দেয় যখন স্ট্রেস হয়। এই স্ট্রেস যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে হার্ট রেট সারাক্ষণই বেড়ে থাকবে, ব্লাড প্রেশার বা ওই ব্লাড ভেসেল সবসময় সংকুচিত হয়ে থাকবে, আর প্রেশারও বেড়ে থাকবে। দীর্ঘস্থায়ী স্ট্রেসের সঙ্গে ঘুমেরও একটা সমস্যা, অস্বাস্থ্যকর খাবার, ইনঅ্যাক্টিভিটি, স্মোকিং, অ্যালকোহল পরিমাণ স্ট্রেস থেকে বেড়ে যায়, অ্যালকোহলের আচরণও এর সঙ্গে যুক্ত হতে পারে, ফলে দীর্ঘমেয়াদী কার্ডিওভাস্কুলার রিস্ক বাড়তেই পারে। এই স্ট্রেস ম্যানেজমেন্ট কার্ডিওভাস্কুলার প্রিভেনশনের একটা খুব বড় অংশ।
1: আচ্ছা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়? যদি কোনো কারণে মাঝপথে কেউ ওষুধ বন্ধ করে দেন, সেই ক্ষেত্রে কি ধরনের বিপদের সম্মুখীন তিনি হতে পারেন?
0: ওষুধ মানে হচ্ছে অসুখের প্রতিষেধক, সুতরাং প্রতিষেধক যদি আমি বন্ধ করে দিই তাহলে অসুখ আবার ফিরে আসবে অথবা অসুখ আবার বেড়ে যাবে। তার জন্য আপনাকে তৈরি থাকতে হবে যে হ্যাঁ, দীর্ঘকালের জন্য ওষুধ খেতে হবে, এবং ডাক্তারদেরও নিশ্চয়ই সেই বুঝে ওষুধ দেওয়া উচিত। এমন ওষুধ দেওয়া উচিত নয় যেখানে একটা মানুষের ইকোনমিক বার্ডেন এত হলো যে সে আর ওষুধ কিনতেই পারলো না। কিছু ওষুধ আছে আবার হঠাৎ বন্ধ করলে রিবাউন্ড এফেক্ট হয়, রক্তচাপ স্বাভাবিক দেখালেও তার অর্থ এই নয় যে আমার অসুখটা সেরে গেছে, ওষুধ বন্ধ করব, রক্তচাপ কিন্তু আবার ফিরে আসবে, কার্ডিওভাস্কুলার রিস্ক বেড়ে যাবে। এটা WHO-র একটা গাইডলাইন।
1: যাদের রোজ ব্লাড প্রেশার মাপার বা মনিটরিং করবার প্রয়োজন পড়ে, তাদের ক্ষেত্রে ডিজিটাল প্রেশার মাপার যে যন্ত্রটি, সেটি সঠিকভাবে কতটা কাজ করে?
0: খুব ভালোভাবে করে। এটা একটু দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে ব্লাড প্রেশারের ডিজিটাল মনিটরিং তো ব্যাটারি দিয়ে চালাতে হয়, দেখতে হবে যে ব্যাটারিটা ঠিক ঠিক সময় বদল করা হচ্ছে কিনা। আমি একটা অনেক সময় বলি যে ব্যাটারিটা সবসময় লাগিয়ে রাখার তো দরকার নেই, ব্যাটারিটা খুলে থাকবে, তাতে ব্যাটারির লাইফ, ব্যাটারির জীবন অনেক বেশি দিন চলে। বিশ্রাম অবস্থাতে ব্লাড প্রেশার দেখতে হয়, খুব পরিশ্রমের অবস্থায় ব্লাড প্রেশার দেখে বিশেষ সুবিধে পাওয়া যায় না।
1: বেশ, যদি হঠাৎ করে কারোর বুকে তীব্র ব্যথা বা হার্ট অ্যাটাকের লক্ষণ যেগুলো, সেগুলো দেখা দিতে থাকে, তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে প্রাথমিক অবস্থায় কি কি করা উচিত?
0: প্রথম জিনিস হচ্ছে যখন বুকে ব্যথা হয় দুটো জিনিস হয়, একটা তো যন্ত্রণা, দ্বিতীয় যেটা হয় প্যানিক, অনেক ভয় পেয়ে যায়, কারণ প্যানিক যত হবে তত স্ট্রেস হরমোন অ্যাড্রেনালিন বেড়ে যাবে, আর হার্ট রেটও তেমনি বেড়ে যাবে, অ্যারিথমিয়া সৃষ্টি করতে পারে। যদি কোনো আপত্তি না থাকে ওষুধগত বা শারীরিক, তাহলে অ্যাসপিরিন সব থেকে সহজ প্রতিষেধক যতক্ষণ না হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে বা ইমার্জেন্সি গাইডেন্স পাওয়া যাচ্ছে, যদি রোগী অচেতন হয়ে যান, স্বাভাবিক ভাবে শ্বাস না নেন, তাহলে সিপিআর করতে হবে। যদি আর্টিফিশিয়াল অ্যারিথমিয়া ঠিক করার যন্ত্র থাকে বাড়িতে অথবা হাসপাতালে, AED বলে, তাহলে সেটার ব্যবহারও করা যেতে পারে। আর আগে থেকে প্রেসক্রাইব যেসব ওষুধ রয়েছে সেগুলো শুধু চিকিৎসকের নির্দেশ অনুযায়ী আবার করে ব্যবহার করা যেতে পারে। মনে রাখা ভালো যে বুকে ব্যথা মানেই কিন্তু হার্ট অ্যাটাক নয়।
1: যাদের পরিবারে উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ইতিহাস রয়েছে, তারা একদম শুরু থেকে কি ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারেন, শ্রোতা বন্ধুদের জন্য কিছু পরামর্শ দেন।
0: ফ্যামিলি হিস্ট্রিতে ব্লাড প্রেশার যদি থাকে বা অন্যান্য অসুখের ঝুঁকি যদি থাকে, সেই সবটাই কিন্তু আবার প্রিভেন্টেবল, আটকানো যেতে পারে। কি করব না, শুরু থেকে নিয়মিত ব্লাড প্রেশার মাপা প্রয়োজন। নিয়মিত যদি ব্লাড প্রেশার কারোর বেশি থাকে, তাহলে একটা পিরিয়ডিক্যালি মাপবে, আর যার ব্লাড প্রেশার বেশি নেই সে আরো সময় দিয়ে দিয়ে মাপবে। যার কম বয়স সে একভাবে মাপবে, যার বেশি বয়স সে একভাবে মাপবে। ওজনটাকে কন্ট্রোল করা, ফাস্টিং গ্লুকোজটা দেখতে হবে, আর একটা HbA1c বলে রক্তের পরীক্ষা হয়, যেটাতে 3 মাসে ব্লাড সুগারের একটা গড় পাওয়া যায়। এছাড়া লিপিড প্রোফাইল মানে কোলেস্ট্রল ইত্যাদি বা ব্লাডের ফ্যাট লেভেল গুলো প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করতে হবে। ধূমপান বন্ধ করতে হবে। নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার। নুনটাকে খাবারে কমাতে হবে। হার্ট হেলদি ডায়েট, যেমন শাকসবজি বেশি খেতে হবে, লিন মিট খেতে হবে, মাছ খুব ভালো, এইরকম খাবারটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ীও খেতে পারে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ট্রেস ম্যানেজমেন্টটি করতে হবে। আমার মনে হয় যে সাধারণ শ্রোতারা একটা কথা মনে রাখতে পারে এই সব আলোচনা থেকে, যে নো চেক অ্যান্ড কন্ট্রোল। নো মানে নিজের ঝুঁকি সম্বন্ধে জানো, আমার পরিবারে কি ধরনের অসুখের ডিসপোজিশন, আমার কি হতে পারে, সে সম্বন্ধে জ্ঞান থাকাটা ভালো। আর চেক মানে নিয়মিত পরীক্ষা করা। কন্ট্রোল, যা নিয়ন্ত্রণযোগ্য তা আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, যেমন ব্লাড সুগার, যেমন ব্লাড প্রেশার। সবচেয়ে বড় কথা, নিয়মিত ব্লাড প্রেশার, হৃদরোগ, স্ট্রোক, কিডনি ডিজিজ, এই সমস্তর সঙ্গে জটিলতা ঝুঁকি কমাতে ব্লাড প্রেশার কন্ট্রোল সাহায্য করে। ব্লাড প্রেশারকে তো নীরব রোগ বলি, একমাত্র সাক্ষী অনেক সময় আপনার ওই ব্লাড প্রেশার মেশিন, এটি আপনার বন্ধু। এই বলে শেষ করি।
1: আপনার সাথে কথা বলে আমরা খুব উপকৃত হলাম। নমস্কার।
0: নমস্কার।
2: নিরাময় অনুষ্ঠানে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ, এই নিয়ে শুনলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বয়ম্ভু মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।

0: এখন পল্লী সমাজের সংস্কারক গান্ধীজি সম্পর্কে বলছেন ডক্টর রেণুপদ ঘোষ।
1: ব্রিটিশ শাসনের পূর্বে ভারতবর্ষের পল্লী সমাজ ছিল আত্মনির্ভর, আর্থিকভাবে স্বয়ম্ভর। ব্রিটিশ শাসন ও শোষণে ভারতের গ্রামগুলি হয়ে উঠেছিল হতশ্রী, অর্থ সম্পদ কেন্দ্রীভূত হচ্ছিল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে। গান্ধীজি ওই মুষ্টিমেয় মানুষের শোষণের হাত থেকে গ্রামীণ সমাজের মুক্তির উপায় চিন্তা করেছিলেন। গান্ধীজি জানতেন পল্লীর কল্যাণ নিহিত রয়েছে স্বাধীন স্বয়ম্ভর গ্রাম পঞ্চায়েতের অগ্রগতির মধ্যে। কৃষিভিত্তিক পল্লী সমাজের লক্ষ্য হবে নিজেদের অভাববোধকে যথাসম্ভব কমিয়ে আনা, আর যেহেতু সম্পদের প্রাচুর্য থাকবে না তাই সম্পদ সংরক্ষণের জন্য পুলিশ বা মিলিটারির প্রয়োজন হবে না। গ্রামবাসীরা নিজেদের শাসন ও রক্ষণাবেক্ষণ নিজেরাই করবে, সেভাবেই তাদের শিক্ষিত করে তোলা হবে। রাষ্ট্র নামক যন্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজেদের প্রয়োজনীয় বিধি ব্যবস্থা তারা নিজেরাই তৈরি করে নেবে। বোঝাই যায় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সুস্থ সবল শোষণমুক্ত সৃষ্টিশীল সুনাগরিক তৈরি করতেই চেয়েছিলেন গান্ধীজি। বহু যুগের পরাধীনতা গ্রাম সমাজকে ক্রমে পৃশ্য অস্পৃশ্য বিভাজনে দুষ্ট করেছে। অন্তজ মানুষ আত্মবিশ্বাস হারিয়ে মানুষের অযোগ্য জীবনযাপনে অভ্যস্ত হয়েছে। ক্ষমতার উৎস যেহেতু জনগণ, সর্বাগ্রে তাই জনসেবার যোগ্য করে তোলা চাই তাদের। সেখানে রাজনীতি নয়, স্থান নেবে লোকনীতি। সরকারি শাসন নয়, আসবে আত্মনিয়ন্ত্রণ। শক্তির পরিবর্তে স্থান নেবে স্বাধীনতা, দমনের জায়গায় নিয়মানুবর্তিতা। অধিকার অর্জনের প্রতিদ্বন্দ্বিতার বদলে আসবে কর্তব্যপরায়ণতা। এই ছিল পল্লী সমাজ সংস্কারক গান্ধীজির লক্ষ্য। অবশ্য তার এই সংস্কারমূলক কাজে অনেক বাধার কথাও জানতেন তিনি। সেগুলি দূর করতে পরিকল্পনারও আশ্রয় নেন। প্রসঙ্গত বলি, গান্ধীজির কাছে একবার জানতে চাওয়া হয়েছিল পরিকল্পনার মাপকাঠি কী, কী দিয়ে পরিকল্পনার ন্যায্যতা বিচার করা হবে। গান্ধীজির জবাব ছিল, পরিকল্পনা প্রস্তুতের আগে তোমার দেখা সবচেয়ে গরিব এবং সবচেয়ে দুর্বল মানুষটির মুখ মনে করো এবং দেখো তোমার পরিকল্পনায় তার কোনো উপকার হচ্ছে কি না। যদি হয় তবেই বুঝবে তোমার পরিকল্পনাটি সঠিক। কেবল পল্লী সমাজের সংস্কারমূলক কাজেই নয়, গান্ধীজির সকল পরিকল্পনাই ছিল প্রধানত অসহায় মানুষের দিকে তাকিয়ে। স্বাধীন ভারতে পরিকল্পনার দৃষ্টিভঙ্গি কি হবে তা নিয়ে 1945 গান্ধীজি জওহরলালকে একটি চিঠি লেখেন। তাতে তিনি তাকে স্মরণ করিয়ে দেন যে একজন যেন অপর একজনের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ না করে। সমাজের প্রাথমিক ইউনিট গ্রাম, অর্থাৎ পরিচালনযোগ্য ছোট ছোট গোষ্ঠী। মানুষের এই গোষ্ঠীগুলি জীবনের অত্যাবশ্যক জিনিসের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হলেও পরস্পরের সঙ্গে তারা সহযোগিতা ও পরস্পরের অবলম্বনের ভিত্তিতে একই সঙ্গে চলবে। পল্লী সংস্কারক গান্ধীজি প্রাচীনপন্থী ছিলেন না। প্রাচীন বর্ণাশ্রম প্রথার বিরোধিতা করেছেন তিনি। তথাকথিত অস্পৃশ্য অবহেলিত সমাজের মানুষদের জীবনে মানুষের মর্যাদা ফিরিয়ে দিতে উদ্যোগী হন। পল্লী সমাজের সংস্কারের জন্য গান্ধীজি কেবল প্রাচীন ভারতের বর্ণাশ্রম প্রথার বিরোধিতাই করেননি, ব্রিটিশ গভর্নমেন্টের বিরোধিতাও করেছেন। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড নিম্নবর্ণের মানুষদের জন্য পৃথক নির্বাচনের কথা ঘোষণা করলে গান্ধীজি নিজের জীবন দিয়ে তা আটকাতে চান। তার আদর্শের সম্পূর্ণ পরিপন্থী এই উদ্যোগকে তিনি মেনে নেননি, আমরণ অনশন শুরু করেন। সমগ্র ভারতবর্ষ উত্তাল হয়ে ওঠে, তুমুল আড়োড়নের সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে উদ্বিগ্ন চিত্তে বলেন, যিনি সুদীর্ঘকাল দুঃখের তপস্যার মধ্য দিয়ে সমস্ত দেশকে যথার্থভাবে গভীরভাবে আপন করে নিয়েছেন, সেই মহাত্মা আজ আমাদের সকলের হয়ে মৃত্যুব্রত গ্রহণ করলেন। ব্রিটিশ সরকার অনুন্নত শ্রেণীর পৃথক নির্বাচনের প্রস্তাব শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেন। গান্ধীজিও অনশন ভঙ্গ করেন। নীলকর সাহেবদের অত্যাচারে উৎপীড়িত চম্পারণের গরিব কৃষকদের সঙ্গবদ্ধ করে নীলকরদের নিষ্ঠুর তিন কাটিয়া প্রথার বিলোপ ঘটান গান্ধীজি। এর প্রভাবে সমগ্র উত্তর ভারতের পল্লী অঞ্চলের অসংখ্য অসহায় কৃষক উপকৃত হন। পল্লী সমাজকে মাদকমুক্ত করার কর্মসূচি গ্রহণ করেন গান্ধীজি। চরকা, তাঁত, খাদির প্রচলনও ছিল গান্ধীজির পল্লী সমাজ সংস্কারেরই অঙ্গ। খাদি বোনা হতো হাতে কাটা সুতোয়, হস্তচালিত তাঁতে, তুলো, রেশম এবং পশমের সুতো দিয়েও খাদি কাপড় তৈরি হতো। পল্লী সংস্কারক গান্ধীজি খাদিকে ভারত

0: বর্ষের দারিদ্র মোচনের প্রধান উপায় বলে বিশ্বাস করতেন। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সমাজ ব্যবস্থার চালিকা শক্তি হিসাবে চরকাকে প্রতিষ্ঠা দেন তিনি। পল্লী সংস্কারক গান্ধীজির কাছে চরকা ছিল অহিংসা এবং শোষণহীনতার প্রতীক। গান্ধীজি গণতন্ত্রের ওপর গভীর আস্থা রাখতেন। যে গণতন্ত্র নতুন এক সমাজ ব্যবস্থার জন্ম দেবে, গ্রামকে কেন্দ্র করে ক্রমশ যা বৃহত্তর গণ্ডির সৃষ্টি করবে, এক একটি গ্রাম অন্যান্য গ্রামের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে, এভাবে সব কিছুর সমবায়ে পল্লীর নতুন সমাজ জীবন গড়ে উঠবে। বুঝতে অসুবিধে হয় না গান্ধীজির এই গণতন্ত্র ও প্রকৃত সমাজতন্ত্রে কোনো ভেদ নেই। গান্ধীজি একে নাম দিয়েছেন আধ্যাত্মিক সমাজতন্ত্র। এও তার সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত। শেষ করতে চাই একটি দৃষ্টান্ত দিয়ে। 1947 দিল্লিতে আন্তর এশিয়া সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে গান্ধীজি বহিরাগত প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেছিলেন যে তারা যদি প্রকৃত ভারতবর্ষকে দেখতে চান তাহলে তাদের গ্রামে যেতে হবে, শহরগুলিতে ভারতবর্ষকে পাওয়া যাবে না। এই উক্তি প্রমাণ করে পল্লী সমাজের সংস্কারক গান্ধীজি নিজের কাজের সাফল্য নিয়ে কি প্রগাঢ় আত্মবিশ্বাসী ছিলেন। যদিও এসবই ছিল তাঁর সর্বোদয় সমাজ গঠনের অঙ্গীভূত।
1: পল্লী সমাজের সংস্কারক গান্ধীজি এই বিষয়ে কথিকাটি শুনলেন, বললেন ডক্টর রেণুপদ ঘোষ। গান্ধী চর্চা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী কলকাতার শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: সোশ্যাল মিডিয়া রচনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তিন তালে তবলা বাজিয়ে শোনাবেন পণ্ডিত সুজিত সাহা, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র।

এতক্ষণ তিন তালে তবলা লহরা বাজিয়ে শোনালেন পণ্ডিত সুজিত সাহা। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র।

0: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
1: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন গানে গানে

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। পরবর্তী গানে যাওয়ার আগে জানিয়ে দিই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার একটি সতর্কতা। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অঞ্চলে সকাল 8:10 থেকে পরবর্তী 2-3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই প্রতি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত সতর্কতা। শুনছি গানে গানের প্রথম পর্বে কোহক ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কুহক ছবির এই গানটি শুনতে শুনতেই শেষ করব আজকের গানে গানের প্রথম পর্ব। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। দেশকে উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করতে তৈরি মেক ইন ইন্ডিয়া উদ্যোগ আজ 12 বছর পূর্ণ করল। নকল পনির তৈরি এবং বিক্রি বন্ধ করতে দেশজুড়ে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে ভারতীয় খাদ্য সুরক্ষা ও মানক কর্তৃপক্ষ FSSAI। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় আজ শুরু হচ্ছে চতুর্থ উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পশ্চিম এশিয়ার সমস্যা নিরসনে আমেরিকার কাছে 7 দিনের একটি প্রস্তাব দিয়েছে ইরান। ভারতের কমলজিৎ এবং সুরুচি সিং এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাটের ভাবনগর পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। এই যাত্রার উদ্দেশ্য হল বিভিন্ন স্থানে যুবা অংশগ্রহণ এবং সমাজসেবাকে সংযুক্ত করা। এই সেবাযাত্রা 17ই সেপ্টেম্বর শুরু হয়েছে এবং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসক হিসেবে 25 বছরের জনজীবনকে তুলে ধরার জন্য বৃহত্তর সেবা সংকল্প অভিযানের একটি অঙ্গ। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সমাজসেবা এবং জনসম্পৃক্ততার কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া। দেশকে বিশ্বমানের উৎপাদন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে, সেই সঙ্গে বিশ্বব্যাপী বিদেশি বিনিয়োগের এক বড় কেন্দ্রস্থল হিসেবে নির্মাণে 2014 সালের 25শে সেপ্টেম্বর মেক ইন ইন্ডিয়ার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বমানের উৎপাদন ও উদ্ভাবন ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া ভারত সরকারের এক সদর্থক অর্থনৈতিক উদ্যোগ। আজ এই মেক ইন ইন্ডিয়া উদ্যোগ 12 বছর পূর্ণ করল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP Nadda আজ নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে কয়েকটি নতুন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে। এর মধ্যে ন্যাশনাল হেলথ কেয়ার প্রোভাইডার্স রেজিস্ট্রি মোবাইল অ্যাপ চালু করা হবে। যেসব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে প্রকল্পগুলিতে ভালো কাজ করেছে অনুষ্ঠানে

0: তাদের পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বেঙ্গালুরুতে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, যুব সমাজকে নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলির বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য। বিভিন্ন স্কুল, আইটিআই, পলিটেকনিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। আগামী ডিসেম্বর মাসে নতুন দিল্লিতে প্রতিযোগিতাটির জাতীয় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের 81তম সাধারণ অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বিভিন্ন দেশের নেতা ও মন্ত্রীদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ নিয়ে বৈঠকগুলিতে আলোচনা করা হয়। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ভারতের কূটনৈতিক তৎপরতার অঙ্গ হিসেবে এই বৈঠকগুলি হয়েছে বলে জানা গেছে। অ্যান্টিগুয়া এবং বারমুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের সঙ্গে বৈঠকে দুই দেশের উন্নয়নে অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের বৈঠকে এর সফলতা বিষয়ে ভারতের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন বিদেশমন্ত্রী। তিনি পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মিশরের বিদেশমন্ত্রী বদর আবদেলাত্তি এবং জর্ডনের বিদেশমন্ত্রী আইমান সাফাদির সঙ্গে বৈঠক করেন। ব্রিটেনের বিদেশমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি সংঘাতের পরিস্থিতিতে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। নকল পনির তৈরি এবং বিক্রি বন্ধ করতে দেশজুড়ে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা ও মানক কর্তৃপক্ষ এফএসএসএআই। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, যেসব দুগ্ধজাত বিকল্প পণ্য ইতিমধ্যে নিবন্ধিত সেগুলির নাম, লেবেল এবং বিক্রির ক্ষেত্রে পনির শব্দটি ব্যবহার করা যাবে না। ক্রেতারা যাতে আসল ও নকল পনিরের উপাদানের ফারাক সহজে বুঝতে পারেন এবং প্রতারিত না হন তা নিশ্চিত করতে 2011 সালের খাদ্য সুরক্ষা আইনে এই সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে আজ শুরু হচ্ছে চতুর্থ ইউপিএ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 5 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পণ্য সংগ্রহের সেরা কেন্দ্র এখানেই, এই মূল ভাবনা নিয়ে আয়োজিত এই প্রদর্শনীটি 29 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই আয়োজনে 2400 বেশি প্রদর্শক, 1.5 লক্ষ ক্রেতা এবং 4.5 লক্ষের বেশি দর্শনার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক ভ্যালু চেন ও সাপ্লাই চেনে অংশগ্রহণ জোরদার করার প্রচেষ্টার উপর আলোকপাত করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 13তম পাফি বার্ষিক ফোরামের লিডারশিপ ডায়ালগে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, ভারত এমন একটি অর্থনীতির অবস্থান থেকে বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছে যা ভবিষ্যতে 30 লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
1: Now when we negotiate, we are looking for fair, equitable and balanced agreements. We start from the Viksit Bharat 2047 story. Today when we negotiate with the world, we put them to notice that we are a $4 trillion economy, but on a PPP basis, we already are a $20 trillion economy, the third largest in the world. That gap is going to get bridged. And with this fastest growing large economy, we will be a $30 trillion economy.
0: পশ্চিম এশিয়ার সমস্যা নিরসন, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া এবং পরমাণু আলোচনা শুরু করতে 7 দিনের একটি প্রস্তাব দিয়েছে ইরান। সেদেশের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকাচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব আমেরিকার কাছে পাঠানো হয়েছে। তিনি জানান, কিছু শর্ত পূরণ হলে 7 দিনের মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। তবে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলার অভিযোগ তুলেছেন তিনি। এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চলতি বছরের জুনের চুক্তি ভেস্তে যাওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি

0: ডোনাল্ড ট্রাম্পই দায়ী, তবে ইরান এখনও আলোচনার পথ খোলা রেখেছে বলেও জানান তিনি। দশ দিনব্যাপী গণেশ উৎসবের আজ সমাপ্তি। অনন্ত চতুর্দশী উপলক্ষে আজ মুম্বাই জুড়ে পালিত হচ্ছে বিসর্জন পর্ব। গণপতি বাপ্পা মরিয়া ধ্বনির মধ্যে দিয়ে মুম্বাইবাসী আজ তাদের প্রিয় বাপ্পাকে বিদায় জানাচ্ছেন। লালবাগ চা রাজা এবং মুম্বাই চা রাজার বিসর্জনের শোভাযাত্রা এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ। বিদেশি পর্যটকদের এই জমখালো শোভাযাত্রা ও সংস্কৃতি সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ দিতে গিরগাঁও চৌপাটিতে বিশেষ প্যাভিলিয়নের ব্যবস্থা করেছে পর্যটন দপ্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পণ্ডিত উপাধ্যায় সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নকেই জাতি গঠনের মূল ভিত্তি বলে মনে করতেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর অন্ত্যোদয় দর্শন আজ জনকল্যাণ ও দেশের অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট অনুপ্রেরণা। স্কুলে বোরখা এবং নিকাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এর পাশাপাশি একটি ক্লাসে পাঠরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ কতজন ইতালীয় ভাষায় দুর্বল ছাত্রছাত্রী থাকতে পারবে সে সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছে সরকার। প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাসে ইতালি নাগরিক নয় অথবা ইতালীয় ভাষায় দক্ষ নয় এমন ছাত্রছাত্রীর সংখ্যা 30% বেশি থাকবে না বলে সেদেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন। আবহাওয়া দপ্তর আইএমডিআর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম ও বিদর্ভে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তরের মতে উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে ও তেলেঙ্গানাতেও আজ ভারী বৃষ্টি হতে পারে। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ডাবলস ইভেন্টের বাছাই পর্বে ভারতের কমলজিৎ ও সুরশ্রী সিং জায়গা করে নিয়েছেন। 3 সিরিজ মিলিয়ে 587 পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্থান অধিকার করে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করবেন। দেশকে উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করতে তৈরি মেক ইন ইন্ডিয়া উদ্যোগ আজ 12 বছর পূর্ণ করল। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম কথার কথা, লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়। কদিন আগে রাতে কলকাতার মেট্রো রেলে যাওয়ার সময় আমার সহযাত্রী দীর্ঘক্ষণ পাশে বসে থাকলেও তার সঙ্গে কোনো বাক্যালাপ হয়নি। এইটুকু শুনে অনেকেই হয়তো বলবেন, এটাই তো স্বাভাবিক, সম্পূর্ণ অচেনা এক মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন আছে কি? বর্তমান সময়ে হয়তো এটা স্বাভাবিক মনে হলেও এখন থেকে বেশ কয়েক বছর পিছিয়ে গেলে দেখা যাবে এরকম পরিস্থিতিতে পাশের মানুষটির সঙ্গে আপনি হয়তো আবহাওয়া, রাজনীতি কিংবা বাজারের জিনিসপত্রের অগ্নিমূল্য নিয়ে কথা বলতেন। তাহলে এখন কি আমরা আগের থেকে অনেক কম কথা বলছি? আমরা কি সামাজিকতার রীতিনীতি ভুলে বসতে চলেছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সম্প্রতি সমাজ বিজ্ঞানীরা বিশ্বজুড়ে মানুষের মধ্যে এক অবাক করা প্রবণতার সন্ধান পেয়েছেন। এই প্রবণতা হল আগের তুলনায় অনেক কম কথা বলা। এর পিঠেই প্রশ্ন আসে, কেন আমরা কম কথা বলছি? অনেকেই পাশের মানুষটির হাতে থাকা মোবাইল ফোন কিংবা কানে গোঁজা ইয়ারফোনের কথা বলবেন। সত্যি আজকাল যাতায়াতের সময়ে, কর্মস্থলে কাজের অবসরে সহযাত্রী বা সহকর্মীদের মধ্যেও আর তেমনভাবে কথা বলার রেওয়াজ যেন কমে যাচ্ছে। সম্প্রতি এক বিশ্ববিখ্যাত মনোবৈজ্ঞানিক পত্রিকায় মানুষের কথা বলা নিয়ে যে সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তাতে জানা গেছে, 2005 থেকে 2019 সালের মধ্যে আমরা প্রতিদিন প্রায় 340টি কম শব্দ বলছি। 25 বছর বয়সের নিচের যুব সম্প্রদায়ের মধ্যে কম শব্দ ব্যবহারের সংখ্যাটা 450-এরও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইউরোপের বিভিন্ন দেশে মানুষের কথা বলা নিয়ে মোট 22টি সমীক্ষা থেকে এই তথ্য উঠে এসেছে। সাধারণভাবে মানুষ দৈনিক তাদের কাজকর্ম সম্পর্কের টানে এবং নানান কারণে 12 থেকে 16 হাজার শব্দ ব্যবহার করে থাকেন, যার অর্থ সারা বছরে একজন মানুষ 10 থেকে 50 লক্ষ শব্দ ব্যবহার করেন। বিভিন্ন ভাষার শব্দ ভাণ্ডারে মানুষের মনের ভাব প্রকাশের জন্য বহু শব্দ রয়েছে। নিজের ভাষায় মানুষ কথা বলছে অন্তত 100,000 বছরের কাছাকাছি। সভ্য মানুষের বিবর্তনের পথে কথ্য ভাষা এসেছে আগে, পরে তার লিখিত রূপ বা লিপি ব্যবহার করতে শিখেছি আমরা। সমাজ গড়ে ওঠার পেছনেও রয়েছে কথা বা শব্দেরই অবদান। কিন্তু উত্তর আধুনিক এই সমাজে অভাবনীয় প্রযুক্তির বিস্ফোরণ যেন সমাজবদ্ধ মানুষের মুখ থেকে কথা কেড়ে নিতে চাইছে। মোবাইল ফোন জগৎজোড়া আন্তর্জালের সুবাদে আমরা এক নিমেষেই বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ করার ক্ষমতা অর্জন করেছি। কিন্তু এই যোগাযোগের অনেকটাই এখন চলছে মোবাইলের নতুন ভাষা ইমোজির মাধ্যমে। আপনার বন্ধু হয়তো এক বার্তায় আপনাকে একটা সুখবর দিলেন, তার জবাবে শুধুমাত্র একটি হাসি মুখের বা বুড়ো আঙ্গুলির ইমোজি দিয়েই আপনি যে খুশি হয়েছেন তা বুঝিয়ে দিতে পারেন। এরকমভাবে আমাদের রাগ দুঃখ ভালোবাসা আনন্দ সহ মনের যত রকমের ভাব আছে তার জন্য উপযুক্ত ইমোজি ব্যবহার করেই কাজ সারছি। কিন্তু এখন থেকে 20 বছর আগের কথা যদি ভাবেন তাহলে দেখা যাবে আপনি বন্ধুর দেওয়া সুখবরটি ফোনে শোনার পর তার প্রতিক্রিয়ায় অন্তত 5 মিনিট কথা বলতেন। এ থেকেই বর্তমান সময়ের মানুষের ব্যবহারিক পরিবর্তনের একটা মারাত্মক ইঙ্গিত মিলছে। আমরা যেন বিশ্বব্যাপী শব্দ দূষণের মধ্যেও নীরবতাকেই বেছে নিতে চাইছি। এর ফল যে একজন মানুষের শারীরিক এবং মানসিক ক্ষেত্রে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে, বিজ্ঞানীরা ডাক্তারবাবুরা বারবার এমন কথাই বলছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল এক বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বলেছেন, কম কথা বলা মানুষের অকাল মৃত্যুর ঝুঁকি থাকে, এছাড়া একাকিত্বের কুপ্রভাবও মানুষের মধ্যে পড়তে পারে। তবু 2005 থেকে 2019 সালের মধ্যে বিশ্বজুড়ে ভার্বাল কমিউনিকেশন বা কথাবার্তার যোগাযোগ অন্তত 28% কমে গেছে। মানুষ যেন যন্ত্রের মতো এক ডিজিটাল জীবনে অভ্যস্ত হয়ে উঠছে, অথচ মানুষে মানুষে যোগাযোগের ভিত্তিতেই গড়ে উঠেছে এই মানব সমাজ আর সভ্যতা। তাই প্রযুক্তি নির্ভর শব্দহীন যোগাযোগের রাস্তা থেকে আমাদের কথার জগতেই ফিরতে হবে, নইলে একদিন মানুষের পৃথিবীর সব সামাজিক বন্ধন ছিঁড়ে যেতে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 2-3 ঘন্টার মধ্যে কলকাতা, হুগলি, হাওড়া এবং বাঁকুড়া জেলার কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে প্রতি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এখন শুনবেন গানে গানের দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রথমেই শুনুন কবিতা ছবির গান কিশোর কুমারের কণ্ঠে।

0: শুনছেন গানে গানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের গান লুকোচুরি ছায়াছবি থেকে, কিশোর কুমারের কণ্ঠে।
1: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?
2: এক পলক

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। বাংলা ছায়াছবির গান লুকোচুরি ছায়াছবি থেকে পরের গান কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতার দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গানের ভেলা, উপস্থাপনায় রয়েছি কার্তিক ঘোষ।

স্টুডিওর ঘড়িতে এখন 10:40। আর ঘড়িতে 10 যাওয়া মানেই প্রত্যেক দিনের মতো গানের ভেলা। আজ গানের ভেলায় কথায় কথায় আমি কার্তিক আপনাদের সঙ্গে রয়েছি। আর আজ শুক্রবার, শুক্রবার মানেই আধুনিক গান দিয়ে সাজানো আপনাদের গানের ভেলা। আপনারা সবাই খুব খুব ভালো আছেন এই আশা নিয়ে শুরু করব আজকের গানের ভেলা। জানেন, আমরা মানুষেরা অভ্যাসের দাস, তাই না? সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাটা দিন বিভিন্ন অভ্যাসের বশবর্তী হয়ে পড়ি আমরা। যেমন দেখুন না, আজ শুক্রবার, আপনারা জানেন গানের ভেলা ঠিক ঘড়ির কাঁটায় 10, শুনবা আধুনিক গান। মঙ্গলবার মানে গানের ভেলায় নজরুল গীতি, বুধবার ছায়াছবির গান, বৃহস্পতিবার লোকগীতি। এইভাবেই প্রত্যেকটা দিন আপনারা অভ্যাসের বশবর্তী হয়ে পড়েছেন। দেখুন, এই যে সকালবেলা রেডিওতে কথা বলতে আসা আপনাদের সঙ্গে, আমরা যারা এপারে বসে কথা বলছি এবং ওপারে যারা কান পেতে রয়েছেন আপনারা কথা শোনার জন্য, আমাদের আপনাদের সঙ্গে কথা বলাটাও তো আমাদের একটা অভ্যাসের ব্যাপার। অনেকদিন যখন কথা হয় না, না মনটা বড্ড খারাপ হয়ে যায়। আপনারা যারা প্রতিদিন নিয়মিত আকাশবাণীর সঙ্গে যুক্ত রয়েছেন, আকাশবাণীর প্রত্যেকটা অনুষ্ঠান শোনেন, যখন রেডিওতে কান পাতেন, অনুষ্ঠানের নাম শুনেই বুঝে যান এখন ঠিক ঘড়িতে সময় কটা হয়েছে। আপনাদের কিন্তু ঘড়ি দেখারও প্রয়োজন হয় না, এটাও তো একরকমের অভ্যাস। আর এই অভ্যাসের বশবর্তী হয়ে আপনাদের সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, মায়ার সম্পর্ক।

সম্পর্ক, মান অভিমানের সম্পর্ক, কি ঠিক বললাম তো? আজ যখন আধুনিক গানের গানের ভেলা নিয়ে অনুষ্ঠান করব ভাবলাম, মনে হলো আজ গানের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললে কেমন হয়। হ্যাঁ, আজ গানের ভেলায় সম্পর্কের সাতকাহন আপনাদের সঙ্গে। আর এই সম্পর্কের সাতকাহনে ফিরে ফিরে আসবে বিভিন্ন সম্পর্ক, রক্তের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, না পাওয়া সম্পর্ক, হঠাৎ পাওয়া সম্পর্ক, সব মিলিয়ে আজ কথা বলবো সম্পর্কের সাতকাহন নিয়ে।

সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে শুনতে ফেলে আসা গ্রামের দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছিল, জানেন। এই সম্পর্কের কথা বলছি না, আমরা যারা কাজের সূত্রে

শহরে চলে আসি, পড়াশোনার জন্য শহরে চলে আসি, নিজের জন্মস্থান যেখানে জন্মেছি, ছোট থেকে বড় হয়েছি, মা বাবা দাদু ঠাকুমা সবাইকে নিয়ে সুন্দর একটা সময় কাটিয়েছি, কাজের প্রয়োজনে পড়াশোনার প্রয়োজনে দূরে তো চলে আসতে হয়ই তাদের থেকে। এই যে আমাদের জন্মভূমি, আমার ভালোবাসার জায়গা, তার সঙ্গে যে আমাদের একটা আত্মিক সম্পর্ক, সেই সম্পর্ক কি কোনোদিনও ছিন্ন করা যায়? আমার মনে হয় না। শহরে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে, অফিসে কাজের ফাঁকে, যখন আমার এই শহরটা উৎসবের আলোয় সেজে ওঠে, অথচ আমি রয়েছি অনেক দূরে, কাজের সূত্রে আমার ভালোবাসার, আমার মাটির টানির জায়গা থেকে অনেক দূরে, তখন তো মনটা হুহু করে ওঠেই। মনে হয় কবে আবার ফিরে যাব আমার সেই জন্মস্থানে, আমার সেই ভালোবাসার গ্রামে। সম্পর্কের টান কি শুধু রক্তের সম্পর্কের মধ্যেই থাকে? আমার তো মনে হয় তা নয়। আমার সঙ্গে আপনারাও বোধ হয় একমত হবেন, সম্পর্কের টান রক্তের সম্পর্ক ছাড়াও এমন অনেক সম্পর্ক থাকে যে সম্পর্কের টান আজীবন আমরা ইচ্ছা করলেও ভুলে যেতে পারি না। আমার সেই গ্রামের বন্ধুটি যার সঙ্গে ছোটবেলায় খেলতাম, কাজের সূত্রে আমি দূরে থাকলেও সে হয়তো আমাকে মনে রেখেছে, কাজের ব্যস্ততায় ভুলে গেছি তাকে, কিন্তু সম্পর্কের টান ছিন্ন হয়নি। এই টান যেন ফুলগু ধারার মতো বয়ে চলে, তাই না? তাই তো আজকে গানের ভেলায়, কথায় গানে আমরা একটু ফিরে ফিরে যাব আমাদের সেই সমস্ত সম্পর্কগুলোতে, যে সম্পর্কে আমরা একসময় জড়িয়ে পড়েছিলাম, যে সম্পর্কগুলোতে আমরা জড়িয়ে থাকতে চাই, যে সম্পর্কগুলো ভুলে গিয়েও ভুলে যেতে পারি না।

বন্ধু হারালে দুনিয়াটা খাঁ খাঁ করে, ভেঙে যায় গ্রাম, নদীও শুকনো ধুধু। আমাদের জীবনে আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বোধহয় আমাদের মা আর বাবা। কি ঠিক বললাম তো? আমার সঙ্গে নিশ্চয়ই আপনারা একমত হবেন, তাদের মতো বন্ধু তো কেউ হতেই পারে না। আমাদের সমস্ত কষ্ট, না পাওয়া, সমস্ত গোপন কথা আমার মনে হয় মা বাবার সঙ্গে শেয়ার না করে আমরা থাকতে পারি না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক জায়গায় বলেছেন, সম্পর্কে অধিকার বোধ তখনই সুন্দর হয় যখন সেখানে বিশ্বাসের টান থাকে। আর এই বিশ্বাসের টান, এই শব্দটা মা বাবার সঙ্গেই বোধহয় বেশি যায়, তাই না? আমার মনে হয় আমরা চোখ বন্ধ করেই এই দুজন মানুষকে বিশ্বাস করতে পারি, কারণ তারাই তো আমাদের সম্পর্ক শব্দের সঙ্গে পরিচয় করিয়েছেন। সম্পর্ক কিভাবে গড়ে তুলতে হয় তাদের থেকেই তো শেখা। অনেক সময় নানা কারণে মা বাবার সঙ্গে যখন কথা কাটাকাটি হয়, বিনা কারণে চিৎকার করে ফেলি মা বাবার উপর, পরে গিয়ে খুব কষ্ট হয়, মনে হয় কেন করলাম। এই সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক।

সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি দামে বেচছ ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করল, কোন সম্পর্কটা বানাতে চান আপনি, ছেলের না বাবার, বোনের না ভাইয়ের? বলুন আপনি কোনটা চান, মানবতার না ভালোবাসার, মায়ের না বিশ্বাসের? বাবুজি কিছু তো বলুন, কোনটি নিতে চান? চুপচাপ দাঁড়িয়ে কেন, ঠিক করে ভেবে বলুন। ভয়ে ভয়ে বললাম, বন্ধুর। দোকানদার ভিজে চোখে বলল, দুনিয়াটা এই সম্পর্কেই তো টিকে আছে। তবে মাপ করবেন বাবুজি, এই সম্পর্কটা বিক্রির জন্য নয়, এর কোনো দাম দিতে পারবেন না। আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে, সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে। শক্তি চট্টোপাধ্যায়ের এই লেখার মধ্যে দিয়ে অনেক কিছু বলে যায়, তাই না? আমার মনে হয় শুধু বন্ধু কেন, কোনো সম্পর্কই বিক্রি হয় না। আর যে সম্পর্ক বিক্রি হয়, সেগুলো কোনোদিন সম্পর্কই ছিল না। ভালোবাসার সম্পর্ক, ভালোবেসেছেন যে মানুষটিকে, নিজের করে নিতে চেয়েছেন, কিন্তু একসময় দেখলেন সেই মানুষটি কেমন অন্যরকম হয়ে গেছে। তখন মনে হয় এই কবিতার লাইনগুলো বোধহয় একেবারেই মিথ্যে, কিন্তু না, মিথ্যে দিয়ে সব কিছু গড়ে ওঠে না। কবিতা কখনো মিথ্যে হতে পারে না। তবু মন কেমন করে ভালোবাসার মানুষটার কথা মনে পড়ে। ভুলে যেতে চাইলেই কি ভুলে যাওয়া যায়? একেবারেই যায় না।

আজ সম্পর্ক নিয়ে কথা বলতে বসে মনে পড়ে যাচ্ছে অনেক পুরনো কথা, নিশ্চয়ই চোখের কোণে জল আসছে। আসলে এই সম্পর্ক শব্দটা এমন না, শুধু তো রক্ত মাংসের মানুষের সঙ্গেই আমাদের সবসময় সম্পর্ক গড়ে ওঠে না, এর বাইরেও অনেক অনেক সম্পর্ক থাকে। এই একটা ঘন্টা এটা নিয়ে আলোচনা করা সারা জীবনব্যাপী সম্পর্কের মায়াজালে আমরা বন্দী থাকি, তাই সম্পর্ক কোথায় শুরু কোথায় শেষ আমরা

বুঝতেই পারি না। মনে পড়ছে আমাদের স্কুল দিনগুলোর কথা। আমরা যখন স্কুলে যেতাম, স্কুলে একটা ছোট্ট পেন কেউ উপহার দিয়েছে পরীক্ষার আগে। সেই পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্ট হয়েছে, কোনো পছন্দের মানুষের সেই উপহার ছিল, সেই পেনটিকে এখনও যত্ন করে রেখে দিয়েছেন। হয়তো সেই মানুষটির সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু সেই পেনটি রয়ে গেছে সম্পর্কের সাঁকো হয়ে, তাই না? চাকরি সূত্রে ট্রান্সফার হয়ে গেছেন কোনো পাহাড়ি এলাকায়, কোনো জঙ্গল বা অন্যান্য কোনো জায়গায়। যে জায়গায় ট্রান্সফার হয়েছেন সেখানে গিয়ে সেই জায়গাটার মায়ে পড়ে গেলেন। এটাও তো একটা সম্পর্ক, প্রকৃতির সঙ্গে সম্পর্ক। আর এই প্রকৃতির সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়েই, যদিও আজ আধুনিক গানের গানের ভেলা, আমার রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের পোস্টমাস্টার এবং সেই ছোট্ট মেয়েটির সম্পর্কের কথা মনে পড়ে যাচ্ছে। একটি ছায়াছবির কথা মনে পড়ছে, যেখানে একটি বটগাছের সঙ্গে একটি মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হলো এবং অদ্ভুতভাবে সেই বোবা মেয়েটি সেই গাছটির সঙ্গে এক মায়ের সম্পর্কে জড়িয়ে পড়ল। জানেন, আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই পোষ্য থাকে। সেই পোষ্যদের আমরা নিজেদের থেকেও বেশি বেশি ভালোবাসি, আর তাদের সঙ্গে যে সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি, সেই সম্পর্ক যে কি সম্পর্ক, যাদের বাড়ি পোষ্য আছে তারাই বোঝেন। একটা ছোট্ট ঘটনা ভাগ করি আপনাদের সঙ্গে। কয়েক বছর আগে একটি ছোট্ট চন্দনা টিয়া পাখি প্রচণ্ড ঝড়ের মধ্যে আমাদের ছাদে এসে পড়েছিল। তাকে আমাদের বাড়িতে আশ্রয় দিই, তাকে যত্ন করি, সুস্থ করে তুলি। অদ্ভুতভাবে সেই পাখিটি পোষ মেনে গিয়েছিল। জানেন, কিছুতেই তাকে খাঁচায় আমরা রাখতে পারতাম না, আমাদের বাড়িতেই থাকতো এবং বাইরেই থাকতো। অদ্ভুতভাবে সময় সময় খেত, যেমন হয় একটি টিয়া পাখি বাড়িতে থাকলে। কিন্তু একদিন হঠাৎ উড়ে চলে গেল, এবং উড়ে চলে যাওয়ার পর আমরা ভেবেছিলাম সে বোধহয় আর আসবে না, কিন্তু দেখা গেল পরের দিন ঠিক ফিরে এসেছে। আমরা তো অবাক, এক অদ্ভুত সম্পর্ক, অদ্ভুত টান। একটি অবলা প্রাণী কিভাবে আমাদের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে গেছে। পাঁচ ছ মাস পরের কথা বলছি, পাখিটি আবার উড়ে গেল কিন্তু আর ফিরে এলো না। অনেকগুলো বছর পেরিয়ে এলাম, এখনো আমরা বাড়ির সবাই সেই পাখিটিকে ভুলতে পারিনি। জানেন, মন খারাপ হয়ে যায় যখন তার ছবিগুলো দেখি। এই সম্পর্কের কথা, এই সম্পর্কের কি কোনো মূল্য হয় না? স্টুডিওর ঘড়ি বলছে 10:31 হয়ে 38:39 হয়ে গেল। এবারে কথা বলবো আপনাদের সঙ্গে। আজ আধুনিক গানের গানের ভেলায় গানের অনুরোধ নয় নাই করলেন। আসুন না, আপনাদের থেকে এমন কোনো সম্পর্কের কথা জানি যে সম্পর্কগুলো এখনও ভুলতে পারেননি। সে রক্ত মাংসের সম্পর্ক নাও হতে পারে, আত্মীয়তার বন্ধনের সম্পর্ক নাও হতে পারে, এমন কোনো সম্পর্ক যে সম্পর্কের কোনো নাম নেই। আমাদের ফোন নাম্বার আপনারা জানেন, তবুও বলে দিই, 0332210-7325, 0332210-7325, 2210-7325 এই নাম্বারে আসবেন আর সেই না ভোলা সম্পর্কের কথা বলবেন।

0: আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে শুনতে নিশ্চয়ই আপনার সেই পোষ্যটি যে আর আপনার কাছে এই মুহূর্তে নেই মনে পড়ে গেল না তার কথা? ফোনে কোনো বন্ধু আছেন কথা বলবো। ফোনে বন্ধুর সঙ্গে কথা বলার আগে প্রত্যেকে আরও একবার জানিয়ে দিই যে আপনারা যখন ফোন করবেন রেডিও সেট থেকে কিন্তু একটু দূরে এসে কথা বলবেন, না হলে ফিডব্যাক আসে। আমরা দেখে নেব আমাদের সঙ্গে কোন বন্ধু রয়েছেন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: লক্ষণ গাসলেন, হাওড়া ময়দান থেকে, স্নেহাশিস রাহা কথা বলছি।
0: নমস্কার স্নেহাশিস বাবু।
1: হ্যাঁ,
0: কেমন আছেন?
1: অনেক খুব ভালো আছি। আপনাকে বিশেষ ধন্যবাদ দেবো, আপনি আজকে যেভাবে অনুষ্ঠানটা প্রথম অর্ধটা সাজালেন, যেভাবে উপস্থাপন করলেন, সত্যি খুব খুব ভালো লেগেছে।
0: ধন্যবাদ।
1: সমৃদ্ধ হয়েছি। আপনি অনেক সম্পর্কের কথা বললেন, প্রেমের সম্পর্কের কথা বললেন, বাবা মায়ের সঙ্গে আমাদের সম্পর্কের কথা বললেন, কিন্তু তারপরেও ভেবে পাই না কেন এত ডিভোর্স মামলা বেড়ে গেছে বা এত বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আপনি আজকে যে প্রসঙ্গ সম্পর্কে জানতে চাইছেন, আমি যেখানে থাকি তার ঠিক দু তিনটে বাড়ির পরে একটা খুব বড় বাড়ি ছিল, 51 পরিবার তাদের, এবং তাদের ছেলেদের সাথে ছোটবেলা থেকেই আমাদের খুব ভাব ভালোবাসা, খেলা। সেই বাড়ির একটা বড় উঠোন ছিল, সেখানে গিয়ে আমরা কত পুতুল খেলতাম, কত বিভিন্ন ধরনের খেলা খেলতাম। কিন্তু চাকরির সুবাদে সেই বাড়ির সবাই প্রায় বাইরে চলে গেছে, এবং বছর দুয়েক আগে বাড়িটা ভাঙা হয়েছে, এখন একটা ফ্ল্যাট বাড়ি সেখানে গড়িয়ে উঠেছে। যখন কাজ সেরে আমি গলি দিয়ে বাড়িতে ফিরি, ওই বাড়িটার দিকে তাকিয়ে কেন জানি না চোখের কোণে একটু জল চলে আসে। এই যে সম্পর্ক, আমি বলতে পারবো না যে এর মধ্যে

0: কোন রক্ত লাগানো আছে। আর যেটা বলে আমি শেষ করব, আকাশবাণী বা গানের সাথেও কিন্তু আমাদের একটা সম্পর্ক। যখন মহিষাসুর মর্দিনী সেই ভোর চারটার সময় গায়ের চাদর চাপা দেয়া বাবা সেই চান করে রেডিওটা চালিয়ে একটা ভোগ জেনে দিয়েছে, আর পঙ্কজ মল্লিকে সেই সৃষ্ট গানগুলো ভেসে আসছে, এত বড় হয়ে গেছি এখনো কিন্তু ওই ভোরবেলার ওই স্নিগ্ধ পরিবেশে ওই গানগুলোর সঙ্গে আমাদের যে সম্পর্ক। এখন মাঝে মাঝে অনেককে দেখি গানগুলো বিভিন্ন সময় চালাতে, এত ব্রিটিশদের আগে এত যে রাগ লাগে বলতে পারবো না, ওই সময় ওই গানগুলো যখন শুনি এই সম্পর্ক চির অটুট।
1: একদম একদম, আমি এই প্রসঙ্গে হয়তো আসতাম যে আকাশবাণীর সঙ্গে মূল আমাদের সবার যে সম্পর্কের সাঁকো তৈরি করেছে সেটা হলো গান, গানের মাধ্যমে। এবং
0: আকাশবাণী তো আমাদের গানকে
1: মহালয়ার ভরে উঠে আমাদের আকাশবাণীর মহালয়া শোনা, এই ছবি কিন্তু এখনো পাল্টায়নি 2026। এবং আমার মনে হয় নতুন প্রজন্ম সমানভাবে এই আকাশবাণীর যে মহালয়া সমানভাবে তারা শুনছে, একদমই তাই। সবাই খুব ভালো থাকবেন, আপনি ভীষণ ভালো থাকবেন, আর আমরা চেষ্টা করব এই আমাদের ছোট্ট ছোট্ট সম্পর্কগুলোকে ধরে রাখতে চেষ্টা করব।
0: আপনার উপস্থাপনের জন্য আরো একবার ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।
1: ভালো থাকবেন, ভালো থাকবেন। এইভাবেই তো, এইভাবেই যে সম্পর্কগুলোকে আমরা হারিয়ে যেতে দেখি, যে ছোট ছোট অনুভূতিগুলো হারিয়ে যেতে দেখি, মন তো কেমন হয়েই যায়, তাই না? ফোনে আবার কথা বলবো, তবে তার আগে আবারও একটা গান শুনে নিই সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের দ্বৈত কণ্ঠে। মামের সম্পর্ক নিয়ে কি বলছেন ওনারা শুনুন।

0: মা মেয়ের এই সম্পর্কের অটুট বন্ধন কিন্তু এখনো হারিয়ে যায়নি। দেখে নেব ফোনে কেউ আছেন কিনা। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদা ভাই।
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
0: নমস্কার দাদা, বলুন। আজ সম্পর্ক নিয়ে কথা হচ্ছে আমাদের।
1: বলছি দাদা ভাই, তার আগে অজস্র ধন্যবাদ, এবং আপনি যে গানটা শোনালেন না দাদা ভাই, এটা আমার একদম মনের গান শুনিয়ে দিয়েছেন দাদা ভাই।
0: এ তো আমাদের সবারই মনের গান দাদা।
1: এবং আমার সব থেকে প্রিয়, আমার মেয়ে যখন হয়েছিল এই সময় আমার এত আনন্দ হয়েছিল যে কি বলবো, সেই গানের জন্য, এই গানটার জন্য আরো বেশি করে উদ্বুদ্ধ হয়ে গেলাম। তো দাদা ভাই দেখুন, সম্পর্কটা আমাদের ঘরে একটা কুকুর ছিল দাদা ভাই, তার নাম টাইগার নাম ছিল। তো সেই কুকুর এত মানে প্রভু ভক্ত, বাবা এলে বাবা যদি খেতে দিত তাহলেই খেত, তার আগে কিন্তু কোনোদিন আমরা যদি দিতাম কোনোদিন খেত না। এবং বাবা যেখানটায় শুতো, তার খাটে শুতো, খাটের তলায় সে শুয়ে থাকতো। একদিন একটা সাপ দাদা ভাই খাটেতে উঠছে, আর ও কিন্তু দেখেছে। তো সেই সময় এই সাপটাকে যতবার ফেলছে ততবার ও চেঁচিয়ে বাবাকে, মশাইটা ধরে টানছে। তো বাবা বলছে ঘুমো, আমাকে ঘুমাতে দে। তো বাবাকে যতক্ষণ না উঠিয়ে সাপটা দেখিয়ে মারা করালো ততক্ষণ আমার কুকুর, ওই কুকুর আর কি মানে শান্তিতে শোয় নাই। তো এই যে প্রভু ভক্ত দাদা ভাই, যখন আমাদের গাড়ি, আমাদের তো রোডের সাইডেই বাড়ি, তো এটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তখন বাবা কি করলো, ওই গর্ত কেটে তাকে নিয়ে গিয়ে সেই নুন দিয়ে পুঁতে দিল। এবং আজও ছবি আছে দাদা ভাই, সেই ছবিতে আমরা দেখি আর চিন্তা করি যে টাইগারের মানে ভালোবাসা এবং সহানুভূতি।
0: বুঝতে পারছি, বুঝতে পারছি। এই দুঃখ, এই কষ্ট তো ভোলার নয়, কোনো দিনই ভোলার নয়। আমাদের অনেকদের বাড়ির ছবি এরকম। আসলে আমরা বোধহয় মানুষদের থেকেও এদেরকে বেশি বিশ্বাস করে ফেলি, বিশ্বাস করি, এবং অবশ্যই তারা বিশ্বাস করার যোগ্য। আমাদের বাড়ির এই পোষ্যরা সত্যি এক অন্যরকম সম্পর্ক। দাদার সঙ্গে কথা বলছিলাম, দাদা বলছিলেন যে তার মেয়ের সম্পর্কে এবং তার মেয়ের সঙ্গে তার যে সম্পর্ক, এই আগের গান শুনতে শুনতে সেই কথা মনে পড়ে গেল। তো দাদার কথা মনে করি, বা সেই কথা মনে করি, আরও একটা গান রইল যেখানেও বোনের কথা বলা হচ্ছে, ভালোবাসার কথা বলা হচ্ছে, আত্মিক সম্পর্কের কথা বলা হচ্ছে। হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের সেই কালজয়ী গান।

0: গান শুনতে শুনতেই একটু ফোনে দেখে নেব কে আছেন, কারণ সময় ক্রমশ এগোচ্ছে। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, নমস্কার দাদা, নমস্কার। আমি অনুষ্ঠান শুরু থেকে শুনছি।
0: বলুন দাদা, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার আপনাকে। আমি বলছি প্রণব বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে।
0: বলুন দাদা।
1: আমি আপনাকে বলছি এই সম্পর্ক যে নিয়ে যে অনুষ্ঠান, এটার একটা বিরাট ব্যাপ্তি আছে।
0: একদমই একদমই,
1: সারা মানুষ বাঁচতে পারে না। মানুষ বাঁচতে পারে না, ইভেন যারা মানসিক প্রকৃতস্থ নন অপ্রকৃতস্থ, তারাও একটা সম্পর্ক খোঁজেন মাতার জন্য। আমাদের সম্পর্ক প্রথমেই স্থাপন হয়, আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি, পিতা এবং মাতা তাদের সঙ্গে। আপনি শুনছেন?
0: হ্যাঁ অবশ্যই অবশ্যই।
1: আচ্ছা, পিতা মাতার সঙ্গে সম্পর্ক রেখে জীবনের শেষ দিন অব্দি চলাটাই আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। তারপর আসে আমাদের সহদর এবং সহদরা, তারপর আসে আমাদের কাছে আমাদের স্ত্রী পুত্র পরিবার। এখন বক্তব্য হলো যেটা, এই সম্পর্কের যদি গুণাগুণটা আমরা বিচার করে তাকে যদি প্রাধান্য দিই, তবে আমরা জীবনে সফল, তবে আমাদের জীবনের উন্নতি, তবে আমাদের জীবনে। কিন্তু সম্পর্ককে যদি একটু হলো, একজন ভদ্রলোকের সঙ্গে সম্পর্ক হলো, তার সঙ্গে একদিন দুদিন কথা হলো, তারপর সম্পর্ক ছেড়ে দিলাম, তাতে তার কিছু এসে যায় না। কিন্তু আমি কেন সম্পর্ক তৈরি করলাম এবং কেন সম্পর্ক ছাড়লাম, এই একটা প্রশ্ন থেকে যায়। আপনি যে পোষ্যটির কথা বললেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আপনার লেন্দি করব না। আর একটা রিকোয়েস্ট আপনাকে করি, আপনি যখন এই অনুষ্ঠান করবেন, আমি দেখি আরো দু তিনজন অ্যাঙ্কার আছেন, ওই শর্মিষ্ঠা সরকার একজন আছেন, মহিলা একজন আছেন, সুতপা চট্টোপাধ্যায় না বন্দ্যোপাধ্যায় একজন ছিলেন, শৈলেন চক্রবর্তী বোধ হয় নাকি?
0: হ্যাঁ, আমরা একটু দ্রুত কথা বলবো, সময় এগোচ্ছে।
1: আচ্ছা, দ্রুত কথা বলছি, দ্রুত কথাই বলছি, ছেড়ে দিচ্ছি, আপনি আজে বাজে কথাকে এন্টারটেইন করবেন না, শুধু বলবেন সম্পর্ক নিয়ে কি মতামত জানান।
0: একদম একদম একদম একদম, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন আর সম্পর্কের মায়াজালে বন্দী হয়ে থাকুন। রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান এখন আমরা শুনবো,

খুশি বল এই শহরে আছে একটাই। স্কুলের বাসটা যে থামে দরজায়, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যায়, ঠিক ঠিক করে ওঠে চোখ দুটো তার, যখন শোনায় তাকে চাচা বাই বাই। খুশি বল খুশি বল তুমি যে আমার, খুশি বল খুশি বল আমিও তোমার, দুজনে তে খেলা করি দুজনে বেড়াই, খুশি বল।

কে একটা বেনামি কুকুর, বললো বন্ধু শেষ হলি রে কুকুর, বেইমানি মানুষকে দিলে ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতের বালা। সেই থেকে

মোটরের চাকায় সে দিল প্রাণ তাই কুচ কুচে।

0: খুশি বল এই শহরে ছিল একটাই।
1: এই গানটা শুনতে শুনতে আজকে শেষ ফোন নিয়ে নেব। কে রয়েছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দাদা ভাই।
1: নমস্কার
2: নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি দাদা, পলাশ সরকার। শুরু থেকে শুনছি দাদা ভাই, খুব সুন্দর সঞ্চালন। প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে সম্পর্ক নিয়ে যদি কথা বলছেন, আমি একটা দুঃখের সহিত কথা বলছি, সম্পর্ক যদি এত ঘনিষ্ঠ হবে তো বাবা মাকে এত বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে কেন দাদা ভাই বলুন তো? আমি সেটাই দুঃখ বললাম, তাই না? বলুন, বাবা মা জন্ম দিয়ে মানুষ করলো, বড় করলো, রাত পর রাত জেগে মানুষ করে দিল, সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, এর থেকে লজ্জার বিষয় কি আছে বলুন তো দাদা ভাই? আমি সুখে থাকলাম, আমি ছেলে পেলে বকে নিয়ে আলাদা থাকলাম, মাকে বৃদ্ধাশ্রম পাঠলাম, বাবাকে বৃদ্ধাশ্রম পাঠলাম, এটা ঠিক নয় দাদা ভাই। আমি সবাইকে বলছি, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। বাবা মা হচ্ছে কি বন্ধু, মাটির মানুষ।
1: একেবারে আমাদের সবারই এই একই কথা, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর যে সম্পর্কগুলো রয়েছে আমরা নিজেরা যেন সেই ভুলগুলো না করি। সম্পর্ক নিয়ে আজকে কথা বলতে আমি শুরুতেই বলেছি যে সারাটা দিন লেগে যাবে বা সারা জীবন কেটে যাবে সম্পর্ক নিয়ে কথা বলতে বলতে। শেষে খালি একটা কথাই বলবো যে পৃথিবীতে না বহু সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নেই, কিন্তু আবার বহু ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নেই। তাই সম্পর্কগুলোকে ধরে রাখুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। গানের বেলায় আজ সম্পর্ক নিয়ে কিছুটা সময় আপনাদের সঙ্গে কাটালাম, আধুনিক গানের গানের ভেলায়। সময় 10:57 হয়ে 18:19 হয়ে গেল। শেষ গান, একটু গানে গানে ঠাম্মাদের কথা মনে করব। আজকে আমি ভেবেছিলাম শুরুতেই ঠাম্মাদের কথা বলবো। এই ঠাম্মাদের সঙ্গে আমাদের নাতি নাতনিদের যে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্ক বোধহয় এখনও রয়েছে। এখন এই আমরা যদি জেনজি, তাদের মধ্যেও ঠাম্মাদের প্রতি ভালোবাসা রয়েছে। প্রত্যেককে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর প্রত্যেককে ভালো রাখবেন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছেন সম্পূর্ণা চক্রবর্তী এবং দেবজিৎ অধিকারী।

0: আসলে সম্পূর্ণ না, ঘড়ির কাঁটায় কিন্তু সময় বলছে এখন 11টা বেজে গেছে। তার মানে গীতাঞ্জলি কিন্তু গীতাঞ্জলিতে কিন্তু যুববাণীর অনুষ্ঠান সময়, তাই তো?
1: আর আজকে তো মানে গীতাঞ্জলির অনুষ্ঠানে রয়েছি, যুববাণীর অনুষ্ঠানে আমি সম্পূর্ণ এবং আমার সঙ্গে রয়েছে দেবজি। তার আজকে কিন্তু আমরা আড্ডা দেব তোমাদের সঙ্গে, তোমাদের জন্য।
0: একদমই, কারণ আজকের অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র ইনফরমেশন শেয়ারিং নয়, শুধুমাত্র আড্ডা দেওয়া নয়, তার সঙ্গে থাকবে তোমাদের জন্য বেশ কিছু টিপস। কারণ আজকে তরুণের স্বপ্ন অবশ্যই, আর আজকে আমাদের তরুণের স্বপ্নের যে বিষয় সেটা কিন্তু ভারী ইন্টারেস্টিং, এবং সেই মানে যে বিষয় নিয়ে কথা বলছি সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু এই মুহূর্তে একদম মানে যাকে বলে বুমিং একদম।
1: কারণ এই যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বলে ফেলি, বলো
0: কি? একদম একদম একদম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো মোশন গ্রাফিক্স এবং অ্যানিমেশন। আর জানোই তোমরা, যখন তরুণের স্বপ্নের অনুষ্ঠান হয়, যখন আমরা তোমাদের জন্য এই ধরনের টিপসগুলো রাখি, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমরা থাকি না, আমাদের সঙ্গে স্টুডিওতে কিন্তু রয়েছেন আজকেও একজন বিশেষ অতিথি। পরিচয় করে নেব তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে আজকে স্টুডিওতে সায়নী নন্দী। তিনি একজন মানে অধ্যাপিকা এবং একটা লিডিং ইনস্টিটিউট কলকাতার, সেখানকার অধ্যাপিকা তিনি। কেমন লাগছে এখানে এসে ম্যাডাম?
2: নমস্কার সবাইকে, শুভ সকাল। ভীষণই ভালো লাগছে আকাশবাণীর তরফ থেকে এরকম একটা সুযোগ পাওয়ার জন্য এই বিষয় নিয়ে যে কথা বলবো এটাই ভীষণ ভালো লাগছে।
1: নিশ্চয়ই, তাহলে আজকে আমরা তরুণের স্বপ্নের আড্ডা একদম চলে যাই, কি বলো?
0: একদম একদম একদম, আর সময় নষ্ট না করে একদম প্রশ্নে ঝাঁপিয়ে পড়বো। প্রথমেই
1: তার আগে বন্ধুদের বলে দিতে হবে যে বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ।
0: ঠিক ঠিক ঠিক, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ,
1: আমাদের ফোন নাম্বার 03322107325, আরো একবার নাম্বারটা বলে দিই 03322107325।
0: আর তাছাড়াও কিন্তু তোমরা কমেন্ট করে তোমাদের প্রশ্ন, তোমাদের যা বক্তব্য আছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুকে যুববাণী কলকাতা YUVAVANIKOLKATA। সেখানে আজকে আমাদের এই অনুষ্ঠান মানে অর্থাৎ তরুণের স্বপ্নের অনুষ্ঠানের পোস্টারের নিচে কিন্তু কমেন্ট করে তোমরা তোমাদের প্রশ্ন রাখতে পারো, তোমরা তোমাদের বক্তব্য জানাতে পারো, এবং তার উত্তর আমরা মানে অবশ্যই আমরা সেই প্রশ্নটা পৌঁছে দেবো, উত্তর দেবেন ম্যাডাম।

0: একদমই। আর তাহলে চলো আমরা আজকে প্রথম প্রশ্নটা করে ফেলি।
1: একদম একদম একদম একদম চলো। তো প্রথমেই যে জিনিসটা জানতে চাইবো ম্যাম আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে মোশন গ্রাফিক্স এবং মানে আমরা যে 2D 3D অ্যানিমেশন দেখি, মানে আমরা আজকে যদিও আমাদের বিষয়টা মোশন গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন, কিন্তু এই দুটোর মধ্যেও তো পার্থক্য আছে, সেই মানে দুটো বিষয় যদি একটুখানি স্পেসিফিক্যালি বুঝিয়ে বলেন।
2: আসলে অ্যানিমেশনকে যদি আমরা সমস্তটাকে একসাথে ধরি, তাহলে তার মধ্যে মোশন গ্রাফিক্স, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন সমস্তটাই পড়ে। অ্যানিমেশনের মধ্যে যদি আমি ধরি মোশন গ্রাফিক্সকে, মোশন গ্রাফিক্স মেইনলি যখন কাজ হয় তখন সেখানে টাইপোগ্রাফি, শেপ, আইকনস, ইনফরমেশন ওরিয়েন্টেড ক্যারেক্টার্স সেগুলো রয়েছে। কিন্তু 2D অ্যানিমেশনে যেরকম ড্রয়িং বেসড বা 2D অ্যানিমেশনে যেভাবে আমরা ড্রয়িংকে বেস করে কাজ করি, যেখানে গল্প বলার জায়গা অনেক বেশি থাকে, মোশন গ্রাফিক্সে আমরা যখন কোনো কিছুকে এক্সপ্লেন করি, কোনো কিছুকে, কোনো ইনফরমেশনকে আমরা আরও ভালোভাবে দিতে চাই, তখন এই টাইপোগ্রাফি, আইকন, শেপস, কালার, ডাইনামিক্স এগুলোর মাধ্যমেই আমরা অ্যাকচুয়ালি মোশন গ্রাফিক্সটা করে থাকি। মোশন গ্রাফিক্স ইজ কাইন্ড অফ গ্রাফিক্স ওয়েন ইট ইজ ইন মোশন।
1: আচ্ছা আচ্ছা।
0: আর এই যে ম্যামের থেকে আমরা জেনে নিলাম যে মোশন গ্রাফিক্স এর বিষয়টা বা শুরুর বিষয়টা, তো এবার আড্ডা শুরুটা একটা সুন্দর গান দিয়ে করলে কেমন হয়?
1: একেবারে একেবারে আড্ডা শুরুতেই তোমাদের জন্য থাকছে জিৎ গাঙ্গুলির স্বপ্ন সফর।

0: ফিরে এলাম একটা সুন্দর গানের পরে, এই যে তরুণের স্বপ্নের আড্ডা, সেখানে আমরা বিভিন্ন তোমাদের স্বপ্ন যেগুলো তোমরা পূরণ করতে পারবে সেই স্বপ্ন নিয়ে কথা বলি, সেই স্বপ্ন সফরের কথা বলি। তাই জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে শুনে ফিরলাম স্বপ্ন সফর, আর রয়েছে সম্পূর্ণা
1: এবং দেবজিৎ অবশ্যই। আর আজকে যখন তরুণের স্বপ্নের অনুষ্ঠান, তখন অবশ্যই আমরা তো শুধু আড্ডা দেবো না, আমাদের সঙ্গে থাকবে যেমন আমাদের অতিথি, আর তেমনই থাকবে তোমরাও। তাই এই গানের পরে আমার মনে হয় সম্পূর্ণা আমরা একটা ফোন দেখে নি চট করে, কে রয়েছে ফোন লাইনে।
0: হ্যালো
2: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি কাকুপুর কদম থেকে সুধীর দাশগুপ্ত বলছি। আমি অনেকক্ষণ ধরে শুনলাম এই আমার যে মনের বক্তব্য, সেটা যে আমাদের সন্তানদের উপযোগী করে মানুষ করবে যে দায়িত্ব মা বাবার।
0: আচ্ছা আপনি সঙ্গে থাকুন, আপনি বোধহয় অন্য অনুষ্ঠানের কথা বলছেন। আজকে রয়েছি আমরা তরুণের স্বপ্ন অনুষ্ঠানে, আমাদের আজকের বিষয় মোশন গ্রাফিক্স এবং অ্যানিমেশন, আর সেই নিয়ে আজকে আমরা কথা বলছি। আর
1: তাহলে সম্পূর্ণ আমার মনে হয় পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই।
0: হ্যাঁ হ্যাঁ পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, চলো।
1: ওকে
0: আচ্ছা ম্যাডামের কাছে এবার আমি জানতে চাইবো, এই যে আমাদের ইউথ জেনারেশন, তো আমরা অনেকেই কি হয় আঁকা আঁকি জানি না বা ওরকম ড্রয়িং প্রথাগত শিক্ষা নেই, তো এই মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশনের ক্ষেত্রে ওই প্রথাগত ড্রয়িংয়ের শিক্ষা, আঁকাটা কি খুব জরুরি?
3: সত্যি কথা বলতে কি আঁকা সম্পর্কে জ্ঞান থাকাটা খুব জরুরি। এটা হতেই পারে যে প্রচুর বাচ্চা যারা ছবি আঁকাটা জানে না, বা অনেকেই থাকতে পারেন যিনি ছবি আঁকাটা জানেন না, কিন্তু সেক্ষেত্রে ছবি সম্পর্কে জ্ঞান, যেমন ছবির কিছু ফান্ডামেন্টালস হয়, যেরকম ধরা যাক পার্সপেক্টিভ, শেপ, কালার, টাইপোগ্রাফি ইত্যাদি, এই সমস্ত কিছু নিয়ে যদি তারা জানে, এবার যদি তারা কোনো ইনস্টিটিউটে ভর্তি হয় বা কিছু, সেক্ষেত্রে কি হয় না তারা এই গোটাটাই শিখতে শিখতেই যায়। ফলে তো কেউ যদি কোনোদিনও হাতে কখনো পেন্সিল ধরেনি, সে যদি শুরু করে এটা, তাহলে তার ভয়ের কিছু নেই, তাহলে সে অবশ্যই কাজটা করতে পারবে।
0: ওই একটা ইনিশিয়াল জ্ঞান থাকাটা খুব
3: প্রয়োজন, একটা ইনিশিয়াল জ্ঞান থাকা প্রয়োজন যে ছবি আঁকা জিনিসটা কি। তারা যদি প্রচুর ছবি দেখে, প্রচুর আর্টিস্টদের কাজ দেখে, গ্রাফিক্স দেখে, আর এখন তো গ্রাফিক্স চারপাশে ছড়িয়ে আছে, তারা যদি সেগুলো দেখে, তাদের তারা নিজেরাও যখন জামা কাপড় টুকুও পড়ছে, তারা তো কালার সেন্স করেই আসলে জামা কাপড়টা পড়ছে। ফলে তো এরকম নয় যে জ্ঞান থাকে না, সবার মধ্যেই আসলে কিছু না কিছু জ্ঞান থাকে। এবার সেটাকে যদি স্ট্রাকচারডলি তারা পড়াশোনাটা করতে থাকে বা এই ইন্ডাস্ট্রিতে এসে তারা নিজেদের মতো শিক্ষা নিতে থাকে, তাহলে আমার মনে হয় এটা কোনো বিষয়ই না।
1: কিন্তু সেই সঙ্গে আর একটা, মানে এই যেহেতু সম্পূর্ণ একটা প্রশ্ন করলোই যে ছবি আঁকা শেখাটা কতটা ইম্পর্টেন্ট, তার সঙ্গে একটা লিজুর প্রশ্ন জুড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে ছবি আঁকা তো যেমনটা আপনি বললেন যে মানে তার একটা সেন্স এর উপরে অনেকটা নির্ভর করে, কিন্তু এই ফিল্ডে আসতে গেলে, অর্থাৎ মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশনের ফিল্ডে আসতে গেলে, ছবি আঁকা ছাড়াও মানে কি কি জিনিস একদম শেখা উচিতই, না হলে পরে পরবর্তীকালে অসুবিধা হতে পারে, কি কি জিনিস শিখতেই হয়?
3: কী কী জিনিস শিখতে হয় বলতে, প্রধানত আমরা যেটা দেখেছি যে বাচ্চারা মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারির পর বা কেউ গ্র্যাজুয়েশনের পর, কখনো কেউ হয়তো একদম অন্য স্ট্রিমে আছে, তারা সেখান থেকে এসছে, ফলে তো এমন কিছু যে তাদেরকে জানতেই হবে, প্রপারলি কথা বলা, যেটা সে ডিজাইন করছে সেটা সম্পর্কে ব্যাখ্যা করবার যে ক্ষমতাটা সেটা থাকা, একটা ক্রিয়েটিভ আইডিয়াকে কী করে জেনারেট করব এই ভাবনাটা থাকা, এবং তার ওভারঅল ক্রিয়েটিভ জিনিসের প্রতি একটা ইন্টারেস্ট থাকা, এই জিনিসটা হলেই যথেষ্ট। কারণ সফটওয়্যার শেখাটা কোনো ব্যাপার না, এবং আমরাও যখন ছোটদের শেখাই তখন আমরা কখনো বলি না যে সফটওয়্যারে একেবারে দারুণ হতে হবে।

0: তোমাকে শিখতে হবে ডিজাইনিংটা কিভাবে করবে, তুমি কিভাবে অ্যানিমেশনটা করবে, এইটা শেখা বেশি প্রয়োজন। কারণ সফটওয়্যার প্রতিদিন আপডেট হচ্ছে, নতুন নতুন সফটওয়্যার আসছে, ফলত আমার মনে হয় যে শিখতেই হবে। যেরকম পড়াশোনা শিখে আমরা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি দিই, এইটুকু শিখলেই তাদের হয়।
1: একদম
2: একদম।
1: এবার আমার মনে হচ্ছে বন্ধু ফোন লাইনে দেখি,
2: বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নেব। আচ্ছা, কোনোভাবে বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যায়নি, ঠিক আছে, তোমরা চলে আসতে পারো, আমাদের ফোন লাইনে খোলা রয়েছে 0332107325, আর বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো, হ্যালো।
1: না বন্ধুদের যারা কল করছো তাদেরকে একটু জানিয়ে রাখি, তোমরা কিন্তু রেডিও সেটটা থেকে একটু দূরে এসে কথা বলো,
2: না হলে
1: পরে আমাদের ভয়েসটাই ইকো হবে।
2: আমি এক্ষুনি আমার বলা কথাগুলো শুনতে পারলাম, তোমরা তোমাদের বলা কথাগুলোই শুনতে পারবে, তাহলে তোমাদের যে প্রশ্নটার উত্তর পাওয়ার আছে সেটাই তোমরা পাবে না,
1: সেই প্রশ্নটা কিন্তু আমরা শুনতে পাবো না।
2: বন্ধু রয়েছে ফোন লাইনে, হ্যালো।
1: না
2: আচ্ছা ঠিক আছে,
1: বাট অবশ্যই যদি আমাদেরকে কলে না পাওয়া যায়, অর্থাৎ 0332107325 এই নাম্বারে যদি কোনোভাবে আমাদেরকে যোগাযোগ করতে না পারো, তাহলে কিন্তু আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে আমরা কিন্তু চোখ রাখছি।
2: হ্যাঁ, আর সঙ্গে আমরা লাইভও রয়েছি ফেসবুক পেজে, সেখানেও তোমরা কমেন্ট করতে পারো।
1: আর অলরেডি একজন কমেন্ট করেছে সনদ বলে, তিনি বলছেন যে দেবজিদার সুপর্ণাদি অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে, খুব একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করছো, শাইনি ম্যামের কাছ থেকে অনেক কিছু জানতে পারছি, ধন্যবাদ যুবমানি।
2: একদম, তোমাকেও ধন্যবাদ। তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা ম্যামের কাছে জানতে পারো। আর বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো হ্যালো
3: হ্যালো,
2: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
1: আচ্ছা
2: আচ্ছা বন্ধু, একটু যদি তোমরা ফোন লাইনের থেকে দূরে যাও তাহলেই আমাদের কথাটা তোমরা শুনতে পারবে।
1: রেডিও সেটটা থেকে দূরে গিয়ে ফোনটা আমাদেরকে যদি করো তাহলে পরেই আমাদের পক্ষে অনেকটা সুবিধার হয় সেটা।
2: ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই, কি বলো দেবজিৎ?
1: একদম।
2: ম্যাম, এরপরে যেটা আমার জানার আছে যে এই যে আজকের দিনে যে ডিজিটাল আর্ট বলুন বা অ্যানিমেশন, এটা শেখার জন্য কোনো ডিপ্লোমা কোর্স, নাকি এখন আমরা অনেক সেলফ লার্নিং এর জন্য অনেক প্রসিডিওর রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, কোনটা সবচেয়ে বেশি ভালো নিজেদের জন্য?
0: অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে যে তুমি কি করতে চাইছো। পরে অনেকেই থাকে যারা নিজেরা জাস্ট শিখতে চাইছে, তারা নিজেরা এক্সপ্লোর করতে চাইছে মিডিয়ামটাকে, তারা নিজেদের মতো করে শিখতেই পারে। কিন্তু যখন তুমি স্ট্রাকচারডলি কোথাও শিখতে চাইছো, আসলে বাইরে কাজ করবার জন্য যেটুকু আমাদের জানবার প্রয়োজন হয় যে আমি কিভাবে একের পর একটা জিনিসকে শিখবো, বা ক্লায়েন্ট ডিল করবো, বা ক্লায়েন্টের সাথে আমি কিভাবে কথা বলবো, বা ক্লায়েন্ট আমাকে যেটা বলছে আমি সেটা বুঝতে পারছি কিনা, সেটা বোঝবার জন্য একটা ইনস্টিটিউটের প্রয়োজন ভীষণই রয়েছে। তার কারণ একটা ইনস্টিটিউটে গেলে তুমি শুধু যে শিখছো এরকম নয়,
1: বাট একটা গ্রুমিং প্রসেসের মধ্যে যাচ্ছো,
0: একদম গ্রুমিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছো, এবং তার থেকে বড় কথা তুমি সবসময় একটা ফিডব্যাক পাচ্ছ, যে মেন্টর রয়েছে বা যে টিচার রয়েছে তার থেকে তুমি যে কন্টিনিউয়াস ফিডব্যাকটা পাচ্ছ, সেটা তোমাকে শিখতে আরো বেশি সাহায্য করবে। অবশ্যই নিজে নিজে শেখবার প্রচুর জায়গা রয়েছে, সেটাও কিন্তু কোনো না কোনো অনলাইন কোনো প্ল্যাটফর্ম থাকে, সেটা ইউটিউব হতে পারে, সেটা বিভিন্ন স্কিল শেয়ার বা ইউডেমির মতো যেরকম জায়গাগুলো রয়েছে সেখান থেকে হয়। কিন্তু যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউটগুলোতে কিন্তু শেখবার জায়গাটা, তার কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে কিভাবে কাজ করবে সেটা তুমি অনেক বেশি করে জানতে
1: পারবে। হ্যাঁ, যেহেতু প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা উঠে এলো,
2: ক্লায়েন্টের
1: কথাও বললো ম্যাম বললেন, সেই ক্ষেত্রে আমার আরেকটা জিনিস মাথায় আসছে যে আমাদের তরুণ প্রজন্মের যারা ছেলে মেয়ে, অর্থাৎ জেন জি যদি সেটার কথাই বলি, তাহলে তাদের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা দেখা যায় যে তারা নিজেরা নিজেদের জন্য কাজ করবে, মানে অন্য কারোর আন্ডারে কাজ করবে,
2: ফ্রিল্যান্সিং যাকে বলে।
1: সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা একটা খুব বড় চয়েস। তো এই ফিল্ড ফ্রিল্যান্স কাস্টমার বেস কিভাবে তৈরি করা যেতে পারে, মানে ক্লায়েন্ট কিভাবে তৈরি করতে পারি?
0: ক্লায়েন্ট তৈরি করবার জন্য যেটা প্রথমে প্রয়োজন, নিজের একটা অসাধারণ পোর্টফোলিও তৈরি করা প্রত্যেকের, সেটা তুমি চাকরি করতে যাও, তুমি ফ্রিল্যান্সিং করো, যাই করো না কেন, একটা অসাধারণ পোর্টফোলিও যদি তুমি ক্রিয়েট করতে না পারো তাহলে তুমি ফ্রিল্যান্সিং কাজও করতে পারবে না। এবার ফ্রিল্যান্সিং এর জন্য প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে, যেটা আগে ছিল না সেটা খুব সুন্দর তৈরি হয়েছে এখন। সেই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে তুমি তোমার পোর্টফোলিও আপডেট করো, প্রতি মাসে অন্তত দুটো কাজ বা প্রতি সপ্তাহে যদি তোমার নিজের করা যে কোনো একটা কাজ করতে থাকো, তাহলে সোশ্যাল মিডিয়ায় বা সেই প্ল্যাটফর্মগুলোতে আসলে তুমি সারফেস করবে, লোকে জানবে যে আচ্ছা এই মানুষটা
1: এই
0: কাজটা করছে, এবং সেই কাজ পছন্দ হলে তোমার ফ্রিল্যান্সিং বেস আরো ভালো করে তৈরি হবে।
2: একদমই ম্যাম, যখন পোর্টফোলিও বা এই যে শরীর এর কথা বললেন, তো এখানে জানার আছে যে এখনকার ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা ভুল কি করে তাদের পোর্টফোলিও বানাতে গিয়ে?
0: পোর্টফোলিও বানাতে গিয়ে তারা ভুল করে, তারা তাদের সমস্ত কাজ দেখাতে চায়। আসলে এটা আমি সবাইকে বলতে চাই যে সমস্ত কাজ দেখানোর প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে তোমার

0: বেস্ট কাজটুকু দেখানোর। তুমি যদি চারটে বেস্ট কাজ দেখাও, মানুষ বুঝবে যে হ্যাঁ এই চারটে কাজই ভালো করে করতে পারে। কিন্তু ধরা যাক আমি একটা মোশন গ্রাফিক্স এর শরীর বানালাম বা অ্যানিমেশনের শরীর বানালাম, যেখানে আমার 3 মিনিট 4 মিনিট ধরে আমার পোর্টফোলিও চলছে, সেটা দেখতে যে দেখছে তারও বোর লাগতে আরম্ভ করে, এবং এতগুলো ভ্যারাইটি দেখানোর কোনো প্রয়োজন নেই। আমার বেস্ট আমি যেই জায়গাটায় রয়েছি সেই জায়গাটাকে আমি যত বেশি করে দেখাবো। এবং প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা সবাই ভুলে যায় যে সমস্ত কাজ করেছি কিন্তু প্রেজেন্ট করবার সময় আমরা জাস্ট একটা পিডিএফ করে দিলাম বা একটা মোশন করে তুলে দিলাম, যাই হোক তার সামনে কিছু রইল না, সেটা কি সেটা কোনো ব্যাখ্যা রইল না। প্রেজেন্টেশন যদি প্রপার থাকে তাহলে ভীষণ সুবিধা।
1: একদমই। আর আজকে আমরা রয়েছি তরুণের স্বপ্ন অনুষ্ঠানে, রয়েছি সম্পূর্ণা আর দেবজিৎ, এবং সঙ্গে রয়েছেন ম্যাডাম শায়নী নন্দী ম্যাডাম। এবং আমাদের সঙ্গে তোমরা যদি ফোনে যোগাযোগ করতে চাও, যোগাযোগ করতে পারো 03322107325 এই নাম্বারে। আর বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো হ্যালো
2: হ্যালো হ্যালো
1: হ্যালো
2: হ্যালো
1: কোনোভাবে বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ঠিক আছে, তোমরা যারা যোগাযোগ করতে পারছো না তারা কিন্তু আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা,
2: কমেন্ট করে জানাতে পারো। অলরেডি আমরা সেখান থেকে লাইভ রয়েছি, অলরেডি কিছু প্রশ্ন আসতে শুরু করেছে, হয়তো সেই বিষয়গুলো তো আমরা কথা বলবো একটু পরেই, বাট এখন ফোন লাইনে বন্ধু।
1: হ্যালো হ্যালো হ্যালো
3: হ্যাঁ
1: নমস্কার নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: বহরমপুর কাশিম বাজার পালপাড়া থেকে মনা দাস বলছি।
2: আচ্ছা বলুন।
3: বলতে গতকাল আপনি প্রোগ্রাম শুনলাম, আচ্ছা আপনি অ্যান্টিক অ্যান্টিক গান করে খুঁজে পান বলেন, তো দারুণ লাগে।
2: আচ্ছা সেই বিষয় নিয়ে অন্য একটা অনুষ্ঠানে অন্য কোনো দিন না হয় কথা বলা যাবে, বাট আজকের অনুষ্ঠানের বিষয়টা কিন্তু মোশন গ্রাফিক্স এবং অ্যানিমেশন, এটা মাথায় রেখেই বন্ধুরা ফোন করলে আমরা একটু খুশি হব।
1: তোমাদের যদি এই বিষয় নিয়ে ম্যামের থেকে কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয়ে জানার থাকে, সেটা তোমরা জানতে পারো, ম্যাডাম উত্তর দেবেন। আমাদের ফোন লাইন খোলা রয়েছে, এছাড়া আমাদের কমেন্ট বক্স রয়েছে পোস্টারে, সেখানে কমেন্ট করতে পারো। আমাদের ফেসবুকে আমরা লাইভ,
2: তাছাড়াও আমরা লাইভ রয়েছি, এক্স্যাক্টলি, তাছাড়া আমরা লাইভ রয়েছি। বাট ইতিমধ্যে আবার বন্ধু ফোন লাইনে।
1: হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আচ্ছা বন্ধুদেরকে আবারও আরেকবার জানিয়ে রাখি যে রেডিও সেটটা থেকে দূরে গিয়ে আমাদেরকে ফোন করলে আমাদের পক্ষেও কথা বলাটা সুবিধা হবে, বাট এই মুহূর্তে আমাদের তরফ থেকে কিছু প্রশ্ন রয়েছে ম্যামকে। তো ম্যাম একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে মোশন গ্রাফিক্স অ্যানিমেশন এই শব্দগুলো ভীষণ ভারী লাগে আমার শুনতে, ঠিক আছে? এবং আমি এটাও জানি খানিকটা জানি যে এই ধরনের প্রফেশনে আসতে গেলে একটা ভারী ভরকাম সেটআপেরও দরকার পড়ে, মানে একটা একদম প্রপার একটা সিস্টেম সেটআপ সেটারও দরকার পড়ে। তো মানে সেইটা সম্পর্কে যদি একটু বলেন যে সিস্টেমটা অ্যাকচুয়ালি
0: সেগুলো কিন্তু আরো বেশি সিস্টেমের প্রয়োজন হয়, এবং সেই হেভি সিস্টেম মানে গ্রাফিক্স এর ক্ষেত্রে যদি ধরা যাক যে 4GB র্যামে বা 6GB র্যামে কাজ হচ্ছে, সেক্ষেত্রে মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রে 16GB র্যাম বা 8GB র্যামের নিচে কিন্তু কোনোভাবেই কাজ করা যায় না। বা যেটা সব থেকে বেশি জরুরি হয়ে থাকে সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড, গ্রাফিক্স কার্ডের জন্য অ্যাটলিস্ট 6GB গ্রাফিক্স কার্ডটা ভীষণভাবে প্রয়োজন। এবার তারা যে কোনো সিস্টেমে কাজ করতে পারে।
2: বুঝতে পারছি,
1: বুঝলাম ম্যামের থেকে তো এই বিষয়টা জেনে নিলাম যে কিভাবে তারা নিজেদের সেট আপটা তৈরি করতে পারে। এবার আবারও একটু আমি এই যে ফ্রিল্যান্সিং বলো বা কাজ করার জায়গা, সেই জায়গাটা একটু ফিরে আসি,
2: জব মার্কেট। কিন্তু আমার মনে হয় একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যদি একটুখানি মানে ম্যামের কাছ থেকে একটু জানতে পারি যে এরকম একটা ফিল্ড যেটা মানে বিশাল, এখন তো স্কোপ প্রচুর এই ধরনের ফিল্ডে, তো সেক্ষেত্রে এই কোর্সগুলো করতে গেলে বা একদম প্রথাগত কোনো প্রশিক্ষণ নিতে গেলে কিরকম খরচ হতে পারে, স্টুডেন্টদের কত টাকা ব্যয় হতে পারে? কারণ আগে তো ব্যয়টা করব তারপরে ইনকামের চিন্তা, সেটা তো আসছেই পরে।
0: সেটা হচ্ছে যে এটা পুরোটাই ডিপেন্ড করে কি ধরনের কোর্স সে করছে। যদি শর্ট টার্ম কোর্স হয় সেটা ধরা যেতে পারে যে 1 লাখের কাছাকাছি তার স্টার্টিং হয়, কখনো তার থেকে কমেও। যদি সে খুব বেসিক কোর্স করে তাহলে ধরা যাক সে ফটোশপ বা ইলাস্ট্রেটরটুকু শিখতে চাইছে, বেসিক গ্রাফিক্সটুকু সে শিখতে চাইছে, সেক্ষেত্রে অতটা দূর পৌঁছয় না, হয়তো ওই 50,000 থেকে 60,000 এর মধ্যেই খুব কাজ করা যায়। কিন্তু আলটিমেটলি যত তুমি উপরের দিকে উঠবে, মানে ধরা যাক তুমি যখন পুরোটা করতে চাইছো, 2D অ্যানিমেশন, 3D VFX এইগুলো যখন করছো, তখন 3 লাখ টু 4 লাখ ধরনের রেঞ্জে আমাদের।
1: একদমই বন্ধু রয়েছে।

0: যে ফোন লাইনে কথা বলে নি। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
2: সেক্ষেত্রে এআই এর সঙ্গে কিভাবে মোশন আর্টটা কোপ আপ করছে সেটা এক নম্বর,
1: ঠিক।
2: আর দু নম্বর হচ্ছে যে আমি একজন ভিজুয়ালি চ্যালেঞ্জ পার্সন, সেক্ষেত্রে কি এআই এর মাধ্যমে মোশন আর্ট কি কোনো ভাবে করা সম্ভব আমার পক্ষে
0: বা
2: কোন?
3: প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এআই কে সবসময় আপনারা টুল হিসেবে ব্যবহার করুন, মানে এরকম নয় যে এআই দিয়েই আমি সম্পূর্ণটা করে ফেলতে চাইছি, ডিপেন্ডেন্স নয় আমার। আপনার নিশ্চয়ই একটা কোনো ভাবনা রয়েছে বা আপনার নিশ্চয়ই কিছু একটা আপনি কিছু প্রকাশ করতে চাইছেন, সেটাকে কিন্তু আপনারই ক্রিয়েটিভিটি দিয়ে আপনি এআই এর প্রম্পট করবেন, এবং সেই প্রম্পটটা করলে পরে আপনি যত ভালো প্রম্পট করবেন তত ভালো করেই কিন্তু মোশন গ্রাফিক্স করা সম্ভব। তার জন্য যেটা প্রয়োজন, একটা মোশন গ্রাফিক্স বানানোর জন্য যে পার্টিকুলার টার্মসগুলো দরকার হয়, যে পার্টিকুলার টার্মগুলো বললে এআই সেই প্রপার প্রম্পটটা নেবে, সেটা জানা কিন্তু প্রচণ্ড প্রয়োজন। আর আপনি ভিজুয়ালি চ্যালেঞ্জড একজন মানুষ, আপনি বলছেন ভীষণ ভালো লাগলো যে আপনি এরকমভাবে কাজটা করতে চাইছেন, ভীষণ সুন্দর লাগলো। আপনার ক্ষেত্রে সুবিধা হয় যদি আপনি মোশন গ্রাফিক্স সম্পর্কে কিছু শোনেন, মোশন গ্রাফিক্স সম্পর্কে আপনি যদি কিছু শোনেন আপনি বুঝতে পারবেন যে কিরকম ভাবে আমরা প্রম্পট দিয়ে মোশন গ্রাফিক্স করতে পারি। এআই কিন্তু সেক্ষেত্রে ভীষণ সাহায্য করবে,
1: সেই প্রসেসগুলো একটু শোনাও দরকার,
3: যেহেতু
1: ভিজুয়াল একটা প্রবলেম রয়েছে। বাট সেক্ষেত্রে আরেকটা জিনিস আমার খুব মাথায় আসছে ম্যাম, আপনাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আমরা মানে অন্তত এই সময়তে দাঁড়িয়ে দেখতে পাই অনেকেই হয়তো সেই জিনিসটা এক্স্যাক্টলি জানে না, বাট সেই জিনিসটা করে ফেলছে এআই দিয়ে। মানে আমি বলছি গ্রাফিক্স ডিজাইন হয়তো অনেকে জানে না, বাট এআই দিয়ে কাজটা হয়ে যাচ্ছে, অ্যানিমেশন সেটাও এআই দিয়ে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি শিখেছে এই ফিল্ডে, যারা শিখে এসেছে তাদের পক্ষে কতটা চ্যালেঞ্জিং হচ্ছে এখন মানে বর্তমানের এই পরিস্থিতিটা?
3: সত্যি কথা বলতে কি কিচ্ছু চ্যালেঞ্জিং হচ্ছে না, সত্যি কথা বলতে এটা চ্যালেঞ্জ তো
1: শুনে আমার একটা পজিটিভ ভাইব আসছে,
3: এটা কোনো চ্যালেঞ্জ নয়। তার কারণ হচ্ছে তুমি আসলে ভেতরে ক্রিয়েটিভ না হলে তুমি কোনো সময় কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারবে না। তুমি আজকে ফটোশপে বসে কাজ করছো বা ইলাস্ট্রেটরে কাজ করছো বা আফটার ইফেক্টসে কাজ করছো, প্রিমিয়ারে কাজ করছো, সেটা করবার জন্য তোমার একটা ইমাজিনেশন দরকার হয়। সেরকম এআই দিয়েও যখন তুমি কাজটা করছো আসলেই তোমার একটা ইমাজিনেশন দরকার হয়, না হলে কোনোভাবেই তুমি কাজ করতে পারবে না। ফলত যার ইমাজিনেশন নেই সে যদি এআই ব্যবহার করে সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটা কোনো চ্যালেঞ্জের জায়গা। আরেকটা ব্যাপার হচ্ছে এআই দিয়ে প্রচুর পরিমাণে কাজ যদি আমি না বুঝে করতে থাকি, এআই নিজস্ব একটা স্টাইল রাখে, সেই স্টাইলটা দেখতে পেলেই কোম্পানিজ বা যারা রয়েছে তারা বুঝতে পারে যে আচ্ছা এটা এআই মেড, এটা অরিজিনাল কন্টেন্ট নয়।
0: একদমই
3: সরি। তো সেই ক্ষেত্রে কি হয় না, এই অরিজিনাল কন্টেন্টের চাহিদায় কিন্তু তখন এআইটা আর ব্যবহার করা যায় না। এআই কে আমরা টুল হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু এআই কে আমি গোটাটা আমি এআই দিয়ে করে ফেললাম সেটার ক্ষেত্রে প্রচন্ড চ্যালেঞ্জ আসে।
1: অ্যাবসলিউটলি, আর সেই সূত্রে আমার মনে হচ্ছে সম্পূর্ণ যতই এআই আসুক না কেন মানুষের ক্রিয়েটিভিটি মানে আমাদের হাতে গড়ার জিনিসের দাম কিন্তু আজীবন বেঁচে থাকবে,
0: অনেকটা বেশি। আর তাই রূপম ইসলামের কণ্ঠে বেঁচে থাকার গান রইল তোমাদের জন্য, ফিরে আসছে গানের ওপারে, রয়েছে সম্পূর্ণা আর দেবজিৎ।

0: দেশ, বেঁচে থাকার গান শুনে ফিরে এলাম। হ্যাঁ, সবাই বেঁচে তো থাকতেই হবে,
1: একদম। আর আমাদের বেঁচে থাকার কিন্তু সবার একটা পারপাস লাগে, আর এই পারপাস দিয়েই কিন্তু আমরা সবাই বেঁচে থাকি। ঠিক যেমন আমাদের এখনের পারপাস, তোমাদের সঙ্গে গল্প করা, আড্ডা দেওয়া, তোমাদের মনে যে প্রশ্ন সেগুলো ম্যাডামের কাছে তুলে দাও।
0: একদমই। তবে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আজকে স্টুডিওর ভেতর থেকে তো আমরা দুজন রয়েছি, মানে আমি দেবজিৎ এবং আমার সঙ্গে সম্পূর্ণ, আর আমাদের সঙ্গে গেস্ট তো রয়েছে শানি ম্যাডাম। বাট আপাতত আমরা শুনবো স্টুডিওর বাইরে থেকে ঋত্বিক কি বলছে।
2: কদিন ধরে কখনো বৃষ্টি, কখনো চড়া রোদ, আর অফিস কিংবা কলেজের তারায় তুমি হয়তো ছাতা নিতেই ভুলে গেছো। পাঁচ মিনিট দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা, না সেটা তো তুমি করবে না, তাই ভিজতে ভিজতেই চলে গেলে তুমি তোমার গন্তব্যে। এর ফলে যা হওয়ার সেটাই হলো, ঠান্ডা লাগা, গা হাত পা ব্যথা আর শরীর খারাপ। আর শরীর খারাপ হলেই আমরা যেটা করে থাকি, কোনো প্রেসক্রিপশন ছাড়াই একটা ওষুধ কিনে টুপ করে খেয়ে নিলাম। সাময়িকভাবে যে আরামটা মিললো তাতেই তুমি তো ভেবে নিলে যে শরীরটা একদম ঠিক, আর এভাবেই তুমি তোমার দিন কাটাচ্ছ। কিন্তু সত্যি বলো তো, এটা কি ঠিক কাজ করলে? সাময়িক একটা আরাম পেতে গিয়ে তুমি তোমার শরীরের ঠিক কতটা ক্ষতি করছো একবার ভেবে দেখো। আর আজকে আমি ঋত্বিক স্টুডিওর বাইরে থেকে হঠাৎ এই কথাগুলো কেন বলছি বলো তো? কারণ আজ 25শে সেপ্টেম্বর, বিশ্ব ফার্মাসিস্ট দিবস, ওষুধের সঠিক বিজ্ঞান আর রোগীর সুরক্ষার কথা মনে করিয়ে দেওয়ার এই দিন। ঠিক এই কারণেই সুস্থ জীবনে ফার্মাকোলজিস্ট কিংবা ফার্মাসিস্টের গুরুত্ব ঠিক কোথায় এবং প্রেসক্রিপশন ছাড়া ইচ্ছে মতো ওষুধ খাওয়ার বিপদ কতটা, তা নিয়ে আমি কথা বলে নিয়েছিলাম ডক্টর এবং মেডিকেল কলেজের প্রফেসর মানব রয়ের সঙ্গে। সেই কথোপকথনের বিশেষ কিছু অংশ রইল তোমার জন্যে।
3: আমাদের

0: টেকনোলজিস্টদের বা আবাসিসদের মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রথম হচ্ছে যে পলিফার্মেসি বলে একটা ব্যাপার হয়, তার মানে হচ্ছে যেসব বয়স্ক লোকেরা তারা বিভিন্ন স্পেশালিস্টকে দেখাচ্ছে, একজন চারটে পাঁচটা করে ওষুধ দেবে, কিন্তু আলটিমেটলি কোন ওষুধের সঙ্গে কোন ওষুধের ইন্টারাকশন হচ্ছে, কোন ওষুধটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত না, এটা কিন্তু কেউ জানতে পারছে না এবং তারাও সেগুলো খেয়াল করছে না। সেই জন্য আজকাল ফার্মাকোলজির জন্য আলাদা করে আউটডোর হচ্ছে, ট্রপিক্যাল মেডিসিন কলকাতায় বা আরজি করে সেখানে কিন্তু এইগুলো খেয়াল রাখা হয়, যাতে একজন অনেক বেশি ওষুধ খেয়ে তার কি ক্ষতিকারক দিক এবং কোন কোন ওষুধ বন্ধ রাখা যায়, এটা অ্যাবসলিউটলি ফার্মাকোলজিস্টের ব্যাপার। তাছাড়া এই যে যত নতুন ওষুধ তৈরি হচ্ছে, নতুন নতুন ওষুধ বাজারে আসছে, এগুলো কিন্তু যখন তৈরি করার সময় হয় তখন কিন্তু ফার্মাকোলজিস্ট ছাড়া এগুলো তৈরি করা যায়ই না, কারণ যে বিভিন্ন ধাপ আছে তার প্রথম যে ধাপটা ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ ওয়ান, সেটা কিন্তু ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট ছাড়া আর কেউ করতেই পারে না। তার ফলে যে ওষুধই আসুক না কেন, এই যে কোভিড ভ্যাকসিন এলো বা যা কিছু এলো, ফার্মাকোলজিস্ট ছাড়া কিন্তু কোনো ওষুধ বাজারে আসবেই না। এবং তারপরে সেই ওষুধের গুণমান দেখা, তাদের মধ্যে কি রিয়াকশন হচ্ছে দেখা। আর এখন কিন্তু আর একটা চলছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্মাকো ভিজিলেন্স উইক, এই সপ্তাহটা চলছে। সেটার মানেটা হচ্ছে ফার্মাকো ভিজিলেন্স মানে এই যে ওষুধগুলো ডাক্তারবাবুরা লিখছে তাদের কোন ওষুধের কি রিয়াকশন হচ্ছে সেটা তো অনেকে জানতে পারে না, কিন্তু এটা আমাদের ফার্মাকোলজিস্টের একটা কাজ। সেটা হচ্ছে যে যদি কখনো কোথায় কোনো জায়গায় কোনো ওষুধের ক্ষেত্রে কোনো রিয়াকশন হয়, তারা কিন্তু আমাদেরকে রিপোর্ট করতে পারে। এবং প্রত্যেক মেডিকেল কলেজে, ইভেন প্রত্যেক বড় বড় হসপিটালে ফার্মাকো ভিজিলেন্স সেন্টার আছে, এবং সেইগুলো রিপোর্টেড হলে তখন সেখান থেকে কিন্তু বিভিন্ন ধাপে ধাপে ধাপে ধাপে আলটিমেটলি দিল্লি, সেখান থেকে উপাসনা বলে একটা জায়গা আছে সেখানে চলে যায় সুইডেনে, এবং সেখান থেকে কিন্তু আলটিমেটলি তারা সারা পৃথিবী থেকে এইভাবে সিগন্যাল বলে সেরকম যাচ্ছে, এবং সেটা দেখার পরে তারা কিন্তু বলে দেয় যে এই ওষুধটা আর ব্যবহার করা যাবে না, বা এই ওষুধে এই গন্ডগোল হতে পারে, এই সব রোগীদের এই ওষুধ দেবেন না, সেগুলো কিন্তু এইভাবেই বিচার্য হয়। এটাও কিন্তু ফার্মাকোলজিস্টদের মানে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য সব ব্যাপারে ভীষণ দরকার। তার মানে ওষুধ খাওয়ার থেকে শুরু করে, ওষুধ তৈরি থেকে শুরু করে, এবং ওষুধের খাওয়ার পরে যে রিয়াকশন, সব জায়গাতে কিন্তু ফার্মাকোলজির একটা রোল খেতে যায়। কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক কখনো খাওয়া উচিত না, কারণ এই যে আমাদের দেশে ধরুন এত ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, অর্থাৎ ওষুধগুলো কাজ করছে না, সারা পৃথিবীতে এটা একটা সাংঘাতিক রকমের গন্ডগোলের ব্যাপার। এটা কিন্তু এই অভ্যাসের জন্য হচ্ছে, মানুষ প্রেসক্রিপশন ছাড়া বিভিন্ন যে ওষুধ অ্যান্টিবায়োটিক কিনছে খাচ্ছে, এবং তারপরে কতদিন খেতে হবে, ঠিক কোন সময় খেতে হবে, খাওয়ার আগে বা পরে বা কতবার খেতে হবে, সেটা সে ডাক্তারবাবুরে যেগুলো বলছেন সেগুলো কিন্তু সে মানছে না, যার ফলে ওষুধটা ঠিক মতো কাজ করছে না। আসলে কি হয়, খুব সোজা কথা হচ্ছে, ওষুধ হচ্ছে এক ধরনের ধরুন অস্ত্র, সে গিয়ে ওই যে জীবাণু আমাদের শরীরে ঢুকেছে তাকে গিয়ে মারছে, অর্থাৎ যুদ্ধ চলছে। এবারে যদি আপনি একটা ভোতা অস্ত্র ব্যবহার করেন বা যতগুলো সৈন্য দরকার তার 50% বা তার কম সৈন্য ব্যবহার করেন, তাহলে উল্টো দিকের পক্ষটা যারা আছে তারা এদেরকে মেরে দেবে, খালি তাই না, তারা এদের কি করে মারতে হয় সেটাও জেনে যাবে, কিন্তু তাই জানেন এরপরে আপনি যত জেনে দিন না কেন ওরা মেরে দেবে, যার ফলে সেই জীবাণুগুলো এমন রেজিস্ট্যান্স হয়ে যাবে যে সেগুলো আর কোনো ওষুধের দ্বারাই কাজ করবে না, এবং এই বিপদ খুব সাংঘাতিক, কারণ এমন একটা সময় আসবে যখন কোনো ওষুধই আর কোথাও কাজ করবে না। সব থেকে বড় উদাহরণ হচ্ছে টিভি।
1: আচ্ছা,
0: আপনারা দেখেছেন এক সময় টিভিতে মানুষ একেবারে মারা যেত, তারপরে এমন ওষুধ বেরোলো যে সেঞ্জার থেকেও টিভি বা টাইফয়েডের থেকেও টিভি ভালো ওষুধ, এরকম হয়ে গেল পরে এত ভালো ওষুধ, তারপরে সেই ওষুধটা এত বাজে ভাবে ব্যবহার করা হলো যে যা খুশি করলো ঠিক মতো নিয়ম মানলো না, আবার এখন টিভি রেজিস্ট্যান্স হয়ে গেল, এবং এখন কিন্তু আবার অনেক পেশেন্ট টিভিতে মারা যাচ্ছে জাস্ট ডাক্তারের পরামর্শ না শোনার জন্য। সেই জন্য ডাক্তারের পরামর্শ শুনেই ওষুধ খেতে হবে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক একদমই তাই, এবং ঠিক কারণ না জেনে মূলভাবে অ্যান্টিবায়োটিক খাওয়া বা ব্যবহার করা খুবই অন্যায়, কারণ ম্যাক্সিমাম যে অসুখগুলো আমাদের সাধারণভাবে হয়, সর্দি কাশি, পেট খারাপ, একটু জ্বর, সেগুলো কিন্তু ভাইরাল ইনফেকশনে বেশি হয়, এবং কোনো ভাইরাল ইনফেকশন কিন্তু অ্যান্টিবায়োটিক মানে যারা ব্যাকটেরিয়াকে মারে, ভাইরালকে মারে না। তাহলে যদি 80% অসুখ ভাইরালের জন্য হয়, তার জন্য আমি যদি অ্যান্টিবায়োটিক খাই, তাহলে সেটা কিন্তু টোটাল ওয়েস্টিং অফ মানি অ্যান্ড রিসোর্স। নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ শুনেই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিকে আমার বক্তব্য এটাই, আপনারা নিয়ম মেনে ওষুধ খান, ডাক্তারবাবুর পরামর্শ নিন, এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ফার্মাসিস্টে যারা এই ওষুধটা আপনাদেরকে দেবে বা এর ব্যবহার সম্পর্কে বলবে, ওনারা যেটা বলছেন সেটা মেনে চলুন, এবং নিজেরা নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো ওষুধ খেলে খাবেন না, তাতে কিন্তু ক্ষতি ছাড়া লাভ বিশেষ হবে বলে মনে হয় না, এবং এটা খালি নিজের ক্ষতি নয়, এতে সমাজেরও ক্ষতি হতে পারে, এবং আলটিমেটলি এর জন্য সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে। তো নিয়ম মেনে ওষুধ খান, নিয়ম মেনে ডাক্তারবাবু বা ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী তাদের ডোজ, তাদের টাইমিং, তাদের খাবার আগে না পরে, সকালবেলা বা রাত্রিবেলা যেগুলো বলবে সেগুলো

0: নিয়ম মেনে চলুন, তাহলে আপনারা ভালো থাকবেন।
1: ডাক্তার মানব রায়ের কথা তো তোমরা শুনেই নিলে, আর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে শরীর খারাপ হলে নিজের বুদ্ধি না খাটিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়াটা ঠিক কতটা জরুরি। তাই শরীর নিয়ে একদম ছেলে খেলা নয়। সুস্থ থেকো, সচেতন থেকো, আর এতক্ষণ স্টুডিওর বাইরে থেকে আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে, এখন আবার ফিরিয়ে দিলাম স্টুডিওতে।
2: তাহলে ঋত্বিকের কাছ থেকে তো আমরা শুনে নিলাম, এবার আবারও আমরা ফিরে এসেছি, আমাদের লাইভে রয়েছি সম্পূর্ণা এবং দেবজিৎ, আর আজকে আড্ডা দিচ্ছি তরুণের স্বপ্ন অনুষ্ঠানে, এবং আমার সঙ্গে রয়েছে, মানে আমাদের সঙ্গে রয়েছেন ম্যাডাম, ম্যাডাম সায়নী নন্দী, অধ্যাপিকা, এবং আমরা কথা বলছি মোশন গ্রাফিক্স এবং অ্যানিমেশন এই বিষয়টা নিয়ে। তাহলে দেবজিৎ, ম্যাডামের কাছে যাই, কি বলো?
3: একদমই তাই ম্যামের কাছে। সবার আগে প্রশ্নটা, মানে আমাদের ঝুলি থেকে তো প্রশ্ন রাখবোই, কিন্তু এই মুহূর্তে আমরা দেখিনি একটু বন্ধুরা কি কি মানে প্রশ্ন করেছে। তো প্রত্যুষ পাহাড়ি বলছে, মোশন গ্রাফিক্স এর আগে কি ভিডিও এডিটিং এর নলেজ থাকাটা মাস্ট? ম্যাম কি বলতে চাইবেন?
4: আমি বলবো যে অবশ্যই ভিডিও এডিটিং সম্পর্কে জ্ঞান না থাকলে ক্যামেরা অ্যাঙ্গেল সম্পর্কে জ্ঞান তৈরি হবে না, আর ক্যামেরা অ্যাঙ্গেল সম্পর্কে জ্ঞান না থাকলে মোশন গ্রাফিক্স করা কিন্তু বেশ মুশকিল। ফলে তো ভিডিও এডিটিংটা করা ভীষণ ভীষণ প্রয়োজন। ভিডিও এডিটিং করে নিলে আসলে মোশন গ্রাফিক্সের একরকম ধারণাও আমাদের কাছে তৈরি হয়ে যায়, আর ভিডিওর মধ্যে আমি কী করে শেপ বা অ্যানিমেশন বা টাইপোগ্রাফিকে অ্যাড করতে পারি সেটা সম্পর্কেও একটা ধারণা তৈরি হবে।
3: ঠিক,
2: একদম।
3: সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন করতে হচ্ছে সম্পূর্ণা, সেটা হচ্ছে মানব খান আমাদেরকে লিখেছেন, কারো যদি এই বিষয়ে কোনো আইডিয়া না থাকে, সে যদি শিখতে চায় তাহলে সে কি বাড়িতে নিজে শিখতে পারে, এবং তাহলে কোন প্ল্যাটফর্মে শিখবে?
2: একদম বিগিনার, যে
3: একদম বিগিনার,
4: একদম বিগিনার তার ক্ষেত্রে না যে মুশকিলটা হয় নিজে নিজে শিখতে গেলে, সেটা হচ্ছে তার প্রচুর প্ল্যাটফর্ম থাকে, তো প্রচুর প্ল্যাটফর্মে বুঝতে পারা যায় না যে আসলে কোনটার পর কোনটা শিখব। হ্যাঁ, ভীষণ ঘেটে যেতে পারে কখনো কখনো, কিন্তু নিজে চেষ্টা করলে, নিজের ইচ্ছে যদি থাকে, কোথাও থেকে সিলেবাস জোগাড় করে সে নিজে নিজে অবশ্যই শিখতে পারে, সেটা কোনো ব্যাপার না। প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে, গুগল করলে বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে এক্ষুনি জেনে যাবে যে কত ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। যেমন আমাদের সবার হাতের কাছে সব থেকে বেশি হচ্ছে ইউটিউব, যেখান থেকে মানে আমরা প্রচুর কিছু জানতে পারি, আমরা আপডেটেডও থাকি, সেগুলো শিখতেই পারো। এছাড়া আপস্কিল রয়েছে, স্কিল শেয়ার রয়েছে, এরকম প্রচুর, ইউডেমি রয়েছে, এরকম প্রচুর প্ল্যাটফর্মস রয়েছে যেখান থেকে তোমরা অ্যাকচুয়ালি শিখতে পারো। কিন্তু তার থেকেও বেশি আমার মনে হয় যে কোনো ইনস্টিটিউশনে যদি যোগাযোগ করো, ধারে কাছে নিশ্চয়ই কোনো এরকম অ্যানিমেশন ইনস্টিটিউশন রয়েছে বা গ্রাফিক্স ইনস্টিটিউশন রয়েছে যেখান থেকে তোমরা কথা বলতে পারো।
2: একদম। আর আজকে তোমাদের সঙ্গে তরুণের স্বপ্ন নিয়ে রয়েছি সম্পূর্ণা এবং দেবজিৎ, আমাদের ফোন লাইনও খোলা আছে 0332210735 এই নাম্বারে, তোমরা ফোন করে প্রশ্ন তোমাদের মনে যেগুলো রয়েছে সেটা জানতেই পারো। এছাড়া আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে তো আমরা পোস্টার
3: লাইভ অলরেডি রয়েছি, আর তাছাড়াও আজকে যে তরুণের স্বপ্নের অনুষ্ঠানের পোস্টার সেইখানে কিন্তু কমেন্ট করো, তোমরা তোমাদের প্রশ্ন জানাতে পারো, আমরা কিন্তু চোখ রাখছি। অলরেডি লাইভে আমাদের বন্ধুরা কমেন্ট করছে, তাদের প্রশ্নের উত্তরও কিন্তু আমরা।
2: একদম। এবার ম্যাডামের কাছে আমার যেটা জানার যে এবার একটু আয় বা একটু ইনকামের দিকে আসা যাক, যে এই যে মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন এটা যে আমি শিখছি একদম বিগিনার হিসেবে বা শুরুর জুনিয়র আর্টিস্ট হিসেবে, কিরকম সম্ভাবনা থাকে শুরুতে ইনকামের, বা 3-5 বছর পরে আমার একটু অভিজ্ঞতা যখন সঞ্চয় হলো তখনই বা কিরকম ইনকামের আইডিয়া থাকে?
4: একদমই। যদি লোকালি দেখো, যদি কলকাতা ওরিয়েন্টেড দেখো, সেখানে তুমি অ্যাজ ফ্রেশার গ্রাফিক ডিজাইনার তুমি এক্সপেক্ট করতে পারো 15-20K পার মান্থ, এটা তুমি এক্সপেক্ট করতে পারো, 20,000-20,000 সেটা তোমরা এক্সপেক্ট করতে পারো। তারপরে হতে পারে এক বছর পর সেটা অনেক দূর বেড়ে যায়, এবং যখন তোমরা একদম ভালোভাবে কাজ করবে এই লিমিটটা কিন্তু প্রায় মান্থলি 1-1.5 লাখের কাছাকাছিও চলে যেতে পারে। সেটা গোটাটাই ডিপেন্ড করছে তুমি কিরকম ভাবে কাজ করছো এবং তুমি কিভাবে কাজটা চালিয়ে যেতে পারছো। যেরকম প্রচুর ইনস্টিটিউশন যেরকম কলকাতায় রয়েছে, যেমন অ্যারিনা অ্যানিমেশন রয়েছে, হাইটেক রয়েছে, আইলিড রয়েছে, এই যে এই বিভিন্ন ম্যাক রয়েছে, আরো প্রচুর ইনস্টিটিউশনস রয়েছে, যেই ইনস্টিটিউশনগুলো থেকে তোমরা যদি কাজ করে বেরো তাহলে আমরা আসলে এটাকে চালিয়ে যেতে পারবো।
2: একদমই। আর এরপরে যেটা জানা যে

0: লোকাল জব মার্কেটিং বলো বা গ্লোবাল ফ্রিল্যান্সিং, এই দুটো তো জবের অপশন রয়েছে, তো বিগিনারদের কোন দিকটায় বেশি নজর দেওয়া উচিত?
1: বিগিনারদের প্রথমে লোকালি কাজ করা উচিত আমার মনে হয়, যে তারা যে কোনো একটা অফিসে গিয়ে তারা কাজ করুক প্রথমে, ভালো করে শিখুক, তারপরে তারা অবশ্যই করতে পারবে।
0: আর এই যে অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স, এখন যদি আমি বলি যে কোন স্টাইলগুলো সবচেয়ে বেশি চলছে মার্কেটে,
1: মানে মিনিমাল স্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে মিনিমাল, সিম্পল, সুন্দর করে যদি আমি সেটাকে প্রেজেন্ট করি। এবং এখন যেটা আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পপ যে আর্ট, সেটা ভীষণ ভাবে আবার ফিরে এসেছে। নিয়নের প্রচন্ড ইউজ হচ্ছে, এবং যত বেশি ডাইনামিক্স অ্যাড করা যাচ্ছে, যত বেশি সিনেম্যাটিক ভিউ তৈরি করা যাচ্ছে, তত আসলে স্টাইলটা অনেক বেশি ক্যাচি হচ্ছে।
2: কথা প্রসঙ্গে আপনি যেহেতু কয়েকটা মানে ইনস্টিটিউট, কয়েকটা প্ল্যাটফর্মের কথা বললেন, সেক্ষেত্রে আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে যায়, কারণ সবাইয়ের মানে আমাদের মতন যারা তরুণ প্রজন্মের যারা চাইছে এই ফিল্ডে আসতে, সবার কিন্তু সেই সামর্থ্য নেই যে তারা কোনো একটা প্রাইভেট কলেজ বা ইনস্টিটিউট থেকে তারা এই কোর্সটা করবে। সেক্ষেত্রে সরকারি মানে প্রশিক্ষণ কেন্দ্রে কিরকম সুযোগ রয়েছে বা সেগুলো কোথায়?
1: বেশ কিছু সরকারি প্রশিক্ষণ কেন্দ্র তো রয়েছেই যেখানে তারা শিখতে পারে, যেরকম ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেও বেশ কিছু এরকম সাবজেক্টস রয়েছে, এবং যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারেও বেশ কিছু এরকম জায়গা রয়েছে যেখানে এই গ্রাফিক্স, ভিডিও এডিটিং, বিশেষ করে সিনেম্যাটোগ্রাফি, এগুলোর উপর কিন্তু প্রচুর কোর্সেস রয়েছে।
2: হ্যাঁ, কারণ এই প্রশ্নটা করেছিল অরুণ পাজা আমাদের একজন লিসেনার, তো সে কারণে ম্যামের কাছে প্রশ্নটা রাখলাম।
0: একদমই,
2: আমাদের কিন্তু ফোন লাইন খোলা রয়েছে 0332107325 নাম্বার কিন্তু আমাদের সবসময়তে খোলা রয়েছে, আমরা চাইছি তোমাদের কাছ থেকে আরো আরো বেশি করে প্রশ্ন নিতে। আমাদের পরবর্তী প্রশ্নে আমরা যাব ম্যামের কাছে। ম্যাম, যে কোনো অ্যানিমেশন সুন্দর করে করবার জন্য 12 প্রিন্সিপালস অফ অ্যানিমেশন বলে একটা জিনিস রয়েছে, সেটা কতটা গুরুত্বপূর্ণ?
1: ভীষণ গুরুত্বপূর্ণ। মানে যখন বাচ্চাদের আমরা শেখাই, তাদেরকে প্রথমেই এটা শিখিয়ে দেওয়া হয়, তুমি 2D অ্যানিমেশন করো, 3D করো বা মোশন গ্রাফিক্স করো, তোমাকে এই 12 প্রিন্সিপালসটা তোমাকে জানতেই হবে।
2: এই বিষয়টা যদি একটু ভেঙে বলেন আমাদের জন্য।
1: আচ্ছা, বেশ কিছু ইম্পর্টেন্ট 12 প্রিন্সিপালস এর মধ্যে যেমন পড়ে যে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ, বা ধরো অ্যান্টিসিপেশন, বা ধরো এই অ্যান্টিসিপেশনের ব্যাপারটা যেমন মানে ভীষণ তোমরা কানেক্ট করতে পারবে, যেমন হচ্ছে ধরো তুমি কখনো লাফাচ্ছো বা কোনো বল থ্রো করছো, তার আগে আমরা কি করি, পাটাকে ভাঁজ করে নিই, তারপরে জাম্পটা করি, বা আমি একটা বল ছোড়বার আগে হাতটা আসলে পেছনে নিই, তারপরে আমি বলটা ছাড়ছি। এই যে কনসেপ্টগুলো, এই যে আমাদের এখন টম অ্যান্ড জেরিটা কেন এত ভালো লাগে, এই যে এখনো মানে সেই তখন থেকে এখনো পর্যন্ত টম অ্যান্ড জেরি কেন এত ভালো লাগছে, তার মধ্যে এই প্রিন্সিপালসগুলো ভরে ভরে রয়েছে। যেমন এক্সাজারেশন, আমরা বারবার দেখেছি যে টমকে একটা হয়তো বাড়ি মারলো আর টম তার জন্য তিনবার ভাইব্রেট হয়ে গেল,
2: বা যেটা দিয়ে মারলো সেই শেপের
1: হয়ে গেল। এই যে এক্সাজারেশন, এটা একটা 12 প্রিন্সিপালের মধ্যে একটা জিনিস। যেমন স্টেজিং, আমি কিরকম ভাবে স্টেজ করছি আমার ক্যারেক্টারকে, বা মানুষ তখন ইন্টারেস্ট পাচ্ছে, আচ্ছা আচ্ছা এখানে কিছু একটা হতে চলেছে, এই যে স্টেজিং বা এই জিনিসগুলো ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। এবং যে কোনো অ্যানিমেশন করবার জন্য এই বেসিক নলেজ না থাকলে এটা খুব মুশকিল।
0: একদমই, বন্ধু রয়েছেন ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো, হ্যালো, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা,
2: বন্ধুদেরকে বারবার একটাই কথা বলবো, একটাই অনুরোধ জানাবো, সেটা হচ্ছে যদি তোমরা ফোন করো আমাদেরকে 0332107325 এই নাম্বারটা খোলা রয়েছে অবশ্যই, কিন্তু ফোন করতে গেলে রেডিও সেটটা থেকে একটু দূরে এসে কথা বলতে হবে।
0: একদম, এবার ম্যাডামের কাছে যেটা জানার, একদম তো প্রায় আস্তে আস্তে আমরা সময়ের শেষ পথে পৌঁছচ্ছি,
2: একদম
0: তো আমরা যদি এখন আজ থেকে 5 বা 10 বছর পরে গ্রাফিক্স বা অ্যানিমেশনের পর্যায়টা দেখতে চাই ভবিষ্যৎটা, সেটা কিভাবে দেখতে পাবে?
1: ভীষণভাবে দেখতে পাবে, কারণ সত্যি কথা বলতে কখনো গ্রাফিক্স, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্সের ইন্ডাস্ট্রির আর প্রয়োজন নেই বা এটার দরকার নেই, এটা কখনো হতে পারে না। তার কারণ আমরা দেখে আসছি যে আগে আমরা যখন কাজ দেখতাম তখন কেবলমাত্র দেখতে পাচ্ছি যে টিভির সামনে দিয়ে একটা স্ক্রোল হচ্ছে নিউজ বা একটা গ্লোব ঘুরছে নিউজ আসছে, এইটুকুতেই মোশন গ্রাফিক্স সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একটা সোশ্যাল মিডিয়া রিল থেকে আরম্ভ করে একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা প্রোডাক্টকে আমি কি করে ইউজ করব, সেই ইউজেজের যে প্রসেসগুলো বা স্টেপসগুলো সেগুলোও পর্যন্ত মোশন গ্রাফিক্স দিয়েই হচ্ছে। ফলত এটা একটা ব্লুমিং ইন্ডাস্ট্রি, কিন্তু মানে ভীষণ গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি। এরকম হবে না যে ওয়ান সাডেন মর্নিং বা কোনো একটা বছর গ্রাফিক্স বা মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশনের প্রয়োজন হলো না,
0: একদমই
1: কখনো হতে পারে না।
2: সঙ্গে রয়েছে বন্ধু, শুনি কি বলছে। হ্যালো
3: হ্যালো, হ্যাঁ বলুন।
4: নমস্কার।
2: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি বহরমপুর থেকে পলাশ সরকার কথা বলছি। তো আমি আঁকার কথা চলছে ম্যাডাম, তো আমি ওয়ান্স আপন এ টাইম যখন ছোট ছিলাম তখন একটা ঢিল দিয়ে প্রথমে একটা দেওয়ালে আঁকা শিখেছিলাম ম্যাডাম, ঢিল ঢিল দেওয়ায়। তারপরে ওটা চলে গেল স্কুলের চক ডাস্টারে, চক দিয়ে আঁকা শিখলাম। তারপরে আমি ড্রয়িং করার জন্য মাস্টার মশাই বহরমপুরে উনি আমাকে শেখালেন, তখন ড্রয়িং শিটের উপর একটা চিলমিলি চিলমিলি কাগজ থাকতো, ওটার উপর ফেলে শেখালো।
0: এখন দাদা ভাই
2: আপনার প্রশ্নটা,
4: আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ড্রয়িং এখনো শেখার ইচ্ছা আছে, কিন্তু আপনি যেই পজিশনে বসে থাকবেন সেই পজিশনে আপনাকে আমি আঁকবো কি করে?
0: আমার মনে হয় যে 2D 3D যে ডাইমেনশনের ব্যাপারটা সেটা উনি জানতে চাইছেন।
1: অ্যাকচুয়ালি মানুষ বসে আছে সেটাকে যদি স্টাডি করতে হয় তাহলে প্রথমে আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় বসতে হবে, সেই মানুষটিকে বলতে হবে যে সে যেন সেখানে স্থিরভাবে বসে থাকে। তারপর আপনাকে গ্রিডে ভাগ করে নিতে হবে যে কীরকম তার মাথাটা কত অবধি যেতে পারে, তার প্রপোর্শন বডি প্রপোর্শন সম্পর্কে একটা ধারণা থাকা ভীষণ প্রয়োজন। এবং ভাগ ভাগ করে নিলে আমার মনে হয় ড্রয়িং করাটা খুব কঠিন হবে না। এবং আপনি বিভিন্নভাবে নিজে বিভিন্ন বই দেখে বিভিন্ন চ্যানেলে দেখেও কিন্তু আপনি এই ড্রয়িংটা শিখতে পারেন। এখন তো অনেক সহজলভ্য হয়ে গেছে, আমাদের কোনো কিছু শিখতে চাইলে এখন নিজের একটু ইচ্ছে থাকলেই আমার মনে হয় একটু গুগল সার্চ করে একটু কিছু ভাবে
2: ইউটিউবে প্ল্যাটফর্মস
1: রয়েছে যেগুলো থেকে আমরা আসলে শিখে নিতে পারি।
0: একদম।
2: উনি যে প্রশ্নটা করলেন জাস্ট শেষ প্রশ্ন আমাদের, মানে প্রায় শেষের দিকের প্রশ্ন আর কি, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এটা তো মানে মোশন গ্রাফিক্স হোক বা গ্রাফিক্স ডিজাইনিং হোক বা অ্যানিমেশন হোক, সেটা ভয়ঙ্কর একটা ক্রিয়েটিভ কাজ, সাংঘাতিক একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। সেক্ষেত্রে মানে এই যে শিল্পী যে কাজ করছে তারও তো কখনো কখনো ক্রিয়েটিভ ব্লকেজ আসে, কখনো কখনো মনে হয় কোনো আইডিয়ার মাথা থেকে বেরোচ্ছে না, ক্লায়েন্ট নতুন কিছু চাইছে, নতুন কিছু ভাবতে ইচ্ছা করছে কিন্তু হাত থেকে সেটা বেরোচ্ছে না। সেক্ষেত্রে কি উপদেশ থাকবে আপনার, মানে যারা এই জিনিসটা ফেস করে তাদের জন্য?
1: হ্যাঁ, উপদেশ আর কি দেবো, এরকম ক্রিয়েটিভ ব্লকেজ তো আমাদের রেগুলার হতে থাকে। তো এর জন্য আমি পার্সোনালি যেটা করে থাকি যে টেক আ ব্রেক। হ্যাঁ, আমরা যখন এটা ভাবতে পারছি না সরে যাও ব্যাপারটা থেকে, একদম ডিট্যাচড হয়ে যাও, কিছু ঘন্টা সময় দাও, আবার নতুন করে স্ক্র্যাচ থেকে ভাবো, নিজেকে কানেক্ট করে ভাবো, সব থেকে বড় কথা। যখন আমার ক্রিয়েটিভ ব্লকেজ হবে, আমি যদি সেই জিনিসটা বা কোনো প্রোডাক্ট নিয়ে ভাবছো বা কোনো বিষয় নিয়ে ভাবছো, তার সাথে নিজেকে তুমি যদি সম্পর্কিত করো তাহলে দেখবে অনেক সহজে তুমি সেই জায়গাটায় পৌঁছতে পারছো।
0: একদম।
1: তখন তুমি যদি সেটাকে আরো বেশি করে কাজ করতে থাকো, সেটাকে আরো ক্ল্যারিফাই করতে থাকো, এবার সেটা নিয়ে যদি এগোতে থাকো, আমার মনে হয় ক্রিয়েটিভ ব্লকেজ হওয়ার কথা না। আর একটা যেটা, সেটা হচ্ছে প্রচুর কাজ দেখো। যদি ক্রিয়েটিভ ব্লকেজ হয় প্রচুর কাজ দেখো। ভীষণ বিখ্যাত বাক বলে একজনের মোশন গ্রাফিক্স অসাধারণ, তার কাজ দেখো, তাদের ইলাস্ট্রেশন দেখো, গ্রেট আর্টিস্টদের ছবি দেখো, এগুলো দেখলে আমার মনে হয় ক্রিয়েটিভ ব্লকেজ আপনা থেকেই চলে যাবে। আর কি বলবো,
0: আর একদম শেষে, কারণ সময় একদম মানে আমাদের চোখ রাঙাচ্ছে, ম্যামের থেকে একটাই জানার যে আমাদের যে বন্ধুরা শুনছে এবং যাদের ইচ্ছে মোশন গ্রাফিক্স নিয়ে এগোনোর, তাদের জন্য যদি তিনটে টিপস দিতে বলা হয় কি দেবে?
1: আচ্ছা, প্রথম কথা হচ্ছে বি অরিজিনাল। যা ভাবছো নিজে সেটাই করো, বি অরিজিনাল, বি ক্রিয়েটিভ, যতটা ভাবা যায় আউট অফ দ্য বক্স ভাবো, প্রথাগত ভাবনা ছেড়ে বেরিয়ে যাও। আর থার্ড বলবো যে ভয় পেও না, বিকজ ভয় পাওয়ার কিছু নেই, বিকজ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের কোনো বাউন্ডেশন নেই, কোনো বাউন্ডারি নেই। তো ভয় পেও না, কাজ করে যাও, ভীষণ ভালোভাবে কাজ করো। এবং আমার মনে হয় যে এই শিল্পকে চর্চা করার এইরকম একটা দিক ভীষণ ইম্পর্টেন্ট, ফলে তো সবাই চর্চায় থাকো, ভালো করে কাজ করো, দারুণ হবে,
0: একদমই। অনেক ধন্যবাদ ম্যাডামকে আজকে এতটা সময় আমাদের দেওয়ার জন্য, এখানে আসার জন্য। আমাদের তো ভীষণ ভালো লাগলো, এত কিছু আমরা জানতে পারলাম, শিখতে পারলাম ম্যাডামের কাছ থেকে। আজকে তরুণের স্বপ্ন অনুষ্ঠানে ছিলাম আমি সম্পূর্ণা এবং আমার সঙ্গে ছিল দেবজিৎ, আর ছিলে তোমরাও আমাদের সঙ্গে ফোন লাইনে, লাইভে, কমেন্ট বক্সে। ঠিক এইভাবেই থেকো আমাদের সঙ্গে, যুববাণী শুনতে থেকো।
2: আশা করি আজকের অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগলো, কারণ একটা অন্যরকম বিষয় নিয়ে আমরা আজকে তরুণের স্বপ্ন করলাম এবং অনেকে আমাদের সাথে এঙ্গেজ করেছো প্রোগ্রামটাতে। সুতরাং অবশ্যই মানে প্রোগ্রামটা ভালো গেছে আশা করি।
0: একদম, তোমাদের কেমন লাগলো সেই কথাও আমাদের জানাও কমেন্ট করে, মেল করে।
2: তোমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আজকে।
0: ম্যাডামের কাছে একদম শেষে আসবো, কেমন লাগলো আজকে আড্ডা দিয়ে?
1: আমার দারুণ লেগেছে। এই যে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসছে এবং তারা তাদের বাড়িতে বসে কোথাও ভাবছে যে তারা গ্রাফিক্স নিয়ে বা মোশন গ্রাফিক্স নিয়ে কি করে কাজ করবে, এই ভাবনাটাই আসলে ভীষণ ভালো। কারণ এইটার মাধ্যমেই তো এগিয়ে যাওয়া, কারণ আরো যত বেশি ছড়িয়ে পড়বে এই মিডিয়ামটা সম্পর্কে, মানুষ আরো যত বেশি জানবে তত বেশি এই মিডিয়াটার সাকসেস বেড়ে উঠবে।
0: একদমই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আর আপাতত ঘড়ির কাঁটা বলছে আমাকে এবং দেবজিৎকে বিদায় নিতে হবে তোমাদের থেকে,
2: কারণ আমাদের আড্ডাটা তো সবসময় সময়ের গতে বাঁধা।
0: একদমই, কিন্তু মন খারাপের কোনো কারণ নেই, আবারও আমরা ফিরে আসবো তোমাদের সঙ্গে। আগামীকাল আবারও অন্য দুজন বন্ধু আড্ডায় থাকবে তোমাদের সঙ্গে,
2: আমরাও ফিরবো অন্যদিন অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে গল্প করবো।
0: তবে আপাতত টাটা, বাই বাই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। তবে আপাতত যেতে যেতে চলো পাল্টাই সিনেমা থেকে ক্লাসরুম রইল তোমাদের জন্য।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন সম্পূর্ণা চক্রবর্তী এবং দেবজিৎ অধিকারী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন নজরুল গীতি শুনবেন মদন মান্নার কণ্ঠে।

নজরুল গীতি শুনলেন মদন মান্নার কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

লোকগীতি শুনলেন রীতা বসুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, গ্রামীণ সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন। সেখানে পৌঁছানোর পর হেলিপ্যাড থেকে প্রথমে তাঁর ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দিরে যাওয়ার কথা। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি করা হয়েছে ভোগের আয়োজনও। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে গর্ভগৃহের দরজা ফুল দিয়ে সাজানো হয়েছে। মন্দির চত্বরে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল 10:30 থেকে সাধারণ ভক্তদের জন্য মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বমঙ্গলা মন্দিরে পুজো সেরে তিনি বর্ধমান পুলিশ লাইন মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সকাল থেকে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। প্রশাসনিক বৈঠক ছাড়াও রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সামাজিক সুরক্ষা প্রকল্পে কেন্দুপাতা সংগ্রহকারীদের গতকাল আর্থিক সহায়তা প্রদান করেছে রাজ্য সরকার। এই উপলক্ষে পুরুলিয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু। গতকাল 55 জনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসে পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে তোলাবাজির মাধ্যমে অনৈতিকভাবে টাকা তোলার অভিযোগ ছিল তার নামে। আজ ভোরে মাদপুরে নিজের বাড়ি থেকে অজিত মাইতিকে গ্রেপ্তার করে পুলিশ। বালিপাথর দুর্নীতিকাণ্ডে বীরভূমে ভূমি দপ্তরের কর্মী বিশ্বজিৎ সাহা ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের কর্মচারী কৌসার আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের গতকাল সিউড়ি এসিজেএম আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। বাড়িপুর আদালতে বাম যুব নেতা ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। ভাঙর কলেজের এসএফআই সমর্থিত ছাত্র সদস্যদের জামিনের মামলায় সওয়াল করতে গিয়ে বাড়িপুর আদালতে এবিভিপি ও বিজেপি সমর্থকদের দ্বারা আক্রান্ত হন আইনজীবী সায়ন ব্যানার্জি। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ এই মামলায় আইনজীবী সৈকত ব্যানার্জিকে আদালত বান্ধব নিয়োগ করেছেন। সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী 7 অক্টোবর মামলার পরবর্তী শুনানি। শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপটি গভীর নিম্নচাপ রূপে বর্তমানে দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। এর প্রভাবে বিভিন্ন জেলা বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। আজও রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ড. হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এদিকে উত্তরবঙ্গেও এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। জল বেড়েছে তিস্তা মহানন্দা বালাসন সহ বেশ কয়েকটি নদীতে। টানা বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পংয়ে সমস্যায় পড়ছেন পর্যটকরা। এদিকে প্রবল বৃষ্টির জেরে আজ ভোররাতে দার্জিলিংয়ের তাকদা গ্রামীণ হাসপাতালে ধসের জেরে একাংশ ভেঙে পড়ে। ধসের নিচে এক রোগীর আত্মীয় আটকে পড়েন। তবে আজ সকাল থেকে গ্রামীণ হাসপাতালে পরিষেবা বন্ধ রয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টির তীব্রতা বেড়েছে। নিম্নচাপের বৃষ্টির জেরে জল বাড়ছে হুগলির খানাকুল এবং আরামবাগ সংলগ্ন নদী দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী এবং দামোদর নদী। নিম্নচাপজনিত লাগাতার বৃষ্টির জেরে বাঁকুড়ার সোনামুখী পুরসভার 3 নম্বর ওয়ার্ডের রত্তলা বাউরিপাড়ায় গতকাল একটি কাঁচা বাড়ির দেওয়াল চাপা পড়ে আহত হয়েছেন শিশুসহ 4 জন। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলার দু একটি অংশে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায়। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি অংশে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া 40-50 কিলোমিটার বেগে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি অংশে। কৃষিকাজের জন্য জলহার খবর এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা তো জানি যে দেশের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে যত বেশি স্বনির্ভর হবেন সেই দেশ তত বেশি এগিয়ে যাবে উন্নত থেকে উন্নততর হওয়ার পথে। আর যে দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন, সেই দেশের উন্নতির অন্যতম প্রধান শর্ত কিন্তু গ্রামীণ অর্থনীতির বিকাশ। আর গ্রামীণ অর্থনীতি মূলত কৃষি, মৎস্য এবং প্রাণী পালন কেন্দ্রিক। ইদানিং খাদ্যশস্য অথবা নগদ শস্যের পাশাপাশি অনেক কৃষক বন্ধুই গবাদি পশু পক্ষী পালনের দিকেও ঝুঁকছেন। আমরা দেখেছি আগে শুধুমাত্র গরু, ছাগল, ভেড়া অথবা মুরগি পালনের মধ্যেই সেই উদ্যোগ সীমাবদ্ধ ছিল, কিন্তু ইদানিং পরিসর অনেক বেড়েছে। আমাদের অনেক কৃষক বন্ধুই ঝুঁকছেন টার্কি, কোয়েল, খরগোশ ইত্যাদি পালনের দিকে। তাতে যেমন তাদের সামনে নতুন নতুন বাজার খুলে যাচ্ছে, তেমনি আয়ের পথও বেড়েছে অনেক গুণ। কিন্তু শুধুমাত্র চাষ করলেই তো হবে না, চাষের ক্ষেত্রে ঝুঁকি কমিয়ে আনতে হবে যথাসম্ভব, তাহলেই আমাদের কৃষক বন্ধুরা কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে পাবেন। তাই পশু পাখিদের সুষম আহারের ব্যবস্থার পাশাপাশি নজর রাখতে হবে রোগ প্রতিরোধের দিকেও। কী কী রোগ দেখা দিতে পারে গৃহপালিত পশু অথবা পাখিদের, কেমনভাবে সম্ভব সেই সব রোগের প্রতিরোধ অথবা প্রতিকার, সেই বিষয়ে আলোচনার জন্যই আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিভাগের সহ অধিকর্তা রোগ নির্ণয় পশু চিকিৎসক ডক্টর উৎপলেন্দু মণ্ডল। নমস্কার উৎপলেন্দু বাবু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: আচ্ছা, আমরা আমাদের আলোচনা শুরু করি রোগ প্রতিকার এবং প্রতিরোধ। আমরা প্রথমেই জেনে নিই যে এই রোগ বিষয়টা কি। মূলত আমরা তো দেখেছি যে গ্রামেগঞ্জে এখনও পশুপালনের নিরিখে গরুর ভূমিকাই সবার আগে থাকে।
3: রোগ হচ্ছে শারীরবৃত্তীয় যে ক্রিয়াগুলো, সেই শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো থেকে যখন কোনো পরিবর্তন হয় তখনই তাকে আমরা বলবো রোগ। যেমন ধরুন আপনার গবাদি পশু, ধরুন গরুই আর কি, তার পায়খানার একটা কনসিস্টেন্সি আছে, অর্থাৎ তারা হয় না পাতলা না মোটা, একটা মাঝারি পায়খানা করে, তার গায়ের রোয়াগুলো শুয়ে আছে, হাত দিলে খাড়া হয় না হলে খাড়া হয় না, বা তার পেচ্ছাপ যে নর্মাল কালার, তারপরে তার খাওয়ার ইচ্ছা, চলাফেরা, জাবর কাটা, এগুলো হচ্ছে নর্মাল। তো এগুলোতে যদি কোনো পরিবর্তন হয়, ধরুন গায়ের লোমটা খাড়া হয়ে গেল, তাপমাত্রা বেড়ে গেল, হঠাৎ জলের মতো পাতলা পায়খানা করছে, জাবর কাটা বন্ধ হয়ে গেল, তাহলে বুঝতে হবে যে তার
2: গরুটা রোগে
3: আক্রান্ত হয়েছে। ঠিক এইরকম ছাগলেরও হতে পারে বা অন্য প্রাণীরও হতে পারে।
2: সে রোগ হওয়ার আগেই যদি আমরা তাকে প্রতিরোধটা করে দিতে পারি, সেটা তো সব থেকে ভালো, তাই না?
3: সেটা সব থেকে অবশ্যই ভালো, কারণ আমাদের দেশে এখনও সেইভাবে প্রতি গ্রামে চিকিৎসক পাওয়া সম্ভব নয়। আমরা যদি গ্রামে গ্রামে যারা প্রাণীমিত্রা প্রাণীসেবী পশ্চিমবঙ্গ সরকার নিয়োজিত কর্মী রয়েছেন, তাদের কাছ থেকে যদি নিয়মিত টিকাকরণটা করে নিই সমস্ত রোগের।
2: সম্প্রতি যে গ্রামগঞ্জে দেখা যায় যে গরু পালন হচ্ছে, মহিষ পালন হচ্ছে, কোন কোন রোগের প্রকোপ তাদের মধ্যে বেশি?
3: এখন রোগের কথা বলতে গেলে রোগ কেন হয় তার কারণটা উপরে ভিত্তি করে
2: অনুসন্ধান করতে হবে।
3: এক হচ্ছে সংক্রামক রোগ, অর্থাৎ কোনো ভাইরাস বা কোনো জীবাণু বা কোনো কৃমিনাশক রোগগুলো, অর্থাৎ একটা থেকে আরেকটা সংক্রামিত হতে পারে, এই একটা রোগ হতে পারে। আবার শারীরবৃত্তীয় পিপাকীয় ক্রিয়ার ফলে কিছু রোগ হয়, যেমন হচ্ছে শরীরে ক্যালসিয়াম কমে গেলে মিল্ক ফিভার হয়,
2: আচ্ছা,
3: কিটোন বডি বেড়ে গেলে কিটোসিস হয়, এরকম এগুলো বিপাকীয় রোগ। আবার পুষ্টির অভাবেও কিছু রোগ হতে পারে। অর্থাৎ রোগগুলোকে আমরা যদি কারণ অনুযায়ী দেখি, তাহলে সংক্রামক রোগটা নিয়ে আমাদের বেশি চিন্তার ব্যাপার। এবারে সংক্রমণটা আবার বিভিন্নভাবে হতে পারে,
2: যেমন
3: ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অর্থাৎ এক একটা বা যারা রোগ সৃষ্টিকারী জীবাণু বা ভাইরাস, এদের থেকে এই রোগগুলো এক প্রাণী থেকে আরেক প্রাণীতে সরাসরি ছড়িয়ে পড়ে, তার মুখে লালা, খাবারের অংশ, মলমূত্র মাধ্যমে ছড়াতে পারে। আবার মাছির কামড় এক মাছি থেকে আরেক মাছি কামড়ালে ছড়াতে পারে, আবার এঁটুলি হয়, এঁটুলি থেকে আবার রোগ ছড়াতে পারে।
2: হ্যাঁ,
3: এই যে সংক্রামক রোগগুলো, এই রোগগুলোকে নিয়েই আমাদের বেশি চিন্তা হয়। প্রথমেই যদি আমরা ভাইরাস
2: ঘটিত যে
3: রোগগুলো, তাতে
2: প্রতিষেধক
3: প্রতিষেধক এবং রোগগুলোকে জানতে হবে আগে, রোগগুলোকে জানে তারপর তার প্রতিষেধক কিভাবে দেব, এইটাই আমাদেরকে ভাবতে হবে। প্রথমেই যে ভাইরাল রোগটা নিয়ে আমাদের রাজ্য তথা ভারতবর্ষ সরকার চিন্তিত, সেটি হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ।
2: একটু বিস্তারিতভাবে বলুন।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাম বাংলায় এই রোগটাকে বলে এঁসো, কোথাও বলে খুরিয়া বলা হয়। আসল জিনিসটা হচ্ছে মুখে এবং পায়ের খুরে ঘা,
2: আচ্ছা,
3: এবং এই ভাইরাস জাতীয় যে রোগটি, যে সমস্ত গবাদি পশু প্রাণীর খুরটা দুভাগ, অর্থাৎ গরুর হতে পারে, মহিষের হতে পারে, ছাগলের হতে পারে, ভেড়ার হতে পারে, শুয়োরের হতে পারে, এমনকি জঙ্গলে হরিণেরও
2: হয়ে যেতে পারে
3: সম্ভাবনা হয়ও। ধরুন গ্রামের সঙ্গে যে জঙ্গল লাগোয়া আছে, সেই গ্রামের যদি ওই ফুট অ্যান্ড মাউথ ডিজিজ রোগ হয়, তখন তার লাগোয়া জঙ্গলে হরিণ থাকলে কিন্তু ছড়ায়। এর জন্য বন দপ্তর থেকে ওই জঙ্গলে লাগোয়া গ্রামগুলোতে টিকাকরণ করিয়ে দেয়, তাদের জঙ্গলের প্রাণীদের স্বার্থে।
2: আচ্ছা,
3: তা এই রোগ খুবই ছোঁয়াচে, একটা ভাইরাস ঘটিত রোগ, বাতাসের মাধ্যমে ছড়ায়। আগে শুধু শীতকালে হতো, এখন সারা বছর হচ্ছে এই রোগটি। আমাদের সরকার যেটা চাইছেন যে রোগটা থেকে আমাদের দেশকে মুক্ত করা,
2: মানে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেওয়া, এই রোগ
3: করে দেওয়া। কারণ এই রোগে মৃত্যুর হার আমাদের দেশি গরুর কম, কিন্তু
2: কারণ কি, স্বাভাবিক কোনো প্রতিষেধক ব্যবস্থা কি তাদের শরীরে আছে?
3: হ্যাঁ, আমাদের দেশি যে গরুগুলো আছে, এরা তো বংশ পরম্পরায় আমাদের দেশেই জন্মেছে, তার বাবা, তার ঠাকুর দাদা, বা তার জন্য এই জলবায়ু থেকে এখানকার আরো 14 পুরুষ আগে থাকতে, আস্তে আস্তে করে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অর্জিত হয়েছে সেটা তাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে, তার জন্য এদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা আছে। রোগ হবে কিন্তু
2: প্রকোপটা কম
3: কম হবে। আমরা বর্তমানে গবাদি পশুর উন্নয়নের জন্য যে কৃত্রিম প্রজনন করছি, অনেক ক্ষেত্রে আমরা বিদেশ থেকে জার্সি, হলস্টিন আনছি, সেই গরুগুলোর তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, তার ফলে তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যু হয়। এবং ছোট বাছুর, 3 মাস 4 মাস অবধি বয়সের বাছুরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তত গড়ে ওঠে না, এই ভাইরাসের আক্রমণে মৃত্যু হয়। আর যেটা হয়, দুধের উৎপাদন খুবই কমে যায়। আর হয় বলদ গরুগুলো যারা হাল টানে, এই রোগ থেকে সেরে ওঠার পরে এই রোদ্দুরে তাদের খুব কষ্ট হয়, তারা আর রোদ উঠে গেলে আর হাল টানতে পারে না, অর্থাৎ
2: তাদের শারীরিক সক্ষমতা কমে
3: যায়। অর্থাৎ তাদের থেকে আমরা যে পরিমাণ কাজ
2: আশা
3: করি সেটা কিন্তু পাই না। এর জন্যই আমাদের সরকার আমাদের এই রোগটা
2: যাতে করার জন্য ছড়িয়ে না পড়ে,
3: হ্যাঁ, আমাদের ব্যবস্থা নিয়েছেন,
2: টিকাকরণের ব্যবস্থা।
3: এবার রোগটার লক্ষণটা কি? রোগটার লক্ষণ হচ্ছে যে প্রথমে একটু জ্বর আসবে, খাবে না, তারপরে দেখা যাবে ওই জিভের ওপরে ফোসকা টাইপের ঘা তৈরি হচ্ছে সাদা মতো, তারপর মুখ দিয়ে লালা আসবে, 2-3 দিন যার পর পায়ে যে খুরের ফাঁকে ঘা হবে, এবং এই ঘায়ের থেকে আবার পোকা হবে, খুর অনেক সময় খুলে পড়ে যায়, এবং সত্যি কথা বলতে কি, বাড়ির মালিককে ব্যতিব্যস্ত হতে হয় তখন তার পরিচর্যা করতে,
2: তার পিছনে অনেকটা সময়
3: দিতে হয়, এবং খরচা, ওষুধের দাম আছে। ধরুন মুখের জন্য হয়তো কম পয়সার সোহাগা, যেটা আমাদের গ্রাম বাংলায় লোহার দোকানে পাওয়া যায়, সোহাগা একটু ওই তাওয়ায় গরম করে খই করে গ্লিসারিন বা মধুর সঙ্গে মিশিয়ে জিভে লাগাতে হয়, তাহলে তার আগে মুখটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জল দিয়ে ধুয়ে নিল, দিয়ে ওইটা লাগিয়ে দিলে মুখের ঘায়ের উপর সময়, পায়ের ক্ষেত্রে মাছি তাড়ানোর ওষুধ দিতে হয়, নাহলে তো ডিম পারবে
2: সেটা
3: ছড়িয়ে পড়বে। এই পরিচর্যাটা করতে কিন্তু তার 7-8 দিন তার সময় যাচ্ছে, তার জন্যই বলি অন্তত বছরে 2 বার করে এই রোগের টিকা যদি করে নেন।
2: ফুট অ্যান্ড মাউথ ডিজিজ যেটা শুনলাম, তাছাড়াও তো আরো অনেকেই রোগ হতে পারে
3: গরুর,
2: সেই সব
3: ভাইরাস ঘটিত রোগ হচ্ছে ফুট অ্যান্ড মাউথটাই আমাদের ডিজিজ রোগটাই আমাদের রাজ্যে বেশি হয়। এরপরে যে রোগটা আমাদের বেশি চিন্তার, সেগুলো হচ্ছে জীবাণু ঘটিত রোগ।
2: আচ্ছা,
3: দুটো রোগ প্রায়ই দেখা যায়, সেটা হচ্ছে হেমারেজিক সেপ্টিসিমিয়া, যেটাকে আমরা গ্রাম বাংলায় বলি গলা ফোলা।
2: আচ্ছা,
3: আর একটা হচ্ছে ব্ল্যাক কোয়ার্টার, যেটাকে আমরা বলি বাদলা বা পচে ওড়া। অর্থাৎ এক এক জেলায় এক এক রকম নাম, একই রোগের স্থানীয় ভাষায় এক এক রোগের নাম। আর যেটা খুব হয় কিন্তু খুব মারাত্মক, যেটা হচ্ছে অ্যানথ্রাক্স।
2: অ্যানথ্রাক্স
3: এই রোগটা, এই যে অ্যানথ্রাক্স জীবাণু, জীবাণু যুদ্ধে যেটা আপনারা শুনেছেন, এই রোগের জীবাণুই ব্যবহার করা হতো। এবং এই রোগের আরেকটা ব্যাপার হচ্ছে এর জুনোটিক ইম্পর্টেন্স, অর্থাৎ মানুষ থেকে প্রাণী এবং প্রাণী থেকে মানুষে যায়। উভয় তরফেই সংক্রামিত হয়। আমাদের রাজ্যে অ্যানথ্রাক্স আছে কিন্তু খুব অল্প জায়গায় হয়, গোটা রাজ্যে কিন্তু এই রোগটা দেখা দেয় না,
2: প্রাদুর্ভাব
3: নেই। এখন এই গলা ফোলা বা HS, এই রোগটা হচ্ছে সাধারণত বর্ষাকালে এই রোগটা দেখা যেত, একটা জীবাণু পাস্তুরেলা মালথাসিয়া বলে একটা জীবাণু জন্য এই রোগটা হয়, এবং গরুর শ্বাসযন্ত্র আক্রান্ত বেশি হয়, নাক, গলা বা তলা, ফুসফুস, এইগুলো আক্রান্ত হয়, যার জন্য কি হয় গলাটা ফুলে যায়, একেবারে মুখের নিচে থেকে দুপায়ের ফাঁক, সামনের দুপায়ে
2: গলকম্বল,
3: হ্যাঁ গলকম্বল পুরোটা ফুলে শক্ত হয়ে ফুলে যায় এবং শ্বাস প্রশ্বাস নিতে গরুর খুব কষ্ট হয়, 105-106 জ্বর হয় এবং ঘড়ঘড় আওয়াজ হয়। শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় বলে একটা আওয়াজ হয়। আগেকার দিনে তো গ্রাম বাংলায় এই রোগে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত।
2: আচ্ছা,
3: এত ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ ছিল এবং চিকিৎসা না করলে 24-36 ঘন্টার মধ্যে গরু মারা যেত।
2: আচ্ছা, খুবই সাংঘাতিক রোগ,
3: সাংঘাতিক রোগ। তা বর্তমানে ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে, ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করলে 6 ঘন্টার মধ্যে চিকিৎসা করলে গরু আর মরার সম্ভাবনা কমে যায়। এর ভ্যাকসিন বা টিকা আছে, বছরে একবার করে, বিশেষ করে বর্ষার আগে করে নিতে পারলে খুব ভালো হয়।
2: আচ্ছা,
3: এই রোগের টিকা, এই রোগটার নাম হচ্ছে কলা ফোলা, ইংরেজিতে বলা হয় হেমারেজিক সেপ্টিসিমিয়া। বাদলা বা পচে ওড়া, এটা ইংরেজিতে আমরা বলি ব্ল্যাক কোয়ার্টার। এই রোগটা মজা হচ্ছে জেনারেলি ছোট বাছুরের,
2: মানে কত বয়স,
3: ওই 6 মাস থেকে 2 বছর 3 বছর অবধি বাছুর বা বকন বাছুর, এড়ে বাছুর বা বকন বাছুর, যাদের গায়ে মাংস বেশি আছে। এবং এই জীবাণুটা হচ্ছে আমাদের যেটা টিটেনাস হয় ক্লস্ট্রিডিয়াম টিটানি বলে, ওই গ্রুপেরই একটা জীবাণু এই রোগটা করে। এবং অ্যানারোবিক অর্থাৎ এদের বাতাস লাগে না, অক্সিজেন ছাড়াই এরা বংশ বিস্তার করতে পারে।
2: আচ্ছা,
3: মাংসের যেখানে মাংস বেশি আছে, থাই, গলার পাশে, পায়ের ওপরের দিকে, সেই জায়গায় এই জীবাণু বাসাত করে। করে কি করে, ওই মাংসগুলোর মধ্যে সে তার সংখ্যা বাড়িয়ে একটা টক্সিন বের করে, বিষ। সেই বিষটাতে হয় কি, ওইগুলো পচে যায় মাংসগুলো,
2: ওই মাংস যে ওখানে আছে সেগুলো
3: পচন ধরে এবং একটা গ্যাস হয়। এবং আঙুল দিয়ে টিপলে পরে, বস্তায় ভেজা দান থাকলে টিপলে যেমন গজগজ করে, ওইটার গজগজে আওয়াজ হয়।
2: আচ্ছা, এটা কি বাইরে থেকে দেখে বোঝা যায়?
3: হ্যাঁ, বাইরে থেকে। আর তখন গরু তো খোঁড়াবে, হাই রাইজ অফ টেম্পারেচার হবে, তার আগে টেম্পারেচার 105-106 হবে, গরু খোঁড়াবে, খাওয়া বন্ধ হয়ে যাবে, তখন ডাক্তারের কাছে নিয়ে গেলে উনি তো দেখলেই বুঝতে পারবেন খোঁড়াচ্ছে বা টিপলে গজগজ হচ্ছে। সঙ্গে সঙ্গে পেনিসিলিন গ্রুপের ওষুধ, এর একমাত্র ভালো ওষুধ হচ্ছে পেনিসিলিন গ্রুপের। বড় গরু 40 লাখ করে 3 বার, মাঝারি গরু 20 লাখ করে 3 বার, আর ছোট গরু প্রাচীন ওষুধ পেনিসিলিন,
2: এগুলো দিলে রোগটা হতে পারে।
3: কিন্তু চিকিৎসা না করালে এও ওই 24-36 ঘন্টা অতক্ষণও যাবে না, মারা যাবে। এবং আগে গ্রাম বাংলায় প্রচুর গরু এই রোগে মারা গেছে। সৌভাগ্যক্রমে এই রোগেরও টিকা আছে, এও বছরে একবার করে
2: দিয়ে নেওয়া যায়।
3: হ্যাঁ, ব্লকে গিয়ে দিলেও বা প্রাণীমিত্রা প্রাণীবন্ধু যারা এখন কাজ করছেন তারা কিছু পয়সার বিনিময়ে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সার্ভিস দিচ্ছে, গ্রামের মানুষকে যে তার বাড়িতে গিয়ে টিকা করে আসছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এই কাজটা করে দেন। তাহলে আজকে যদি আমার গ্রামীণ প্রাণীপালক ভাইরা টিকাগুলো যদি সময়ে করেন, তাহলে গরুদের এই যে তিনটে বললাম, এসো, বিকিউ বা এইচএস, এই তিনটে কিন্তু খুব সাধারণ, এই তিনটে রোগ থেকে তারা মুক্তি পেতে।
2: প্রথমেই টিকাকরণটা করে নিলে এই রোগের সম্ভাবনা থাকে না, ঝুঁকি অনেকটা কমে যায় প্রাণী পালনের ক্ষেত্রে।
3: আর অ্যানথ্রাক্স যেটা আছে, খুব মানে সময় লাগবে, ছোট করে বলছি।
2: আচ্ছা, একটা কথা বলি এখানে, শুনেছিলাম অ্যানথ্রাক্স রোগে গন্ডাররা খুব আক্রান্ত হয়, একটা মাঝে দেখেছিলাম।
3: শুন, অ্যানথ্রাক্স হচ্ছে যে তৃণভোজী প্রাণীদের শুধু নয়, সবারই হতে পারে।
2: আচ্ছা,
3: কারণ অ্যানথ্রাক্সের জীবাণুটা স্পোর তৈরি করতে পারে। একটা কোনো প্রাণীর শরীরে অ্যানথ্রাক্স গেল, অ্যানথ্রাক্স তিনটে ফর্মে হয়, একটা হচ্ছে উলেন ফর্মে, অর্থাৎ ভেড়ার লোমে থাকে, সেটা যারা ওই লোম নিয়ে ওই উলের কাজ করে মেয়েরা তাদের হয় উল সর্টার্স ডিজিজ, রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ
2: শ্বাসতন্ত্রের মধ্যে দিয়ে
3: আক্রান্ত হয়। আরেকটা হয় কিউটেনিয়াস ইনফেকশন। কিউটেনিয়াস কি হয়, ধরুন আক্রান্ত গরু বা ছাগলের মাংস খাবার জন্য কাটলো, সেইখানে যদি ওই ওই প্রাণীটা যদি অ্যানথ্রাক্সে মারা যাওয়া প্রাণী হয়, হাতে বা পায়ে যেখানে ওই রক্ত ঠেকবে কোনো যদি ছেঁড়া বা কাটা অংশ থাকে, অবশ্যই সেখানে বড় বড়

0: কারবাঙ্কল জাতীয় খাওয়া হবে। আমি দুটো ইনসিডেন্টস দেখেছি, যখন ছিলাম মঙ্গলকোটে চানক বলে একটি গ্রামে এবং মঙ্গলকোট হাসপাতাল কোয়ার্টারে, এক কর্মীর তিনটে ছাগল মরেছিল রাত্রে, পরের দিন এরা লুকিয়ে কিছু কর্মী কেটে খাসির মাংস বিক্রি করেছে, পরে অবশ্য সেই পয়সার চেয়েও বেশি পয়সা খরচা হয়েছে ওই রোগ
1: সারাতে।
0: হ্যাঁ, কারবাঙ্কল মতো তৈরি হয়। আরেকটা হচ্ছে যেটা সাধারণ পেটের দিয়ে ইন্টেস্টিনাল ফর্মে রোগাক্রান্ত হয়ে অ্যানথ্রাক্সে সে মারা যায়। এই তিনটে ফর্মের মধ্যে সবচেয়ে ইয়ে হচ্ছে যেটা ইন্টেস্টিনাল ফর্ম, অর্থাৎ খাদ্যনালীর ভেতর দিয়ে যে রোগটা হচ্ছে। অ্যানথ্রাক্সের একটা চাষি বন্ধুদের জেনে রাখতে হবে,
1: এর প্রধান লক্ষণটা,
0: হ্যাঁ লক্ষণ খুব বেশি সময় দেয় না, হঠাৎ জ্বর, ধুম জ্বর, কাঁপুনি, পড়ে যাবে, ছটফট করবে, পেটটা ফেবে যাবে, 12-14 ঘন্টার মধ্যে কিন্তু মারা যাবে। এটা পার অ্যাকিউট ফর্ম। এবং এর যেটা ব্যাপার একটা খুব চাষি ভাইদের মনে রাখতে হবে, মারা যাওয়ার পরে মলদ্বার বা শ্বাসনালী বা মুখ দিয়ে রক্ত বেরোবে কালো মতো, যে রক্ত জমাট বাঁধবে না
1: এবং
0: বয়ে যাবে, এবং এই অ্যানিম্যালকে কোনো মতেই ফিল মানে পোস্টমর্টেম করা যাবে না, কারণ ওই যে রক্ত মাটিতে পড়ল সেই রক্তর মধ্যে জীবাণু স্পোর ফর্ম করে 20-25 বছর পর্যন্ত থাকতে পারে।
1: 20-25 বছর?
0: হ্যাঁ, এবং যখন ফেভারেবল কন্ডিশন পাবে ঘাসের ডগায় ডগায় ওইগুলো আবার জীবাণু তৈরি হবে, গরু সেই ঘাস খাবে, সেই গরু আবার আক্রান্ত হবে। এই জন্য বলা হয় অ্যানথ্রাক্সে গরু বা কোনো প্রাণী মারা গেলে তার ওই রক্ত সমেত মাটি তুলে মাটিতে পুঁততে হবে, তার উপরে চুন নুন দিতে হবে, এবং মিনিমাম 8 ফুট নিচে পুঁতে অন্তত 3 ফুট মাটির কভারেজ থাকতে হবে, তার আগে 1 ফুট চুন দিতে হবে।
1: আচ্ছা,
0: এই হচ্ছে অ্যানথ্রাক্সের ভয়ঙ্করতা।
1: অর্থাৎ যদি কোনো প্রাণী অ্যানথ্রাক্সে মারা যায়, এই এই ব্যবস্থাগুলো না নিলে ভবিষ্যতে ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা। গৃহপালিত পশুর মধ্যে গরুর পরেই আমরা দেখেছি গ্রামগঞ্জে ছাগলের স্থান। যারা ছাগল গরু পালন করতে পারেন না, আর্থিক অসুবিধা আছে, তারা ছাগল পালনের দিকে ঝোঁকেন। তো এই ছাগলেরও বিভিন্ন রোগ এবং তার প্রতিকারের বিষয় নিশ্চয়ই আছে, সেই বিষয়ে কিছু বলুন।
0: ছাগলের, গ্রাম বাংলার ছাগলের যে রোগবালাই হচ্ছে তার মধ্যে প্রধানত দুটো ভাইরাল ডিজিজ এবং একটা কৃমি, এই দুটোকে কন্ট্রোল করতে পারলে ছাগলের রোগ অনেকটা আমরা ম্যানেজ করতে পারবো আর কি। যে দুটো রোগ বর্তমানে গ্রাম বাংলা দাপিয়ে বেড়াচ্ছে, একটা হচ্ছে পিপিআর এবং একটা হচ্ছে গোটপক্স।
1: আচ্ছা,
0: পিপিআর হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, এবং আপনাদের আগেই বলেছি ভাইরাস রোগের কোনো চিকিৎসা হয় না। এর লক্ষণ হচ্ছে প্রথমে জ্বর আসবে 103-104, তারপর নাক দিয়ে জলের মতো বেরোবে, সেইটা সাদা হবে, হলুদ হবে, তারপর মুখে ঘা হবে, একদিন দুদিন পর থেকে পাতলা পায়খানা, বাদামি বা রক্তযুক্ত, 5-6 দিনের মধ্যে মৃত্যু, এবং অত্যন্ত সংক্রামক রোগ, গ্রামের সমস্ত ছাগল আক্রান্ত হতে পারে এবং মৃত্যুর হার 90-100%। এবং আগে থাকতে টিকা করে না রাখলে এই রোগ হলে চিকিৎসা করে বাঁচানো খুব শক্ত। এই রোগের প্রকৃতপক্ষে কোনো চিকিৎসা নেই, ডাক্তারবাবুরা যে চিকিৎসা দেন সবই হচ্ছে সহায়ক চিকিৎসা। কাজেই এই পিপিআর টিকা একবার দিলে 3 বছর থাকে।
1: আচ্ছা,
0: কাজেই আপনারা এই পিপিআর টিকা ছাগল পুষলেই প্রথমেই আপনারা এই টিকাটা করে রাখবেন।
1: ঠিক আছে, ছাগল পালনের ক্ষেত্রে প্রথমেই যদি আমরা টিকাটা দিয়ে রাখি তাহলে
0: এই
1: রোগের সম্ভাবনাটা থাকবে না।
0: এরপর আসছে আরেকটা, যেটা গোটপক্স, এটাও পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিছু না কিছু জায়গায় হচ্ছে এবং কোথাও কোথাও ব্যাপক হারে হচ্ছে, কারণ এটা খুব সংক্রামক রোগ। এর কি হয়, এও জ্বর হবে, খাওয়া বন্ধ, গায়ে যেখানে যেখানে লোভ নেই সেখানেও গুটি হয়, পায়ে, মুখে, কানের পাশে, নাকে এবং দুধের পালানের চারপাশে সারা গায়ে গুটি হবে, তারপরে কি হবে, ঘা হবে মুখের ওখানেও, যে ঠোঁটের ওপর নিচে ঠোঁটের ওখানেও ঘা হবে, পায়খানাও পাতলা হতে পারে। এরও চিকিৎসা করে খুব বেশি লাভ হয় না কিছুটা, তবে পিপিআরের চাইতে কিছুটা রেসপন্স করে চিকিৎসায়, কিন্তু এরও টিকা আপনাদের বছরে একবার করে নিতে হবে, কারণ গোটপক্সেরও টিকা আছে। এর টিকা বছরে অন্তত একবার করে যদি করে নেন তাহলে গোটপক্স রোগের হাত থেকে আপনারা মুক্তি পেতে পারে,
1: মুক্তি পাওয়া যেতে পারে। অর্থাৎ প্রথমেই টিকাকরণ করে নিতেই হবে, মানে পশুপালন করতে গেলে আগে টিকাকরণ করে নিতেই হবে,
0: তারপরে আপনি ওইটা মাথায় রেখে পশুপালন করতে হবে। আর যেটা ছাগলের যে কৃমির ব্যাপারে বর্ষাকাল একটু নজর রাখতে হয়, কারণ এদের যে কৃমিগুলো হয় তাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে একটা চ্যাপ্টা কৃমি আছে যেটাকে আমরা বলি অ্যাম্ফিস্টম। এর ফলে কি হয়, এই গ্রামের দিকে হঠাৎ করে পাতলা পায়খানা, অত্যন্ত গন্ধযুক্ত পায়খানা করে, পেটে

0: আওয়াজ হয়, এবং এই পাতলা পায়খানার জন্য শরীরের প্রোটিন বেরিয়ে যাচ্ছে তার খাবারের মধ্য থেকে, হাইপোপ্রোটিনেমিয়া হওয়ার জন্য ওই চোয়ালের দুই ফাঁকটা ঝুলে যায়।
1: আচ্ছা,
0: এটাকে বটল জ্বর এরম যখনই হবে, এবং পায়খানা গন্ধ পারলে চিকিৎসালয়ে গিয়ে পায়খানা পরীক্ষা করিয়ে কৃমির ওষুধ দিতেই হবে, এবং এই ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া খুবই জরুরি। এই রোগের প্রতিকার হচ্ছে বর্ষাকালে ভিজে ঘাস দেওয়া চলবে না, কারণ এই ঘাসের বাহক হচ্ছে শামুক এবং গুগলি। ওই
1: মানে এই রোগের বাহক
0: মানে কৃমিটা দুটো সাইকেল থাকে, একটা কিছুটা ছাগলের মধ্যে হয়, কিছুটা শামুকের মধ্যে হয়।
1: আচ্ছা,
0: এবার শামুকের মধ্যে হওয়ার পরে ওরা ওই ঘাসের পাতায় ওই লার্ভাগুলো ছেড়ে দেয়, এই লার্ভাগুলো ছাগল যখন খায় তখন ছাগলের শরীরে গিয়ে অ্যাডাল্ট হচ্ছে, এবং সেখান থেকে আবার যখন ডিম পারছে তখন তার ডায়রিয়া শুরু হচ্ছে এবং মারা যাচ্ছে, এবং এই এটা কিন্তু আমরা যদি ওষুধ দিয়ে চিকিৎসা করি এটা সেরে যাবে,
1: সেরে যাওয়ার
0: সম্ভাবনা আছে।
1: কিন্তু প্রথমেই লক্ষ্য রাখতে হবে ভিজে ঘাস যেন তাদের খাদ্য তালিকায় না থাকে।
0: ঘাস কেটে আনলেও অন্তত দু তিন ঘন্টা রোদে শুকিয়ে তারপর তাদের খেতে দিতে হবে।
1: বর্ষায় তো এর একটা সমস্যা আছে,
0: কোনো উপায় নেই,
1: রোদ হয়তো পাওয়াই যায়,
0: তখন গাছের পাতা দিতে হবে, ঘাস না দিয়ে গাছের পাতা বা অন্য খাবার দিতে হবে।
1: এইটা একটা ভালো বিষয়, যদি টানসা হয় সেক্ষেত্রে ছাগলকে ঘাস না দিয়ে গাছের পাতা দেওয়াটাই কাম্য।
0: কাম্য
1: গরু এবং ছাগলের পরেই গ্রামাঞ্চলে দেখা যায় এখন মুরগি পালনের প্রবণতা খুব বেশি, দেশি হোক বা ব্রয়লার হোক। তো এদের তো কিছু রোগ আছে, যেমন রানীক্ষেত রোগের নাম তো খুবই শোনা যায়।
0: রানীক্ষেত সত্যিই এইটাই আমাদের পশ্চিমবঙ্গের প্রাণীপালকদের সমস্যা। রানীক্ষেত রোগের আমি আর লক্ষণের ব্যাপারে বলছি না, সকলেই জানেন ঝিমুনি রোগ, ঝিমুনি হয়, আবার কোথাও বলে চুনে হাগা, সাদা পায়খানা করে। এই প্রতিকারের জন্য যেটা হচ্ছে 5-7 দিনের মধ্যে এফ স্ট্রেন টিকা নাকে বা চোখে দিতে হবে, এটাকে আবার দিতে হবে 30-35 দিনের মধ্যে এই ড্রপটাই। এরপর যখন 2 মাস বয়স হয়ে যাবে 60-65 বা 70 দিনের মাথায় ইঞ্জেকশন দিতে হয়, R2B ইঞ্জেকশন।
1: এগুলো দিলে 60-70 তারপরে তো
0: না, যদি ডিম পাড়া মুরগি হয় তাহলে ডিম পাড়া ঠিক আছে, 5 মাস বয়সে আরেকবার ইঞ্জেকশন করতে হয়, তাহলে মোটামুটি নিশ্চিন্ত এই রোগের হাত থেকে,
1: এই রোগের হাত থেকে।
0: আর যেটা হয় পক্স হয়, পক্সেরও টিকা আছে, এই সব আর কি।
1: অর্থাৎ কৃষক বন্ধুরা দেখলেন গৃহপালিত পশু এবং প্রাণীদের ক্ষেত্রে যে যে রোগগুলো হয় সেগুলো রোগের লক্ষণ এবং তার প্রতিকার বিষয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা যদি প্রথম থেকেই যে রোগ হবে তারপর চিকিৎসা করব সেই দিকে না গিয়ে প্রথম থেকেই যদি আমরা টিকাকরণ করে নিই তাহলে কিন্তু রোগের প্রকোপটা আমরা ঠেকাতে পারব। তো আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট পশু চিকিৎসক ডক্টর উৎপলেন্দু মণ্ডল। আকাশবাণীর পক্ষ থেকে তাকে জানাই অনেক ধন্যবাদ।
0: আমিও ধন্যবাদ জানাই।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।
2: এতক্ষণ শুনলেন উনো জমির দুনো ফসল।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ

0: প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা,

প্রচার তরঙ্গেও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গীতিকা। গীতিকাতে আজ শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুনছেন গীতিকা। গীতিকাতে আজ শুনছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি একটি ঘোষণা। 138তম ডাক আদালত ও পেনশন আদালত সম্পর্কিত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 এ বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বারে অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে shris.c-adps মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা pg.wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট এর মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS এর সাথে টেলিফোন নম্বর 0332120251 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেল ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নথি নীতিগত বিষয়গুলো উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুনছেন গীতিকা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছেন।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মধ্য দিয়ে বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে আজ তিনি ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার আওতায় আগামী মাস থেকে 70,000 গ্রামীণ তরুণ সম্প্রদায়কে দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের অবসান কল্পে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নির্দিষ্ট প্রস্তাব পাঠিয়েছে। ইসরায়েল প্যালেস্টাইন সমস্যা নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। সিকিমের গ্যালসিং জেলায় লাগাতার বর্ষণে বড় মাপের ধসে বহু ঘরবাড়ি নষ্ট হয়েছে। গভীর নিম্নচাপের কারণে আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে সোনা জয়ের পর ভারত আজ কাবাডিতে মহিলা ও পুরুষ দুই বিভাগেই ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভাটনগরগামী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য তিনি করেন। শ্রী মোদী যাত্রীদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন। যাত্রীদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ব্যক্তিগত ডায়েরি রাখারও তিনি অনুরোধ করেন।
1: योजना से जब किसी की जिंदगी बदल जाती, किसी के जीवन में एक नई जिंदगी आ जाती है, तो कितना संतोष मिलता है ये आपने अनुभव किया होगा। और इसलिए सेवा यात्रियों के लिए ये भी एक प्रशिक्षण है कि सरकार की योजनाएं सिर्फ पैसे खर्च करना, राजनीतिक माइलेज कमाना, इतना नहीं होता है। अगर वो योजना आखिरी व्यक्ति तक पहुँचती है तो उसके लिए तो एक नया जीवन शुरू हो जाता है और उसका जो संतोष है वो बड़ा अद्भुत होता है।
0: প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে দেশের গ্রাম শহরের ফারাক অনেকটাই কমেছে। গ্রামীণ পরিকাঠামোর উন্নতি হয়েছে, মহিলাদের আত্মমর্যাদাও বেড়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তাঁর স্মৃতিচারণ করেন।
1: पंडित दीनदयाल जी ने हमें समाज जीवन में अपने कर्तव्यों को निभाने के लिए 7 सूत्र दिए हैं और आज के पुण्य दिन उन 7 सूत्रों का स्मरण हर भाजपा कार्यकर्ता को नई ऊर्जा से भर देता है। ये 7 सूत्र हैं, सेवा भाव, संतुलन, संयम, समन्वय, सकारात्मकता, संवेदना और संवाद। आप

0: विचार करेंगे तो पाएंगे कि यही सात सूत्रों तो आपकी इस सेवा यात्रा की आत्मा है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পণ্ডিত উপাধ্যায় সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নকেই জাতি গঠনের মূল ভিত্তি বলে মনে করতেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর অন্তর্দয় দর্শন আজ জনকল্যাণ ও দেশের অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করে চলেছে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা DDU GKY দুইয়ের আওতায় আগামী মাস থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 70,000 গ্রামীণ তরুণ তরুণীদের দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। কেন্দ্রীয় মদতপুষ্ট এই যোজনার উদ্দেশ্য হল গ্রামীণ দরিদ্র তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির বন্দোবস্ত করা। প্রশিক্ষণের মেয়াদ 3 থেকে 12 মাস পর্যন্ত হতে পারে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই যোজনায় অংশগ্রহণকারী 31টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবকটির জন্যই আগামী 2 বছরে 9 লক্ষেরও বেশি লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা আজ নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে কয়েকটি নতুন পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে ন্যাশনাল হেলথ কেয়ার প্রোভাইডার্স রেজিস্ট্রি মোবাইল অ্যাপ চালু করা হবে। যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পগুলিতে ভালো কাজ করেছে অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে কার্যকর অরণ্য ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রকল্প কর্মশালার সূচনা করেছেন। তিনি বলেন, কার্যকর অরণ্য ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির এই প্রকল্পে বনভূমিতে আগুন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে প্রযুক্তিগত ও তৃণমূল পর্যায়ে সক্ষমতা বাড়ানোর উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। শ্রী যাদব প্রকল্পটির গুরুত্বপূর্ণ উপাদানগুলিও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ব্যবহারিক প্রযুক্তিগত সমাধানের জন্য গবেষণা ও উন্নয়ন এবং প্রযুক্তির প্রয়োগের জন্য পাইলট প্রকল্প। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় ব্যবহারিক প্রশিক্ষণ ভিত্তিক শিক্ষা প্রদানের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করা এবং সার্কভুক্ত দেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে কার্যপদ্ধতি বিনিময়ের ব্যবস্থাও রয়েছে। এই প্রকল্পের জন্য মোট 537 কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি 440 কোটি টাকারও বেশি ব্যয় করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো ওই বিলে মাদক সংক্রান্ত একটি ধারার সঙ্গে কেন্দ্রীয় আইনের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি ভারত তার স্পষ্ট ও ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চ পর্যায়ের মন্ত্রিস্তরীয় বৈঠকে সেক্রেটারি CB জর্জ অংশগ্রহণ করেন। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতের এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবসম্মত সহায়তার সমন্বয় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের অবসানে পর্যায়ক্রমে ব্যবস্থা নেবার মত খুঁজছে বলে জানা গেছে। মার্কিন অবরোধ অর্থনৈতিক ব্যবস্থা তুলে নেওয়ার পরিবর্তে ইরান হরমুজ প্রণালী আবার খুলে নেবার প্রস্তাব দিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তেহরান মধ্যস্থতাকারীর মাধ্যমে এই প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে। ইরানি রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ান বলেছেন, সংঘাতের অবসানকল্পে তারা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তিতে পৌঁছতে প্রস্তুত। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য অভিযোগ করছেন বলে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মন্তব্য করেছেন। অমৃতসরে আজ নেশামুক্ত পাঞ্জাব যাত্রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন কমিশন সঠিক না হলে কেরালায় কংগ্রেস কিভাবে জয়ী হত। আরেক কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমারও বলেছেন, রাহুল গান্ধী নেতিবাচক রাজনীতি করছেন। সিকিমের গ্যালসিং জেলায় রামবি গ্রামে লাগাতার বর্ষণে বড় মাপের ধসে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে বেশ কিছু সরকারি দপ্তরও রয়েছে। তবে

প্রাণহানির কোনো খবর নেই। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে আজ ভারতের কমলজিৎ ও সুরুচি সিং এর জুটি 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই জুটি 484.6 স্কোর করে। তারা দক্ষিণ কোরিয়ার সুহিয়ান হং ও গাউন চুর চেয়ে 6.6 পয়েন্ট এগিয়ে থেকে জয়ী হন। অন্যদিকে পুরুষদের 50 মিটার রাইফেল থ্রি পজিশন দলগত ইভেন্টে আজ ভারতের রুদ্রাঙ্কস পাতিল, ঐশ্বর্য প্রতাপ তোমর ও নীরজ কুমারের ত্রয়ী রৌপ্য পদক পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এশিয়ান গেমস 2026-এ 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সোনা জয়ের জন্য ভারতীয় শুটার কমলজিৎ এবং সুচি ইন্দার সিংকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের মহিলা ও পুরুষ কাবাডি দল এশিয়ান গেমসের ফাইনালে উঠেছে। ভারতীয় মেয়েরা নেপালকে 48-24 এবং পুরুষরা থাইল্যান্ডকে 66-28 হারিয়ে দেয়। এই নিয়ে তারা অপরাজিত থাকার রেকর্ড অটুট রাখল। ভারতীয় কাবাডি দলের মহিলা পুরুষ দুই বিভাগই ইরান চীনা তাইপেই ম্যাচে বিজয়ীর মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মধ্য দিয়ে বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে আজ তিনি ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো ওই বিলে মাদক সংক্রান্ত একটি ধারার সঙ্গে কেন্দ্রীয় আইনের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতির পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে বিলটি ফের বিধানসভায় পেশ করা হবে, সেখানে পাশ হওয়ার পর আবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে গত জুনে বিধানসভায় গুন্ডা দমন বিলটি পাশ করেছিল রাজ্য সরকার। বিলে গুন্ডা এবং সমাজবিরোধী কার্যকলাপের সংজ্ঞা নির্ধারণের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থারও প্রস্তাব রাখা হয়েছিল। এদিকে গুন্ডা দমন বিল রাষ্ট্রপতি ফেরত পাঠানোয় মমতা ব্যানার্জি শিবিরের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দল তথা রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব বর্ধমান জেলা সফরে গিয়ে হেলিপ্যাড থেকে প্রথমেই তাঁর ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দিরে যান। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি করা হয়েছে ভোগের আয়োজনও। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে গর্ভগৃহের দরজা ফুল দিয়ে সাজানো হয়েছে। মন্দির চত্বরে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল 10:30 থেকে সাধারণ ভক্তদের জন্য মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। সর্বমঙ্গলা মন্দিরে পুজো সেরে তিনি বর্ধমান পুলিশ লাইনের মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। উপস্থিত আছেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সকাল থেকে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। প্রশাসনিক বৈঠক ছাড়াও রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা। অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। চলতি বছরের নভেম্বরের শেষে রাজ্যের কলকাতা, হাওড়া সহ 7টি পুরসভায় ভোটগ্রহণের সম্ভাবনা বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তা। আজ কমিশনের দপ্তরে জেলা শাসকদের সঙ্গে পুরভোটের প্রস্তুতি নিয়ে আলোচনার পর তিনি জানান, কমিশনের পক্ষ থেকে ভোটের প্রস্তুতি শুরু করা হয়েছে।
1: কেএমসি, কলকাতা, হাওড়া, বালি, কালিম্পং, কার্শিয়াং, ধূপগুড়ি, হলদিয়া, দিস ইজ দ্য প্ল্যান। এটাই আমাদের রাজ্য সরকারের সঙ্গে ডিসকাশনের সঙ্গে ঠিক হয়েছে, কিন্তু এটা ইট মে ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং অন আর কনসালটেশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করবো উইথ দ্য স্টেট গভর্নমেন্ট বিফোর পুজো, এন্ড অফ নভেম্বর প্ল্যান আছে।
0: আগে জানানো হয়েছে রঙ্গ হিসেবে রাজ্য নির্বাচন কমিশনকে 40,000-এরও বেশি নতুন ইভিএম ইউনিট পাঠানো হয়েছে। এ পর্যন্ত 21,184 ব্যালট এবং 19,564 কন্ট্রোল ইউনিট রাজ্যে এসে পৌঁছেছে। এদিকে রাজ্য সরকার হাওড়া পুরসভা নির্বাচনে 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখবে। এই পুর নিগমে 68 ওয়ার্ডের মধ্যে 23 মহিলাদের জন্য সংরক্ষিত করা হচ্ছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সমাজ মাধ্যমে জানিয়েছেন। নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শোন অ্যারেস্ট কার্যকর না করার সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন

0: বেঞ্চ আজ এই নির্দেশ দিয়ে জানান, এ ধরনের নির্দেশ একদিনের জন্য বহাল থাকতে পারে না। গতকালই রাজ্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল। উল্লেখ্য, বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকাল নির্দেশে জানান, কলকাতা হাইকোর্ট 12 অক্টোবর পর্যন্ত মিলন প্রধানকে কোনো নতুন মামলায় গ্রেপ্তার করা যাবে না বলে 22 সেপ্টেম্বর মৌখিক নির্দেশ দিয়েছিল। তাই খেজুরির 2007 সালের মামলায় কংগ্রেস প্রার্থীকে যে শো ন্যারেজ দেখানো হয়েছে তা সঠিক নয়। অতি গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে এখন দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড়ের ওপর অবস্থান করছে। এটি আগামী 12 ঘণ্টায় ক্রমশ দুর্বল হয়ে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হবে। এর জেরে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে নিম্নচাপজনিত লাগাতার বৃষ্টির জেরে বাঁকুড়া সোনামুখী পুরসভার 3 নম্বর ওয়ার্ডের রত্তলা বাউরিপাড়ায় গতকাল একটি কাঁচা বাড়ির দেওয়াল চাপা পড়ে শিশুসহ 4 জন আহত হয়েছেন। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ভোররাতে প্রবল বৃষ্টির জেরে দার্জিলিংয়ের তাকদা গ্রামীণ হাসপাতালে ধসের জেরে একাংশ ভেঙে পড়ে এক রোগীর আত্মীয় আহত হন। তাকে দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল থেকে গ্রামীণ হাসপাতালে পরিষেবা বন্ধ রয়েছে। অন্যদিকে দার্জিলিংয়ের লেবংকাট রোডেও ধস নামে বিপর্যয় মোকাবিলা দল ধস সারানোর কাজ শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিল্প শহরে। গতকাল বিকেলে হস্টেলের রুম থেকে বিহারের পাটনার বাসিন্দা 20 বছর বয়সী আদিত্য রায়কে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হলদিয়া থানার পুলিশ জানিয়েছে এ ব্যাপারে কোনো অভিযোগ এখনও দায়ের হয়নি। কোচবিহারের সিতাই থানা এলাকায় একটি পুকুর থেকে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে আজ সকাল থেকেই ওই 2 জন নিখোঁজ ছিলেন। কিভাবে তাদের মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। আজ অন্ত্যোদয় দিবস। রাজনীতিবিদ দার্শনিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে 2014 সালের 25শে সেপ্টেম্বর ভারত সরকার দিনটিকে অন্ত্যোদয় দিবস হিসেবে ঘোষণা করে। এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর খবর 5:10।
1: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা 2 বার দেখে নেবেন।
2: আরবিআই এ কথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
6: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
5: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
6: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
5: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
6: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
7: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন মহিলা মহল, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক।

0: মহিলা মহলে শ্রোতা বন্ধুদের দ্বিপ্রাহরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা জানেন আজকে আলাপি কলম, শ্রোতা বন্ধুদের পাঠানো তাদের স্বরচিত গল্প, কবিতা বা রম্য রচনা অথবা ভ্রমণ কাহিনী তারা নিজেরা এসে পাঠ করেন এখানে এবং শোনাই আমরা। আজকে সেরকমই স্বরচিত গল্প পাঠ রয়েছে, কিন্তু তাছাড়াও তো আমাদের কাছে কিছু গল্প আসে যেগুলো আমরা পড়ে শোনাই। আজ যদি শুরু করি, আমি পড়ে শোনাব কোনো এক শ্রোতা বন্ধুর লেখা গল্প দিয়ে, কেমন হয়? আজ বরং সেরকমই হোক। গল্পের নাম ফুরুত, লিখেছেন শিউলি জানা প্রামাণিক, কালীপুর গৌরাঙ্গতলা বজবজ কলকাতা 138 থেকে। বিশাল আয়তনের শরীরখানা নিয়ে পথ চলতে বারবার হোঁচট খান থানার বড়বাবু বিনয়কৃষ্ণ ভদ্র। পদবীর সাথে কাজেও বিস্তর মিল। এহেন বিনয়বাবু বিয়ে করেছিলেন নিজে পছন্দ করে। বিনয়বাবুর অতি বিনয়ী স্বভাব বোধ হয় স্ত্রীর পছন্দ হয়নি, তাই এক অমাবস্যার রাতে গয়না আর অর্থ সহযোগে বিনয়বাবুর অন্তিম সম্বল সকল নিয়ে পাখি, মানে ওই আর কি, তার স্ত্রী ফুরত করে উড়ে পালায়। তখনই বিয়ে, সংসার এগুলোর প্রতি জন্মায় এক রাশ বিরক্তি, তাই আর বিয়ে করেননি। এক বছর কোরের ছেলেকে রেখেছিলেন সঙ্গী করে, বাড়ির কাজকর্ম করে দিত আর বিনয়বাবুকে সঙ্গ দিত। বিনয়বাবু তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। যুবক আচার ব্যবহারে ছিল মার্জিত, থানার বড়বাবুর ঘরে থাকে বলে দেমাকও নেহাত কম ছিল না। নিজেকে একটা বিশেষ মানুষ ভেবে পথে ঘাটে চলাফেরা করত। এতটাও অহংকারী মনোভাব বিনয়বাবু পছন্দ না করলেও ছেলেটাকে তার বেশ লাগত। কিন্তু দুর্ঘটনা ঘটল সেদিন, যেদিন অফিসেই রাত কাটান বিনয়বাবু। সকালে বাড়ি ফিরে দেখেন খাঁচার পাখি ফুরুত করে উড়ে পালিয়েছে। সদর দরজা হাট করে খোলা, সাইকেল, বাসনপত্র, এমনকি প্রিয় বইগুলোও সঙ্গে করে নিয়ে পালিয়েছে সেই যুবক। বিশ্বাসের প্রতি অবিশ্বাস জন্মায় বিনয়বাবুর। এবার আর ভুল করেননি, সঙ্গী করেছেন একটি টিয়া পাখি। আর সকাল সন্ধে দেখাশোনার ভার অতসীর হলেও সবসময় বাড়িতে অতসীকে রাখেননি। স্ত্রীপুত্র না থাকলে জীবনটা হয় নির্ঝঞ্ঝাট। সকালে উঠে বাজার যাওয়ার তাড়া নেই, রাতে ফিরে কোনো দায় দায়িত্ব নেই, লাঞ্চ ডিনারের বালাই নেই, অফুরন্ত স্বাধীনতা। চালের ভাত, চার মগজের তরকারি থেকে চালতার চাটনি সবই অতসী মুখের কাছে হাজির করে দেয়, তাই হেলতে দুলতে ফুরফুরে মেজাজে অফিসে ঢোকা যায় অনায়াসেই। অতসী দেখাশোনার জন্য থাকে। বাবা মাকে হারিয়েছেন ছেলেবেলায়, এখন আর পিছুটান কিছুই নেই বিনয়বাবুর। আত্মীয় স্বজন বলতে ওই মামার বাড়িটা আছে এই পর্যন্ত, কালীভদ্রে যোগাযোগ হয়। তবে আজ বিনয়বাবুর মন মেজাজ কোনোটাই ভালো নেই। বাড়ির একমাত্র নিজের সদস্য বলতে ছিল খাঁচায় ভরা সেই টিয়া পাখি, আর সেই পাখিটাই কিনা আজ ভোর রাতে খাঁচা থেকে পালিয়েছে। অসাবধানতাবশত খাঁচার দরজা বোধহয় খোলা ছিল, হয়তো খাবার দিতে গিয়ে কাজের দিদি অতসী বন্ধ করতে ভুলে গেছে। আপনজনকে হারিয়ে আজ বেজায় ছুটে আছেন বিনয়বাবু। বেজার মুখেই বেরোলেন অফিসের উদ্দেশ্যে। থানার বড়বাবুর চেয়ারে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের একটা গল্পে ডুবে গেলেন বিনয়বাবু। হঠাৎ কনস্টেবল হাঁপাতে হাঁপাতে এসে বললেন, স্যার এবারও পাখিটা ফুরুত।
1: বলো কি অভিরাম, তুমিও পাখি

পুষতে নাকি? মানে স্যার আপনি কি বললেন ঠিক বুঝলাম না। আরে আজই তো আমার বাড়ির টিয়াটা খাঁচার দরজা খোলা পেয়ে উড়ে গেছে। অতসীটা যে কি করে, অতসী মানে আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে, তা বললে না তো। তোমার বাড়িতে কি পাখি ছিল? আগে স্যার আমার বাড়িতে কি পাখি ছিল? সে কি তুমি খবর রাখনি? ও মিসেসের দায়িত্ব বুঝি, ভালো ভালো। তবে তুমিও তো একটু খোঁজ খবর রাখতে পারতে। সত্যি নিজের বাড়ির কাজ একটু যদি নিজেরা দেখতাম এত কষ্ট হতো না, বুঝলে? স্যার তা তো ঠিক। তাই তো বলছি অভিরাম, খুব মন খারাপ করছে আজ। এই বাড়িতে কোনো পোষা জীবেরা থাকলে কেমন যেন নিজের পরিবারের একজন মনে হয়। সে তো অবশ্যই স্যার। হ্যাঁ অভিরাম, কি যেন বলছিলাম? হ্যাঁ মনে পড়েছে, বলছি যে কাল ঠিক কখন তোমার পাখিটা পালিয়েছে? ওই স্যার ভোর রাত নাগাদ হবে। কিন্তু স্যার হওয়ার কিন্তু কিসে, আরে আমারটাও তো মনে হয় ভোর রাত নাগাদই পালিয়েছে। দুটোর দিকে একবার উঠেছিলাম, মনে তো হলো পাখিটা নড়াচড়া করছে দূর। তখন কি আর বুঝছিলাম যে ও মুক্ত আকাশ খুঁজছে। জাগে বনের পাখি বনে গেছে। তা অভিরাম, তোমার পাখির গায়ের রং কি ছিল এটা নিশ্চয়ই খেয়াল করেছো? আমার আবার পাখিদের নিয়ে একটু জ্ঞান আছে, দেখি বলো দেখি, দেখি বলতে পারি কিনা বলো দেখি, ঠিক কেমন দেখতে ছিল? আগে স্যার ওই কালো না ফর্সাও না, মনে হয় আমার মতোই গায়ের রং হবে, মানুষের মতো গায়ের রং। দাঁড়াও দাঁড়াও মনে করি। আগে স্যার ওই 5 ফুট 4 ইঞ্চির মতো হবে হাইট। বলো কি অভিরাম, এত বড় পাখি কত বড় খাঁচায় রেখেছিলে? আগে স্যার ওই আমাদের জেল কাস্টডিতে। হ্যাঁ সেখানে তো কাল যোগু ডাকাতকে রেখেছিলাম। আগে হ্যাঁ স্যার, ওই যোগু ডাকাতি তো পালিয়েছে। বলো কি আগে বলবে তো। স্যার আমি তো প্রথমেই বললাম এবারও পাখি পুরুত। এই নিয়ে যোগু ডাকাত 6 বার জেল কাস্টডি থেকে পালালো। আপনি তো গতবার পালিয়ে যাওয়ার সময় বলেছিলেন পাখিটাকে বারবার ধরি আর প্রতিবারই ফুরুত করে উড়ে পালায়। তাই তো বলছিলাম স্যার এবারও পাখি ফুরুত। স্যার স্যার কি হলো স্যার? ওরে অপু এক গ্লাস জল আন স্যার, জ্ঞান হারিয়েছেন।

কলমে শিউলি জানা প্রামাণিক, গল্পের নাম ছিল ফুরুত। কালীপুর গৌরাঙ্গতলা বজবজ কলকাতা 138 থেকে শিউলি জানা প্রামাণিক পাঠিয়েছেন এই গল্পটি ফুরুত। এটি দিয়ে শুরু করলাম আজকের আলাপি কলম।

টিফিনের ঠিক পরেই ক্লাস। ক্লাসে যাওয়ার জন্য ডাস্টার আনতে গিয়ে পিতান খেয়াল করলো ওর পছন্দসই ডাস্টারটা ঠিক উপরে মেরুন রঙের একটা সোয়েটার টিপ আটকানো। বড়ুয়া করতে গিয়ে অসাবধানে কপালের টিপ হাতে আর হাত থেকে ডাস্টারে গিয়ে লেগেছে। এটা একজনেরই হয়, আর এত বড় টিপও এই স্কুলে একজনই পরে। অন্য দিন হলে ডাস্টারের গায়ে আটকে থাকা টিপটা তুলে বিদিশাকে দিয়ে দিত বিতান, কিন্তু আজ পরিস্থিতি আলাদা। সেই থার্ড পিরিয়ডের শেষ থেকেই মুখ গোমড়া করে বসে আছে বিদিশা, একটাও কথা বলেনি কারোর সঙ্গে। ম্যাথস ল্যাবে একা একা বসে টিফিন খেয়েছে, পুরো ভিজুভিয়াস হয়ে আছে আজ। টিপ ফেরত দিতে গেলে বিতানের আজ আর রক্ষা নেই। বিতান ডাস্টারের গা থেকে সন্তর্পণে টিপটা তুলে নিল আর তারপর ওয়ালেট খুলে চুপি চুপি আটকে রাখলো ওয়ালেটের ভিতরের পকেটে। টিফিনসের শেষের ফাইনাল বেল পড়েছে সবে মাত্র। ওয়ার্নিং বেলের পর থেকে কমে আসা হইচই থেমেছে এখন। বিপ্লব ফুচকাওয়ালার খাবারের ভ্যান এখনো পাত্তারি গুটিয়ে সরেনি মেন গেটের সামনে থেকে। রামদিন দারোয়ান টিফিন কেনার ছোট গেটটা বন্ধ করে তালা লাগালো এই মাত্র। টিফিনের সময়ে ছোট গেট দিয়ে হাত বাড়িয়েই ছেলেমেয়েরা বাইরের খাবার কেনে। স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা আছে, কিন্তু সে তো কেবল নিচু ক্লাসের বাচ্চাদের জন্য। বড়রা কেউ কেউ বাড়ি থেকে টিফিন নিয়ে আসে, আবার কেউ কেউ খাবার কিনেই খায়। ছোটদেরও অবশ্য মিড ডে মিলের থেকে এসব কিনে খাওয়ার আগ্রহই বেশি। বিতানের এটা দ্বিতীয় চাকরি। MSc পাশ করার পরপর ব্যাংকে চাকরি পেয়ে গেছিল। মোটা টাকা, মাইনে, সুযোগ সুবিধাও অনেক। কিন্তু ওই যে সুখে থাকতে ভূতে কিলো, ব্যাংকের চাকরি ওর পোষালো না। বন্ধু বান্ধবীরা তো হা হা করে উঠেছিল, সে কি রে, তুই পয়সা স্কুল মাস্টারের চাকরির জন্য তুই ব্যাংকের এত ভালো চাকরিটা ছেড়ে দিবি, পাগল হলি নাকি? কেউ কেউ দীর্ঘশ্বাস গোপন করে বলেছিল, বগা যাকে দেয় ছপ্পর ফুঁড়েই দেয়, আমাদের একটা চাকরিই জোটে না, তুই এই বাজারে দুটো চাকরি জোগাড় করে ফেললি। বাবা অবশ্য খুশি হয়েছিলেন খুব, আশীর্বাদ করে বলেছিলেন, মানুষ গড়ার কারিগরের ব্রত নিলে তুমি আজ জয়ী হয়ো, ছাত্রছাত্রীদের মনে চিরদিন উচ্চাসনে আসীন হয়ে থেকো, শিক্ষকতার পেশায় সেই তো সর্বশ্রেষ্ঠ পুরস্কার। ব্রজমোহন বয়েজ স্কুলে জয়েন করলো যখন, তখন এই স্কুলে আর একজনই অঙ্কের টিচার, বিদিশা ম্যাম, বিদিশা ভট্টাচার্য। প্রথম দিনের শৈশাবুদ আর অফিসিয়াল ফর্মালিটিস সেরে হেডস্যার তপেশ বাবু স্টাফ রুমের সবার সঙ্গে পরিচয় করাতে নিয়ে এসেছিলেন। এই বিদিশাকেই উদ্দেশ্য করে বলেছিলেন, এই যে ম্যাডাম, এই দেখুন বিবি স্কুলে আপনি ছাড়া আর একজন বিবি জয়েন করলেন আজ। চারপাশে জোড়া জোড়া বিস্মিত দৃষ্টির সামনে হতভম্ব বিতান হাত জোর করে নমস্কার জানিয়ে নিজের পরিচয় দিয়েছিল। বিতান বিশ্বাস, ম্যাথমেটিক্স। স্টাফরুমের মেয়েদের টেবিল থেকে উঠে দাঁড়িয়েছিল ছোটখাটো চেহারা সুন্দরী একটি মেয়ে। বিস্মিত অথচ মুগ্ধ দৃষ্টিতে বিতানের দিকে তাকিয়ে প্রতি নমস্কার জানিয়েছিল। রিনরিনের স্বরে নিজের নাম বলেছিল, বিদিশা ভট্টাচার্য। ঈষৎ লালচে স্ট্রেট করা ববকাট চুল আর টুকটুকে ফর্সা রঙের ছোট্ট কপাল জুড়ে বড় একটা কালো সোয়েটের টিপ, ত্রিকোণ চিবুক, ঈষৎ দৃঢ়। প্রথম দিনেই মেয়েটির সেই মুগ্ধ দৃষ্টি হঠাৎই বিতানের বুকের ভিতর কেমন একটা আলোড়ন তুলেছিল, অনাস্বাদিত এক ভালো লাগা যেন, বড় কোমল, বড় মায়াময় সেই অনুভূতি। ভিতরে ভিতরে কেঁপে উঠেছিল বিতান। ব্রজমোহন বয়েজ কিংবা বিতান বিশ্বাসের মতো এও তাহলে আর এক বিবি, বিদিশা ভট্টাচার্য। দিন কত কাটতে না কাটতে বিবি নিয়ে আর এক কাণ্ড। সকালে প্রেয়ারের ঘন্টা পড়ার ঠিক আগে স্টাফরুমের চেয়ার টেবিলে ধুলো ঝাড়তে ঝাড়তে গ্রুপটি স্টাফ সুবলদা বিদিশার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম কাল ফোর্থ পিরিয়ডে আপনার 9C-তে ক্লাস ছিল তাই না? টিফিনের সময় 9C-র ছেলেমেয়েরা বলতে বলতে যাচ্ছিল, উহ কি একটা ক্লাস হলো রে ভাই, দারুণ লাগলো, বিবি একেবারে ফাটাফাটি অঙ্ক করালেন। সুবলদা গলাস্বরে নাটকীয়তা ফুটিয়ে ছেলেদের কথা বলার ভঙ্গিমা নকল করে দেখাচ্ছিল। স্টাফরুমের সবাই হেসে উঠেছিল সমস্বরে। হাসির আওয়াজ কমতে বিদিশা বলল, 9C-তে তো নয়, ওরা এখন 10C-তে পড়ে সুবলদা, কাল ফোর্থ পিরিয়ডে তো আমার 10C-র ক্লাস ছিল। বিতান শুধু বোকার মতো মিনমিন করে সেদিন বলে ফেলেছিল, 9C-তে কাল ফোর্থ পিরিয়ডে আমার ক্লাস ছিল সুবলদা। সুবলদা কিছু বলার আগে বিদিশা উঠে এলো তাড়াতাড়ি, অপ্রস্তুত স্বরে বলল, হে মা, ছি ছি, আমি একদম বুঝতে পারিনি, আহা আপনিও তো আর একজন বিবি, আসলে এতদিন এই নামে আমি একাই ছিলাম তো, সুবলদাও ভুল করে ফেলেছেন তাই। আর এখানকার ছেলেমেয়েদেরও দেখুন, ওই কলেজের মতো একটা অ্যাব্রিভিয়েটেড নামে ডাকার বদ অভ্যাস রয়েছে, আপনি প্লিজ কিছু মনে করবেন না। বিতানও একেবারেই অপ্রস্তুত বললো, না না ম্যাডাম, তাতে কি হয়েছে, এ তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাছাড়া এখানে জয়েন করার পরদিন থেকে এই ছেলেমেয়েদের মুখে আপনার পড়ানোর প্রশংসা শুনেছি আমি, আপনার জন্যেই নাকি এই স্কুলের ছাত্রছাত্রীরা কেউ অঙ্কে ভয় পায় না। মালা খাতা দেখছিল বিদিশার পাশে বসে।

বলেছিল, হ্যাঁ অঙ্কে ভয় পায় না ঠিকই, তবে অঙ্কের ম্যাডামকে কিন্তু ভয় পায় খুব। বিদিশা লজ্জা পেয়েছিল, নিচের ঠোঁটটা কামড়ে ধরে হাসি মুখে মাথা নিচু করেছিল, বলেছিল, মালাটা শুধু বাজে কথা, বাদ দিন তো, এখনকার ছেলেমেয়েরা আবার কাউকে ভয় পায় নাকি। তবে কাজের জায়গায় আমি সিনিয়র হলেও বয়সে বোধ হয় আমরা সমবয়সী, আপনি চাইলে কিন্তু আমাকে নাম ধরেও ডাকতে পারেন, ম্যাডাম ডাকটা না হয় আমার ছাত্রছাত্রীদের জন্যই তোলা থাক। মিতানের বুকের মধ্যে রক্ত উছলে উঠেছিল যেন, হাতের তালু ঘেমে গিয়েছিল, কর্ণমূলে অস্বাভাবিক উষ্ণতা, গলায় স্বর ফুটছিল না। জোর করেই একটু স্মার্ট হওয়ার চেষ্টা করেছিল বিতান, বলেছিল, বেশ তো, তাহলে আপনিও কিন্তু আমাকে বিতান বলেই ডাকবেন। বছরখানেকের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল খুব, কর্মস্থলে সমবয়সীদের মধ্যে যেমন হয়ে থাকে আর কি। তার উপর দুজনের আবার একই সাবজেক্ট, একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়, বিদিশা, অনুমিত্র, রূপক, মালা আর বিতান, বেশ মজাদার একটা দল তৈরি হয়ে গেল। বিতান ছাড়া বাকি সকলেই অনেক দিন ধরে চাকরি করছে এখানে, স্বাভাবিকভাবেই ওদের নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা আরও বেশি। তবু এই দলের মধ্যে থেকেও বিতানের কেমন যেন একলা লাগত, বিদিশার কাছাকাছি থাকতে ইচ্ছে করত সবসময়। বিদিশা কথা বললে বিতান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতো ওর দিকে। বিদিশা কি বুঝতো কিছু? বুঝতো হয়তো, তবে বুঝতে দিত না কিছু, বরং বন্ধুর মতো সহজ সাবলীলভাবেই মিশত। এরই মধ্যে একদিন কোভিড এল, লকডাউন শুরু হলো, বোর্ডের পরীক্ষা ক্যান্সেল হলো, স্কুলের গেটে তালা পড়লো, আর শুরু হলো অনলাইন ক্লাস। দূরত্ব বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে ঘটলো ঠিক তার উল্টো। মিড ডে মিলের ডিউটি, অফিসিয়াল কাজকর্মের দায়িত্ব সবটাই এসে পড়লো এই ছোটদের দলটার উপর। গাড়ি ভাড়া করে একসঙ্গে স্কুলে যাওয়া, ভয়ানক পরিস্থিতির মোকাবিলা করে ছোঁয়াছুঁয়ি বাঁচিয়ে মিড ডে মিলের কাজ তোলা, অফিস ওয়ার্ক সামলানো, সবটাই একসঙ্গে। তার মধ্যে বিতান আর বিদিশার আবার একই সাবজেক্ট, কথা তো বলতেই হতো।

অনলাইন ক্লাসের জন্য লেসন প্ল্যান করতে গিয়ে হয়তো আলোচনা শুরু হলো, তারপর ঘন্টার পর ঘন্টা কেটে যেত ফোনে গল্পে গল্পে। মিতান ভেসে যাচ্ছিল ক্রমশ, সকালে ঘুম থেকে উঠেই একটা রিপ্লাই দিত বিদিশার পাঠানো গুড মর্নিং মেসেজে, আর তারপরে স্ট্যাটাসটা দেখে নিত টুক করে। এক একদিন এক এক রকমের ছবি দিত বিদিশা, মুগ্ধ হয়ে দেখত মিতান, টুকটাক মন্তব্যও করত, প্রশংসা সূচক মুগ্ধতা ব্যঞ্জক। শুধু বিদিশাকে সরাসরি কিছু বলতে বড্ড ভয় করত, কে জানি দম করে যদি না করে দেয় আবার। সম্পর্ক ততদিনে তুইতকারিতে নেমে এসেছে, কোভিড শেষ হয়ে আবার পুরো দস্তু স্কুল শুরু হলো যখন, তখন ওরা বসতে শুরু করেছে একই টেবিলে। তারপর দিন গড়ালো, বিদিশার পিএইচডির কাজ কমপ্লিট হলো, ওর বাড়ি থেকে এখন নাকি বিয়ের জন্য সম্বন্ধও দেখা শুরু হয়েছে। বিদিশা মাঝে মাঝেই সেসব অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতার কথা এসে টেবিলে বলে, বুকের মধ্যে ঈর্ষার কুটকুটে কামড় টের পায় বিতান। ভয় করে খুব বিদিশাকে হারিয়ে ফেলার ভয়, অথচ মুখ ফুটে মনের কথাটুকুও বলে উঠতে পারে না একদম। সেখানেও ওই একই ভয়, প্রত্যাখ্যাত হওয়ার ভয়, বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয়। তার মধ্যেই আবার আজ যা হলো, এরপর হয়তো বিদিশার কোনোদিনও কথাও বলবে না বিতানের সঙ্গে। বিতান অবশ্য বোঝানোর চেষ্টা করেছিল, বিদিশাকে অপমান করেনি বিতান, করতে পারে না, এই ঘটনা তো আসলে ওরও অনভিপ্রেত। কিন্তু সেই মেয়ে বুঝলে তো, আসলে কোয়েট স্কুল, গ্রামের মেয়েরা পড়ে, আর বিতান হলো শহুরে পালিশ লাগা ঝকঝকে সুদর্শন স্যার। অল্প বয়সী ছাত্রীদের মাথা ঘুরে যেতে দেরি হয়নি তাই, ঠোঁট টেপা হাসি, আরে ঠারে কথা, এমনকি ছেঁড়া কাগজের চিরকুট অব্দি বিতানের জুটে যেত নিয়মিতই। তারই মধ্যে এবারে ইলেভেন সায়েন্সের ছেলেমেয়েরা একটু বেশি পাকা, ক্লাস নিতে গিয়ে ক্লাসের মধ্যে বিতান একটা অন্যরকম ইঙ্গিত টের পেতে শুরু করেছিল কয়েকদিন। কারণটি আর কিছু নয়, ক্লাস ইলেভেনের ফার্স্ট গার্ল সুতনুকা, মেয়েটির আচার আচরণ যেমন একটু অন্যরকম, তেমন কেমন যেন একটা তাকানো, আর ওর বন্ধুরাও তেমন। বিতান ক্লাসে ঢুকলেই সবাই ঠোঁট টিপে হাসতে শুরু করবে, ফিসফিসিয়ে সুতনুকার নাম ধরে ডাকবে। আর সুতনুকা, সে তো আবার চোখে চোখ রেখে কথাই বলতে পারে না, মাটির দিকে তাকিয়ে কথা বলে, গলার স্বর কাঁপতে থাকে, চেকিং এর জন্য এগিয়ে দেওয়া অঙ্ক খাতা ধরে রাখা হাত কাঁপে তিরতিরিয়ে, আর অঙ্ক দেখানো ছলছুতোয় আলাদা করে সময় চেয়ে নেয় বিতানের থেকে। বিতান কি আর বোঝে না, বোঝে তো সবই, কিন্তু কিছু করার নেই, এই যুগের জেনজি ছাত্রী বলে কথা বুঝে শুনে কথা বলতে হয়, তাছাড়া কাজের জায়গায় একবার বদনাম হয়ে গেলে তো আর সহজে কাটানো যাবে না। যথারীতি সুতনুকা অঙ্ক খাতা নিয়ে পাশে পাশে আসছে, আর বিতান উ হা করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সুতনুকার তো পাশ থেকে সরার নাম নেই। হঠাৎ এই টের ঘর থেকে বেরিয়ে এলো বিদিশা, সুতনুকার হাত থেকে ছোঁ মেরে খাতাটা টেনে নিয়ে এক ঝলক চোখ বুলিয়ে চাপা সরে বলে উঠলো, এ কি, এই অঙ্কটা তো কালকেই তোমাদের বোর্ডে করিয়ে দিলাম, তুমি তো করলেও, এটাই আবার আজকে স্যারকে দেখাতে নিয়ে এসেছো, লগারিদম তো আমি করাচ্ছি ক্লাসে, অসুবিধা হলে তোমার আমাকে বলা উচিত ছিল। বিতান সবেমাত্র বলতে শুরু করেছিল, আসলে ছেলে মানুষ তো, বুঝতে পারেনি, আমারই উচিত ছিল। বিদিশা চিৎকার করে উঠলো, কে ছেলে মানুষ, কিসের ছেলে মানুষ, কাকে ঢাকছিস তুই, কতটুকু চিনিস তুই ওকে, আর আমার করানো অঙ্ক তুই ওকে সরাসরি তো আমার কাছেই পাঠাতে পারতিস, তুই কেন, নাকি তোর মনে হয়েছিল এই অঙ্কগুলো আমি ওকে ঠিকঠাক দেখিয়ে দিতে পারবো না। বিতান একেবারে হতভম্ব, কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে পাশে দাঁড়িয়ে অঙ্কের খাতা হাতে সুতনুকা একবার বিতানের মুখের দিকে তাকাচ্ছে, একবার বিদিশার। বিতান সুতনুকাকে ক্লাসে চলে যেতে বলে বিদিশার দিকে ফিরে বলল, সরি রে বিদিশা, আসলে আমি ঠিক কথা শেষ হলো না। বিতান অবাক হয়ে দেখল বিদিশার চোখে জল, আর সেই জলে ভেজা ভাসা ভাসা দুটো চোখের দিকে তাকিয়ে বিতানের বুকের মধ্যে হঠাৎ কেমন ধক করে উঠল, হার্ট একটা বিট মিস করলো যেন। দিঘির জলে ভাসা পদ্মের পাপড়ির মতো বড় বড় দুটো চোখ, ঝট করে বিতানের মনে হলো ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয় ওই চোখের পাতা। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল বিতান নিজেই জানে না, ঘোর কাটলো এইটের ঘর থেকে ভেসে আসা হইচইয়ের আওয়াজ হঠাৎ করে চুপ হয়ে যেতে। বিদিশা ততক্ষণে চক ডাস্টার হাতে আবার ওই ক্লাসটাতেই ঢুকে গেছে। স্টাফ রুমে ফিরে অনেকক্ষণ চুপ করে বসেছিল বিতান, তার 28 বছরের জীবনে এই অনুভূতি একেবারেই আলাদা। বুকের মধ্যে কেমন অদ্ভুত একটা কষ্ট হচ্ছে, কেন হচ্ছে, সবকিছু ভুলে একজোড়া পদ্মপাপড়ির মতো চোখের বিয়োভল চাহনি মনে পড়ে যাচ্ছে কেন বারবার, কেন দীর্ঘ সময় শুধু সেই চোখের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, আর বিদিশার চোখে জলই বা কেন, স্টেপ অপমানে, নাকি সেই চাউনিতে অন্য কিছু ছিল, ঠিক কি ছিল। মালার ফিজিক্স ক্লাস ছিল 11 সায়েন্সে। স্টাফ রুমে ফিরে চক ডাস্টার রেখে বিতানের দিকে চোখ নাচিয়ে বলল, কি গুরু, কি খেল দেখিয়েছো, ক্লাসে ঢুকেও তো লেডি বিবি ক্লাস করাতে পারছেন না, অঙ্ক কষতে দিয়ে চুপটি করে বসে আছেন, কেস তো জন্ডিস মনে হচ্ছে, এই শোন, একটু আগে করিডোরে দাঁড়িয়ে তোর সঙ্গে ঝগড়া করছিল না। বিতান মুচকি হেসে সরে পড়লো চুপ করে, মালাটা বড্ড পেট পাতলা, ওর কানে কিছু গেলে গোটা স্টাফ রুমে খবর ছড়িয়ে পড়তে দেরি হবে না। 6th পিরিয়ডে বিতানের অফ ছিল, জরুরি একটা ফোন এসেছিল, কথা বলতে বলতে করিডোরের দিকে এগোতেই দেখে লেডিস রেস্ট রুমে বিদিশা একা বসে রয়েছে।

জানালা দিয়ে তাকিয়ে রয়েছে বাইরে খোলা মাঠের দিকে। বিতানের খুব ইচ্ছে হলো বিদিশাকে ডেকে কথা বলে, কিন্তু কি বলবে? সাবজেক্ট নিয়ে আলোচনা করবে নাকি সুতনুকার ব্যাপারেই বলবে কিছু? কিন্তু সেই প্রসঙ্গ তুললে বিদিশা যদি এবার রেগে যায়? থাক বাবা, ঘাঁটিয়ে কাজ নেই, যা মাথা গরম মেয়ে। ছুটির পর স্কুলের সামনের বাস স্টপ থেকে দুজনে তো একসঙ্গেই বাস ধরবে, যা বলার তখনই বলবে বরং। ছুটির পর ডিপার্চারের খাতায় সই করে এসে বিতান দেখে বিদিশা নেই। নেই তো নেই, লেডিস স্টাফরুমে বিদিশার ব্যাগটাও নেই। মন খারাপ করে বাস স্টপে এসে দাঁড়িয়েছিল বিতান। চোখের সামনে চেনা চারপাশ হঠাৎই কেমন যেন বিবর্ণ হয়ে গিয়েছিল। বাস কতক্ষণে আসবে কে জানে। হঠাৎ খিলখিলে হাসির শব্দে চোখ তুলে দেখে ক্লাস ইলেভেনের বেশ কয়েকটি মেয়ে বিতানকে দেখে হেসে গড়িয়ে পড়ছে এ ওর গায়ে। সুতনুকাও আছে সেই দলে। বিতান বিরক্ত হয়ে মুখটা ফিরিয়ে নিল অন্যদিকে। বাসটাও আজ বড্ড দেরি করছে, অন্য রুটের বাস আসছে দু একটা করে, মেয়েরা কেউ কেউ উঠেও যাচ্ছে কিন্তু সুতনুকা উঠছে না। বিতান প্রমাদ গুনল মনে মনে, এই রে এক্ষুনি আমার অঙ্কের খাতা হাতে এগিয়ে না আসে। দূর থেকে সুতনুকা রুটের বাস দেখা গেল এতক্ষণে। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালো বিতান, বাস কাছে আসতে সত্যি সত্যি এগিয়ে এলো সুতনুকা। হাসি মুখে ফিসফিসিয়ে বিতানকে বলল, স্যার ম্যাডামকে যা বলতে চাইছেন বলে দিন, ম্যাডামও আসলে চাইছেন আপনি কিছু বলুন, এরপরও দেরি করলে ম্যাডাম কিন্তু কথা বলাই বন্ধ করে দেবেন আপনার সঙ্গে। সুতনুকার বুদ্ধিদীপ্ত চোখে আজ কৌতুকের ঝলক, মুখে ইঙ্গিতপূর্ণ হাসি, কথা কটা বলেই দৌড়ে উঠে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা বাসটায়। বিতান দাঁড়িয়েই ছিল ঘটনার অভিঘাতে, বসে পড়ল বাস স্টপের ফাঁকা সিটটায়। বাপরে কি সাহস মেয়েটার, এই জেনজিরা সত্যি বড্ড বেশি সোজা সাপটা। বিতানরা ছাত্রাবস্থায় ভাবতে পারতো শিক্ষককে এমন একটা কথা বলা যায়? বিতানের ধাতস্থ হতে সময় লাগছিল, তবে মেয়েটা আজ মস্ত বড় একটা উপকার করলো বিতানের। চোখের সামনে থেকে অস্বচ্ছ একটা পর্দা সরে যাচ্ছিল যেন। সুতনুকা যেটা এত সহজে বুঝে গেল বিতান বুঝতে পারলো না এত বছরে। রাগ নয়, অভিমান, খানিকটা বোধ হয় ঈর্ষাও। এই ঈর্ষাটা ঠিক কখন হয়? বিদিশা যখন স্টাফ রুমে জোর গলায় ঘোষণা করেছিল অনুমিত্রই ওর বেস্ট ফ্রেন্ড, এমন বন্ধু ও সারা জীবনে পায়নি, তখন বিতানুকে বুকের মধ্যে ঈর্ষার কুটকুটে কামড়টের পায়নি। তাহলে আজ বিতান বোকার মতো সিদ্ধান্তহীনতায় ভুগছে কেন? বিতান মোবাইলটা বের করে মেসেজ টাইপ করতে শুরু করলো। কাছাকাছি কফি শপটায় বিদিশাকে ডেকে নিতে হবে এখনই।

মৌসুমী মুখোপাধ্যায়ের স্বরচিত গল্প পাঠ শুনলাম আজ আলাপি কলমে। সময় প্রায় শেষ, কিন্তু যাওয়ার আগে চিঠির বিষয় একটু বলে নিই। এ মাসে আমার কলমের বিষয় বিনিময়। একটা সময় ছিল যখন পাশের বাড়ির ফোড়নের ঘ্রাণে এবাড়ির পিসিমা বলে দিত কোন পদ বসেছে রান্নায়, তারপরে দুপুরে বাটি ভরে সেই শুক্তো বা ঘণ্ট এবাড়ির সবার পাতে পরিবেশন হতো। কোনো ছুটির দিনে এবাড়ি থেকে খিচুড়ি বা পায়েসের বাটি নিয়ে বাড়ির ছোট ছেলে মেয়ে ছুটত বাড়ির পথে। তারপর বাড়ি থেকে হয়েছে ফ্ল্যাট, এখনো কি সেই দুই ঘরের ভাব ভালোবাসা বাটির মধ্যে দিয়ে চালাচালি হয়, নাকি হোম ডেলিভারির পদ হিসেবে মাপা আত্মীয়তা থেকে গেছে গল্পে? সেই বিনিময়ের স্বাদ আর মিষ্টি স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান বিনিময় শিরোনামে দেড়শো শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করতে পারেন mohilamahol.air@gmail.com এ। আপনারা চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক কলমে দুই নারীর বিষয়ে এ মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের সুধা ও পিসিমা চরিত্র। নূতন পুরাতনের দ্বন্দ্ব, প্রিয় পুরুষকে নিয়ে একজনের জীবন, ঘরের বাঁধন ও অন্যজন বাইরের মুক্তিতে নিয়ে যায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান দেড়শো শব্দের মধ্যে। মেল করুন ওই একই মেল আইডি mohilamahol.air@gmail.com, mahilamahol.air@gmail.com। আর চিঠি পাঠাতে গেলে এক্ষেত্রে চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মনে রাখবেন দুটি বিষয়েরই চিঠি বা মেল আমাদের কাছে আসার শেষ তারিখ 23 অক্টোবর 2026। আমরা আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় থাকি। আজ সময় একদম নেই, সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা।

ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এক দু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর, নদিয়া, বীরভূম জেলার এক দু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহারের বেশিরভাগ জায়গায়, এক দু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ওড়িশা, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক দু জায়গার উপর দিয়ে দমকা হাওয়া বয়ে গেছে। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে পোর্ট ব্লেয়ার 1 সেন্টিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মোহনপুরে 9 সেন্টিমিটার, পশ্চিম মেদিনীপুরে 8 সেন্টিমিটার, কল্যাণী 7 সেন্টিমিটার, নারায়ণপুর 7 সেন্টিমিটার, হেতামপুর 6 সেন্টিমিটার, দুর্গাচক 6 সেন্টিমিটার, ঝাড়গ্রাম 6 সেন্টিমিটার, পুরুলিয়া 6 সেন্টিমিটার, কন্টাই 5 সেন্টিমিটার, ইয়ুকসোম 23 সেন্টিমিটার, দার্জিলিং 14 সেন্টিমিটার, কালিম্পং 12 সেন্টিমিটার, সৌরসেন মহাবিদ্যালয় দার্জিলিং 8 সেন্টিমিটার, বাগডোগরা 8 সেন্টিমিটার, সদর চাইবাসা 7 সেন্টিমিটার, টোরপা 7 সেন্টিমিটার, ঘাটশিলা 7 সেন্টিমিটার, বাহাদুরপুর 8 সেন্টিমিটার, গোপালগঞ্জ 7 সেন্টিমিটার, চান্দাহান্ডি 23 সেন্টিমিটার, হরিচন্দপুর 15 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের সবকটি জেলায়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিমে। হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায়। পরবর্তী 48 ঘন্টার সতর্কবার্তায় জানানো হয়েছে সিকিম হিমালয় সন্নিহিত দার্জিলিং জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার এবং দু এক জায়গায় অত্যন্ত ভারী অর্থাৎ 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায়, হিমালয় সন্নিহিত কোচবিহার, উত্তর দিনাজপুর জেলা দু এক জায়গায় এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ড ও ওড়িশার দু এক জায়গায় ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা আছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বিহারের এক দু জায়গায়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলায় ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশপাশে থাকবে। আগামীকাল ঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি ও 27 ডিগ্রির কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম বঙ্গোপসাগরে 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা ঘণ্টায় বেড়ে 55 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে। সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ, ওড়িশার উপকূল ও উত্তর বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উছান তালমা খন পৌন সাই মরে গেল তুরুই গেটুডো তুরুই মিটার এহবেনা মাজান বেড়া সান্তারি আখড়া।

এত হবে তো আজম তাবন পে মদন মান্ডি আর সাউথেন কো সাপড়াউতেনা দং সেরেং সেরেন রে দো ভারতী হেমব্রম আর মায়ারানী হাস্তা।

0: ᱢᱚᱫᱚᱱ ᱢᱟᱱᱰᱤ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱮᱱᱟᱜ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱾ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱵᱷᱟᱨᱚᱛᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱢᱟᱭᱟᱨᱟᱱᱤ ᱦᱟᱸᱥᱫᱟ
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আখড়া দৌঁছনক কানা আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উছেন তালমা খন নিত আজম তাবন পে নামামি গঙ্গা ইয়োজনা বাবত্যে থুতি থুতি দেয় দীনবন্ধু সরেন।
2: ভারত দিশম রেনা দিশম চিতর সেট বন কয়ক লেখান নেল আবন ভারত দিশম দ নই নালাতে গালাং গাবান আকানা ওনাতে ভারত দিশম দ নই আয়ুয়া দিশম সে নদী মাতৃক দিশম কো মেতা উত্তর রেনা হেমাল বুরু খন দক্ষিণ রেনা কন্যাকুমারী পূর্ব রেনা অরুণাচল প্রদেশ খন পশ্চিম রেনা গুজরাট রাজ্য রেনা মুচেদ আড়ে হাবিজ নই আর নই একেন গে নই নোয়া নই নালা খাতির গে খত আন লেমেন অ থাসা নোয়া নই নালা খাতির গে দারে নাড়ি বীর বুরু আর নোয়া নই নালা খাতির গে হরিয়ার লেগেজ চাষ আবাদ হুড়ু চাউলে ভারত রেনা যত খন জেলেন সে মারাং নই দো হয়োগ কানা গঙ্গা সে গাং নই যাহা নই রেনা জেলেন দো হয়োগ কানা 12,050 কিলোমিটার হিন্দু ধরম লেকাতে গাং নই দো গঙ্গা দেবী সে গঙ্গা আয়ু মেনতে কো পূজে আয়া নোয়া নই দো নুনাগ গে পবিত্র সে পুনয়ানা যাহা দাগ বেগর পূজে আচার নেমাচার চেদ গে বাং গানোয়া গঙ্গা নই রে উম লেন খান মনে রেনা যতম অঞ্জরা মৈল যত সানামা সাফা উতারা নোয়া গে সানাম হড়া পাতিয়াও মেনা আবো হড় সমাজ রেহো গাং নই রেনা কাথা দো সেরেন কাহনি করে আর উম নাড়কা রেহো ধরম রেনা নই লেকাতে সানাম কুয়া পাতিয়াও মেনা গাং নই দো ভারত রেনা উত্তর নাখা হেমাল বুরু রিয়া কুমায়ুন হিমালয় রেনা গঙ্গোত্রী হিমবাহ সে বরফ রেনা নই মুচেদ গোমুখ গুহা সে গৈ মোচাল লেকান ডাডি খোনা লিঙ্গি এতহব আকানা গাং নই দো এতহব রে দো গঙ্গা নুতুম দো বাং তাহে কানা এতহব নুতুম দো ভাগীরথী দেবপ্রয়াগ রে ভাগীরথী দো অলকানন্দা নই সালা দুল মেশা তায়ম গঙ্গা নুতুম তে ছাটিয়া রেনা এতহব খন হরিদ্বার হাবিজ আতু হর দো কো মেতাগ কানা উচ্চ গতি হরিদ্বার খন বিহার রেনা রাজমহল বুরু হাবিজ দো মধ্য গতি সে সমান অত রেনা আতু হর আর রাজমহল খন মোহনা সে সামুদ হাবিজ নিম্ন গতি সে লাতার সেনা আতু হর গঙ্গা নই দো পশ্চিমবঙ্গ রেনা মুর্শিদাবাদ জেলা রেনা ভগবান গোলা সেটের তায়ম বারিয়া হাটিংতে হাটিং আকানা মারাং হাটিং দো পদ্মা নুতুমতে বাংলা দিশম আতু বলয়না আর দোসার হাটিং দো ভগবান গোলা খন নবদ্বীপ হাবিজ ভাগীরথী আর নবদ্বীপ খন বঙ্গোপসাগর হাবিজ দো হুগলি নুতুমতে বঙ্গোপসাগর রে আতু মেশায়না গাং নই রেনা লসট বালিতে তেয়ার আকান সমান অত হাসা সে সমভূমি রেনা লেখা দো 86,00,000 বর্গ কিলোমিটার আর নোয়া গাং নই চেতান 50,00,000 কোটি মানমিয়া জীবন হরা লাদে মেনা যাহা দো দিশম রেয়া মানমি লেখা রেনা সায়

Water Resource আর Ministry of Drinking Water and Sanitary নোয়া বারিয়া তালমা জপড়াও কাতেগে তেয়ার কানা Ministry of জলশক্তি উইহার দো তাহে কানা গঙ্গা দূষণ সে বাড়ি টেকাও দারাম আর গঙ্গা নৈরে জীব জিয়ালি তালারে দো দারাম সাঁতে সাফাসাফি গাং নৈ তেয়ার রাখাব কামি হরা কো নৌকা লেখা 2006 সালে রেনা 7 অক্টোবর এতহ বেনা ন্যাশনাল কাউন্সিল ফর রিজুভেশন প্রোটেকশন এন্ড ম্যানেজমেন্ট অব রিভার গঙ্গা জাতিয়ারি গঙ্গা কাউন্সিল সে ন্যাশনাল গঙ্গা কাউন্সিল দো মড়ে হাটিংতে গঠন মেনা যেলেকা ন্যাশনাল গঙ্গা কাউন্সিল এম্পাওয়ার টাস্ক ফোর্স অন রিভার গঙ্গা ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা স্টেট গঙ্গা কমিটি ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি মেন দো নোয়া কামিহরা চাচলাও এদায় কেন্দ্র রেনা NMCG আর রাজ্য স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ নোয়া কামিহরা বাখরাতে খরচ সাব আকানা 2000 কোটি টাকা আর 2008 প্রজেক্ট চেতান রে কামি হইয়া সাঁতে বিশ্ব ব্যাংক খন 500 মিলিয়ন মার্কিন ডলার আডি কম সুত্তে লোন নাম আকানা যাহা দো 2023 সালে মুদ্রে শোধ পুরো হইয়া নমামি গঙ্গে প্রজেক্ট দো 8 সাতাম চেতান জাস্তি কায়তে জোর এম হয়ে আকানা আর নোয়া কদো নৌকা নোয়া প্রজেক্ট রেনা গে 8 খাম খুন্টি কানা যেলেকা মিদ দো সয়েজ ট্রিটমেন্ট ইনফ্রাস্ট্রাকচার মেন দো মানমি তেয়ারের অঞ্জরা আর ব্যবহারের দা আতু নালা মেন দো মানমি কো তেয়ারের অঞ্জরা আর ব্যবহারের দা আতু নালা যাহা দোবন মেতা কানা নর্দমা নোয়া অঞ্জরা নালা নাপায়তে বহেল রেনা লাক্তিয়ান কামিহরা আর কামি কাঠামো কো তেয়ার রাখাব নোয়া কো মুদরে পাড়া কানা নর্মদা ম্যানহোল পাম্পিং স্টেশন অঞ্জরা বহেল লিকান প্ল্যান্ট যাহা দো দূষণ বাড়ি টেকাও দারাম তালাতে মানমিয়া হড়মো সাওয়ার রুখরাই রে গড়ায় এম দাঁড়িয়া নোয়া দো মিট নাপায় সাচার হে তেয়ারা দাঁ দাঁড়াইতে সড়বলন লেকান রোগ আজার কয় টেকাও দারামা 5 রাজ্যরে 2-3 অঞ্জরা নালা সাফাই রেনা প্রজেক্ট বেনাও রাখাব কানা আর দোসার দো হয়োগ কানা রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট যাহা দো গাং নৈ আড়ে করেনা উৎনাও নোয়ারে দো 2008 লেকান কামি 1012 ঘাট 1018 মাড় ঘাটি আরু ফেরাও হয়োগা সাঁতে নৈ আড়ে লান্দুর টেকাও বানভাসি টেকাও দারাম চাষ কামিরে দাগ পাওয়াও জলবিদ্যুৎ তেয়ার সাচার হেকো আরু রুয়ার নৈ আড়ে করেনা উৎনাও কামিজং হরা কো তেয়ার রাখাব পেয়ানা পান্থা দো হয়োগ কানা রিভার সার্ফেস ক্লিনিং যাহা দো হয়োগ কানা নৈরে বহেলোগ কান দাগ সাফা দাগ চেতান রে চাপে চালা লেকান অঞ্জরা ওয়ার রাখাব লাগি নাহা যন্ত্র রেনা ব্যবহার যাহা দো দা ওসান ক্লিন আপ সংস্থায় তেয়ার আকাদা নৈ দাগ রে সুনুম চাপে চালাও লেনখান ওনা হো ছাকাও রেনা ব্যবস্থা হাতাও পলি সে লসট অঞ্জরা সাফা শহর বাজার অঞ্জরা শিল্প তালমা করেনা অঞ্জরা কো সাফা দহয় হইয়া পুনানা পান্থা দো হইয়া কানা বায়োডাইভার্সিটি ধরতিরেন সানাম জীব জিয়ালি আর আকুয়া জীবন হরা রেনা যাহা রকম ফের নোয়া কো সাচার হেরে জিয়ার তাহেনা যাহাতে দো ধরতি রেনা ভারসাম্য রুখিয়াই দহয়া যেলেকা জিনগত রকম ফের প্রজাতিগত রকম ফের সাচার হে চেতান রকম ফের নোয়া বাখরাতে 5 বায়োডাইভার্সিটি সেন্টার বেনাও রাখাব আকানা নোয়া কদো হয়োগ কানা দেরাদুন নারোরা এলাহাবাদ বারাণসী আর বারাকপুর রে 5 পান্থা দো হয়োগ কানা এফরেস্টেশন দারে নাড়ি রহয় কাতে বীর তেয়ার রাখাব যাহাতে সাচার হে দাগ জাড়ি বদলে টেকাও দারামা কাঠ সাঁতে বীর করেনা দুরিব কো নামোয়া সাচার হেরে সানাম কোয়া তাহেন ঠাঁও আরু রুয়াড়োয়া সাঁতে গাং নৈ আড়ে বরাবর আইমা লেকান দারে নাড়ি রহয় রেনা বন্দেজ হো হাতাও হইলেনা 6 পান্থা দো হয়োগ কানা ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট মনিটারিং কলকারখানা রেনা অঞ্জরা চেতান মেদ লুতুর দহ যেলেকা নিয়ম কানুন মানাও বাতাও তালাতে সাচার হে রেনা নিয়ম আর আন কো ঠিক সাহিজ মানাও হয়োগ কানা সে বাং নোয়া কো নেল সামটাও খরচ কমাও তালাতে অঞ্জরা তেয়ার আর ছাকাও সাপাই রেনা খরচ রেনা সাহায্য কারণ দো অজরা কমাও রেনা সুযোগ তেয়ারোয়া দুরিব করেনা যথাৎ ব্যবহার দুরিব আর কাঁচামাল নাপায় ব্যবহার গোটাই হইয়া
ᱡᱟᱦᱟᱸ ᱛᱮᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮᱱᱟᱜ

0: ᱫᱟᱲᱮ ᱵᱟᱹᱲᱛᱤᱜᱼᱟ ᱥᱤᱞᱯᱚ ᱨᱮᱱᱟᱜ ᱚᱸᱡᱽᱨᱟᱛᱮ ᱵᱟᱹᱲᱤᱡᱚᱜ ᱦᱚᱨᱟ ᱠᱚ ᱠᱚᱢᱟᱣ ᱟᱨ ᱠᱷᱩᱛᱤ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱜᱟᱝ ᱱᱟᱹᱭ ᱟᱲᱮ ᱨᱮᱱᱟᱜ 1072 ᱜᱚᱴᱟᱝ ᱠᱟᱨᱠᱷᱟᱱᱟ ᱠᱚᱨᱮ ᱢᱮᱫ ᱞᱩᱛᱩᱨ ᱮᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱮᱭᱟᱭᱟᱱᱟᱜ ᱯᱟᱱᱛᱷᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱟᱵᱽᱞᱤᱠ ᱚᱣᱟᱨᱱᱮᱥ ᱰᱤᱡᱤᱴᱟᱞ ᱢᱤᱰᱤᱭᱟ ᱴᱤᱵᱷᱤ ᱢᱟᱹᱱᱢᱤ ᱠᱚ ᱢᱩᱫᱽᱨᱮ ᱪᱮᱛᱟᱣᱱᱟ ᱛᱮᱭᱟᱨ ᱨᱟᱠᱟᱵ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱰᱤᱡᱤᱴᱟᱞ ᱢᱤᱰᱤᱭᱟ ᱟᱨ ᱴᱮᱞᱤᱵᱷᱤᱥᱚᱱ ᱛᱟᱞᱟᱛᱮ ᱵᱟᱱᱟᱨ ᱦᱚᱨᱟᱜᱮ ᱟᱭᱢᱟ ᱫᱟᱢᱟᱱ ᱮᱱᱮᱢ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱛᱚᱵᱮ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱫᱚ ᱟᱞᱟᱫᱟ ᱟᱞᱟᱫᱟ ᱰᱤᱡᱤᱴᱟᱞ ᱢᱤᱰᱤᱭᱟ ᱫᱚ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱥᱳᱥᱟᱞ ᱢᱤᱰᱤᱭᱟ ᱵᱞᱚᱜ ᱯᱷᱮᱥᱵᱩᱠ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱨᱤᱞ ᱟᱨ ᱤᱱᱯᱷᱳᱜᱨᱟᱯᱷᱤᱠᱥ ᱛᱟᱞᱟᱛᱮ ᱫᱷᱟᱹᱨᱛᱤ ᱡᱟᱠᱟᱛ ᱢᱟᱹᱱᱢᱤ ᱥᱟᱶ ᱞᱚᱜᱚᱱ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱛᱮᱭᱟᱨ ᱨᱟᱠᱟᱵ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱵᱟᱨᱭᱟ ᱦᱚᱨᱟ ᱛᱮᱜᱮ ᱨᱚᱯᱚᱲ ᱨᱮᱱᱟᱜ ᱥᱩᱡᱳᱜᱽ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱟᱹᱱᱢᱤ ᱪᱮᱛᱟᱣᱱᱟᱨᱮ ᱜᱚᱲᱚᱭ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱫᱚᱥᱟᱨᱟᱜ ᱫᱚ ᱴᱮᱞᱤᱵᱷᱤᱥᱚᱱ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱭᱢᱟ ᱧᱮᱧᱮᱞᱤᱭᱟᱹ ᱠᱚᱴᱷᱮᱱ ᱥᱮᱴᱮᱨᱚᱜ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱰᱤ ᱠᱮᱴᱮᱡ ᱦᱚᱨᱟ ᱠᱟᱱᱟ ᱛᱚᱵᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱤᱫ ᱦᱚᱨᱟᱜᱮ ᱡᱳᱜᱟᱡᱳᱜᱽ ᱛᱮᱭᱟᱨᱚᱜᱼᱟ ᱤᱨᱟᱹᱞᱟᱱᱟᱜ ᱯᱟᱱᱛᱷᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱜᱚᱝᱜᱟ ᱜᱨᱟᱢ ᱜᱚᱝᱜᱟ ᱟᱛᱳ ᱵᱮᱱᱟᱣ ᱢᱚᱬᱮ ᱜᱚᱴᱟᱝ ᱨᱟᱡᱽᱡᱚ ᱨᱮᱱᱟᱜ ᱜᱚᱝᱜᱟ ᱱᱟᱹᱭ ᱫᱷᱟᱨᱮ 76 ᱜᱚᱴᱟᱝ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱠᱚᱨᱮ 25,127,100 ᱜᱚᱴᱟᱝ ᱫᱟᱜ ᱨᱟᱪᱟ ᱚᱲᱟᱜ ᱵᱮᱱᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱢᱚᱰᱮᱞ ᱟᱛᱳ ᱦᱤᱥᱟᱹᱵᱛᱮ ᱛᱮᱭᱟᱨ ᱨᱟᱠᱟᱵ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱵᱟᱠᱷᱨᱟᱛᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ 27 ᱜᱚᱴᱟᱝ IIT ᱠᱚᱞᱮᱡᱽ ᱟᱨ UNDP ᱠᱚ ᱥᱮᱞᱮᱫᱚᱜᱼᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱚᱨᱠᱟᱨ ᱢᱟ ᱜᱟᱝ ᱱᱟᱹᱭ ᱥᱟᱯᱷᱟ ᱨᱤᱞᱟᱹᱢᱟᱞᱟ ᱫᱚᱦᱚᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱭᱢᱟ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟᱭ ᱦᱟᱛᱟᱣ ᱟᱠᱟᱫᱟ ᱟᱨ ᱠᱟᱹᱣᱰᱤ ᱡᱚᱲᱚ ᱦᱚᱸᱭ ᱵᱟᱠᱷᱨᱟᱣ ᱟᱠᱟᱫᱟ ᱛᱚᱵᱮ ᱠᱤ ᱜᱟᱝ ᱱᱟᱹᱭ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱱᱟᱢᱟᱜ ᱟᱱᱟᱴ ᱥᱚᱞᱦᱮ ᱟᱠᱟᱱᱟ ᱵᱟᱝᱟ ᱱᱚᱣᱟ ᱜᱟᱝ ᱱᱟᱹᱭ ᱫᱩᱥᱚᱱ ᱠᱷᱚᱱ ᱫᱩᱜ ᱥᱟᱦᱟᱭᱨᱮ ᱟᱹᱜᱩᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨᱦᱚᱸ ᱠᱮᱴᱮᱡ ᱟᱹᱱᱼᱟᱹᱨᱤ ᱠᱚ ᱟᱹᱭᱤᱱ ᱞᱮᱵᱮᱫ ᱯᱟᱨᱚᱢ ᱠᱟᱛᱮᱫ ᱜᱟᱝ ᱱᱟᱹᱭ ᱨᱮ ᱵᱟᱹᱲᱤᱡ ᱥᱮ ᱫᱩᱥᱚᱱ ᱵᱟᱹᱲᱛᱤ ᱞᱮᱠᱷᱟᱱ ᱡᱮᱞ ᱡᱚᱨᱤᱢᱟᱱᱟ ᱵᱟᱱᱟᱨ ᱜᱮ ᱞᱟᱹᱠᱛᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱠᱚᱨᱢᱚᱪᱟᱨᱤ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱜᱚᱝᱜᱟ ᱮᱠᱥᱚᱱ ᱯᱞᱟᱱ ᱟᱨ ᱱᱚᱢᱟᱢᱤ ᱜᱚᱝᱜᱮ ᱯᱨᱚᱡᱮᱠᱴ ᱨᱮᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱪᱮᱛᱟᱱ ᱦᱚᱸ ᱢᱮᱫ ᱞᱩᱛᱩᱨ ᱫᱚᱦᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱯᱟᱪᱮᱫ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱵᱟᱹᱲᱤᱡ ᱰᱟᱦᱟᱨ ᱛᱮ ᱠᱟᱹᱣᱰᱤ ᱞᱚᱧᱪ ᱦᱚᱱᱮᱫ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱧᱮᱞ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱪᱷᱟᱲᱟ ᱥᱟᱱᱟᱢ ᱢᱟᱹᱱᱢᱤ ᱛᱟᱞᱟ ᱪᱮᱛᱟᱣᱱᱟ ᱟᱹᱜᱩ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱛᱟᱛᱮ ᱰᱤᱡᱤᱴᱟᱞ ᱢᱤᱰᱤᱭᱟ ᱦᱩᱭᱩᱜ ᱟᱨ ᱴᱤᱵᱷᱤ ᱟᱨ ᱯᱨᱤᱱᱴ ᱢᱤᱰᱤᱭᱟ ᱦᱩᱭᱩᱜ ᱢᱟᱹᱱᱢᱤ ᱢᱚᱱᱮᱨᱮ ᱪᱮᱛᱟᱣᱱᱟ ᱵᱟᱝ ᱦᱮᱡ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱢᱟᱹᱱᱢᱤ ᱢᱚᱱᱮ ᱨᱮᱱᱟᱜ ᱚᱸᱡᱽᱨᱟ ᱢᱟᱹᱭᱞᱟᱹ ᱵᱟᱝ ᱥᱟᱦᱟ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱚᱝᱜᱟ ᱫᱮᱵᱤ ᱥᱮ ᱜᱚᱝᱜᱟ ᱟᱭᱩᱫᱚ ᱛᱤᱥ ᱦᱚᱸ ᱨᱤᱞᱟᱹᱢᱟᱞᱟ ᱵᱟᱭ ᱥᱟᱯᱷᱟᱜᱼᱟ ᱟᱨ ᱱᱚᱢᱟᱢᱤ ᱯᱨᱚᱡᱮᱠᱴ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱥᱟᱹᱨᱤᱜᱼᱟ
1: ᱱᱚᱢᱟᱢᱤ ᱜᱚᱝᱜᱮ ᱡᱳᱡᱚᱱᱟ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱛᱷᱩᱛᱤ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱷᱩᱛᱤ ᱠᱮᱫᱟᱭ ᱫᱤᱱᱵᱚᱱᱫᱷᱩ ᱥᱚᱨᱮᱱ
2: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন ডেঙ্গি থেকে বাঁচুন
3: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে
2: ডেঙ্গিতে জ্বর হয় সঙ্গে মাথার যন্ত্রণা গা হাত পায়ে ব্যথা জ্বর হলে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান
3: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব
2: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে গা মাথা বারবার ভেজাতে হবে এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায় এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত
1: নিত আজম তাবন পে পয়রানি সোমবারি মুর্মু আর সাউতেন কো হেড হেড সেরেন সেরেন রে দ পয়রানি সোমবারি মুর্মু

পয়রানি সোমবারী মুর্মু আর সাউথেনকো হের হেড সেরিং পে আজমকে তাবনা সেরিং হৃদয় তাহেকানা পয়রানি সোমবারী মুর্মু নোয়া সাউথেগে তেহেঞা মাজান বেড়া সান্তারি আখড়া দো নোডেগে মুচাদ রেনা আর হো ঞাপাম হয়োয়া সিঙ্গার বেড়া সান্তারি আখড়া রে

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 256.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআই অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 17 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।
1: দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনবেন ক্রীড়াঙ্গন।

তো ক্রীড়াঙ্গনের শুরুতেই কিন্তু আজকে চোখ রাখব এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ রাখব এশিয়ান গেমসের দিকে। তো এশিয়ান গেমসে কিন্তু আজকের দিনটা বেশ ভালো যাচ্ছে ভারতের। প্রথমেই আপনাকে বলি যে 50 মিটার রাইফেলে 3 পজিশনে রুপো জিতল ভারত। ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমার, নীরজ কুমার এবং রুদ্রাংশ বালাসাহেব পাটেল এই 3 জন দলগতভাবে 1762 পয়েন্ট স্কোর করেন এবং তারা জিতে ফেললেন রুপো। যদিও মাত্র 4 পয়েন্টের ব্যবধানে অর্থাৎ 1766 পয়েন্ট পেয়ে স্বর্ণপদক পেয়েছে চীন। এদিকে এশিয়ান গেমস 2026 কিন্তু জাপানকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে মহিলা হকি দল সেমিফাইনালে পৌঁছে গেল। অর্থাৎ ভারতীয় মহিলা হকি দল জাপানকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল। ভারতের হয়ে গোল করেন লালরেম সিয়ামি, হামার জোত এবং ঈশিকা চৌধুরী এবং নবনীত কর। অবশ্যই ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। এদিকে গর্বের মুহূর্তের কিন্তু শেষ নেই, তার কারণ হচ্ছে এশিয়ান গেমস 2026 10 মিটার এয়ার পিস্তল মিক্সড বিভাগে সোনা জিতলেন কমলজিৎ এবং সুরুচি সিং। এদিকে যখন গর্বের মুহূর্ত তখন কিন্তু একটা মন খারাপ করা মুহূর্তও রয়েছে, তার কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি তারা কিন্তু এই জুটি যারা কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলেন এশিয়ান গেমসে তারা প্রথম রাউন্ড থেকেই অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছেন। থাইল্যান্ডের পাক্কাপন এবং পিরিতাচাই সুকুমফুন এই জুটির কাছে হারেন তারা। খেলার ফল 21-12, 19-21 এবং 14-21। স্বভাবতই এই অপ্রত্যাশিত হারের কারণে একটু মন খারাপ করা খবর তো বয়ে এনেছেই ভারতীয় ক্রীড়া মহলের জন্য। এদিকে এশিয়ান গেমসের পুরুষ এবং মহিলা 2 বিভাগেই কিন্তু কবাডিতে ফাইনালে পৌঁছল ভারত। রীতিমতন দাপটের সঙ্গে খেলে তারা 2 বিভাগেই ফাইনালে পৌঁছেছে। পুরুষ কাবাডি দল থাইল্যান্ডকে 66-28 ফলে হারায়। অন্যদিকে মহিলা কাবাডি দল 48-24 ফলে হারায় নেপালকে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2 বিভাগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু ভারত এবং এদের খেলা দেখে মনে হচ্ছে যে এইবারও হয়তো এই 2 বিভাগেই সোনা অর্থাৎ স্বর্ণপদক ভারতের জন্যই বাধা আছে। দেখা যাক ভবিষ্যতে কি লেখা রয়েছে আমাদের মতন ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য। এদিকে এশিয়ান গেমসে 2000 মিটার রোয়িং ডাবলসে ব্রোঞ্জ জিতলেন সতনাম সিং এবং সলমান খানের জুটি। এদিকে আর্টিস্টিক জিমনাস্টিক্সে কিন্তু ব্যর্থ হলেন বাংলার অ্যাথলিট প্রতিমা নায়ক, 6ষ্ঠ স্থানে থামতে হলো তাকে। এবার একটু চোখ রাখব ক্রিকেট মাঠের দিকে। ভারত এ এবং অস্ট্রেলিয়া এ দলের মধ্যে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ চলছিল এবং সেই আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ কিন্তু 162 রানে জিতে নিল ইন্ডিয়া এ। চতুর্থ ইনিংসে 363 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 200 রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া এ। ম্যাচের 2 ইনিংসে ভারতের হয়ে 113 এবং 46 রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কুমার কুশাগ্র। এদিকে আর কিছুদিন পরেই অর্থাৎ 3রা অক্টোবর ভারতে

হচ্ছে ব্রাজিল ফুটবল দল। তো ফুটবল দল ছাড়াও কিন্তু ৫৫ জনের একটি বিশাল বিশেষজ্ঞ দল নিয়ে আসছে ব্রাজিল। এদিকে ফুটবলের কথা যখন বলছি, তখন ইউএফা নেশনস লীগের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। ফ্রান্সের কোচ হিসেবে পথ চলা শুরু হচ্ছে কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের। আজ রাতে তুরস্কের মুখোমুখি ফ্রান্স ইউএফা নেশনস লীগে, অন্য ম্যাচে বেলজিয়ামের সামনে ইটালি। এদিকে দাবা অলিম্পিয়াড চলছে আর অষ্টম রাউন্ডে কিন্তু ভারতের পুরুষ এবং মহিলা দুই দলই দুই দুই পয়েন্টে ড্র করল। পুরুষরা আজারবাইজানের সঙ্গে এবং মহিলারা কাজাখস্তানের সঙ্গে ড্র করলেন।

এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর প্রথমে যেদিকে আমাদের চোখ থাকবে, যে খবরটি থাকবে আতশ কাঁচের তলায়, সেটা হলো ভারতের স্বর্ণ পদক জয় 10 মিটার এয়ার পিস্তলে মিক্সড বিভাগে। আতশ কাঁচের তলায়, তো 2026-এর এশিয়ান গেমসে কিন্তু একটি অত্যন্ত গর্বের মুহূর্ত উপহার পেল আজকে ভারত। 10 মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম বিভাগে সোনা জিতলেন কমলজিৎ এবং সুরুচি সিংহের জুটি। এই জুটি প্রথম থেকেই দাপটের সঙ্গে খেলা শুরু করেন, একদম নির্দিষ্ট ভঙ্গিমায়, একদম অত্যন্ত মনোসংযোগ করে তারা একদম বুলস আইতে টার্গেট করা শুরু করেন। এবং এই জুটি যখন শেষ করেন, সেই জুটির পয়েন্ট দাঁড়ায় 484.6 পয়েন্ট, যা কিনা এক নতুন এশিয়ান রেকর্ড। এর আগের এশিয়ান রেকর্ড ছিল 481.3 পয়েন্ট। সুতরাং বোঝাই যাচ্ছে নতুন এশিয়ান রেকর্ড করে ভারতের জন্য স্বর্ণ পদক এনে দিলেন কমলজিৎ এবং সুরুচি সিংয়ের জুটি। স্বভাবতই এই সাফল্যে খুশির হাওয়া ভারতীয় ক্রীড়া মহলে। দেখি সামনে আরও কত খুশির খবর আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, সেদিকেই চোখ থাকবে আমাদের, অর্থাৎ দেশের ক্রীড়া প্রেমীদের। এদিকে আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল, তার কারণ আজকে 25শে সেপ্টেম্বর ভারতীয় কিংবদন্তি স্পিনার বিশন সিং বেদির জন্মদিন। তার জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ কলকাতা আকাশবাণী ক্রীড়া বিভাগের পক্ষ থেকে। 66-এর ডিসেম্বরের শেষ দিন কলকাতার ইডেন গার্ডেন্সে গ্যারি সোবার্সের ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন ছিল সেটা। সেই সময় মনসুর আলী খান পাতুদির নেতৃত্বে পৌনে 5 বছরে 4 জন স্পিনারের আবির্ভাব ঘটে ভারতীয় দলে। 62-র জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মাদ্রাজে এরাপল্লী প্রসন্ন, 64-র জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষেই বোম্বেতে ভাগবত চন্দ্রশেখর, 65-র ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই মাদ্রাজেই অধুনা চেন্নাই শ্রীনিবাস ভেঙ্কট রাঘবন, এবং 66-র 31শে ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেনে বিশন সিং বেদি। পাতুদির হাত ধরে এভাবেই ভারতীয় দলে স্পিন চতুষ্টয়ের উত্থান সম্পূর্ণ হয়। পরের এক যুগ বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন এই 4 জন স্পিনার। একসময় ভারতীয় বোলিং আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন এই স্পিনার বাহিনী। 4 জনই অসাধারণ, তবু একসময় বাকি 3 জনকে ছাপিয়ে শীর্ষে পৌঁছে যান চতুর্থ সদস্য বিশন সিং বেদি। বোলিং গড়ে এবং মোট উইকেট দখলের নিরিখেও 1 নম্বর বেদি। 67 টেস্টে তিনি 266 উইকেট দখল করেন 28.71 গড় রেখে। 29.74 গড়ে 58 টেস্টে 242 উইকেট পান চন্দ্রশেখর। 49 টেস্টে প্রসন্নের প্রাপ্ত উইকেট 190, যার গড় 30.38, এবং 57 টেস্টে ভেঙ্কট রাঘবনের পাওয়া 156 উইকেটের গড় 36.11। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক উইকেট দখলকারী প্রথম

তিন স্পিনার হলেন অনিল কুম্বলে, তিনি পেয়েছেন 619টি উইকেট, রবিচন্দ্রন অশ্বিন 537 উইকেট এবং হরভজন সিং 417 উইকেট। তবে ওই চারজনের সম্মিলিত শক্তি দেশকে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছে একটার পর একটা, এবং চারজনের মধ্যে সবার আগে রয়েছেন বেদী। তার হাত ধরেই দিল্লি রঞ্জি ট্রফি জয়ে শুরু হয় এবং উত্তরাঞ্চলের দলীপ ট্রফি। রঞ্জির এক মৌসুমে 64 উইকেট দখলের কীর্তিও রয়েছে তাঁর। প্রথম শ্রেণীর ক্রিকেটে 1560 উইকেট তাঁর নামের পাশে, 22 টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি, কোচিংও করিয়েছেন। পরবর্তীকালে কখনো খেলোয়াড় কখনো বা বোর্ড কর্তারা তাঁর সমালোচনার মুখে পড়েছেন, তিনি যেটা উচিত মনে করতেন স্পষ্ট ভাষায় তিনি সেটাই ব্যক্ত করতেন, যা নিয়ে বিতর্কও হয়েছে। এখন সব অতীত, 2 বছর আগে পূজোর মধ্যে 77 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান পতৌদির তৈরি স্পিন ব্রিগেডের প্রধান সেনাপতি সর্দার ভীষণ সিং বেদী। এক নজর জোরে যদি বেদীর রেকর্ডের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে টেস্ট তিনি খেলেছেন 67টি, বল করেছেন 21,364টি, গড় তিনি উইকেট পেয়েছেন 266টি, গড় 28.71, এক ইনিংসে 5 উইকেট 14 বার, এক ইনিংসে সেরা বোলিং 98 রানের বিনিময়ে 7 উইকেট বনাম অস্ট্রেলিয়া ইডেন গার্ডেন্সে 1969-70। সেই মৌসুমে একটি টেস্টে সেরা বোলিং 10 উইকেট 194 রানের বিনিময়ে। টেস্টে তার মোট সংগৃহীত রান 658, সঙ্গে একটি মাত্র অপরাজিত অর্ধশতরান করেছেন। একদিনের ক্রিকেটে বিশ্বকাপে তার একটি অনন্য নজির রয়েছে, সেটা হলো 75-এর প্রথম বিশ্বকাপে, 60 ওভারের বিশ্বকাপ ছিল সেটি, সেখানে বেদীর অবিশ্বাস্য বোলিং হিসেবটা ছিল এই রকম। 12 ওভার বল করেছিলেন তিনি, 8টি মেডেন, 6 রান এবং 1 উইকেট। বিশ্বকাপে এমন বোলিং গড় কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। বেদীর ডাকনাম বিশু এবং বাঁহাতি এই বিখ্যাত স্পিনারের জন্ম অমৃতসরে আজকের দিনে, অর্থাৎ 25 সেপ্টেম্বর 1946। পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন তিনি, সিকে নাইডু জীবন কৃতি পুরস্কার পেয়েছেন 2004 সালে। আর এই সমস্ত তথ্য সংগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ আমাদের ক্রিকেট বিশেষজ্ঞ, ক্রিকেট ঐতিহাসিক এবং ধারাভাষ্যকার হরিপ্রসাদ চট্টোপাধ্যায়ের কাছে। আর এখন ভীষণ সিং বেদীর জন্মদিনে তাকে নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য।

0: বিশান সিং বেদির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন জাতীয় নির্বাচক প্রণব রায়ের। তিনি বেদির স্মৃতির উদ্দেশ্যে আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়কে জানালেন,
1: অবশ্যই সেই সময় 66টা টেস্ট খেলা মানে আজকের দিনে মোর দেন 100 টেস্ট ম্যাচ খেলা আর কি। অ্যান্ড আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট লেফট আর্ম স্পিনার, স্পিনার্স তো অনেক খেলেছি, বিশান সিং বেদিকেও আমি খেলেছি দলীপ ট্রফিতে। যেটা আমার কাছে সবচেয়ে বেশি মনে পড়ে সেটা হচ্ছে ওনার বোলিং অ্যাকশন, ইটস লাইক পোয়েট্রি অ্যাবসলুটলি। যারা মনে হয় হাওয়ায় ভাসতে ভাসতে এসে উনি বল করছেন আর কি, কিন্তু সেই বলে স্পিড ফ্লাইট ছিল, টার্ন ছিল এবং ব্যাটসম্যানকে বোকা বানানোর সব রকম অস্ত্র ছিল তার মধ্যে। হি ওয়াজ অ্যামেজিং। আমি পরবর্তীকালে প্রচুর লেফট আর্ম স্পিনার দেখেছি, মানীন্দ্র সিং ওনার কোচিং এ ছিলেন, কিন্তু কেউ ওর মতো ওই অ্যাকশনটাকে রপ্ত করতে পারেনি, একটা অদ্ভুত টাইপের, এবং ওই অ্যাকশনটা একমাত্র বিশান সিং বেদিকেই মানায় আর। এছাড়া আমি পার্সোনাল লাইফ ওনাকে অনেকবার মিট করেছি। সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে ফার্স্ট মিটিং এ ওনার সঙ্গে আমার একটা বাবা ছেলের মতো সম্পর্ক আর, অসম্ভব স্নেহ করতেন, ভীষণ ভালোবাসতেন। এবং অবশ্যই আমার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল, যেহেতু আমি পঙ্কজ রায়ের পুত্র, অনেক দেখা হয়েছে ওনার সঙ্গে, সেটা তো একটা পার্সোনাল ব্যাপার। কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে উনি ভালো ক্যাপ্টেনও ছিলেন। সবচেয়ে বড় কথা, উনি এমন একজন মানুষ যেটা আমি ইন্ডিয়ান ক্রিকেটে প্রায় দেখতে পাই না বললেই হয়, সোজা কথা সোজাভাবে বলতেন, কোনো রাগ ঢাক ছিল না। এবং যার জন্যে বিশান সিং বেদি বোর্ডে খুব একটা বেশি আসতে পারেনি আর, হি ওয়াজ নেভার আ সিলেক্টর কোচ হিসেবে।

হয়তো একবার ছিল কিছু বছর, কিন্তু আমার মনে হয় বোর্ডে অনেক আরো ভালো কাজ করতে পারতেন উনি, কিন্তু সামহাও বিসিসিআই সেভাবে ক্রিকেটের উন্নতির জন্য যেরকম দরকার সেরকম ভাবে ওনাকে পায়নি আর। হি ওয়াজ ইন্ডিয়া ক্যাপ্টেন, ওই সময় যে চারজন আমাদের স্পিনার ছিল সেই স্পিনারদের মধ্যে অন্যতম সেরা, এবং ওয়েস্ট ইন্ডিজ, 71, ইংল্যান্ড ওই সিরিজে উনি ছিলেন এবং যথেষ্ট ভালো বল করেছেন, যদিও চন্দ্র ওয়াজ মোর ম্যাচ উইনার, কিন্তু স্টেডি বোলিং একটা যেটাকে বলে, মানে তখনকার দিনে তো 90 ওভার বল করতে হবে এরম ব্যাপার ছিল না, যেটা পরবর্তীকালে হয়েছে। তখন কিন্তু একটা দিক থেকে বিশেন সিং বেদি রানটাকে চেপেও রাখতো আর, ইংলিশ ব্যাটসম্যান বা ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ঝট করে ওর এগেনস্টে বলা যেতে পারে যে অ্যাটাক করতে পারতো না, বিকজ ওর লাইন লেন্থ এত ভালো ছিল এবং তার সঙ্গে ছিল হচ্ছে ফ্লাইটের ভেরিয়েশন, যার ফলে ব্যাটসম্যানরা দুম করে বেরিয়ে গিয়ে যে মারবো সেটাও চান্স নিত না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্লেয়ার হয়তো মেরেছে এবং রানও করেছে ইশান পাজির এগেনস্টে, কিন্তু ওভারঅল ইন্ডিয়া এই ধরনের লেফট আর্ম স্পিনার এখন তো এরকম পাওয়াই যাবে না, তার কারণ ওয়ান ডে ক্রিকেটের জন্য এখন বোলাররা অনেক বেশি স্পিডে বল করে। বাট ওই আর্টটা, ওই আর্ট যেটা আমরা প্রাসান্নাকে দেখেছি বা বিশেন বেদিকে দেখেছি, যে আর্ট অফ স্পিন বোলিং, বলটাকে হাওয়ায় কতক্ষণ আমি রাখতে পারি, বলটা আমি করলাম কিন্তু বলটা পিছে পড়ে গেল, এই হাত থেকে পিছে পড়ার মাঝখানে যে কারিগরি, এইটাকে হাওয়ায় আমি কতক্ষণ ভাসিয়ে রাখতে পারি, এইটা এদের থেকে শেখার মতো ব্যাপার ছিল। হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড আজকের দিনে হয়তো ব্যাটসম্যান বেরিয়ে 6 মেরে দেবে, কিন্তু আমি সেই সময়কার কথা বলছি যে সময় ক্রিকেটটা বেশি শর্ট গ্রাউন্ডে খেলা হতো, ছক্কা প্রায় হতোই না, সেই সময় বিশেন সিং বেদি আর প্রাসান্না দুজনে, মানে ইটস অ্যান আর্ট, অ্যাবসলিউট আর্ট, এটা মানে শিল্পের তুলির মতো আর কি। হ্যাঁ, একজন শিল্পী যেন ওয়ার্ক করছে, তো সেটা ইজ মিসিং, সেটা ডেফিনেটলি মিসিং, আর হবে বলেও মনে হয় না, কারণ এখন T20 50 ওভার্স এর যুগে স্পিনাররা অনেক বেশি পেসে বল করে, যার জন্য ওই আর্টটা আস্তে আস্তে চলে গেছে, নতুন কেউ এসে ওই আর্টটাকে করতেও পারবে না, তার কারণ হচ্ছে এটা খুব ন্যাচারাল, এই আর্টটা বিশেন সিং বেদি বা প্রাসান্নার এই যে ফ্লাইটের যে আর্ট, এটা তখন সম্ভব ছিল সেই সময় শুধু টেস্ট ক্রিকেট হতো, এখন যেহেতু 3 রকমের ক্রিকেট তো ন্যাচারালি কোচেরাও খুব বেশি চান্স নিতে পারে না যে বলটা বেশিক্ষণ হাওয়ায় থাক আর কি, তারা চায় যে বলটা তাড়াতাড়ি ল্যান্ড করে যাতে ব্যাটসম্যান সময় কম পায়, তো যার জন্য এই জাতীয় আর্ট প্রায় বিলুপ্তির পথে আর কি, কারণ এটা সম্ভব নয়, সাদা লাল বলের যুগে এটা খুব ডিফিকাল্ট, আর এখন তো কোনো প্লেয়ার এই রকম ভাবে খেলবে না যে আমি শুধু টেস্ট ক্রিকেট খেলতে চাই এবং ওই আর্টটাকে রপ্ত করতে চাই, সেটা সম্ভব নয়, কারণ এখন টেস্ট ক্রিকেটের থেকে অনেক বেশি পয়সা আসছে, IPL এ, T20 অনেক বেশি খেলা হয়, টেলিভিশনে অনেক বেশি ম্যাচ দেখা হয়, অনেক বেশি তাড়াতাড়ি মানুষ চিনতে পারে, ইন্ডিয়া খেলেনি, IPL খেলে তাকে কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছে, অথচ ইন্ডিয়ার কিছুই খেলেনি, আজকালকার বাচ্চাদের তাদের কোচেরা তাদেরকে কখনোই ওই লাইনে বলবে না যে বিশেন সিং বেদির মতো বোলার হও, প্রসন্নের মতো বোলার হও, এটা কখনোই বলবে না, এবং ছোটবেলা থেকেই আটটা যদি বাচ্চারা না শেখে তাহলে ওই রকম বোলিং করা সম্ভব নয় আর, তো এটা প্রায় অলমোস্ট বিলুপ্তির পথে, উই আর ভেরি লাকি যে আমরা এই আর্টটা দেখেছি, সে এক অপূর্ব অপূর্ব বোলিং, যে এত সুন্দর হতে পারে বিশেনকে না দেখলে বোঝা যায় না।

0: বেদিকে নিয়ে আরেক প্রাক্তন ক্রিকেটার আব্দুল মুনায়ামের বক্তব্য।
1: নমস্য ব্যক্তি, ক্রিকেটের এই ধরনের মানুষরা এসছেন এবং স্পিনটাকে স্পিন হিসাবে উঠে এলেই ভারতীয় স্পিনের যে সেই সময় স্বর্ণযুগ ছিল, সেই স্বর্ণযুগের অন্যতম স্থপতি ছিলেন, অন্যতম কেন, আমি বলব শ্রেষ্ঠ স্থপতি ছিলেন সেই বিশান বেদী। আমি অ্যাজ এ ক্রিকেটার প্রণাম জানাই এবং উনি যেভাবে ইন্ডিয়ান ক্রিকেটকে সার্ভ করেছেন সত্যি আমাদের সবার কাছে নমস্য।
2: বেদী প্রসন্ন চন্দ্র ফেকর, মানে এখানে লেফট হ্যান্ড স্পিনার ভেরিয়েশন, মানে বাঁ হাতের স্পিনার বেদীর পর আমরা কোনো বাঁ হাতের স্পিনারকে সেভাবে দেখিনি, আসেনি সেভাবে, সেই জায়গাটা তো একটা বিপ্লব এবং শেষ বিপ্লব বলা চলে।

0: একেবারে আজকে ইন্ডিয়ান স্পিনাররা যে ধরনের স্পিনাররা উঠে আসে, আমরা একসময় বলাই হতো যে বেদিরকে দেখে শেখা আর কি। তো আজকে অনিল কুম্বলে বলো, যত বোলারই এসছেন চন্দ্রশেখর, তার আগে মানে ওনারা যে চারজন স্পিনার ছিলেন, রাপল্লী প্রসন্ন, বেদি, চন্দ্রশেখর, ভেঙ্কটরাঘবন, এই চারটে যে স্পিনের একটা ত্রাস ছিল অন্যান্য, আগে আমাদের জোরে বোলার ছিল না কপিল দেব আসার আগে, তো সেই সময় কিন্তু স্পিনেই আমরা অন্য টিমকে উপকার করতাম আর কি। আর বোলিং অ্যাকশনটা বলা হয়, বেদির যে বোলিং অ্যাকশনটা শিল্পের পর্যায়ে, মানে একটা ছন্দ, হ্যাঁ, এটা দেখার মতো আর কি। এই বেদির এই যে ক্রিকেটে এই ধরনের আইকনরা আছেন বলেই ক্রিকেট আজকে, ইন্ডিয়ান ক্রিকেট আজকে এই জায়গায় এবং ক্রিকেট আজকে এত পপুলার
1: ভারতবর্ষে। ক্রিকেট বোর্ডে শতবর্ষ খুব তাড়াতাড়ি আসছে, শতবর্ষে যদি একটা বেস্ট ইলেভেন করা হয় ভারতের সর্বকালে, সেখানে কি ইয়ে বেদিকে রাখা যায়?
0: অবশ্যই স্পিনার হিসাবে বেদি, অনিল কুম্বলে, এদের নাম তো আসবেই,
1: এই সর্বকালের সেরা,
0: সর্বকালের সেরা একাদশের স্পিনে ডেফিনেটলি ওনার নাম আসবে এবং কুম্বলেরও আসবে। তা এই ধরনের বোলাররা চন্দ্রশেখরের আসবে, তো এদিকে না ওইভাবে টিমে নেওয়া কি এতে বিচার করা যায় না। ক্রিকেট আজকে যে পপুলারিটি এসছে অঞ্জন, তুমি জানবে যে ক্রিকেট আজকে যে জায়গায় বিভিন্ন আইকন দ্বারা, মানে আজকে ক্রিকেট কেন এই জায়গায়, ইন্ডিয়ান ক্রিকেট আজকে রিলিজিয়ান ইন্ডিয়াতে, তো এই ধরনের আইকনরা এসছে বলে পরপর আমরা ক্রিকেটে আইকন পেয়েছি বলে আজকে ক্রিকেট এত পপুলার। এবং সত্তর দশকে তুমি যদি যাও, সেই সময় ক্রিকেটকে জনপ্রিয় করেছেন ইনারা, এবং পরেও উনি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ এ কোচ অত্যন্ত মুখর ছিলেন এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন উনি দেশের হয়ে।
1: কুম্বলেকেও আপনি বললেন, ভেঙ্কটরাঘবন, তারা যদি বলা যায়, কিন্তু বেদি কখন কি বলবে? আমরা দেখেছি মুথায় মুরলীধরনকে চাকাল বলে দিতে,
0: না উনি স্পষ্টভাষী, যেটা সত্যি সেটাই উনি বলতেন, স্প্রেডকে স্প্রেড বলতেন, উনি বলতে দ্বিধা করতেন না, ওনার পেটে কথা মুখে বলবো না সেটা করতেন না, স্ট্রেট ওনার যেটা হার্ট থেকে মনে হতো সেটাই বলতেন। তার জন্যই আজকে হয়তো বিরুদ্ধেও ওনার কথা বলেছে অনেকে, কিন্তু যদি আমরা সেইভাবে মূল্যায়ন করি যে স্ট্রেট কথা বলা, তাহলে বলতে হবে বেদির ক্রিকেটকে উন্নত করেছে। কোনো জিনিসের সমালোচনা কিংবা কোনো জিনিসের ক্রিটিসাইজ যদি না হয়, সেই জায়গাটা কিন্তু বাড়ে না। তাই এই ধরনের লোকরা ছিল বলেই ক্রিকেট আজকে এই জায়গায় এসছে, ভুলটাকে ভুল ধরিয়ে দিতেন বলেই আজকে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন বলো, ক্রিকেট খেলা বলো সবই, এবং সিলেকশন বলো, এবং উনি যখন কোচ ছিলেন তখনও খুব খাটাতেন, তো সেই সব জিনিসগুলো আছে, এই নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু উনি যেটা মনে ছিল সেটাই বলে।
1: ক্যাপ্টেন বেদি আর কোচ বেদিকে কোথায় রাখবেন?
0: ক্যাপ্টেন তো উনি 22টা টেস্টে ক্যাপ্টেন ছিলেন, ভালো ক্যাপ্টেনশিপও করেছেন, অত্যন্ত শিক্ষিত লোক, এবং ওনার ছেলেও খুব ভালো স্পোর্টসম্যান, খুব ভালো লাইফ লিড করতেন, ডিসিপ্লিন, এবং যেটা বললাম স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা বলতেন। তাই ক্যাপ্টেনের সঙ্গে আমি প্লেয়ার আমি বলবো যে বেদির যে স্পিনের যে আমরা শিল্প, মানে ওনার অ্যাকশন এতটাই ছিল স্মুথ, বোলিং রান আপ থেকে এসে বোলিং করার এটা এতটাই স্মুথ ছিল, সেটা একটা অন্যরকম বাড়তি সবাইকে ইন্সপায়ার করতো যে এই ধরনের বোলার হতে হবে। মানে আমরা মজা করে বলতাম না ময়দানে যে বিশান বেদি হয়ে গেলি নাকি, কেউ যদি খুব ভালো বল করছে, আরে বিশান বেদির মতো বল। তো এই যে জিনিসগুলো, এইগুলো সত্যি আমাদের ক্রিকেটকে আজকে সমৃদ্ধ করেছে।
2: এতক্ষণ শুনলেন বিশেন সিং বেদিকে নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
3: শুনতে শুনতে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম ক্রিকেটের স্বর্ণযুগে, কিন্তু ঘড়ির কাঁটা আমায় জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হচ্ছে। যাওয়ার আগে একটাই প্রশ্ন, কেমন লাগছে ক্রীড়াঙ্গন অবশ্যই জানান aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী বাপ্পা মণ্ডল, ঠিকানা 165 সোয়েনহো লেন, থানা বেনিয়াপুকুর, কলিকাতা 739 থেকে জানাচ্ছেন যে শ্রী দুলাল মণ্ডল মানসিকভাবে অসুস্থ, গড়ন স্বাভাবিক, বয়স 79, উচ্চতা 5'3", গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 2 সেপ্টেম্বর 2025 তারিখ ক্যালকাটা নীলরতন সরকার মেডিকেল কলেজ

0: এজেন্ট হসপিটাল এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী কার্তিক গুপ্ত, ঠিকানা গ্রাম বাহাদুরপুর ডাকঘর পাত্রা, থানা ডায়মন্ড হারবার, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রীদীপ গুপ্ত গড়ন রোগাটে, বয়স ১৩ বছর ৬ মাস, উচ্চতা ৪ ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ১৪ই আগস্ট ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সনত কুমার ঘোষ, ঠিকানা গ্রাম তুলসীচরণ ঘোষ স্ট্রিট, ডাকঘর হরিণাভি, থানা সোনারপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রীমতী সায়ন্তী ঘোষ, ডাকনাম মাম্পি, গড়ন মাঝারি, বয়স ৩৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ৫ই সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী বিকাশ ঢালি, গ্রাম নারকেলবেড়িয়া, ডাকঘর বুরুজ, থানা বাদুড়িয়া, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী সুপ্রিয়া ঢালি, গড়ন মাঝারি, বয়স ১৬ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ৪ই আগস্ট ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী মোহাম্মদ শওকত খান, ঠিকানা গ্রাম বামুনতলা, ডাকঘর সাধুরহাট, থানা রামনগর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রী আব্দুল কাদের খান, গড়ন স্বাস্থ্যবান, বয়স ১৯ বছর, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত ২৩ আগস্ট ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সিআইডি মিসিং পার্সন্স ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলিকাতা ৭২৭ থেকে জানাচ্ছে যে আকলু মুড়া, গড়ন স্বাস্থ্যবান, বয়স ৬০ বছর, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত ৪ই আগস্ট ২০২৬ তারিখ গ্রাম কাঁকড়িয়ার ডাকঘর রিজিট, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া থেকে নিখোঁজ হয়েছেন। এদের প্রত্যেকের সন্ধান জানাবার ঠিকানা অফিসার ইনচার্জ মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা ৭২৭, মিসিং পার্সন্স স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার কলকাতা ৭০১। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি এখানেই শেষ হল।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে ১ লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম ৫ দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন বিদ্যার্থীদের জন্য
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা। সঙ্গে থাকবেন আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা হালদার ও ৩ জন শিক্ষার্থী।
4: আমি অন্বেষা বিশ্বাস।
5: আমি আপসারা খাতুন।
6: আমি পর্ণিকা মণ্ডল।
7: আমাদের ভৌত বিজ্ঞান বিষয়টা দুটো ভাগে ভাগ করা, পদার্থবিদ্যা এবং রসায়ন। আজকে আমি তোমাদের জন্য বেছে নিয়েছি পদার্থবিজ্ঞানকে। তো প্রশ্নোত্তরে নবম শ্রেণীর পদার্থবিদ্যা, এই নিয়ে আমাদের আজকের পড়াশোনাটা চলতে থাকবে। আমরা প্রশ্নগুলোকে কতগুলো রাউন্ডে ভাগ করে নেব। প্রথমে আমি অন্বেষা থেকে শুরু করব। অন্বেষা আপসারা পর্ণিকা পর্যন্ত যাবে কোয়েশ্চেন, তারপরে আবার পর্ণিকা থেকে অন্বেষার কাছে ফিরে আসবে, আবার অন্বেষার কাছ থেকে পর্ণিকার কাছে যাবে, আপসারা মাঝখানে আছে। এইভাবে আমি ৬টা প্রশ্ন করব, করার পরে রাউন্ড শেষ হবে। পরবর্তী রাউন্ড আবার পর্ণিকা থেকে শুরু হবে, দিয়ে আবার আমি কোয়েশ্চেন করতে থাক। তো চলো আমরা আজকে প্রথম প্রশ্ন শুরু করি। আমাদের প্রথম চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন করছি অন্বেষাকে। অন্বেষা বলো, ফার্স্ট রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনের উত্তর তুমি বলো। আমি তোমাদের কতকগুলি বিষয়কে বলছি, এদের মধ্যে কোনটি পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় নয় বলে তোমার মনে হয়? তোমার বাড়ি থেকে স্কুলে আসতে যে সময় লাগে, তোমার স্কুলের ইউনিফর্ম বানাতে যে পরিমাণ কাপড় লাগে, আজকের দিনের তাপমাত্রা, তুমি বাজার থেকে ফুল কিনে এনে মাকে দিলে মায়ের খুশির পরিমাণ,
4: আমি বাজার থেকে ফুল কিনে এনে মাকে দিলাম, মায়ের খুশির পরিমাণ

0: টা পরিমাপ করা যায় না।
1: আপসারা বলো, আমি যে বিষয়গুলির কথা বললাম সেখানে পরিমাপযোগ্য বিষয় কোনগুলো এবং কি কি? চারটি বিষয় বলেছি, তার মধ্যে ও বলেছে যে মায়ের খুশির পরিমাণটা পরিমাপ করা যায় না। তাহলে বাকি যে তিনটে বিষয় বলেছিলাম নিশ্চয়ই তোমার মনে আছে, বলো সেই বিষয়গুলো কি এবং সেই বিষয়গুলি কারা যাদেরকে পরিমাপ করা যায়?
2: আমার বাড়ি থেকে স্কুলে আসার সময় ওইখানে সময় পরিমাপ করা যায়। আমার স্কুলের ইউনিফর্ম বানাতে যে পরিমাণ কাপড় লাগে এখানে দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল পরিমাপ করা যায়। আর
1: আজকের দিনে
2: তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা যায়।
1: তাহলে পূর্ণিকা বলো, রাশি কাকে বলে?
3: পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই রাশি বলে।
1: তাহলে এখান থেকে আমাদের আশা করি রাশি কাকে বলে সেই ধারণাটা বোঝা গেছে। মায়ের খুশি পরিমাপ করা যায় না, এটা অনুভব করার বিষয়। কিন্তু বাদ বাকি যে বিষয়গুলো, বাকি বিষয়গুলো বলেছিলাম, সময়, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, দূরত্ব, তাপমাত্রা, বেগ, ত্বরণ, মন্দন, এগুলোকে পরিমাপ করা যায় এবং এরা পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়, তাই এরা সবাই রাশি। তাহলে রাশি হচ্ছে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়। পরবর্তী প্রশ্ন তাহলে আবার পূর্ণিকার কাছে যাচ্ছে। পূর্ণিকা বলো, তোমার হাতের একটা আঙুলের বেদ পরিমাপ করার জন্য তুমি কোন এককের সাহায্য নেবে? আমি চারটে এককের নাম বলবো, মিটার, সেন্টিমিটার, ফার্মি, অ্যাংস্ট্রম।
3: সেন্টিমিটার।
1: আপসারা বলো, কেন অ্যাংস্ট্রম বা ফার্মি একক ব্যবহার করা হলো না এবং কেনই বা মিটার একক ব্যবহার করা হলো না?
2: কারণ অ্যাংস্ট্রম আর ফার্মি অতি ক্ষুদ্র দূরত্ব পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, আর মিটার একটু বড় কোনো জিনিসের পরিমাপ করা যায়।
1: আচ্ছা, অন্বেষা বলো তো, ফার্মি এককের একটা ব্যবহার কি হতে পারে?
4: ফার্মি এককের সাহায্যে নিউক্লিয়াসের ব্যাস পরিমাপ করা হয়।
1: তাহলে ভাবো, ফার্মি কত ছোট একক যার সাহায্যে পরমাণুর নিউক্লিয়াস তথা কেন্দ্রকের ব্যাস পরিমাপ করা হচ্ছে। কেন্দ্রক, নিউক্লিয়াস পরমাণুর এত ছোট যে আমার ভাবনার থেকেও ছোট। সেই ছোট্ট জায়গাটার পরিমাপ করতে, সেই ছোট্ট দূরত্ব পরিমাপ করতে ফার্মি এককের প্রয়োজন। তাহলে অন্বেষার কাছে আমি আর একটা কোয়েশ্চেন করছি, এক ফার্মি সমান কত মিটার হবে?
4: এক ফার্মি সমান 10^-15 মিটার।
1: 10^-15 মানে কত ক্ষুদ্র কল্পনা করো। 10^-3 কথাটির অর্থ হলো একের পিঠে তিনটে শূন্য তথা হাজার দিয়ে ভাগ, আর 10^-15 কথাটার মানে হলো একের পিঠে 15টা শূন্য বসিয়ে 3টা দিয়ে ভাগ। তাহলে সংখ্যাটা খুবই ছোট, তাই অ্যাংস্ট্রম বা ফার্মি এককে আমার আঙুলের বেদ মাপা যাবে না। এখন মিটার এককে কেন মাপতে পারলাম না অন্বেষা?
4: কারণ মিটারের সাহায্যে আমরা অনেক বেশি দূরত্ব পরিমাপ করে থাকি।
1: অনেক বেশি দূরত্ব না, তুলনামূলক ভাবে বেশি। তোমরা তোমাদের স্কেলে দেখেছো 1 সেন্টিমিটার বলতে কতটা বোঝায়, সেক্ষেত্রে মিটার তার থেকে অনেক বড়। তাই আমাদের আঙুলের বেদ মাপার জন্য এক্ষেত্রে সেন্টিমিটার এককটি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে আমরা আমাদের প্রথম রাউন্ড শেষ করলাম, আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হতে চলেছে। দ্বিতীয় রাউন্ডে আমি প্রথম প্রশ্ন করব একেবারে ডান দিকে পূর্ণিকা। পূর্ণিকার কোয়েশ্চেন, তুমি তোমার পেনের ঢাকনাটিকে তোমার হাত থেকে উপরের দিকে ছুঁড়ে দিলে, ঢাকনাটি যখন উপরে উঠছে তখন কোন বলের বিরুদ্ধে কার্য হচ্ছে বলে তোমার মনে হয়?
3: অভিকর্ষজ বলের বিরুদ্ধে।
1: এরপরে আফসারার কাছে আসবো। আফসারার কোয়েশ্চেন, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে, তাহলে তোমার কি মনে হয় কার্য যখন বলের বিরুদ্ধে হয় তখন বল আর কৃতকার্যের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে?
2: 180 ডিগ্রি।
1: কেননা 180 ডিগ্রি মানে একেবারে বিপরীতমুখী, সুতরাং বিপরীত দিকে ক্রিয়াশীল বল কাজ করছে, বল যেদিকে আর সরণ তার ঠিক উল্টো দিকে, তাই জন্য এখানে বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। এরপরে অন্বেষণ, এক্ষেত্রে ঢাকনাটির ওপরে একটা বলের দ্বারা কার্য হচ্ছে, সেখানে কোন বলের দ্বারা কার্য হচ্ছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে, কারণ অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, ঢাকনাটি উপরের দিকে উঠছে, বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী, তাই অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। কিন্তু এখানে কোন একটি বলের দ্বারাও কাজ হচ্ছে, কোন বলের দ্বারা কাজ হচ্ছে?
4: আমরা হাতের দ্বারা যে বলটা প্রযুক্ত করছি সেই বলের দ্বারাই কার্য হচ্ছে।
1: একদম ঠিক, আমি হাত দিয়ে যে বলটা দিয়ে ঢাকনাটাকে উত্থিত করছি, উপরের দিকে তুলছি, সেই বলের দ্বারা কার্য হচ্ছে। কেননা যেদিকে বল প্রযুক্ত হচ্ছে ক্ষেত্রে ঢাকনার স্মরণটাও সেদিকে হচ্ছে, বস্তুর স্মরণ সেই দিকে হচ্ছে, তাই সেই বলের দ্বারা কার্য হচ্ছে। এখানে অন্বেষার পরে আবার পূর্ণিকা। পূর্ণিকা বলো, বলের দ্বারা কার্য বুঝলাম, বলের বিরুদ্ধে কার্য বুঝলাম, তাহলে কার্যহীন বল কাকে বলবো? আমি বলে দিচ্ছি, যখন বলের প্রয়োগ বিন্দু এবং বস্তুর স্মরণের অভিমুখ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে তখন সেই বলের দ্বারা কোনো কার্য হবে না, এরকম সেরকম বলকে বলা হয় কার্যহীন বল। আফসারা, এরকম কার্যহীন বলের উদাহরণ দিতে পারবে?
2: একটি ব্যক্তি স্যুটকেস নিয়ে যাচ্ছে, সে
1: সুটকেস নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ব্যক্তির দ্বারা কোনো কার্য

0: হচ্ছে না, তার কারণ হচ্ছে ব্যক্তির স্মরণ এবং ব্যক্তির ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ বল বা সুটকেসের ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ বল পরস্পরের সঙ্গে অভিলম্বভাবে ক্রিয়া করছে, তাই সেখানে কার্যহীন বল। অন্বেষা বলো, যখন কোনো বস্তু কণার গতি মন্দীভূত হয় তখন তার বেগ আর ত্বরণ কেমনভাবে ক্রিয়া করে, এটা তোমার কি মনে হয়? ব্যক্তি বস্তুর গতি মন্দীভূত হচ্ছে মানে আস্তে আস্তে কমছে, সেক্ষেত্রে বস্তুর বেগ আর তার ত্বরণের অভিমুখটা কেমন হবে বলে তোমার মনে হয়? সমমুখী না বিপরীতমুখী?
1: বিপরীতমুখী।
0: কেন বিপরীতমুখী বলে মনে হচ্ছে?
1: কারণ
0: গতি মন্দীভূত হচ্ছে। যদি বস্তুটির বেগ বৃদ্ধি পেত তাহলে বস্তুর বেগ আর ত্বরণ সমমুখী হতো, কিন্তু তাহলে আমরা যেহেতু ত্বরণ বললাম তার মানে এটা ঋণাত্মক ত্বরণ। বস্তুর বেগ মন্দীভূত হচ্ছে মানে বস্তু মন্দনে যাচ্ছে, তাই ঋণাত্মক ত্বরণ বলে আমি এই ধারণাটার কথা বললাম তোমাদেরকে। এরপরে আমি আবার রাউন্ড চেঞ্জ করছি। অন্বেষার প্রশ্ন, তোমার মা আর তুমি দুটো ছুরি নিয়ে দুটি আপেল কাটা শুরু করলে, তুমি যত সহজে আপেলটি কাটতে পারছো মা তা পারছে না, এর পিছনে কোন বৈজ্ঞানিক কারণ আছে বলে তোমার মনে হয়? একটা সূত্রের সাহায্যে বলতে পারবে?
1: চাপ সমান বল বাই ক্ষেত্রফল।
0: একদম ঠিক। এখানে কি হলো, যখন ছুরিটা ভোঁতা তখন ভোঁতা ছুরির জন্য তার সংস্পর্শ আপেলের সঙ্গে যে স্পর্শতল তার ক্ষেত্রফলটা বেশি, সেই ক্ষেত্রফল। আর ছুরিটা যখন তীক্ষ্ণ তখন আপেলের সঙ্গে তার স্পর্শতলের ক্ষেত্রফল তুলনামূলকভাবে কম। একই পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে কিন্তু যেখানে স্পর্শতলের ক্ষেত্রফল কম সেখানে চাপটা বেশি হচ্ছে, কারণ আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাই ভোঁতা ছুরি দিয়ে কোনো কিছু কাটা অপেক্ষাকৃত কঠিন কাজ হবে তীক্ষ্ণ ছুরির তুলনায়। অন্বেষার পরে আমি আপসারার কাছে আসছি। স্বয়ংক্রিয় ফ্লাশে সাইফন ব্যবহৃত হয়, চাঁদে স্বয়ংক্রিয় ফ্লাশ কাজ করবে কি? তোমার কি মনে হয়?
1: না, কাজ করবে না, কারণ বায়ুর চাপের কারণেই সাইফন ক্রিয়া করে, কিন্তু বায়ুর চাপ না থাকাই চাঁদে, তাই জন্য সাইফন ক্রিয়া করবে না।
0: চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই তাই সেখানে সাইফন কাজ করার কথা না। সাইফনের কার্যনীতিতেই বলা আছে বায়ুর চাপের প্রভাবেই তরল উত্থিত হচ্ছে, সেখানে চাপের ডিফারেন্সের জন্য হচ্ছে, তো তাই যেখানে বাতাস নেই সেখানে সাইফন কাজ করবে না। এখন আমি পর্ণিকার কাছে আসছি। পর্ণিকা বলো, একটা মজার ব্যাপার এখানে হয়, বায়ুশূন্য স্থানে সাইফন ক্রিয়া করতে পারে না, কিন্তু কখন বলো তো বায়ু না থাকলেও বায়ুশূন্য স্থানে সাইফন ক্রিয়া করবে?
2: কোনো তরলের ক্ষেত্রে যখন কোনো তরলে কোনো অপদ্রব্য মিশে থাকবে না, অর্থাৎ বিশুদ্ধ তরলের ক্ষেত্রে সেখানে সাইফন কাজ করবে।
0: একদম ঠিক। তরলটা যদি সম্পূর্ণ বিশুদ্ধ হয় তাহলে সেখানে বায়ুর চাপ না থাকলেও সাইফন ক্রিয়া করবে, কিন্তু তার কারণটা কি? তার কারণ হলো সেখানে সংশক্তি বলের দরুন বায়ুশূন্য স্থানে সাইফন ক্রিয়া করবে। তাহলে এই যে আমি সংশক্তি বলের কথা বললাম, অন্বেষা বলো সংশক্তি বল কাকে বলে? তোমার কি মনে হয় সংশক্তির সংজ্ঞাটা কি হতে পারে?
1: একই পদার্থের দুটি অণুর মধ্যে ক্রিয়াশীল বলকে সংশক্তি বল বলা হয়।
0: আচ্ছা, একদম ঠিক, কিন্তু কি পদার্থের অণুগুলোকে খুব কাছাকাছি অবস্থান করতে হবে? আপসারা বলো, অন্বেষা বলেছে সংশক্তি কাকে বলে, আসঞ্জন কাকে বলে?
1: ও, দুটো ভিন্ন পদার্থের অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে আসঞ্জন বল বলে,
0: এবং সেই অণুগুলোকে খুব কাছাকাছি অবস্থান করতে হবে। বিস্তর দূরত্বে থাকা দুটো ভিন্ন বস্তুর মধ্যে কিন্তু আসঞ্জন বল ক্রিয়া করে না। পর্ণিকা বলো, সংশক্তি ও আসঞ্জন বলের ক্রিয়া করার ক্ষমতা কোন দূরত্বের মধ্যে সীমাবদ্ধ থাকবে? মানে আসঞ্জন এবং সংশক্তি বল এরা নিশ্চয়ই বিস্তর দূরত্বের মধ্যে ক্রিয়াশীল নয়, তাহলে এই বলগুলো ক্রিয়া করবে কোন দূরত্বের মধ্যে?
2: 10^-7 সেমির মধ্যে।
0: একদম, 10^-7 সেন্টিমিটার দূরত্বের মধ্যে আসঞ্জন এবং সংশক্তি বল ক্রিয়া করে, এরা বিস্তর দূরত্বে ক্রিয়াশীল বল নয়। এখানেই আমাদের রাউন্ড শেষ হলো। এরপরে আমি আবার অন্বেষাকে দিয়ে শুরু করব। অন্বেষা বলো, আর্কিমিডিসের নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? আমি চারটি ক্ষেত্র বলবো, এদের মধ্যে কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় তুমি বলবে। হিমালয়ের চূড়ায়, কাস্পিয়ান সাগরে, উপগ্রহ ইনস্যাটে আর সুন্দরবনে, কোথায় আর্কিমিডিসের নীতি কাজ করবে না?
1: উপগ্রহ ইনস্যাটে।
0: এর কারণ কি বলে তোমার মনে হয়? আচ্ছা, কারণটা আমি বলে দিচ্ছি। তুমি পড়েছো বইতে উপগ্রহ ইনস্যাটে কাজ করবে না, উপগ্রহে কাজ করে না, কিন্তু তার কারণ হচ্ছে আর্কিমিডিসের নীতি কাজ করবে সেখানেই যেখানে বস্তুর ওজন বা ভার আছে। এখন উপগ্রহে বস্তু ভারহীন হয়ে পড়ে, তাই সেখানে আর্কিমিডিসের নীতি কাজ করবে না। সেকেন্ড কোয়েশ্চেন আফসারার, এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, আর কোন জায়গায় এই একই কারণে আর্কিমিডিসের নীতি কাজ করবে না বলে তোমার মনে হচ্ছে?
1: পৃথিবীর কেন্দ্রে।

0: বা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে?
1: একদম ঠিক, পৃথিবীর কেন্দ্রে এবং অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। পৃথিবীর কেন্দ্রে বস্তু ওজন শূন্য, আর ওজন শূন্য হলে আর্কিমিডিসের নীতি সেখানে কাজ করে না। পরের প্রশ্ন পর্ণিকার কাছে। কাঁচের গ্লাসে পারদ ঢাললে কাঁচকে পারদ ভেজাতে পারে না, কিন্তু জল ঢাললে কাঁচ ভিজে যায়, এটা তোমরা জানো, কেন বলে তোমার মনে হয়?
0: আসঞ্জন বলের কারণে।
1: আর একটু ভালো করে বলতে হবে, তরল অণু তরল অণুর মধ্যে সংশক্তি বল কাজ করে, মানে পারদ বা জল এরা তরল, এদের মধ্যে মানে একই বস্তুর দুটো অণুর মধ্যে সংশক্তি বল কাজ করছে। এবারে যদি কঠিন অণু আর তরল অণুর আসঞ্জন বলের থেকে, মানে সংশক্তি বলটা যদি আসঞ্জন বলের থেকে বেশি হয়, মানে যখন আমি জল ঢালছি কাঁচের গ্লাসে, তখন জলের অণুগুলোর মধ্যে যে সংশক্তি বল আর কাঁচ আর জলের মধ্যে যে আসঞ্জন বল, সেক্ষেত্রে সংশক্তি বলের পরিমাণটা যখন কি হচ্ছে বেশি হবে, পারদের অণুগুলোর মধ্যে সংশক্তি বলের পরিমাণ বেশি, তো তার জন্যে কাঁচ আর পারদের আসঞ্জন বলের তুলনায় পারদের নিজের অণুগুলোর মধ্যে সংশক্তি বলের পরিমাণ বেশি, তাই পারদ কাঁচকে ভেজাতে পারছে না। কিন্তু জল আর কাঁচের মধ্যে যে আসঞ্জন বল, সেটার মান জলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বলের থেকে বেশি হওয়ার জন্যে জল কিন্তু কাঁচকে ভিজিয়ে দিতে পারছে। এরপরে আমি আসছি আবার অন্বেষার কাছে। অন্বেষা বলো, বৃষ্টির সময় ড্রেনের মধ্যে দিয়ে, তোমার বাড়ির পাশে একটা ড্রেনের মধ্যে দিয়ে খুব জোরে জোরে জল যাচ্ছে, এই ধরনের প্রবাহকে তোমার কেমন প্রবাহ বলে মনে হয়?
0: বিক্ষুব্ধ প্রবাহ।
1: আচ্ছা, আমরা পড়েছিলাম সান্দ্রতা, যখন পড়েছি তখন পড়েছি ওই চ্যাপ্টারের মধ্যে ছিল যে প্রবাহীর প্রবাহ দুরকম হতে পারে, সেগুলো কি কি? এক হচ্ছে শান্ত প্রবাহ, আর একটা অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ। যে প্রবাহে প্রবাহীর যে কোনো বিন্দুতে প্রবাহী কণার বেগের মান ও দিক সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে, তাকে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ বলে। অর্থাৎ প্রবাহের পথে প্রত্যেক কণা পূর্ববর্তী কণার বেগে একই পথে যদি চলে, মান এবং দিক পরিবর্তন না হয়, তাহলে সেই প্রবাহ ধারারেখ প্রবাহ। কিন্তু প্রবাহীর মধ্যে যে কোনো নির্দিষ্ট বিন্দুতে বিভিন্ন সময় উপস্থিত প্রবাহী কণাগুলির বেগের মান ও দিক একই না থাকলে সেই প্রবাহকে আমরা অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ বলি। ধারারেখ প্রবাহে প্রবাহী কণাগুলির সাধারণত খুব ধীরে ধীরে আস্তে আস্তে প্রবাহিত হয়, কিন্তু বিক্ষুব্ধ প্রবাহের ক্ষেত্রে এই ধারারেখ প্রবাহের ততক্ষণ চলবে প্রবাহী, যতক্ষণ প্রবাহের বেগ একটা নির্দিষ্ট সীমায় গিয়ে না পৌঁছায়। প্রবাহের বেগ বাড়তে বাড়তে একটা সীমায় গিয়ে পৌঁছানোর পরে প্রবাহ আর ধারারেখ থাকতে পারবে না, বিক্ষুব্ধ প্রবাহ হয়ে যাবে, এবং সেই বেগকে আমরা বলি, এখানে যে বেগের পরে প্রবাহটা বিক্ষুব্ধ প্রবাহ হয়ে যাবে, সেই বেগকে, প্রবাহের বেগের সেই সীমামানকে কি বেগ বলে?
0: সংকট বেগ।
1: সংকট বেগ বলে। এই সংকট বেগের পরে যদি প্রবাহীর বেগ আরো বৃদ্ধি পায়, তখনই আর প্রবাহ ধারারেখ থাকবে না, বিক্ষুব্ধ হয়ে যাবে। আবার আমি আপসারার কাছে আসছি। একটি বৃষ্টির ফোঁটা আকাশ থেকে পড়ে আমরা জানি সবসময়, এখন বৃষ্টির ফোঁটাটা যখন তোমার একতলা বাড়ির ছাদের উচ্চতায় থাকে, তখন কি তার ত্বরণ থাকে? তোমার কি মনে হয়?
0: না, বৃষ্টির ফোঁটাটি সমবেগ নিয়ে নিচে পড়ে।
1: আচ্ছা, কেন এরকম মনে হয় তার কারণটা নিশ্চয়ই জানো, বলতে পারবে কি? আমি বলছি, বৃষ্টির ফোঁটা একটা নির্দিষ্ট উচ্চতার পর থেকে আর ত্বরণ নিয়ে পড়ে না। প্রথম অবস্থায় তার ত্বরণ ছিল, কেন ত্বরণ ছিল না, অভিকর্ষজ ত্বরণ কাজ করছিল, একটা নির্দিষ্ট উচ্চতার পরে তার আর ত্বরণ থাকে না, তখন সে সমবেগে নিচের দিকে পড়তে থাকে। তার কারণ হলো সেই সময়ে বৃষ্টির ফোঁটার উপরে তিন ধরনের বল কাজ করে, যখন বৃষ্টিটা পড়ছে তখনই এই তিন ধরনের বল কাজ করে প্রথম থেকেই। কি কি? না, এক হচ্ছে সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল, একটা বৃষ্টির ফোঁটার ওজনজনিত নিম্নমুখী বল, আর হচ্ছে প্লবতাজনিত ঊর্ধ্বমুখী বল। যখন প্লবতাজনিত ঊর্ধ্বমুখী বল এবং সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল বস্তুর ওজন জনিত নিম্নমুখী বলের সঙ্গে সমান হয়ে যাবে, মানে বাকি বল দুটোর যোগফল, সান্দ্রতাজনিত বল এবং প্লবতাজনিত বলের যোগফল নিম্নমুখী ওজনজনিত বলের সঙ্গে সমান হয়ে যাবে, তখন বৃষ্টির ফোঁটার উপর ক্রিয়াশীল লব্ধি বলের পরিমাণ শূন্য হয়ে যাবে, এবং বৃষ্টির ফোঁটার আর কোনো ত্বরণ থাকবে না, সে সম বেগ অর্জন করবে, সেই বেগে সে নিচের দিকে পড়তে থাকবে, এবং এটা গতিজারদের জন্য হয়। যখন বস্তুর ত্বরণ থাকে না তখন তার বেগ, কিন্তু সে গতিশীল, তার মানে সমবেগে গতিশীল, এবং সেটা কিছুটা নেমে আসার পরে এই কন্ডিশন ফুলফিল হলে তবেই সম্ভব হয়। তাহলে এরপরে আমি পর্ণিকার কাছে যাব। পর্ণিকা বলো, এখানে আমরা

0: সান্দ্রবলের কথা বললাম, তাহলে সান্দ্রবল কাকে বলে? সান্দ্রবল বলতে কি বোঝো তুমি? যা বোঝো সেটা বলো। পড়েছি আমরা তরলের দুটো স্তরের মধ্যে বা প্রবাহীর দুটো স্তরের মধ্যে ক্রিয়াশীল যে বল স্তর দুটির মধ্যে আপেক্ষিক বেগকে কমাতে চায়। দুটো স্তরের বেগের মধ্যে এই তরল স্তরে প্রবাহিত হচ্ছে, তার আপেক্ষিক বেগকে কমাতে চায়, তাকে সান্দ্রবল বলে। সান্দ্রতার কারণটা কি তাহলে? কেন স্তরের এরকম বেগ কমে যায়? মানে দ্রুততর স্তর চায় মন্থর স্তরের বেগ বাড়াতে, মন্থর স্তর চায় দ্রুততর স্তরের বেগ কমাতে, ফলে আপেক্ষিক বেগ কমে যায়। পরের রাউন্ড শুরু হচ্ছে। অন্বেষা বলো, বৃষ্টির ফোঁটা গোলকের আকার হয় কেন? কেন আয়তঘন বা ঘনকের আকার হয় না, তোমার কি মনে হয়?
1: আমরা জানি কোনো নির্দিষ্ট গোলাকার আকার এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বদা কম হয়, আর বৃষ্টির ফোঁটা সর্বদা পৃষ্ঠটানের জন্য তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম করতে চায়, তাই সে গোলাকার আকার ধারণ করে থাকে।
0: আচ্ছা, একদম ঠিক। কিন্তু আরেকটু ভালো করে বললে কি হয় না, একই আয়তন, যে পরিমাণ আয়তন এখানে বৃষ্টির ফোঁটা তৈরি করবে, সেই আয়তনের গোলকের পৃষ্ঠতল ক্ষেত্রফল সব থেকে কম, সেই আয়তনেরই যদি ঘনক বা আয়তঘন হয় তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল তুলনামূলকভাবে বেশি হবে। আর পৃষ্ঠটানের জন্য পৃষ্ঠটানের ধারণাই হলো তাই যে তরল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সংকুচিত করতে চায়, এবং সেই কারণেই বৃষ্টির ফোঁটা গোলক আকার ধারণ করে, গোলাকার নয় গোলক আকার, স্ফেরিক্যাল শেপ ধারণ করে নিচের দিকে পড়তে থাকে। এরপরে আপসারার কাছে যাচ্ছি, বলো তো পৃষ্ঠটান বলতে তুমি কি বোঝো?
2: যে কোনো তরলের মধ্যে ক্রিয়াশীল অণুগুলির মধ্যে একটি আকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ সংসক্তি বল ক্রিয়া করে, তার জন্য তরলের মুক্ত পৃষ্ঠে একটি টান ক্রিয়া করে। এই টানের কারণেই
0: তরল তার মুক্ত পৃষ্ঠের
2: ক্ষেত্রফল সবসময় সংকুচিত করতে চায়। এই সংকুচিত করারকেই বলা হয়
0: সেই ধর্মটাকে
2: পৃষ্ঠটান বলে।
0: আচ্ছা, পৌর্ণিকার কাছে আসছি। তোমরা সবাই আমফান ঝড় দেখেছো, তো সেই সময়ে দেখে থাকবে যে সমস্ত বাড়ির চিলেকোঠার চালগুলো বা চিলেকোঠার ছাউনিগুলো খোলার বা টালির তৈরি, টিনের তৈরি, সেই সমস্ত চালকে উড়ে যেতে দেখেছি আমরা, ছাউনিগুলোকে। তো এটা কেন হয়েছিল? কেন এই ধরনের ছাউনিগুলো কেবলমাত্র উড়ে গিয়েছিল? তোমার কি মনে হয় এর পেছনে কোন বৈজ্ঞানিক কারণ আছে?
3: ছাউনির উপরে বায়ুর বেগ বেশি থাকে, আর বার্নৌলির উপপাদ্য অনুযায়ী সেখানে বায়ুর চাপ কম থাকে, আর ছাউনির নিচে বায়ুর বেগ কম থাকে কিন্তু অপেক্ষাকৃত চাপ বেশি থাকে। এই কারণে ছাউনির নিচের এই ঊর্ধ্বমুখী চাপের ফলে ছাউনিটা উপরের দিকে উঠে যায় এবং বায়ুর বেগ সেটাকে উড়িয়ে নিয়ে চলে যায়।
0: ভেরি গুড, একদম ঠিক। এরপরে অন্বেষার কাছে আসছি। অন্বেষা বলো তো, বার্নৌলির উপপাদ্যের কোন রূপ এখানে এই ঘটনাটা ব্যাখ্যা করতে কাজে লাগবে?
1: ধারারেখা প্রবাহে আদর্শ তরলে যে কোনো বিন্দুতে তরলের বেগ শীর্ষ, চাপ শীর্ষ ও উচ্চতা শীর্ষ সর্বদা সমষ্টি সর্বদাই ধ্রুবক হয়।
0: একদম। আপসারা বলো, অন্বেষা যে উত্তরটা দিল তার সপক্ষে বার্নৌলির উপপাদ্যের কোন গাণিতিক রূপটা প্রযোজ্য হচ্ছে?
2: ভি স্কোয়ার বাই টু জি প্লাস এইচ প্লাস রো
0: পি
2: বাই রোজি সমান ধ্রুবক।
0: ভি স্কোয়ার বাই টু জি প্লাস এইচ প্লাস পি বাই রোজি সমান ধ্রুবক। এখানে ভি স্কোয়ার বাই টু জি হলো বেগ শীর্ষ, এইচ হলো উচ্চতা শীর্ষ এবং পি বাই রোজি চাপ শীর্ষ। তাহলে বার্নৌলির উপপাদ্যটা কি ছিল? না অসংনম্য অসান্দ্র আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ রেখার যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তন তরলের স্থিতিশক্তি, গতিশক্তি ও চাপ শক্তির যোগফল সবসময় ধ্রুবক হয়, তাই তো? পরের রাউন্ড শুরু হচ্ছে, পর্ণিকার কাছে আসবো। পর্ণিকা বলো, পীড়নের একক কোন এককের সঙ্গে এক নয়? আমি তিনটে এককের কথা বলছি, এর মধ্যে কোন এককটা পীড়নের এককের সঙ্গে এক হবে না? বলের একক, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, চাপের একক?
3: বলের এককের সাথে সমান হবে না।
0: আচ্ছা, কেন সমান হলো না? আমি বলছি, পীড়ন মানে কি? বাহ্যিক বল বাই ক্ষেত্রফল। আমরা যদি গাণিতিক রূপটার কথা ভাবি তাহলে পীড়ন মানে বাহ্যিক বল বাই ক্ষেত্রফল। পীড়ন কাকে বলে? কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে স্থিতিস্থাপকতা ধর্মের জন্যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে তার মধ্যে একটা যে বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে সেই বাহ্যিক বলের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল উদ্ভূত হয়, আর প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বল

0: কে পীড়ন বলে। সুতরাং পীড়ন সমান বাহ্যিক বল বাই ক্ষেত্রফল, আবার চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। তো তাই জন্যে স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে আমরা আবার কি জেনেছিলাম, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক এবং পীড়নের একক একই হয়, কারণ স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি, বিকৃতির কোনো একক নেই। তো সেই জন্যে এখানে বলের এককটাই আলাদা হবে আপসারা বলো। সিজিএস পদ্ধতিতে বলের একক কি হবে বলে তোমার মনে হয়?
1: ডাইন।
0: ডাইন। এসআই পদ্ধতিতে নিউটন। যখন আমরা পীড়নের এককের কথা ভাববো তাহলে সিজিএস পদ্ধতিতে পীড়নের একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এবং এসআই পদ্ধতিতে পীড়নের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। অন্বেষা বলো, জলবিদ্যুৎ তৈরি করার জন্য কোনো উঁচু জায়গায় নদীর জলকে বাঁধ দিয়ে ধরে রাখার কারণ কি বলে তোমার মনে হয়?
1: জলকে যখন উঁচু স্থানে ধরে রাখা হচ্ছে তখন সেখানে জলের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকছে। যখন বাঁধ খুলে দেওয়া হচ্ছে তখন জলটি উপর থেকে নিচের দিকে প্রবল গতিতে নেমে আসছে এবং স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই গতিশক্তির সাহায্যেই আমরা জলবিদ্যুৎ উৎপন্ন করে থাকি।
0: এই গতিশক্তির সাহায্যেই আমরা গতিশক্তিকে আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি টারবাইন ঘুরিয়ে, তাই তো? তাহলে উঁচু জায়গায় তোলার মানে কি? উঁচু জায়গায় যখন তোলা হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে বস্তুটাকে তোলা হচ্ছে, জল এখানে বস্তু হিসেবে কাজ করছে এবং তার মধ্যে অভিকর্ষের বিরুদ্ধে যখন তোলা হচ্ছে তার মধ্যে শক্তি সঞ্চিত হচ্ছে, সেই শক্তিটা স্থিতিশক্তি। এবারে এই স্থিতিশক্তি, সঞ্চিত স্থিতিশক্তি যখন সে নিচে পড়ছে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন আমরা জানি যে স্থিতিশক্তি দুরকমের হতে পারে, কি কি? স্থিতিস্থাপক স্থিতিশক্তি এবং অভিকর্ষীয় স্থিতিশক্তি। আমি অন্বেষার কাছে শেষ করেছিলাম, তাহলে আমি আপসারার কাছে যাচ্ছি। আপসারা বলো, এই যে স্থিতিশক্তির কথা বললাম, মানে জলবিদ্যুৎ কেন্দ্রে জলটাকে উপরে তুলে নেওয়া হচ্ছে বাঁধের ওপরে, তো সেক্ষেত্রে স্থিতিশক্তিটা কোন ধরনের স্থিতিশক্তি হবে? স্থিতিস্থাপক স্থিতিশক্তি না অভিকর্ষীয় স্থিতিশক্তি?
1: অভিকর্ষীয় স্থিতিশক্তি।
0: আচ্ছা, এখানে অভিকর্ষের বিরুদ্ধে ওপরে তোলা হচ্ছে বলে অভিকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে পর্ণিকা বলো, স্থিতিস্থাপক স্থিতিশক্তির উদাহরণ কি হতে পারে?
1: কোনো স্প্রিংকে যদি টেনে ছেড়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে স্প্রিংয়ের মধ্যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি উৎপন্ন
0: সঞ্চিত হবে, তার ফলে স্প্রিংটাকে যখন তুমি টেনে ছেড়ে দেবে আবার স্প্রিংটা তার আগের অবস্থায় তার স্থিতিশক্তিকে কাজে লাগিয়েই ফিরে আসবে। এরপরে আবার আমি অন্বেষার কাছে আসছি। একটি পাত্রে কিছুটা জল দিয়ে তাকে তাপ দিলে এবং ওই পাত্রের জলে থার্মোমিটার প্রবেশ করিয়ে দেখলে দেখা যাবে জলের তাপমাত্রা বাড়ছে। এটা হয় যখন তুমি জলটা গরম করছো তার মধ্যে থার্মোমিটার ঢোকালে এবং দেখলে থার্মোমিটারের পারদস্তম্ভ উপরের দিকে উঠছে, জলটা গরম হচ্ছে। কিন্তু একটা পাত্রে তুমি বরফ নিয়েছো এবং বরফ গলা শুরু হয়েছে, বরফ যতক্ষণ গলছে পুরো বরফটা সেই সময়ের মধ্যে তুমি থার্মোমিটার প্রবেশ করালে কি খেয়াল করবে? দেখেছো কি কখনো বা কি হতে পারে বলে তোমার মনে হয়?
1: পারদস্তম্ভ উঠবে না।
0: একদম ঠিক। কেন উঠবে না? তার কারণ এই সময় অবস্থার পরিবর্তন হচ্ছে, আর অবস্থার পরিবর্তনের সময় কেবলমাত্র বস্তুর লিনতাপের দরকার হয়। লিনতাপটা নিয়ে বস্তু এক অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তরিত হয়, সেই সময় বস্তুর তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে। তাই এক্ষেত্রে আমরা থার্মোমিটারের পারদস্তম্ভকে উঠতে দেখবো না। শরৎকালে শিশির ঘাসের উপর বেশি পড়ে, কিন্তু সুউচ্চ গাছের শীর্ষে আমরা তুলনামূলকভাবে কম পড়তে দেখি। পড়ে কিন্তু কম পড়ে, তোমার কি মনে হয়?
1: কারণ ঘাস ভূপৃষ্ঠ সংলগ্নে থাকে,
0: ভূপৃষ্ঠের কাছে ঘাস থাকে আর গাছের সুউচ্চ গাছের শীর্ষ অনেক
1: উপরে থাকে।
0: তো কেন এরকম হচ্ছে? তার কারণ হচ্ছে যখন মাটিটা ঠান্ডা হয়েছে শরৎকাল, সেই সময়ে রাতের দিকে ভোরের দিকে মধ্যরাত্রির পর থেকে ভোরের দিকে বাতাসের তাপমাত্রা কমতে থাকে। এখন ওপরের ভারী বাতাস ঠান্ডা হয়ে নিচে আসে, আবার নিচের গরম বাতাস উপরে হালকা বলে উঠে যায়। এখন যে ভারী ঠান্ডা বাতাসটা নিচে এসেছিল সেই বাতাসটার তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছে যায় এবং তার নিচে পৌঁছে গেলে শিশির জমতে শুরু করে, কিন্তু ওপরে যে হালকা গরম বাতাসটা গেছে তার তাপমাত্রা তখনও পর্যন্ত শিশিরাঙ্কে পৌঁছাতে পারেনি, তাই সেখানে শিশির আমরা বেশি ভালো জমতে দেখি না। যখন শিশিরাঙ্কে পৌঁছাবে তখন হয়তো শিশির পড়বে, কিন্তু ঘাসের মাথায় যেরকমভাবে শিশির পড়ে সেরকম গাছের শীর্ষে পড়া সম্ভব নয়। এরপরে আমি রাউন্ড চেঞ্জ করছি, পর্ণিকাকে দিয়ে শুরু করছি। পর্ণিকা বলো, তুমি একটা পাহাড়ি গ্রামে বেড়াতে গেছো, তুমি দুবার গেছো সেখানে, একবার গ্রীষ্মকালে একবার শীতকালে। গ্রীষ্মকালে গিয়ে তুমি যে হোমস্টেটাতে ছিলে তাদের যে জলের পাইপটাতে তুমি জল ব্যবহার করেছিলে, শীতকালে গিয়ে দেখলে যে ওই পাইপটা ফেটে গেছে। তোমার কি মনে হয় যে কেন এরকম হলো? তুমি কিভাবে এটাকে ব্যাখ্যা করবে?
1: জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য।
0: আচ্ছা, অন্বেষা বলো তো, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে তুমি কি বোঝো?

0: তরল পদার্থে উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে তার আয়তন ক্রমশ বৃদ্ধি পায়, কিন্তু জলের উষ্ণতা বৃদ্ধি করলে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার আয়তন কমে এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন সর্বনিম্ন হয়। এরপর 4 ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি করতে থাকলে তার আয়তন আবার অন্যান্য তরলের মতোই বৃদ্ধি পায়। আবার অপরদিকে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা কমাতে থাকলে
1: তার মানে কি হচ্ছে, জলের এই যে ব্যতিক্রমী আচরণ, উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ার জায়গায় আয়তন কমছে, এটাই জলের ব্যতিক্রান্ত প্রসারণ, এবং সেটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত। এবারে আফসারের কোয়েশ্চেন, সূর্যে বিস্ফোরণ হলে সেই শব্দ আমরা শুনতে পাই না কেন?
2: কারণ শব্দ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে আসতে পারে না।
1: শূন্য মাধ্যম বলবো না এখানে, শূন্যের মধ্যে দিয়ে, একেবারে ভ্যাকুয়াম, শূন্য স্থানের মধ্যে দিয়ে আসতে পারে না। বায়ু মাধ্যমকেও আমরা শূন্য মাধ্যম বলি, বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ আসতে পারে কিন্তু শূন্য স্থানের মধ্যে দিয়ে শব্দ আসতে পারে না। এখন সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে, এই বিস্তর দূরত্বের মধ্যে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বায়ু আছে ভূপৃষ্ঠ থেকে, মাত্র কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত, তারপরে শূন্য স্থান, এবং সেই শূন্যের মধ্যে দিয়ে বাতাস আসতে পারে না বলেই সূর্যে কোনো শব্দ আসতে পারে না, বলে সূর্যে কোনো বিস্ফোরণ হলে সেই শব্দ আমরা শুনতে পাই না। আমি পুরো পদার্থবিজ্ঞানের যতগুলো চ্যাপ্টার আছে তোমাদের সবকটা বিষয়কে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম। আজকের মতো আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।
2: নমস্কার।
3: নমস্কার।
4: নমস্কার।
5: এতক্ষণ শুনছিলেন নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা, সঙ্গে ছিলেন আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা হালদার ও 3 জন শিক্ষার্থী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, দু এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে। সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় সর্বাধিক তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন পরিমাণ ছিল 73%। বৃষ্টিপাতের পরিমাণ 23.8 মিলিমিটার থেকে 5.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, উত্তর বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। এখন আজকের কয়েকটি অনুষ্ঠান পরিচিতি একটু পরেই শুনবেন। সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে লোকগীতি পরিবেশনায় পূর্ণচন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দ। এরপর শুনবেন স্বরচিত ছোট গল্প, পাঠ করবেন বাদল হেমব্রম। পরে লোকগীতি পরিবেশনায় লক্ষণ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:38 শুনবেন।

কৃষি কথার আসর, মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও টেকসই কৃষির গুরুত্ব, এ বিষয়ে আলোচনায় থাকবেন সুমিত চক্রবর্তী, কল্লোল দত্ত এবং সুব্রত চক্রবর্তী। পরে আমাদের রাজ্যে খারিফ ডাল চাষের সম্ভাবনা, এ বিষয়ে আলোচনায় থাকবেন রাজীব নাথ, ডক্টর স্বরূপ কুমার চৌধুরী এবং সুব্রত চক্রবর্তী। 7:30টায় সমীক্ষা।

তবলা লহরা শিল্পী পণ্ডিত সুজিত সাহা, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমন্ত বসু, 9:45 রজনীকান্তের গান পরিবেশনায় সুর শিখা, 10:10 সেবা সংকল্পে অভিযান প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 10:25 নজরুল গীতি শিল্পী মদন মান্না, 10:45 হাওয়াইয়ান গিটার শিল্পী পূজা সমাদ্দার, 11:00 লোকগীতি শিল্পী রীতা বসু, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সোহিনী রায়চৌধুরী। শুনলেন গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনের বেশ কয়েকটি অনুষ্ঠান পরিচিতি। এখন জানিয়ে দিই সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সাড়ে ছটায় শুনবেন গুল গুলশান, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ ধারাবাহিক। এখানে থাকছে দীর্ঘ এই পথ চলায় তার গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের 20তম আসরের প্রতিদিনের হাইলাইটস, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের গীতাঞ্জলি ও সঞ্চয়িতার অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উচ্ছেন তালমা খন পৌনসাই মরেগেল তুরুই গেটু তুরুই মিটার এহবেনা সিঙ্গার বেড়ারিয়া সান্তারি আখড়া এতহব্রেত আজম তাবন পে পূর্ণচন্দ্র সরেন আর সাউতেন সাপড়াওতেনা দং সেরেন সেরেন রেদ ছবি সরেন আর মণি হেমব্রম।

0: পূর্ণচন্দ্র সরেন আর সাউতেন ক সাপড়াওতেনা দং সেরিং পে আয়োজন কে তাবনা সেরিং রে দোকিন তাহেকানা ছবি সরেন আর মণি হেমব্রম আর মি ঘাড়ি তাইনম খবর
1: আকাশবাণী কলকাতা খবর পড়া দিন অবনীকান্ত মুর্মু মারা মন্ত্রী মানতন নরেন্দ্র মোদী লাই কাদায় সানাম কোয়া সেনেলের আর এনএম তালাতেগে বিকশিত ভারত তেয়া রাখাব গানোয়া সেবা সংকল্প অভিযান আওতারে বারাণসী খোনা ভাটনগর কো চালাকান সেবা যাত্রী কো সাও ভার্চুয়াল গালমারা অক্তে নোয়া কথায় মেন কাদা মানতান মোদি দো যাত্রী কো সাওতে আপনার অভিজ্ঞতা কথা কয় হাটিং কাদা যাত্রী কো দিনাম দিন রেয়া কামিহরা অভিজ্ঞতা আপনারা ডায়রি রে অল দহরে আহয় নেহরে কানা মারা মন্ত্রী লাই কাদা পারমেন গেলবার শেরমারে দিশম রেয়া আতো সাহার নাগার মুদরে ফারাক দো আড়িগান কে কমাও কানা গ্রামীণ পরিকাঠামো উতনাও কানা তিরলে কো আত্মমর্যাদা বাড়াও কানা মারা মন্ত্রী দো তেহেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জানাম সেরমারে আজ চেতান গাহির মান্যতে সদর কাদা মিট সোশ্যাল মিডিয়া ডগরে মারা মন্ত্রী লাই কাদা পণ্ডিত উপাধ্যায় সাঁওতারে নাছার হড় কোয়া উতনগে জাতি তেয়ার রাখাব রে মূড় ভিত্তি কানা মেনতে উনিদয় মনেয়া মারা মন্ত্রী লাই কাদা আয়া উত্তদয় দর্শন তেহেন জনকল্যাণ আর দিশম লাহান্তিরে মিট মারাং উদ্গহী লেখাতেই কামিয়া রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু পণতের প্রস্তাব আখান ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2022 বিবেচনা লাগিদ পণ সরকারটে ভেজা রুয়াড় কাদা রাষ্ট্রপতি অনুমোদন লাগিদ ভেজা অনা বিলরে মাদক লইতেনা মিটাং ধারা সাঁতে কেন্দ্রীয় আইন মুদ্রে রাপাচা হয়ে দাঁড়ায় অনা দিশে কাতেটগে নোয়া দো গোটাও কানা মেনতে প্রশাসনিক পাহাটা আপন বাড়াই কানা রাষ্ট্রপতি পর্যবেক্ষণ লেখাতে লাগিবানা সুধের কাতের বিল দো আরহ বিধানসভার সামাং ওডে পাস তাইম আরহ রাষ্ট্রপতি অনুমোদন লাগি ভেজা হইয়া লাইতরা লেখানা সাঁওতা বিরোধী কামকাজ টেকাও দারাম আর দু দারাম কাজাক লাগিতে পারমেন জুন চাঁদরে বিধানসভারে গুন্ডা দমন বিল দয় পাস লেদা পণত সরকার দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা DDU GKY বানার পান্থা আওতারে দারাইচান্দ খোনা জুদা জুদা পণত আর কেন্দ্রশাসিত এলাকারে 70,000 আতো ওড়ার জুয়ন কো দক্ষতা বাড়াও লাগিতে ট্রেনিং এমা কো হয়া মেনতে সরকারে লাই কাদা কেন্দ্র গড়তে নোয়া পান্থা রেয়া জসগে হয়ে কানা আতো ওড়ার নাচার জুয়ন কো ট্রেনিং এম কাতে চাকরি বন্ধে যাকো ট্রেনিং রেয়া মেয়াদ পে চাঁদো খোনা গেলবার চাঁদো হাবিজ হয়া আতো ওড়া মন্ত্রক লাই কাদায় নোয়া যোজনারে সেলেদ কদো পেগে মিট গোটাং পণতার কেন্দ্রশাসিত এলাকার সানাম কো লাগিদগে দারাইকান বার সেরমারে 2,50,000 রেয়া লক্ষ্যমাত্রা ঠাড়গোটাও কানা মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী দুর্নীতি বিরুদ্ধে কোডরা হেঁকাট এম সাং সাথে চাষ বিরিত পার্সালরে সরকার জুদা জুদা লেখান পাউড়ি রেয়া কথায় লাই সদর কাদা বর্ধমান পুলিশ লাইন ডাহিরে মিটাং জমেলাই খোনা মুখ্যমন্ত্রী দো 3,00,000 চাষিয়া পেশাই কারোর টাকা কারেন্ট বিল ছিড় রেয়া কথায় উচ্ছেন সদর কাদা ইউনিট পিছি 2,000 কাতে উনকু দো ছিড় কো নামা নোয়ারে চাষি কো সেরমারে 25 খোনা 3,000 টাকা ছিড় কো নামা উনি দো আরহই মেনে কাদা পিএম কিষাণ সম্মান নিধি সাঁতে পণত সরকার সেরমারে আরহ 3,000 টাকা কথায় এমা ওনা খাতির চাষি কো সেরমারে 2,500 টাকা কাতের কো নামা ওনা খাতির 3,00,000 চাষি কো উপগারোয়া ওনা ছাড়া মুখ্যমন্ত্রী লাই কাদা কৃষক বন্ধু প্রকল্প লেয়া ভেরিফিকেশন চালাক কানা না হই সাঁ সাঁতে 50,000 চাষি কো উপগারোয়া

কাঁথা মুচুল লাহারে পয়রানি লাঁদা কাঁথায় রড়া। হ্যাঁ, খাতা পেন্সিল আর পুঁথি লাগি ইন্দুই লইয়া কাদা, যত কো লাঁদা কেদা। আদরি তীরে মিনা থুলিয়ে পয়রানিয়া তীরে চাল কাতে মেনাম, নে পয়রানি বিটি নোয়া আম লাগি। মধুরমণি লঘন রড়ায়, দিদিমণি চেট মেনা? আদরি, দিদিমণি দো বাং, আবদ পেড়াময়ী বা পেড়া দই মেন থেকে বোন হ হব আ। ইন্দো আদরি মান্ডি হানা মারাং পুখরি সোর বাসা ওড়া, মানে ভাড়া ওড়ারে তাহেন হইয়ুক কানাম। তাহে কানাইন চেকরেন সান্তাল রেন বহু ইরা, বীর বাহা হাড়া কাতে মেনা বহু ইরাম তাহে কানাম। নিতোক দো আদরি লান্দা আড়াং তে রড়ায়, নিতোক দো ইন রান্ডি ইরা কানাম। বার সেরমা হইয়ুক কানাম, হাপে ওনা দবন এতম লেগে, মাসে পয়রানি বিটি লই মে, চেদ মেনা নোয়া থুলিয়ারে? পয়রানি লান্দা কাতে মেনা খাতা পেন্সিল আর পুঁথি, আদরি দুলড় আড়াংতে মেনায় পাড়া সেড়াই হইয়া। পয়রানি হই হপনায়ো পাড়া ইন স্কুলিং সেন আম। মধুরমুলি বেজার আড়াংতে রড়ায়, পেড়া দই নোয়া দো ইটা ভাটা, কুম্ভ ওড়া রেলে তাহেনা, নন্ডে কুকমু আর রাস্কা দো বাং সরি আম, আর সরি ডাহার হো উকার মেনা আম। বীর বাহা হই ফুল আডি সরি কাথাম লই একাদাম, কুম্ভ ওড়া রে গীতি গীতি নাপাই কুকমুবন কুকমুয়াম, মেনখান ওনা দো বাং সরি আ। পেড়া দই বিটিয়া পাড়াও সেড়া আজ দো দমে মেনা তায়া, আর উইহর দাড়ে হো দমে তায়, যাহাগে মিদ দাহায় আজম লেখান অনকাগে লই দাড়ে আম। আদরি হাড়া কাতে মেনা সরিগে? মধুরমুলি হই, আদরি মেনায় হাপে তবে বিডেও হইলেন গে। পয়রানে বিটি ইন যাহাই মেনিদা মাসে ওনাগে লই মে, অল আকাদায় কবি সারদা প্রসাদ কিসকু, পিলচু হাড়াম রেন হপন যত, মিট গীতাবন ধুতি দত, মিট গীতাবন গ পার্সি রড়, সিলি সুতম তেব তপল আদে বিহার বেঙ্গল আসাম উড়িষ্যা হড়। আদরি ওনা অনহড়ে বারদাহে অনহে কেদা, আজম কাতে পয়রানি অনকাগে অনহে কেদা। আদরিয়া হাহাড়া রেনা সীমা বানুয়া, ওনা হিলো উনকুয়া তাহেন ঠাঁও কয় নেল কেদা। ইটে চিতান ইটে দহো কাতে প্লাস্টিক তে দাপাল কাতে কুবো লিকা ওড়া তিয়ার হয়ে কানাম। হারিকেন আর বাখান লন্ঠন গে নিত হো নিউ নিদরিয়া মার্শাল কানা। আর হো আকুয়া জীবন রিয়া আইমা কথায় আঞ্জম কেদা, বুঝেও কেদায় যতগে ঝাড়খণ্ড সেট খন কো হেজ আকানা, আর যতগে কো হড় কানা মেনেক সান্তাড় মুডে আর খাড়িয়া এমান। এনহো পয়রানি পাড়াও রিয়া আর স্কুলে ভর্তিকায় রিয়া কথায় ভাবনা কাতে দোসার হিলোক গে সেনায় সোররে মেনা মিটা প্রাইমারি স্কুলতে নাম্পা মেনা মারাং মহাশয় সালা, সানামা আজম কাতে মারাং মহাশয় মুলুই মাছা লান্দা কাতে কুলিয়া ইটে ভাটারে কো কামিয়া, উনকোরেন ইঙ্গাত আপাতা ঠিকানা রেনা প্রমাণ লেকাতে কাগজ, আর উনি কুড়ি গিদ্রা জানাম রেনা প্রমাণ সে বার্থ সার্টিফিকেট মেনা? আদরি মেনা বাং, মারাং মহাশয় আডি জোরতে লান্দা কাতে মেনা আর হম ইটে ভাটারে কো কামিয়া, উনকো আর গিদ্রা পাড়াও করিয়া আস হা হা কাতে লান্দা কেদায়। আদরি মারাং মহাশয়া চোকা পাহাড় রড় আর লান্দা আঞ্জম কাতে বেজার কাতে ওডোক হেজ এনাম। তিন আজ তাহে কাম তায়া পয়রানি স্কুল রে ভর্তি এতে পাড়াওয়া, চেদ এ চিকাইয়া বাঙে ভাবনা দাড়ে কানা, ভাবনা কানায় পয়রানিয়া আস আর রাস্কারে চেদ তেলায় এমাম। আদরি বার্সি ওড়া খোনাগে বাঙে ওডুক লেনাম, মনে ভড়িজ কাতে ওড়া রেগে তাহেনা। আজকাগে মিদিন মধুরমণি পয়রানিয়ে আ তি সাব কাতে হেজ এনাম, দূর ঠেন খোনায় হহ কেদা পেড়া দই। আদরি মেনায় দেলা পিণ্ড সেট চেদ চিকা কানাম, হানারতে ডুবনি মেনায় লাহাকিন দুড়ুব লেন গে মা বিটি দুড়ুব বিন দুড়ুব ইনাকিন। মধুরমুলি দুঃখ আড়াংতে

লক্ষণ টুডু আর সাউথেন কোয়া দাসাই সেরিং পেঁয়াজম কেতাবনা সেরিং রে দক্ষিণ তাহেকানা লক্ষণ টুডু আর মনোহর টুডু নোয়া সাউতেগে তেহেঞা সান্তারি আখড়া দো নডেগে মুচেড এনা।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি কৃষি ও শিল্প প্রসারে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। বর্ধমানের পুলিশ লাইন মাঠের জনসভা থেকে মুখ্যমন্ত্রী 4 লক্ষ কৃষককে 300 কোটি টাকা বিদ্যুৎ বিলে ছাড়ের কথা ঘোষণা করেন। ইউনিট পিছু 2 টাকা করে তারা ছাড় পাবেন। এতে কৃষকেরা বছরে 25 থেকে 30 হাজার টাকা ছাড় পাবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলছে। এটি সম্পূর্ণ হলে কৃষকরা এই প্রকল্পে বছরে 4,000 টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সহায়ক মূল্যে ধান কেনার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা থাকবে না। বিকশিত ভারত ভিবিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজ সুনিশ্চিত করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক দিন 300 টাকা করে মজুরি পাবেন জব কার্ডধারীরা। আবাস যোজনা দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই যোজনার টাকা যারা লুট করেছে সেই টাকা আদায় করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবর্ষে পুলিশ শিক্ষক শিক্ষাকর্মী সহ 1 লক্ষ নিয়োগ করা হবে। বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে সীমান্ত নিরাপত্তা, গোরক্ষা এবং নেশামুক্ত রাজ্য গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে হোমগার্ড, স্বেচ্ছাসেবক ও অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 1 অক্টোবর থেকে সংশোধিত এই ভাতা কার্যকর হবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের হোমগার্ড সেলে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী সব স্তরের হোমগার্ড কর্মীদের দৈনিক ভাতা 110 টাকা করে বাড়ানো হয়েছে। ফলে হোমগার্ড ভলেন্টিয়ারদের দৈনিক ভাতা 648 টাকা থেকে বেড়ে 758 টাকা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন পদাধিকারীদেরও ভাতাও বাড়ানো হয়েছে। চলতি বছর খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ধান কেনা শুরু হবে 1 ডিসেম্বর। এবার কেন্দ্র নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য 2,441 টাকার সঙ্গে অতিরিক্ত 200 টাকা দেবে রাজ্য সরকার। ফলে চাষিরা প্রতি কুইন্টাল ধানের জন্য মোট 2,641 টাকা পাবেন। রাজ্য সরকার চলতি মরশুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে এখনও পর্যন্ত 48,34,237 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। এর মধ্যে চাল সংগ্রহের জন্য সংগৃহীত ধানের পুরোটাই নথিভুক্ত চালকলগুলিতে পাঠানো হয়েছে বলে খাদ্য দপ্তরের তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে। চা বাগান শ্রমিকদের বোনাস, বন্ধ চা বাগান পুনরায় চালু করা এবং শ্রমিকদের বকেয়া পাওনাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ শিলিগুড়ির দাগাপুর কমপ্লেক্সের শ্রমিক ভবনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং। চা বাগান সংস্থাগুলির প্রতিনিধিদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে 19টি চা বাগান সংস্থা শ্রমিকদের বোনাস দিয়ে দিয়েছে, বাকিগুলিও বোনাস দেওয়ার কথা জানিয়েছেন বলে মন্ত্রী জানিয়েছেন। দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আগামী 12 ঘণ্টা এটি আরও শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে

0: পরিণত হবে। এদিকে রাজ্যের উপর সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই দুয়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আজ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়। আজ সেবা সংকল্প অভিযান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় শ্রীরামপুরের ডেনিস গভর্নমেন্ট হাউসে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং এবং শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। আজ হুগলির খানাকুল দু নম্বর ব্লকের কুমারহাটে অঙ্গনওয়াড়ি সেন্টারে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের উদ্যোগে আয়োজিত অঙ্গন মিলন সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে শিশুদের সার্বিক বিকাশ, সঠিক পুষ্টি, স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার

0: মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায়। আগামী দু-তিন দিনও হিমালয় সন্নিহিত ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, রাজ্যের হিমালয় সন্নিহিত দার্জিলিং জেলার কিছু জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং 1-2 জায়গায় 20 সেন্টিমিটার পর্যন্ত অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার 1-2 জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার 1-2 জায়গায়। রাজ্যের হিমালয় সন্নিহিত সমস্ত জেলা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে 1-2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, প্রতিনিয়ত আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা তো কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনেন। আপনারা নিশ্চয়ই কৃষিকাজের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা তো জানেনই, বর্তমানে ভারত সরকার বা আমাদের রাজ্য সরকার উভয় সরকারের যৌথ উদ্যোগে বিভিন্ন প্রকল্প কৃষকদের স্বার্থে নিয়ে আসা হয়েছে এবং একটি বিষয় গত কয়েক মাস জুড়ে যার কেবিকে রয়েছে, বিভিন্ন ব্লক রয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়ে আছে, তা হল প্রাকৃতিক কৃষি। এই প্রাকৃতিক কৃষির উপরে জোর দেওয়া হচ্ছে একটি কারণে, যাতে আমরা আমাদের যে কৃষি ব্যবস্থাপনা বা কৃষিকাজের সঙ্গে যারা জড়িত তারা দীর্ঘমেয়াদী একটা কৃষিকাজের সঙ্গে জড়িত থাকতে পারেন। এবং বর্তমানে দেখা যায় যে আমাদের কৃষক বন্ধুরা, বিশেষ করে যখন আমরা গ্রামে গঞ্জে যাই বা তাদের সঙ্গে কথা বলি, কৃষি পরিবারের ছেলেমেয়েরা তারা কৃষিকাজে থাকতে চান না। তারা বলেন যে কৃষিতে সেভাবে আয় নেই। তার অধিকাংশ কারণ কিন্তু কৃষিখাতে যে ব্যাপক তাদের খরচ হয়ে যাচ্ছে সেই ব্যাপারটা তাদের একটা মুখ্য কারণ। তাই আমাদের ভাবতে হবে অন্য কিছু, অন্যভাবে, কেননা আমাদের কৃষি নির্ভর ভারতবর্ষে অর্থনীতির একটা বড় অংশ দাঁড়িয়ে রয়েছে কৃষির উপরে। সেখানে যদি কৃষিটাকে আমরা একটু অন্যরকম ভাবি, যেমন ধরুন সাস্টেনেবল এগ্রিকালচার, এ কথাটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, যাকে বাংলায় বলা হচ্ছে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা। আবার এই সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, বা যে সারের কথা আমরা বলতে চাইছি সেটা হলো জৈব সার। জৈব সার আমাদের কৃষি ব্যবস্থার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, আর এই যে সুস্থায়ী কৃষি ব্যবস্থার কথা বললাম সেটা বা কেন আমরা করব, আজকের আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে। অর্থাৎ মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার এবং সুস্থায়ী কৃষি গুরুত্ব। তবে তার আগে আজকের আমাদের মধ্যে যে সমস্ত বিদগ্ধ ব্যক্তিকে পেয়েছি, যারা দীর্ঘদিন আকাশবাণীর কৃষি বিভাগের সঙ্গে, মানে তাদের কথা আপনারা বহুবার শুনেছেন, তাদের পরামর্শ আপনারা শুনেছেন, তাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতার ব্যবহার সেগুলো আপনারা পেয়েছেন, তেমন একজন মানুষ যার কথা আপনারা শুনলে খুশি হবেন, আমরা আমাদের মধ্যে পেয়েছি আকাশবাণী কলকাতার কৃষি বিভাগের প্রাক্তন প্রোগ্রাম এক্সিকিউটিভ অফিসার বা অনুষ্ঠান আধিকারিক কল্লোল দত্তকে। কল্লোলদা, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
4: ধন্যবাদ তোমাকে।
3: আর সঙ্গে রয়েছেন আপনাদের খুবই কাছের মানুষ সুমিত চক্রবর্তী। এই নাম তো আপনাদের বহু শোনা। সুমিতদা আপনাকেও স্বাগত।

0: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু, তাদের অনুজ ভাতৃপ্রতিম, আপনাদেরই কৃষি মিত্র সুব্রত। আজকের আমার দুই পাশে দুইজন অগ্রজ এবং আমাদের পথ প্রদর্শক, যাদের দেখানো পথে, এটা আমার পরম পাওয়া আর কি আজকের অনুষ্ঠানে বসে, যে ওনাদের দেখানো বা ওনাদের শেখানো পথে আমরা আজকের আপনাদের সঙ্গে কথা বলতে পারি বা আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা পথ চলতে পারি। খুবই আমার ব্যক্তিগতভাবে খুবই পরম পাওয়া।
0: সুব্রত, খুব সুন্দর তুমি শুরুটা করলে আমাদের আজকের অনুষ্ঠান, একদম গোড়ার কথা, সেটা হচ্ছে মাটি। মাটি স্বাস্থ্য, মাটি পরীক্ষা, মাটি সুস্থায়ী ব্যবহার, কৃষি জৈব কাজ, এটা শুরুই আমাদের করা উচিত। আরেকবার একটুখানি দেখে নেওয়া, বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন চাষবাস করছেন আপনারা জানেন কি, তবু আরেকবার মনে করে দিচ্ছি সুমিত, মাটি বলতে আমরা ঠিক কি বুঝি?
2: মাটি তো আমরা সবাই জানি, মাটি নিয়ে সবাই জানি মানে কি, সেই ছোটবেলার থেকে মাটি দেখেছি আর মাটির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত।
0: ঠিক,
2: তো মাটি হচ্ছে প্রকৃতিপক্ষে ভূপৃষ্ঠের উপরে একটি আচ্ছাদন। লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে এটি সৃষ্টি হয়।
0: ঠিক,
2: কৃষি ক্ষেত্রে যারা আমরা আছি তারা মাটিকে এক সজীব গতিশীল ধারক বা আধার হিসাবে বিচার করি,
0: ভারসাম্যযুক্ত ধারক বা আধার, তাই তো?
2: এবং এই মাটি কিন্তু অনেক ভাবে তৈরি হয়।
0: আচ্ছা, তুমি বন্ধুরা জানতে চাইতে পারেন যে এই যে মাটির স্বাস্থ্য নিয়ে আমরা এত কথা বলছি বা বলবো, সেই মাটির স্বাস্থ্য কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, কি মনে হয় তোমার?
2: মাটির স্বাস্থ্য মানে যে আমরা যেমন আমাদের নিজের স্বাস্থ্যের ব্যাপারে কথা বলি, ঠিক মাটির স্বাস্থ্যটা ঠিক সেই রকম।
0: আচ্ছা,
2: মাটি পরীক্ষা মাধ্যমে আমরা মাটির স্বাস্থ্যের ব্যাপারে
0: তো মূল উপাদানটা কি, মূল উপাদানটা কি বলবো,
2: যার উপরে নির্ভরশীল সেটা হচ্ছে কাদাকণা, পলিকণা আর বালিকণা।
0: আচ্ছা,
2: যাকে ইংরেজিতে বলা হয় স্যান্ড, সিল্ট, ক্লে, এই তিনটি কণার অনুপাত দেখবেন কখনো কারো অনুপাত বেশি আছে, কারো অনুপাত কম আছে।
0: আচ্ছা,
2: তো এর উপরে নির্ভর করে মাটির টেক্সচার আর স্ট্রাকচার,
0: মানে গঠন এবং প্রকৃতি, এর নির্ভর
2: করে এই তিনটে, মানে কাদাকণা, পলিকণা আর বালিকণা।
0: ঠিক, ঠিক,
2: হ্যাঁ, এর অনুপাত আলাদা আলাদা আছে এবং এই তিনটি উপরেই আমাদের নির্ভর করে আমরা মাটিকে কখনো এঁটেল মাটি বলি, কখনো দোআঁশ মাটি বলি, কখনো বেলে মাটি বলি।
0: ঠিক,
2: এবং মাটিতে জৈব পদার্থের পরিমাণ কিরকম থাকে সেটা আমাদের জানতে হবে। মাটিতে যে উপকারী জীবাণু আছে, মাইক্রো অর্গানিজম যে আছে, তার কিরকম আছে সেটা আমাদের জানতে হবে। জল ধারণ ক্ষমতা এটা আমাদের জানতে হবে। আর মাটিতে, মাটির ভিতরে বাতাস কিরকম চলাফেরা করে
0: এবং তার উপরে শস্যের বাড়বাড়ন্ত নির্ভর করবে,
2: নির্ভর
0: ফলন নির্ভর করবে, ঠিক কিনা?
2: আর একটা হচ্ছে মাটির অ্যাসিডিটি, অ্যালকালিনিটি আর সলিনিটি, এই তিনটের উপরে নির্ভর
1: করে। অনেকগুলো অভিজ্ঞতার কথা এবং দীর্ঘদিন আমাদের কৃষি বিভাগের সঙ্গে জড়িত থেকে আপনারা তো রীতিমতো একদম কৃষক হয়ে পড়েছেন এবং কৃষক বন্ধুদের মনের মনিকোঠায় পৌঁছে গেছেন এতদিন, সে কারণে আপনাদের এত অভিজ্ঞতা বা বাস্তব কৃষক বন্ধুদের সঙ্গে মেলামেশার ফলে যেটা বলছেন আপনারা, মাটির কিছু গুরুত্বপূর্ণ দিক বা কণা, তাদের ভাগ, গঠনগত যে চারিত্রিকগত, সেগুলো সুমিতদা বলেন। আমি একটু কলকাতা আপনার থেকে জানি, বর্তমানে কিন্তু আমাদের কৃষক বন্ধুদের কাছ থেকে শোনা যায় বা বিভিন্ন বিশেষজ্ঞ যারা আসেন তারা বলেন মাটির স্বাস্থ্য আর আগের মতো নেই।
0: আচ্ছা, এটা খুব ভালো কথা তুমি বললে, মাটির স্বাস্থ্য আগের মতো নেই, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে,
1: তার কারণটা কি?
0: কারণটা কি? দেখো, প্রথমেই তাহলে বলতে হবে যে আমরা না একটু তো মানুষ, তো আমরা দোষে গুণে মানুষ, আমাদের কখনো কখনো একটু লোভ কাজ করে। সেটা হচ্ছে গত বছর যে টুকরো জমি থেকে আমি যতটুকু ধান, গম, সবজি তুলেছি, এবার একটু বেশি চাই। এই বেশি চাইতে গেলে কি করি, মনে হয় আমরা গতবার 10 কেজি দিয়েছিলাম SSP সিঙ্গেল সুপার ফসফেট, এবার একটু বেশি করে রাসায়নিক সার দিই। এই অত্যধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে উচ্চ ফলনশীল জাতের শস্য এবং নিবিড় শস্য পর্যায়ে আমাদের অতি মাত্রায় রাসায়নিক সারের উপর নির্ভরশীল করে তুলছে। তাতে কি হয়, অত্যধিক রাসায়নিক সারের ব্যবহারে মাটির স্বাস্থ্যহানির অন্য

0: অন্যতম কারণ। এরপরে দেখো সুব্রত, কম জৈব সারের ব্যবহার, এই জৈব সারটা কম করছি। জৈব সার কাকে বলছি এটা আমরা পরে সুমিত আমাদের বলবে বলবে। হ্যাঁ, জৈব সার কম ব্যবহার করছি, আর বারবার কিন্তু চাষ করলে হবে না, মাটিকেও একটু ছেড়ে দিতে হবে, ওকে ওর মতো থাকতে দিতে হবে। অধিক কর্ষণের ফলে যেটা হচ্ছে বিনা কারণে বিনা কর্ষণে চাষ, জিরো টিলের যাকে বলছি, তো সেগুলোর দিকে আমাদের আর একটু মনোযোগ দিতে হবে।
1: আচ্ছা, এখানে আপনি একটা কথা বললেন যে কম জৈব সারের প্রয়োগ, তাহলে আমাদের জৈব সারের প্রয়োগ বাড়াতে হবে, এটাই তো?
0: ঠিক।
1: কিন্তু এই প্রসঙ্গে আমি একটু সুমিতা আপনার থেকে জানি যে জৈব সার, এই জৈব সারটা ঠিক কি রকম কি জিনিস একটু যদি বলেন।
2: জৈব সার তো আমরা কেন,
0: কৃষক বন্ধুরা ভালোই জানে,
2: ভালোই জানে, তাদেরকে নতুন করে কিন্তু
0: না, আমরা কি করছি আমরা একটু মনে করিয়ে দিই,
2: মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারা কিন্তু তারা কম্পোস্ট সার ব্যবহার করেন, আর তারা গোবর সার ব্যবহার করেন, গোমূত্রের ব্যবহার করে থাকেন, হাড়ের গুঁড়ো ব্যবহার করে থাকে, ব্যবহার করে থাকে, বিভিন্ন ধরনের খৈল, যেমন সরিষের খৈল, বাদাম খৈল, নিম খৈল, তিসির খৈল, করঞ্চা খৈল, এই হলো
0: সব খৈল ব্যবহার, এগুলো জৈব সার।
2: আবার সবুজ সারও আমরা ব্যবহার করে থাকি, যেমন হলো তোমার
0: ধৈঞ্চা এবং অ্যাজোলা,
2: আর অ্যাজোলা,
0: ঠিক বলেছো,
2: এই দুটো জিনিস তোমার সবুজ সার হিসাবে, গ্রিন ম্যানিউরিং ইংরেজিতে বলে, গ্রিন
0: ম্যানিউরিং।
2: এবার
0: শুনে এই জৈব সারের একটুখানি উপকারিতাটা আরেকবার মনে করিয়ে দাও।
2: রাসায়নিক সার ব্যবহার করে যে জিনিসটা আমরা হারিয়েছি সেটা আমরা কিন্তু জৈব সার দিয়ে আমরা পূরণ করে নেব।
0: তাহলে কি তুমি বলতে চাইছো বন্ধুরা যারা আজকে অনুষ্ঠান শুনছেন, লক্ষ্য করুন সুমিত বাবু কি বলছেন, সুমিত বাবু বলছেন ভুলে যাও, রাসায়নিক সার ভুলে যাও, জৈব সারে ফিরে এসো যদি তোমার ফলন চাও এবং হারিয়ে যাও এবং মাটিকে ফিরে পাও, ঠিক কিনা? মাটি তো মা, তো কাজী মাই আমাকে ফলন দেবে, তাই না? হ্যাঁ, একটু বলো
2: এরপরে কি হচ্ছে, মাটি যেটা আমরা জৈব সার ব্যবহার যখন করব তখন মাটির গঠন, সয়েল স্ট্রাকচার, সয়েল টেক্সচার যাকে বলে ইংরেজিতে, সেটা কিন্তু খুব ভালো হয়ে যায় আস্তে আস্তে, দেখবেন।
0: ঠিক,
2: একদিনে হবে না, আজকে করলেন কালকে যে মাটির স্বাস্থ্য ফিরে আসবে তা না, এটা ধীরে ধীরে ধীরে আস্তে আস্তে আস্তে সময় হবে, আমরা এটা করে নিতে পারবো। অনেক সময় দেখা গেছে যে আমাদের টেম্পারেচার, মাটির টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কিন্তু জৈব সার যদি ব্যবহার যদি করা যায় তখন মাটির টেম্পারেচারটাও ভালো।
0: আচ্ছা সুমিত, কৃষি বিজ্ঞানীরা প্রায় বলেন মাটির পিএইচটা দেখতে হবে, ক্ষারত্ব, অম্লত্ব,
2: অ্যাসিডিটি, অ্যালকালিনিটি, এইগুলি ব্যাপারটা আছে। অনেক কিছু ফসল আছে যে ফসল কিন্তু অ্যাসিডিটিতে থাকলে ভালো হয় না,
0: আচ্ছা,
2: আর অনেক ফসল ভালো হয়, আর অনেক ফসল ভালো হয় না,
0: আচ্ছা,
2: তাকে আমরা কে চুন, লাইম স্টোন দিয়ে
0: চুন,
2: চুন দিয়ে,
0: চুন দিয়ে এটাকে নিউট্রাল করি,
2: নিউট্রাল করে মানে
0: অ্যাসিডটাকে নষ্ট করে এটা যেন সমান আসে,
2: হ্যাঁ সেটা করা হয়। তো এটা না করলে অনেক সময় ফলন কমে যায়,
0: কমে যাবে।
2: হ্যাঁ, এইগুলি যেগুলি জিনিস আমি বলতে চাইছি, এই জৈব সার যদি ব্যবহার করা যায় তাহলে দেখবেন এইগুলি সমস্ত যে প্রবলেম,
0: সমস্যার সমাধান করে দেবে, মাটির ক্ষয় ঠেকাতে লাগবে। হ্যাঁ, জৈব সার গাছকে অনুখাদ্য সহ সর্বপ্রকার খাদ্য উৎপাদনে যোগান দেবে, ঠিক কিনা? আর এই সার প্রয়োগে মাটিতে বসবাসকারী জীবন, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার,
2: আর
0: জীবনের বংশ বৃদ্ধি এবং কার্যক্ষমতা বাড়াবে।
2: আর অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্যের যেটা হয় সেটা কিন্তু জৈব সার দিলে বেড়ে যায়।
0: আর
2: মাটির ক্ষয়, সয়েল ইরোজন যেটা হয়, মাটির যেটা ক্ষয় হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমরা উদ্ধার করতে পারবো।
0: বন্ধুরা লক্ষ্য করুন সুমিতবাবু কি বলছে, মাটির ক্ষয়কে রোধ করতে, মাটিকে বাঁচাতে, ভালো রাখতে জৈব সার আমাদের ব্যবহার বাড়াতে।
1: এবার তো মোটামুটি জৈব সার কিছু
2: কথা বলতে ভুলে গেলাম, যদি জৈব সার ব্যবহার করা যায়
0: পরিবেশ, মানে কি বলতে চাইছো,
2: এই সারের ব্যবহার করার ফলে পরিবেশ যে দূষণ হয়, পলিউশন হয়, সেই পলিউশন
0: সেটাও রক্ষা পাবে। ঠিক ঠিক ঠিক।
1: আচ্ছা, আপনি তো অনেকক্ষণ ধরে সুমিতা বললেন যে জৈব সারের নানান উপকারিতা দিক বা এটা ওটা, আমি একটু করলাম আপনার থেকে আসি, এই জৈব সারের কথা উনি তো বলছেন এবং কৃষক বন্ধুরা তো জানেনই, তারা প্রয়োগ করেন বা জানেন, কিন্তু যদি আপনি, আমরা যেহেতু আপনি বারবার বলছেন যে আমরা জাস্ট মনে করিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনারা
2: জানেন,
1: শেখানোর কিছু নেই, আপনারা জানেন, কিন্তু আরো একবার আমরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা একটা

0: মনে করানো অনুষ্ঠান।
1: সুব্রত, জানেন বললে কম বলা হবে, কৃষক বন্ধুরা, বয়স্ক কৃষক বন্ধুরা দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমাদের থেকে অনেক বেশি জানেন,
0: একদম
1: তাঁদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি, সসম্মানে একবার খালি মনে করিয়ে দেওয়া, এগুলো আপনারা করছেন, এবার একটু জেনে করুন, আর কিছু না।
0: সেটাই সেটাই সেটাই আমাদের আজকের অনুষ্ঠানের
1: করুন সঠিক সময়।
0: এবারে এই যে জৈব সারের কথা সুমিতা এতক্ষণ বললো, আপনি একটু এর প্রয়োগ পদ্ধতিটা একটু তুলে ধরেন।
1: প্রয়োগ পদ্ধতি
0: মানে কিরকম সময় কেমন ভাবে দেওয়া দরকার?
1: এটা খুব ভালো কথা বললে সুব্রত। সেটা হচ্ছে জৈব সারের মধ্যে থাকা গাছের যে সমস্ত খাদ্য উপাদান থাকে না, সেগুলির যে অবস্থায় থাকে সেটি মাটিতে প্রয়োগের পরেই তৎক্ষণাৎ গাছ কিন্তু নিতে পারে না, সঙ্গে সঙ্গে নেবে না, অর্থাৎ গাছের নেবার বা গ্রহণের মতো অবস্থায় থাকে না। এই সারের পচনের ফলে তবেই খাদ্য উপাদানগুলো গাছের গ্রহণযোগ্যতা মানে ফসলের গ্রহণযোগ্যতার অবস্থায় আসে, আর এই পচনের জন্য বেশ কিছুদিন সময় দিতে হবে তাকে। এই জন্য জৈব সার প্রয়োগের বেশ কিছুদিন পরেই গাছ সেগুলো গ্রহণ করতে পারে এবং তখন আমি ফসলের চেহারা দেখলেই বুঝতে পারবো যে ফসল খুশি আছে, সে তার খাদ্য উপাদান সংগ্রহ করতে পারছে। আরেকটা কথা, ফসল বোনা বা চারা রোপণের কমপক্ষে 25-30 দিন আগে জমির মাটিতে কিন্তু ভাই প্রয়োগ করতে হবে। আপনারা জানেন কৃষক বন্ধুরা এগুলো করেন, তো একবার মনে করিয়ে দেবো, আর কিচ্ছু না। জৈব সার মাঠে ফেলে না রেখে সঙ্গে সঙ্গেই মাটির নিচে মিশিয়ে দিতে হবে, এতে সারের মধ্যে থাকা প্রয়োজনীয় সমস্ত খাদ্য উপাদানগুলো অপচয় কম হবে। তাছাড়া জৈব সার চাষ দেওয়া মাটির সঙ্গে সমান এবং ভালো করে মিশিয়ে দিতে হবে। আর সবশেষে মাচায় চাষ করা ফসলের বেলায় জৈব সার ভালো করে সমানভাবে এটা মিশিয়ে দিতে হবে। তবে কি পরিমাণে কি দেবো জৈব সার এটা সুমিত একটু বলো।
0: বেশ, কিন্তু এই যে এটা আমরা বুঝতে পারলাম, জৈব সার আমাদেরকে ফেলে রাখতে হবে না মাঠে, কিন্তু বিভিন্ন ফসলের কিন্তু চাহিদা এক এক রকম। যেমন তোমার আলু আর সবজি, তখন কিন্তু হেক্টর প্রতি, হ্যাঁ, তখন 20-25 মেট্রিক টন, আলু আর সবজি যদি যে কোনো কৃষক বন্ধু যদি চাষ করেন, তাহলে 20-25 ধান যদি চাষ করেন, তখন এটা 8-10 মেট্রিক টন লাগবে। আর গম, তৈলবীজ বা ডাল শস্য যদি চাষ করেন, তখন 10-12 মেট্রিক টন লাগবে।
1: এই একটু বেড়ে যাচ্ছে।
0: এবার আখ যদি চাষ করেন, তাহলে 10-12 মেট্রিক টন লাগবে। গোবর সার লাগবে, এটা কিন্তু নির্ভর করছে জমির চাহিদা হিসাবে, মাটির চাহিদা হিসাবে, মাটি পরীক্ষার মাধ্যমে আমরা সহজভাবে জানতে পারবো।
1: আর গোবর সারটা কি?
0: আচ্ছা, গোবর সার তো আমরা বাড়িতে গোয়াল ঘর আছে, বন্ধুদের বাড়িতেই থাকেন, তো সেখান থেকে যে গোবর সার, এটাকে সঠিকভাবে পচিয়ে এটা ব্যবহার করা যেতে পারে। প্রসুমিতার কথায় উঠে এলো যে মাটি পরীক্ষার ব্যাপার, এই পরীক্ষাটা, মাটি পরীক্ষার কথাটা বা মাটির স্বাস্থ্য রক্ষা বা পরিচর্যা, এই ব্যাপারটা যদি একটু আমরা এখন আলোকপাত করি, মাটির পরীক্ষার ব্যাপারটা যদি বলেন।
1: মাটি পরীক্ষার ব্যাপারে আগে পাশাপাশি আমাকে একটু জানতে হবে, সেটা হচ্ছে যে কৃষি তো আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে এই চাষবাসের উপরই, এবং গ্রামীণ মানুষের জীবন জীবিকার উপর ভিত্তি করে। সেখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনায়, যেটা তুমি বলেছিলে প্রথমেই, সুস্থায়ী কৃষি মূলনীতি, মানে কোর প্রিন্সিপালস অফ সাস্টেনেবল এগ্রিকালচার। আমরা প্রায় শুনি সাস্টেনেবল ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এটা এমন একটি উৎপাদন ব্যবস্থা যা পরিবেশের ক্ষতি না করে, এই পয়েন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যা পরিবেশের ক্ষতি করবে না বরং প্রাকৃতিক সম্পদকে সমৃদ্ধ করে। এর মূল ভিত্তিগুলো কি কি? এক, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং উর্বরতা বৃদ্ধি, এছাড়া জলের সাশ্রয়ী সুষম ব্যবহার, অকারণে জল দেব না, জলের অপচয় করব না, জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় প্রজাতির সুরক্ষা, তাছাড়া রাসায়নিক উপাদান কমিয়ে জৈব উপকরণের ব্যবহার বাড়ানো, আর সবশেষে বলবো জলবায়ু পরিবর্তন সহনশীল এবং জলবায়ু স্মার্ট প্রযুক্তির পরিবর্তন।

0: পরিবর্তন। এই যে আজকে মেদিনীপুরের জলবায়ু আর পুরুলিয়ার বাঁকুড়ার জলবায়ু তো এক নয়, তো সেখানে সেইখানকার জলবায়ু অনুযায়ী আমাকে চাষবাস করতে হবে, তবেই কৃষক বন্ধুরা লাভের মুখ বেশি দেখবেন, তাই না?
1: একদম একদম, তো এটা খুবই গুরুত্বপূর্ণ দিক বলেছেন। আমাদের যদি আবহাওয়া জলবায়ু যেমন পরিবর্তন হচ্ছে, তাই সেই অনুযায়ী আমরা বীজ নির্বাচন করি বা সেই চাষ করি, তাহলে আমরা কৃষি থেকে একটা লাভ দেখতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যে প্রসঙ্গে বলছিলাম যে মাটি পরীক্ষা বা মাটি ব্যবস্থাপনা, এই বিষয়টা যদি একটু সুমিত আপনি বলেন, বা মাটি সংরক্ষণের ব্যাপারটা।
2: এটা তো সয়েল ম্যানেজমেন্ট এবং কনজারভেশন, সংরক্ষণ। এটা আমাদের যে ক্ষুদ্র কৃষক বন্ধুরা যারা আছেন, তারা কিন্তু মাটির উর্বরতা রক্ষা করার করা একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, কি করে বীজ বপন করবেন, হ্যাঁ কিভাবে কর্ষণ করবেন, হ্যাঁ এই জিনিসটা মাথায় ভালোভাবে রাখতে হবে, যাতে মাটির গঠন আর যেন খারাপ না হয়। হ্যাঁ, এইটা ভালো রাখতে হবে এবং জৈব পদার্থকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, খরচও কম যেন হয়।
0: ঠিক,
2: আমাদের যদি রাসায়নিক সার যদি আমরা ব্যবহার করি, খরচ বেড়ে যাবে। আর যদি রাসায়নিক সার ব্যবহার না করি, আমরা জৈব সার যদি দিই, তাহলে আমাদের খরচও কম হবে আর পরিবেশ আমাদের ভালো থাকবে।
0: আচ্ছা আচ্ছা, এছাড়া বারবার চাষ করলে তো জমির ক্ষতি হয়,
2: ক্ষতি হয় তো, হ্যাঁ ক্ষতি হয় তো। তার জন্য আমাদের শূন্য কর্ষণ, জিরো টিলে যতটা দরকার আমরা ততটাই যেন রাঙল চালাই,
0: এর বেশি নয়
2: নয়। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে ফসল চক্র, মানে যাকে ইংরেজিতে ক্রপ রোটেশন, মানে এক জমিতে বারবার ধান না লাগিয়ে ধানের পর ডাল শস্য লাগান, ডাল শস্য যখন হয়ে গেল তারপরে সবজি লাগান, তার আবার ধানে আসুন, মানে ক্রপ রোটেশন, মানে
0: শস্য পর্যায়ে, যেটাকে
2: বলি পর্যায়ে, একটা জিনিসকে বারবার চাষ না করে
0: ঘুরিয়ে ফিরিয়ে।
2: যদি আপনি ডাল শস্য চাষ করেন, তাহলে ওই বায়ু থেকে শিকড় থেকে নাইট্রোজেন আমরা মাটিতে চলে যাবে,
0: নাইট্রোজেন ফিক্সেশন। কি বলে বন্ধুরা, ভালো করে শুনুন বন্ধুরা, ভালো করে শুনুন সুমিত বাবু কি বলছেন, বলো।
2: ডাল জাতীয় ফসলের শিকড় থেকে কি পাই আমরা? আমরা নাইট্রোজেন পাই।
0: কি করে নাইট্রোজেন আসে?
2: তার মাটির মধ্যে যে ওর ছোট ছোট
1: যে রাইজোবিয়াম
0: থাকে, এই রাইজোবিয়ামটা কোত্থেকে নাইট্রোজেন পায়?
1: বাতাস থেকে
0: নাইট্রোজেনটা সে শেকড়ে গুটি গুটি মতো জমায়, সেইটা মাটিকে উর্বরতা
2: বাড়ায়,
0: ঠিক কিনা?
2: তারপরে বায়ো ফার্টিলাইজার আমরা ব্যবহার করতে পারি। বায়ো ফার্টিলাইজারের অ্যাজাটো ব্যাক্টারের আমরা নাম শুনেছি, এই অ্যাজাটো ব্যাক্টার মতো জীবাণুসার ব্যবহার করে আমরা অনেকটা রাসায়নিক সারের যেটা প্রয়োজনীয়তা 30-40%
1: পর্যন্ত কমানোর কথা বলছেন,
2: কমিয়ে আনতে পারি।
0: এই যে অ্যাজোটো ব্যাক্টার তুমি বললে সময়ে, হ্যাঁ এটা তো দোকানে কিনতে পাওয়া যায় এখন তো,
2: হ্যাঁ পাওয়া যায়।
0: আর সেচ নিয়ে কিছু বলবে?
2: হ্যাঁ, সেচ কিন্তু খুব বড়, ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড ইরিগেশন, এটা কিন্তু খুব বড় ব্যাপার। যেহেতু জলবায়ু পরিবর্তন হচ্ছে, তো তো কখনো দেখছেন আপনি বৃষ্টি বেশি হচ্ছে, কখনো আবার বৃষ্টি কম হচ্ছে, হ্যাঁ কখনো দেখছেন মাটি স্তর, মাটির যে স্তর আছে সেটা ওয়াটার লেভেলটা অনেকটা
0: নিচে নেমে
2: যাচ্ছে। তো এটার করার জন্য আমাদেরকে ওয়াটার ম্যানেজমেন্ট আমাদের ভালোভাবে নিতে হবে।
0: বিষয়টা বললে সুমিত, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বাঁকুড়ার জলস্তর অনেক নিচে, পুরুলিয়া যেখানে রুক্ষ সূক্ষ্ম জমি সেখানে জলস্তর নিচে, আবার

0: ডিপ ইরিগেশন,
1: ডিপ ইরিগেশন
0: যাকে বাংলায় বলা হয় বিন্দু বিন্দু সেচ। এটা কিন্তু এমন গাছের গোড়াতে আমি জল দেব, তাতে কি হবে, জলটা আমার নষ্ট হবে না,
1: অপচয় হবে না,
0: কম হবে না, এবং এটা কিন্তু 70% আমাদের জলকে বাঁচিয়ে দেবে।
2: আমাদের যে পরিমানে কৃষক বন্ধুরা জলের ব্যবহারটা করেন, যদি আমরা ডিপ ইরিগেশনটা করি তাহলে 70% জলের অপচয়টা কমাতে পারি।
1: সোজা কথা,
0: বাংলা কথা,
1: সেটা হচ্ছে জলের অপচয় শুধু না, কৃষকের পয়সার অপচয় বন্ধ হবে। তাকে তো খাল কেটে আরেকখান থেকে জল আনতে হচ্ছে রে ভাই, সেচের মাধ্যমে জল দিতে হচ্ছে, সেটা কমে যাবে, মানে আমার ফসল উৎপাদনের খরচটা কমে যাবে, ঠিক কিনা?
0: ঠিক। আর তারপরে রেন ওয়াটার হারভেস্টিং, এই যে বৃষ্টির জল, এটাকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। আর কখনো আছে দেখবেন, এই যে ধানের যখন চাষ করছেন আপনারা, সবসময় জমিকে ডুবিয়ে রাখবেন না, কখনো একটু মাঝখানে জল দিলেন,
1: একটু শুকনো,
0: আবার যখন একটু যখন শুকনো কমছে তখন আবার জল দিলেন। হ্যাঁ, এইভাবে করতে হবে। আর মালচিং পদ্ধতি আপনারা জানেন, মালচিং পদ্ধতিতে কি আছে, ওইটাকে আপনি যদি ঢেকে দেন, সূর্যের তাপে অনেক সময় মাটি
1: শুকিয়ে যায়, বাষ্পীভূত
0: হয়ে যায়, এবং তাতে কি হয়, আমাদের আগাছাও নিয়ন্ত্রণ থাকে, উইডিসাইড।
1: আর সুমি, অনেকক্ষণ তুমি বললে জল বাঁচাবো, মাটি ঠিক রাখবো, সব ঠিক আছে, এইবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, এইবার সেইখানে চলে আসি, পোকা মাকড় কি করে নিয়ন্ত্রণ করব,
2: এবং সেটা সুস্থায়ীভাবে,
1: সুস্থায়ীভাবে দীর্ঘদিনের জন্য।
2: এখন তো হচ্ছে যে পোকারাও কিন্তু ব্যাপারটা বুঝে গেছে, যে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে তারা সেটা খেয়েও নিজেদের সঙ্গে লড়াই করে আবার ঘুরে ফিরে আসছে।
1: আরে ওকে তো বাঁচতে হবে রে ভাই,
2: সেটাই,
1: সেও নিজেকে তৈরি করে নিচ্ছে, হ্যাঁ, যে আমাকেও বাঁচতে হবে। তো কাজী এই লড়াইয়ের মধ্যে কিভাবে সাম্য ব্যবস্থা আনবো বলবে।
0: হ্যাঁ, এবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমরা অর্গ্যানিক ইনসেকটিসাইড, জৈব কৃষি বিষ ব্যবহার করব।
1: কিভাবে?
0: তাতে কি হবে, খরচও কম হবে, পরিবেশ দূষণ হবে না। নিম পাতা নির্যাস আপনি ব্যবহার করতে পারেন, নিম পাতা বীজকে গুঁড়ো করে তার যে নির্যাস সেটা আপনি ব্যবহার করতে পারেন,
1: কারণ আমরা জানি নিম খুব পোকামাকড় মারার ওষুধ, ভীষণ ভালো
0: ভালো হয়। ঠিক। তারপরে আদা, সজনে ও নিসিন্দা পাতার ব্যবহার করতে পারেন, রসুনের নির্যাস ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তারপরে তামাক পাতার নির্যাস ব্যবহার করতে পারেন, গোমূত্র এবং জলের মিশ্রণ ব্যবহার করতে পারেন, লঙ্কা গাছের, লঙ্কা গাছ বা ছাই ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা রসুনের নির্যাস বানিয়ে ব্যবহার করতে পারে।
1: এই বিষয়ে যেগুলো তো শুনলাম, এছাড়া যে প্র্যাকটিস বা যেগুলো ইয়েগুলো পদ্ধতিগুলো কৃষক বন্ধুরা অবলম্বন করেন সেগুলো একটু একটু বলে দাও, সময় কম।
0: যেমন আলুর ফাঁদ ব্যবহার করতে পারে, তারপরে ধরুন আপনি টমেটো লাগিয়েছেন, তখন টমেটোতে ফল ছিদ্রকারী একটা পোকা হয়, তাকে আমরা গাঁদা ফুলের চাষ করে সহজেই নিয়ন্ত্রণ করতে পারি প্রাকৃতিক হিসাবে। তো এই তারপরে আপনার তরল জৈব সারও আছে, পঞ্চগব্য আছে, শস্য গব্য আছে, সঞ্জীবিনী আছে, এইগুলি আছে অনেক।
2: এবারে বর্তমানে এগুলো তো রয়েছে, তবে আমাদের কি করতে হয় এখন, যে সমস্ত কৃষক বন্ধুরা এখন স্মার্ট এগ্রিকালচার, যে কথাটা আপনারা শুনে থাকবেন বা জানেন, এই যে স্মার্ট জলবায়ু, স্মার্ট এগ্রিকালচার,
1: দিনের পরিবর্তন হয়েছে, সব স্মার্ট হয়ে যাচ্ছে, আমরা হওয়ার চেষ্টা করছি, তাহলে কৃষক বন্ধুরা হবে না কেন, জলবায়ু হবে না কেন?
2: সেটা কিরকম ভাবে কি একটু কল্যাণ যদি বলেন।
1: সেটা হচ্ছে দেখো, ভাসমান কৃষি বা বেড পদ্ধতি, সেটা কি, জলাবদ্ধ বা প্লাবিত অঞ্চলে কচুরিপানা এবং পচনশীল উদ্ভিদের সাহায্যে ভাসমান বেড বন্ধুরা তৈরি করতে পারেন, তাতে শাকসবজি করতে পারেন, খুব ভালো হবে। ল্যান্ডস্কেপিং বা সর্জন পদ্ধতি, নিচু এলাকা, যেখানে নিচু এলাকা সেখানে জমিতে খনন করে চারপাশে উঁচু বেড তৈরি করে তার উপরে সবজি এবং নিচু জায়গা মাছ, এটা আমরা অনেকেই করি এবং এটা ভীষণ লাভদায়ক ব্যাপার। নিচে মাছ রইল, হাঁস চাষ রইল, ওপরে সবজি হচ্ছে, খুব সুন্দর ব্যবস্থা।
2: বেশ,

0: আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমি একটু এই যে জানতে চাইছি আপনাদের দুজনের কাছ থেকে, এই যে আমাদের যারা প্রান্তিক বা ক্ষুদ্র কৃষক রয়েছে, তাদের কাছে এই যে টেকসই বা সুস্থায়ী কৃষির কথা আমরা বলছি, মেনলি তো আমরা চাইছি তাদের ইকোনমিক্যালি ভাবে ডেভেলপমেন্ট করতে।
1: মানে কি, মানে ওর যেন খরচাটা কমে,
0: একদম তাদের একটা অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষা যাতে তার পায়।
1: একদম একদম,
0: এই ব্যাপারে যদি একটু সংক্ষেপে
1: সংক্ষেপে বলতে বললাম, উৎপাদন খরচা কমাতে হবে, রাসায়নিক সার কীটনাশকের পেছনে বাড়তি খরচ বাঁচে, আর খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিটা বলবো, বাড়ির আঙিনায় কিচেন গার্ডেন, রান্নাঘরের পেছনে যে কিচেন গার্ডেন বা পুষ্টি বাগানে তৈরির মাধ্যমে, পুষ্টি বাগান তৈরি করব, তার মাধ্যমে পরিবারের দৈনন্দিন আমার যে চাহিদাটা, একটু লাউয়ের মাছা রইলো, একটু শশা করলাম, একটু টমেটো একটু হলো, ছোট করে হোক না, আমার প্রতিদিনের ব্যাপারটা মিটে যাচ্ছে। আর বাজার সংযোগ, মার্কেট লিঙ্কের যেটাকে বলছি, জৈব পণ্যের উচ্চ মূল্য বা চাহিদার কারণে কৃষকরা আর্থিকভাবে বেশি লাভবান হতে পারবেন।
0: এত কিছু করতে গেলে বিভিন্ন, আপনি শুরুতে মাঝে বলছিলেন যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জ থেকে তাহলে আমরা উত্তরণের দিকে বা দিশা দেখতে পাবো কিভাবে?
2: তখন আমাদের কৃষক বন্ধুদের বিভিন্ন সরকারি এবং বেসরকারি যে আছে, সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ যে হয়, সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
1: মানে এক কথায় যদি বলি বন্ধুরা, আলোচনা শেষ করব, তার আগে সবচেয়ে জরুরি যেটা, আপনাদেরকে প্রতিনিয়ত সবসময় কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, সেখান থেকে নানান পরামর্শ সুযোগ সুবিধা গ্রহণ করতে হবে, তবেই আপনি চাষে লাভের মুখ দেখতে পাবেন।
0: একদম, আমাদের সময় একেবারেই শেষ, আমরা শেষ করব আজকের অনুষ্ঠান উপসংহারে দাঁড়ালো আমাদের যারা রয়েছেন তাদের কথা থেকে, যে জেনে বুঝে করলে চাষ লস হবে না বারো
1: মাস।
0: আর সত্যি বলতে শ্রোতা বন্ধুরা, আপনাদের মতো আপনাদের সঙ্গে আজকেরও আমি একজন শ্রোতা আপনাদের সঙ্গেই, কেননা আমার দুই পাশে দুজন দিগ্গজ রয়েছেন বসে, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, কৃষি বিভাগ চালানোর অভিজ্ঞতা, কৃষকদের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে কাজ করার অভিজ্ঞতা, তারা দুজনেই আজকে প্রোগ্রামটা অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে গেলেন, আমি শুধু মাঝে মাঝে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম।
1: না, তুমিও খুব গুরুত্বপূর্ণ অংশ বলেছো। আমাদের সমস্ত বন্ধুদের, কৃষক বন্ধু যারা অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমরা চাইব আপনাদের চাষবাস ভালো হোক,
0: শ্রীবৃদ্ধি হোক,
1: শ্রীবৃদ্ধি হোক, এবং পরিবার সুস্থ থাকুন, সার্বিক উন্নয়ন হোক।
0: একদম, আপনারাও সার্বিকভাবে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, এইভাবে মাঝে মধ্যে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু উদ্বুদ্ধ করবেন।
1: ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে।
0: আমাদের অনুষ্ঠান শেষ করছি, এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে কল্লোল দত্ত এবং সুমিত চক্রবর্তী, আমাদের প্রাক্তন অনুষ্ঠান আধিকারিক আকাশবাণী কলকাতার কৃষি বিভাগে। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আপনাদের দুজনকে নমস্কার।
1: নমস্কার।
0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের রাজ্যে ডাল চাষ, সেটা কতটা, তার উজ্জ্বল ভবিষ্যৎ বা সম্ভাবনা কি রয়েছে, সেই নিয়ে আমরা আজকের আলোচনা করব। কৃষিতে খারিফ ডাল চাষের উজ্জ্বল সম্ভাবনা আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজীব নাথ। ডক্টর নাথ, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
3: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছেন দেশি স্টেট কনসালটেন্ট ডক্টর স্বরূপ কুমার চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকেও স্বাগত,
4: নমস্কার।
0: সঙ্গে রয়েছি আমি সুব্রত। যে কথা বলছিলাম, যে আমাদের একটা গ্রাম বাংলার দিকে প্রচলিত কথা ছিল যে ডাল ভাত মানে রাজার হালে খাওয়া, কিন্তু আমাদের এই রাজ্যে বর্তমানে যদি একটু ডাল চাষের কথা আমরা আলোচনা করব, তার আগে যদি একটু পরিসংখ্যানটা আপনি তুলে ধরেন কি অবস্থায় রয়েছে।
4: বাঙালির প্রধান খাদ্য হচ্ছে ডাল এবং ভাত। তো আমরা মূলত উদ্ভিজ্জ প্রোটিন যেটা আছে সেটা ডাল থেকেই আমরা পেয়ে থাকি। বিভিন্ন রকম ডাল আমাদের রাজ্যে তথা ভারতবর্ষে উৎপাদিত হয় এবং এই ডালে প্রায় 17-32% প্রোটিন থাকে। এই প্রোটিন ছাড়াও বিভিন্ন রকম স্নেহ পদার্থ, খনিজ পদার্থ, ফাইবার, শর্করা, আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, রাইবোফ্লাভিন, ভিটামিন সি, মানে বিভিন্ন খাদ্য উপাদানে পরিপূর্ণ থাকে এই ডালের মধ্যে। এছাড়াও আমাদের এই ডালশস্যের মাটির উর্বরতা বৃদ্ধিতে একটা বড় ভূমিকা আছে। ডালশস্যের যে শেকড় আছে শেকড়ের মধ্যে এক ধরনের গুটি থাকে, তার মধ্যে রাইজোবিয়াম থাকে, এই রাইজোবিয়াম বাতাসে

0: নাইট্রোজেনকে আবদ্ধ করে। এবং প্রতি হেক্টরে দেখা গেছে যে এই রাইজোবিয়াম বা এই অর্বুদ বা গুটি প্রায় 30-60 কেজি নাইট্রোজেন প্রতি হেক্টরে যোগ করে। সেই জন্য আমরা কৃষক ভাইদের সবসময় বলে থাকি যে শস্য পর্যায়ে বা সারা বছরে যতগুলি ফসল একটি জমিতে চাষ করবেন তাতে যেন একটা ডাল জাতীয় শস্য অবশ্যই থাকে। এছাড়া আমরা যদি আমি আবার আগের কথাতে ফিরে আসছি, প্রোটিনের কথাতে, আমরা দেখেছি যে 100 গ্রাম প্রোটিন পেতে গেলে প্রায় 450 গ্রাম মাছ লাগে, প্রায় 650 গ্রাম মাংস লাগে এবং 15-20টা ডিম লাগে আর 2.5 লিটার দুধ লাগে। সেখানে মাত্র 400-500 গ্রাম ডাল সমপরিমাণ প্রোটিন সরবরাহ করে। এছাড়াও ডালের প্রোটিনে আইসোলিউসিন, লাইসিন, সিস্টাইন এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে যেগুলো খুব উপকারী। কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখেছি যে ডালের উৎপাদন এবং চাহিদা তার মধ্যে একটা বড় ফারাক আছে। 1951 সালে আমরা দেখেছি যে ভারতবর্ষে মাথাপিছু ডালের যোগান ছিল 60-61 গ্রাম, কিন্তু বর্তমানে সেটা নেমে 37 গ্রামে এসেছে। আমাদের রাজ্যে এ যাবৎ 470,000 হেক্টর জমিতে বিভিন্ন রকম ডালের চাষ হয়ে থাকে এবং তার মধ্যে মেজর অংশই কিন্তু রবি সিজনে চাষ হয়ে থাকে এবং এই ডালের গড় ফলন প্রায় 950 কেজি পার হেক্টর আর মোট ফলন আমাদের প্রায় 4.5 লাখ টন। কিন্তু আমাদের চাহিদা আছে প্রায় 20 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ আমাদের রাজ্যে যে ডাল উৎপাদন হয় মাত্র চাহিদার 15-20 শতাংশ, কিন্তু আমাদের রাজ্যে ডাল উৎপাদন আমরা বাড়াতে পারি, এলাকা এবং উৎপাদনশীলতা দুটোই বাড়াতে পারি এবং খারিফ সিজনে ডাল চাষের একটা বড় সম্ভাবনা আছে। মূলত আমাদের পশ্চিমাঞ্চলের জেলা যেগুলি আছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিয়দংশে, সে সমস্ত জায়গাতে কিন্তু আমরা খারিফ সিজনে ডালের এলাকা বাড়াতে পারি।
1: বাহ, খুব গুরুত্বপূর্ণ কথা। যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন, সর্ববাবু বললেন যে কেন আপনারা ডাল খাবেন, তার প্রোটিনজাত যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে সেগুলো আপনাদের শরীরে স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী এবং কার বিকল্প হতে পারে একটা ডালের দানা, তা এবারে আমি একটু রাজবাবু আপনার কাছে আসি। আমাদের যেহেতু আলোচনা হচ্ছে খারিফ মরশুমে কি ধরনের ডাল চাষের সম্ভাবনা রয়েছে, তা আমাদের রাজ্যে যদি খারিফ মরশুমের কথা বলি, এখানে কি ধরনের ডাল চাষের সম্ভাবনা রয়েছে আর এর কি জাত বা উন্নত প্রজাতি কি রয়েছে?
2: হ্যাঁ, আপনি খুবই ভালো একটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে যে যে কোনো ফসলের যখন আমরা ফলন পেতে চাই, ভালো ফলন পেতে চাই, জাত নির্বাচন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়
1: একদম
2: কৃষিতে এবং কৃষক বন্ধুদের কাছে। তো আমাদের রাজ্যে মূলত যে ডাল শস্যগুলো খারিফ মরশুমে হয় সেটা হচ্ছে কলাই। কলাইটার পরিমাণটা সবচেয়ে বেশি, প্রায় 65,000 হেক্টর জমিতে কলাই চাষ হয়। এছাড়া মুগ, কিছু কিছু জায়গাতে মুগের চাষ হয়। এবং এখন চাষিদের বন্ধুদের কাছে আরেকটা বিষয় ডাল নিয়ে উৎসাহ দেখা দিয়েছে, সেটা হচ্ছে অড়হর ডাল। কারণ কি, আমাদের ভারতবর্ষে কিন্তু সবচেয়ে বেশি যে দুটো ডাল হয় সেটা ছোলা এবং অড়হর। পশ্চিমবাংলায় আমরা হয়তো অড়হর ডালটা আমাদের কাছে খুব একটা পরিচিত না, যদিও এখন কিন্তু আমাদের রাজ্যে অড়হর ডাল খাওয়ার প্রতি একটা মানুষের আকর্ষণ বেড়েছে। সেক্ষেত্রে দেখা গেছে যে এখন কিন্তু খুব উন্নত জাতের মুগ এবং কলাই এবং অড়হর ডাল বেরিয়েছে। যে এই সমস্ত উন্নত জাতগুলো মূলত কলাই আছে, সেগুলো হচ্ছে যে আমাদের রাজ্যে উপযোগী যে জাতগুলো সেটা হচ্ছে সারদা, সুলতা, গৌতম। এছাড়া নতুন যে কিছু জাত বেরিয়েছে সেটা হচ্ছে IPU, যেটা কানপুর থেকে বেরিয়েছে, IPU 13-1, IPU 11-2, IPU 10-26, IPU 17-1, IPU 17-2। এছাড়া আরও কয়েকটি জাত বেরিয়েছে, সেটা হচ্ছে যে PONT U7, PONT U8, PONT U9। এই সমস্ত যাতে বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে ইয়েলো ভেং মোজাইক, যেটা আমরা বাংলায় কুটে রোগ বলি, এগুলো রেজিস্ট্যান্ট।
1: আচ্ছা,
2: এবং এগুলো মোটামুটি 80-85 দিনের মধ্যে ফলন পাওয়া যায় সম্ভব। এবং এগুলো মাল্টিপল ডিজিজ রেজিস্ট্যান্স, একাধিক ডিজিজ এবং পেস্ট ডিজিজ রেজিস্ট্যান্স হওয়ার ফলে চাষিরা এগুলোতে প্রায় 12-14 কুইন্টাল ফলন পেতে পারে, মানে বিঘে থেকে বিঘেতে

0: 80 থেকে 200 কেজি ফলন পাওয়া সম্ভব যদি কিনা সে যত্ন সহকারে
1: ঠিকঠাক
0: ঠিকঠাক
1: পরিচর্যা করে।
0: পরিচর্যা করে। এছাড়া মুগেরও কিছু ভালো ভালো জাত আমাদের রাজ্যে এখন আমরা করছি, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে করা হচ্ছে, বীজ উৎপাদন করা হচ্ছে যাতে কৃষক বন্ধুরা ভালো জাতের বীজ পান। সেগুলো হচ্ছে কনিকা, একটা ভ্যারাইটি বেরিয়েছে যেটা দুটো সিজনে হয়, একটা হচ্ছে বসন্তকালীন যেটা গ্রীষ্মকালীন মুগ চাষ, আর একটা হচ্ছে যে এখন যেটা আমরা বলি যে লেট খারিফ বা অটম যেটা আমরা বলি, এই আগস্টের 20 থেকে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত এখনই বোনার সময় চলছে মুগ এবং কলাই দুটো ক্ষেত্রেই। তো এইগুলো ক্ষেত্রে কনিকা, বর্ষা, বসুধা, আইপিএম 2-14, আইপিএম 2-3, পন্থমুখ 5, এছাড়া আমাদের রাজ্যের কিছু জাত আছে বীরেশ্বর, সুকুমার, ছোট দানা সুকুমার, তো এই জাতগুলো মূলত মোটামুটি 60 থেকে 65 দিনের মধ্যে হয়ে যায়। এবং দেখা গেছে যে কনিকা যে জাতটা আমরা করে দেখেছি যে যদি আমরা 70 দিন পর্যন্ত অপেক্ষা করি তাহলে কিন্তু আমরা 95% কৃষক বন্ধুরা প্রথমে জিজ্ঞেস করবেন যে মুগকে আমরা একসঙ্গে তুলে নিতে পারবো কিনা। তো আমি যেটা কৃষক বন্ধুদের বলতে চাই, এই জাতটা কিন্তু যদি আমরা 70 দিন পর্যন্ত মাঠে রাখি তাহলে কিন্তু আমরা 95% একসঙ্গে পেরে নিতে পারি, যার ফলে কি একটা শ্রমের একটা বিষয় আছে, তো সেটা অনেকটা বাঁচানো সম্ভব। কারণ আমি যে মুগ চাষ করি, যদি আপনারা দেখেছেন বোধহয় মুগ ডাল, কলাই ডালের বাজারে মুসুর ডাল কিন্তু ভীষণ দাম বেড়েছে গত 2-3 মাসে, কিন্তু ভীষণ দাম বেড়েছে। সুতরাং এটা ভীষণ একটা ভালো অর্থকরী ফসল। আরেকটি ফসল এটা হচ্ছে বললাম এই জাতগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো মোটামুটি মুগের যে জাতগুলো সেগুলো হচ্ছে এগুলো 12 থেকে 14 কুইন্টাল ফলন দিতে পারে। আরেকটি যেটা হচ্ছে যে অড়হর, অর্ডারের ক্ষেত্রে কিন্তু আগে যেটা অর্ডার হতো অনেক দিন বেশি, 240 দিন, 250 দিন এরকম, কিন্তু এখন কিন্তু বেশ কিছু অর্ডারের যা এসছে সেগুলো কিন্তু 150 দিনের মধ্যে হয়ে যায়, যার মধ্যে হচ্ছে গিয়ে IPU 15-6, এটা কিন্তু 130 থেকে 150 দিনের মধ্যে ফলন পাওয়া যাচ্ছে এবং 21 থেকে 25 কুইন্টাল পার হেক্টার ফলন দিচ্ছে। এছাড়া কিন্তু হাইব্রিড 15 IPA 15-2, IPA 2006 যেটা গঙ্গা বলা হচ্ছে, এছাড়া প্রকাশ একটি ভ্যারাইটি আছে IPA 2-3, হাইব্রিড ভ্যারাইটি বেরিয়েছে। এই যতগুলো ডাল শস্য তার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অড়হর ডালের ক্ষেত্রে কিন্তু হাইব্রিড ভ্যারাইটি বেরিয়েছে, তার ফলনটা অনেকটা বেশি, তবে এগুলোর ডিউরেশনও বেশি। সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে IPA 2-3, IPH 9-05, IPH 15-3, এগুলো কিন্তু মোটামুটি 24 থেকে 25 কুইন্টাল ফলন দিতে পারে। এবং আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চল বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়াতে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে কৃষক বন্ধুরা কিন্তু অড়হর ডাল চাইছে এবং অড়হর ডালের দামটা অনেকটা বেড়েছে। এবং আমাদের রাজ্যে যদি আমরা এই জাতগুলো নিয়ে এগোতে পারি তাহলে কিন্তু একটা ভালো ফলন চাষিরা পেতে পারে।
1: আচ্ছা, পশ্চিমাঞ্চলে কথা বলছেন, ওখানে কি এই অড়হর ডালটার মাটি বা জল আবহাওয়া যেটা যেমন রয়েছে সে কারণে কি খুবই উপযুক্ত?
0: একেবারেই একেবারে উপযোগী। কারণ কি, যে কোনো ডাল শস্য চাষের ক্ষেত্রে আমরা কৃষক বন্ধুদের সবসময় বলি, আমরা পরবর্তী আলোচনা বলবো, যে যাতে কিনা মাটিতে জল না দাঁড়ায়।
1: ঠিক,
0: কারণ কি যদি দেখা যাচ্ছে যে কিছুক্ষণ কয়েক ঘন্টার জন্য কিন্তু যদি মাটিতে জল দাঁড়ায় তাহলে কিন্তু ডাল শস্য সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এবং আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিন্তু বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টি হলেও জল দাঁড়াচ্ছে না, কারণ ওখানকার যে মাটির চরিত্র লাল দোয়াশ মাটি বা ল্যাটেরাইট সল যেটা কাকুরে লাল কাকুরে মাটিতে কিন্তু জল দাঁড়ায় না, কিন্তু জলটা বৃষ্টি হলে এই সমস্ত ফসলের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী।
1: বা এই প্রসঙ্গে আরেকটু কথা শুনবো আপনার থেকে, তবে তার আগে একটা জিনিস আমি সর্বোপরি কথা রেস্ট এনে একটু বলি, যেটা আপনি শুরুতে বলছিলেন যে আমাদের রাজ্যে একটা পার্থক্য বা তুলনামূলক আলোচনা করলেন যে
2: চাহিদা এবং উৎপাদন, তার মধ্যে একটা
1: ব্যাপক ফারাক রয়েছে। এইটা ঠিক না, কেন এই যে জায়গাটা কেন?
2: প্রথম কথা হচ্ছে যে আমাদের চাষি ভাইয়েরা ভালো জমিগুলোতে কিন্তু ডাল চাষ কখনোই করেন না। যেগুলি ভালো জমি, এই যে একটু আগেই আমাদের প্রফেসর রাজীবনাথ যেটা আলোচনা করছিলেন যে আমার লক্ষ্য রাখতে হবে জমি যাতে জল না দাঁড়ায়, তাহলে উঁচু জমি এবং উঁচু জমি বা খুব অন্যান্য সুযোগ সেচের সুযোগ সুবিধা আছে সেগুলোতে আমাদের চাষি ভাইয়েরা ধান করবেন, গম করবেন, সবজি করবেন, এই সমস্ত ফসলের দিকে চলে যান, কিন্তু ডাল চাষ করতে চান না। তাহলে প্রথমেই কিন্তু একটা অনাদরে চাষ কিন্তু আরম্ভ হয়ে গেল ডালের ক্ষেত্রে, নাম্বার ওয়ান। তারপরে আমরা দেখেছি যে ভালো বীজের অভাব, বা আমাদের কৃষক ভাইয়েরা যে সাধারণত বীজ রেখে দেন পরবর্তী পর্যায়ে ব্যবহার করেন পরের বছর, ভালো করে ঠিকমতোভাবে সংরক্ষণের সুবিধাও নেই আর তারা অতটা উৎসাহিত জানেনও না। 3 নম্বর হচ্ছে যে পরিচর্যা, যে সঠিক সময়ে আমি বীজ বুনব, সঠিক দূরত্বে চারা লাগাবো, সঠিক পরিমাণে সার দেব, রোগ পোকা নিয়ন্ত্রণ করব, এই সমস্ত ব্যাপারে কিন্তু কৃষক ভাইদের ডাল চাষের ক্ষেত্রে একটু অনিয়া আছে, কিন্তু ডালের যে দাম

0: উত্তরোত্তর বেড়ে চলেছে এবং আমাদের যতটা প্রয়োজন আমরা ততটা পাচ্ছি না, কিন্তু আমাদের স্কোপ আছে, আমরা এলাকাও বাড়াতে পারি, চাষের এলাকা এবং উৎপাদনশীলতা, গড় উৎপাদনশীলতাও আমরা কিন্তু বাড়াতে পারি। আবার আমরা দেখেছি যে ডালের কিন্তু অনুখাদ্যের প্রয়োজন হয়, কিন্তু কৃষক ভাইরা সেই ব্যাপারেও কোনো গুরুত্ব দেন না। আবার ডালের বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ হয়, তাহলে সঠিক সময়ে রোগ পোকার নিয়ন্ত্রণ করতে হবে। তো
1: আপনি তো একটা পশ্চিমাঞ্চলের কথা বললেন, আমাদের যদি দক্ষিণ চব্বিশ পরগনা বা আরও পশ্চিমাঞ্চল ছাড়া যে সমস্ত জেলা রয়েছে, সেখানে কেমন জল আবহাওয়া প্রয়োজন ডাল চাষের জন্য?
2: জল আবহাওয়া বলতে এই সমস্ত যে ফসলগুলো সেগুলি কিন্তু ওদের তাপের প্রয়োজন, মানে যদি ঠান্ডা আবহাওয়ায় কিন্তু মুগ কলাই বা অড়হর ভালো চাষ হবে না। সেই জন্য যেটা আমরা বলি যে অগস্টের 20 থেকে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত হচ্ছে মুগ বলুন কলাই বলুন বা আমাদের অড়হরের চাষটা বুনতে হবে, যেটা এখনই কৃষক বন্ধুরা বুনছেন। আর 2 নম্বর হচ্ছে জল জমতে পারবে না, ভালো ড্রেনেজ ফেসিলিটি থাকতে হবে, তাহলে যাতে জলটা বৃষ্টি হবে
1: কিন্তু জলটা
2: চলে যাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বেলে দোয়াশ মাটি সবচেয়ে উপযোগী, বা পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোতে আছে লাল কাঁকুড়ে মাটি বা বেলে দোয়াশ মাটি, এই সমস্ত মাটিতে আমাদের বিশেষ করে নদিয়া মালদা মুর্শিদাবাদ বা বীরভূমের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভালো রকম, আমাদের পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে কিন্তু আমাদের এই সমস্ত এই ধরনের জমি আছে, যে জমিগুলোতে অন্য ফসল করার চেয়ে যদি আমি ডাল জাতীয় ফসল করতে পারি তাহলে কিন্তু রবি সিজনে যে আমরা ফসলগুলো ফলাই তার আগেই আমরা নভেম্বরের মাঝামাঝি কিন্তু আমরা ফসলটা তুলে নিতে পারবো। কারণ ডাল জাতীয় ফসলের ক্ষেত্রে ডিউরেশনটা অনেক কম, মানে মুগের ক্ষেত্রে 60-65 দিন বা কলাইয়ের ক্ষেত্রে 75-80 দিন, এই যে কিছু কিছু ভ্যারাইটি আছে 75 ডেজ, মানে 75 দিনের মধ্যে হয়ে যাবে। আমি যদি অগস্টের 20 তারিখ বনি তাহলে কিন্তু যেই জমিগুলোর কথা বললাম সেই জমিগুলোতে বলে আমরা যে ঠিকমতো অনুখাদ্য বা যেটা হচ্ছে আমাদের ঠিকমতো সার দিয়ে আমরা বুনতে পারি, তাহলে কিন্তু আমরা সবসময় বলি যে ফসল চক্রে একটা ডাল জাতীয় ফসল রাখুন, তাতে কিনা মাটির উর্বরতা পায় এবং পরবর্তী ফসলের ক্ষেত্রে নাইট্রোজেনটা পেতে পারে।
1: বেশ, আমাদের দুজন বিশেষজ্ঞের মুখে প্রায় একই কথা, আপনারা যদি ডাল জাতীয় শস্য ফসল চক্রের মধ্যে রাখেন তাহলে আপনার মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি পরিমাণে আসবে আর কি, যেটা আপনার পরবর্তী চাষের ক্ষেত্রে
0: কাজে দেবে।
1: আমি সর্ববাবু আপনার কাছে আরেকটু আসি, যে মোটামুটি মাটির ধরন বুঝতে পারলাম যে কেমন মাটি প্রয়োজন, এবার আমরা একটু চাষের দিকে যদি যাই যে কি ধরনের বা কত পরিমাণে বীজ লাগবে, এবং উন্নত জাতের কথা শুনেছি, জাত উন্নত হলেও তার তো কিন্তু একটা বীজ শোধনের ব্যাপার থাকে, সেটা কিভাবে কি হবে?
0: ফসল উৎপাদনের কিন্তু মূল চাবিকাঠি হলো ভালো বীজ।
1: একদম,
0: আমরা আলোচনা শুরু করেছি যে ভালো বীজ আমাদের সংগ্রহ করতে হবে। একটু আগেই রাজীববাবু অনেকগুলি ভালো উন্নত জাতের কথা বলে গেছেন, তবে বীজের হার, কতটা বীজ আমরা ব্যবহার করব সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা খারিফ মরশুমে আমাদের রাজ্যে মূলত মুগ কলা এবং অড়হরের চাষ করে থাকি। মুগ এবং কলায়ের ক্ষেত্রে দুটির ক্ষেত্রে 3-4 কেজি প্রতি বিঘাতে বীজ লাগবে, তবে লক্ষ্য রাখতে হবে যে পার স্কোয়ার মিটারে যেন 30-35টি গাছ থাকে। আমরা যদি এই হিসেবটা মাথায় রাখি যে প্রতি বর্গ মিটারে 30-35টি গাছ আমাদের রাখতে হবে, তাহলেই কিন্তু আমাদের যে আশানুরূপ ফলনের কথা আমরা বলছি আমরা তাহলে সেই আশানুরূপ ফলন পাব।
1: আচ্ছা, আমাদের রাজ্যে তো আমাদের কৃষক বন্ধু যারা চাষ করেন সচরাচর তো ছিটিয়ে চাষ করেন।
0: হ্যাঁ, ছিটিয়ে চাষ করেন, ঠিক আছে, ছিটিয়ে চাষ করুক, কিন্তু ওই যে কথাটা বললাম যে প্রতি স্কোয়ার মিটারে আমার গাছের সংখ্যাটা ঠিক রাখতে হবে, যদি কম হয়ে যায় তাহলে উৎপাদন কম হবে, আবার যদি বেশি হয়ে যায় তাহলে অনেক রকম সমস্যা হবে, নিজেদের মধ্যে কম্পিটিশন হবে, ল্যাঙ্কি গ্রোথ হয়ে যাবে, বিভিন্ন রোগ পোকার আক্রমণ হবে, দানা কম আসবে। সুতরাং আমরা বলবো সবসময় শাড়িতে বোনা করতে, কিন্তু আমাদের চাষি ভাইয়েরা যেহেতু এরকম করে থাকেন, কারণ লেবারের ব্যাপার চলে আসে, ইনভলভমেন্ট অফ লেবারটা অনেক বেশি চলে আসে, সেই জন্য আমরা বলছি যে 30-35টি গাছ যেন প্রতি স্কোয়ার মিটারে থাকে। আর অড়হরের ক্ষেত্রেও 3-4 কেজি বীজ প্রতি বিঘাতে লাগবে, তবে অড়হরের 3টে টাইপ আছে, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি আর দীর্ঘমেয়াদি। যদি স্বল্পমেয়াদি জাত হয়, হ্যাঁ, তাহলে সেটা 1 ফুট বাই 1 ফুট দূরত্বে আমাদের লাগাতে হবে, আর যদি মধ্যমেয়াদি হয় তাহলে লাইন থেকে লাইনের দূরত্ব 2 ফিট থাকবে, গাছ থেকে গাছ 1 ফিট, আর যদি দীর্ঘমেয়াদি গাছ হয় তাহলে 3 ফিট ইনটু

0: দেড় ফিট, এই রকমভাবে মেনটেন করতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বীজ শোধন। কারণ আমরা যদি বীজ শোধন যদি করে নিতে পারি, তাহলে বীজের মধ্যে যে সমস্ত জীবাণুগুলো আছে যারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন রোগ ডেকে নিয়ে আসে, আমরা সেই জীবাণুগুলোকে নষ্ট করে দিতে পারি এবং পরবর্তী পর্যায়ে মারাত্মক আকারে ওই রোগটা দেখা দেবে না।
1: কৃষি কথার আসর এখানেই শেষ হলো। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: ইসে নজর আন্দাজ না করেন।
3: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
2: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
3: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র জায়েন আর ডক্টর কি সলাহ লে।
2: ঘর কে আসপাস জমা পানি সাফ করেন, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করেন আর মচ্ছরো কো পনপনে সে রোকেন।
3: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করে।
2: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম অশনি সংকেত, বলছেন বৈজন্ত চক্রবর্তী।
4: কয়েক মাস আগের কথা, 27 ফেব্রুয়ারি 2026, বাংলাদেশের কিছু অংশে হঠাৎই রিক্টার স্কেলে 5.5 মাত্রার একটি ভূমিকম্প, তার প্রভাবে কেঁপে উঠেছিল কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা। এর কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ সীমান্তে, কলকাতা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। অনেক বাড়িতেই কেঁপে উঠেছিল পাখা, ঝনঝন করে উঠেছিল জানলার কাঁচ। খবরে জানা যায় কলকাতার গণেশচন্দ্র এভিনিউতে একটা বাড়ি হেলে পড়ে সেদিন। লেকটাউনে একটা বাড়িতে ফাটল দেখা দেয়। একটা চালু ধারণা হল 1737 সালে কলকাতা যে বিপুল বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল, যার ফলে চিরতরে বুঝে গিয়েছিল গঙ্গা থেকে পূর্ব সীমানার জলাভূমি পর্যন্ত শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খাল তার অন্যতম কারণ ছিল ভূমিকম্প। কিন্তু আদতে তার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, একটি সুপার সাইক্লোন চালিয়েছিল সেই ধ্বংসলীলা। তাহলে সেই যে রবীন্দ্রনাথ লিখে গিয়েছিলেন, মনুমেন্টের দোল যেন খ্যাপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি, তা কি স্রেফ খামখেয়ালি স্বপ্নমাত্র, নাকি তার বাস্তব কোনো ভিত্তি আছে? কতটা ঝুঁকি নিয়ে বাঁচছে কলকাতা, কতটা বিপদের সম্ভাবনা! এটা ঠিকই যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে যে বিস্তীর্ণ সমতল ভূমি তা নদীমাত্রিক, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদী ব্যবস্থার পলি দিয়ে তৈরি, কিন্তু তা ভূমিকম্পের ঝুঁকি মুক্ত নয়, বরং পলিমাটি ঝুঁকির অন্যতম কারণ। পলিমাটি কম্পনের তীব্রতাকে আরও বাড়িয়ে দেয়, মাঝারি মাত্রার ভূমিকম্পকেও আরও শক্তিশালী মনে হয়। কলকাতাসহ পূর্ব ভারতের বেশিরভাগ এলাকাতেই একই রকম ঝুঁকি। সে জায়গার ঝুঁকি সবথেকে বেশি যা ভূমিকম্পের ফলস লাইন বা চ্যুতিরেখার উপর অবস্থিত। চ্যুতিরেখা হল সেই কাল্পনিক রেখা যার বরাবর মাটির নিচের শিলাস্তরে প্রবল টানের ফলে ফাটল তৈরি হয়। কলকাতার তলায় কোনো চ্যুতিরেখা নেই, কিন্তু তার মানে এই নয় যে কোনো ঝুঁকি নেই। এই মহানগর সিসমিক জোন বা ভূকম্পন অঞ্চল 3 এবং 4-এর সীমানায় অবস্থিত, অর্থাৎ মাঝারি থেকে উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত। আসলে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল এই শহরের অবস্থান বেশ কয়েকটি অত্যন্ত সক্রিয় ভূকম্পন অঞ্চলের কাছাকাছি। এর মধ্যে একটি হল শিলং মালভূমি। 1897 সালের 12 জুনের গ্রেট আসাম ভূমিকম্পের উৎস ছিল এখানেই। এই বিশাল মাত্রার ভূমিকম্পে মারা যায় 1500-এরও বেশি মানুষ। তৎকালীন বর্মা থেকে পেশোয়ার পর্যন্ত সেই কম্পন টের পাওয়া যায়। কলকাতাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেদিন। দ্বিতীয় অঞ্চলটি হল ক্যালকাটা ময়মনসিংহ হিঞ্জ জোন, যা বাংলাদেশের ময়মনসিংহ পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলটি আবার যমুনা চ্যুতিরেখার সঙ্গে মিলিত হয়েছে, তার ফল 1885 সালের বিধ্বংসী ময়মনসিংহ ভূমিকম্প। অতঃপর প্রশ্ন হল, বড় মাত্রার ভূমিকম্প হলে তার কি পরিণতি হতে পারে? সমস্যা হল কলকাতার নরম পলিমাটি, অসংখ্য পুরনো ভঙ্গুর বাড়ি এবং নির্মাণ সংক্রান্ত আইনকানুন রূপায়ণে গাফিলতি। বিশেষজ্ঞদের মতে বহু বাড়ি ভূকম্পনের ঝুঁকি সম্পন্ন। রিক্টার স্কেলে

0: 6.5 থেকে 7 মাত্রার একটি বড় ভূমিকম্প ওই বাড়িগুলোর জন্য, বিশেষ করে যারা একটু হেলে আছে, ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। কলকাতার পলিমাটি নির্মাণের পর অনেক বাড়ি হেলে পড়ার প্রধান কারণ হলেও নির্মাণ সংক্রান্ত নিয়মাবলী, সঠিক লেআউট এবং আইএস কোডের শর্তাবলী কঠোরভাবে মেনে না চলার প্রবণতা বিপদের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। আখেরে শর্টকাট যে আয়ুটাকেই শর্ট করে দিতে পারে, সেই বোধোদয় জরুরি।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম অশনি সংকেত, বললেন বৈজয়ন্ত চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার দ্বিতীয় পর্যায়ে আগামী মাস থেকে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 70,000 গ্রামীণ যুবক যুবতীদের দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। এশিয়ান গেমসের শুটিংয়ের 10 মিটার এয়ার রাইফেলসের মিক্স ইভেন্টে ভারতের কমলজিৎ ও সুরুচি ইন্দার সিং সোনা জিতেছেন। অ্যাথলেটিক্সের পুরুষদের 10,000 মিটার দৌড়ে ভারতের গুলভীর সিং রূপো পেয়েছেন। মহিলাদের শর্টপাটে মনপ্রীত কাউর ব্রোঞ্জ পদক পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বর্ধনগড়গামী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য করেন। শ্রী মোদী যাত্রীদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন। যাত্রীদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ব্যক্তিগত ডায়েরি রাখার তিনি অনুরোধ করেন।
1: পণ্ডিত দীনদয়াল জি নে হমে সমাজ জীবন মে আপনে কর্তব্যো কো নিভানে কে লিয়ে 7 সূত্র দিয়ে হ্যায় অর আজ কে পুণ্য দিন উন 7 সূত্রো কা স্মরণ হর ভাজপা কার্যকর্তা কো নয়ী ঊর্জা সে ভর দেতা হ্যায়। ইয়ে 7 সূত্র হ্যায়, সেবা ভাব, সন্তুলন, সংয়ম, সমন্বয়, সকারাত্মকতা, সম্বেদনা অর সম্বাদ। আপ বিচার করেনগে তো পায়েঙ্গে কি ইহি 7 সূত্রো তো আপকি ইস সেবা যাত্রা কি আত্মা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে দেশের গ্রাম শহরের ফারাক অনেকটাই কমেছে। গ্রামীণ পরিকাঠামোর উন্নতি হয়েছে, মহিলাদের আত্মমর্যাদাও বেড়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তার স্মৃতিচারণ করেন।
1: योजना से जब किसी की जिंदगी बदल जाती, किसी के जीवन में एक नई जिंदगी आ जाती है तो कितना संतोष मिलता है, ये आपने अनुभव किया होगा। और इसलिए सेवा यात्रियों के लिए ये भी एक प्रशिक्षण है कि सरकार की योजनाएं सिर्फ पैसे खर्च करना, राजनीतिक माइलेज कमाना इतना नहीं होता है। अगर वो योजना आखिरी व्यक्ति तक पहुँचती है তো উসকে লিয়ে তো এক নয়া জীবন শুরু হয়ে যাতা হয় আর উসকা জো সন্তোষ হ্যায় ও বড়া অদ্ভুত হতা হয়।
0: নতুন দিল্লিতে আজ সেবা সংকল্প অভিযানের আওতায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় অফিসে এই শিবিরে দলের অফিস কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করেন। উপস্থিত ছিলেন সারা দেশের প্রখ্যাত ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় ওষুধপত্র এবং পরামর্শ দেওয়া হয় শিবিরে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞরা স্বাস্থ্যসম্মত জীবনশৈলী অভ্যাসের পরামর্শ দিয়েছেন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া এবং আরোগ্য ভারতের উদ্দেশ্যে সাধন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পণ্ডিত উপাধ্যায় সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নকে জাতিসংগঠনের গঠনের মূল ভিত্তি বলে মনে করতেন। প্রধানমন্ত্রী বলেন, তার অন্তর্দ্বয় দর্শন আজ জনকল্যাণ ও দেশের অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করে চলেছে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে দেশে উৎপাদন বেড়েছে, ভারতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং ভারত থেকে রপ্তানিও বেড়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেক ইন ইন্ডিয়া শুধু উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এর লক্ষ্য পরিকাঠামো, উদ্যোগ এবং উদ্ভাবনের পরিবেশ তৈরি করে ভারতকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা DDU GKY 2-এর আওতায় আগামী মাস থেকে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 70,000 গ্রামীণ যুবক যুবতীকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। কেন্দ্রীয় মদতপুষ্ট এই যোজনার উদ্দেশ্য হল গ্রামীণ দরিদ্র যুবাদের প্রশিক্ষণ দিয়ে চাকরির বন্দোবস্ত করা। প্রশিক্ষণের মেয়াদ 3 থেকে 12 মাস পর্যন্ত হতে পারে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে এই যোজনায় অংশগ্রহণকারী 31টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সবকটির জন্যই আগামী 2 বছরে 9 লক্ষেরও বেশি লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদনের জন্যই পাঠানো এই বিলে মাদক সংক্রান্ত একটি ধারার সঙ্গে কেন্দ্রীয় আইনের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতির পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে বিলটি ফের বিধানসভায় পেশ করা হবে। সেখানে পাশ হওয়ার পর আবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআই আর নিউজ কলকাতাতে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। তিনি আর্মেনিয়া, বার্বাডোস এবং ইরাকের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গেও বৈঠক করেন তিনি। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন চলাকালীন ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের নেতা ও বিদেশমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। তিনি আজ নিউ ইয়র্কে জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথ, ঘানার বিদেশমন্ত্রী স্যামুয়েল আবালাকাওয়া, সুরিনামের বিদেশমন্ত্রী মেলভিন বোভা এবং ইস্ট ওয়েস্ট সেন্টারের প্রেসিডেন্ট সেলেস্তে কন্নরের সঙ্গেও বৈঠক করেছেন। সংবাদমাধ্যমের এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন বিশ্বের এই সমস্ত নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বিশ্বকে দুটি বিকল্পে ভাগ করা সঠিক পদক্ষেপ হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেক নিজেদের স্বার্থে, মূল্য ও বিশ্বাসের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ বৈঠকে ভারতের বক্তব্য পেশ করেন বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র গৃহীত হওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। সন্তোষ কুমার আজমেরা, কলকাতা প্রেস।

0: ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহানির্দেশক এবং সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের 2008 ব্যাচের এই প্রবীণ আধিকারিক এর আগে ইউপিএসসি যুগ্ম সচিব, নির্বাচন কমিশনের ডিরেক্টর, ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের ওএসডি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 2024 তিনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর পার্লামেন্টারি স্টাডিজ থেকে বিশেষ পুরস্কার লাভ করেন। এর আগে 2014 সালে তিনি পান ওয়েব রত্ন প্ল্যাটিনাম পুরস্কার। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির চেয়ারপারসন শশী শেখর ভেমপাতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। রবীন্দ্রসদনে এই বৈঠকে সিবিএফসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাজেন্দ্র সিংও যোগ দেন। এশিয়ান গেমসের শুটিংয়ে 10 মিটার রিয়াল রাইফেল মিক্স ইভেন্টে ভারতের কমলজিৎ ও সুরুচি ইন্দার সিং সোনা জিতেছেন। অ্যাথলেটিক্সে পুরুষদের 10,000 মিটার দৌড়ে ভারতের গুলভীর সিং রূপো পেয়েছেন। মহিলাদের শর্টপাটে মনপ্রীত কৌর ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
3: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
2: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
3: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
2: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
4: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়

আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। একটু পরেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে আবারও কড়া বার্তা দিয়ে বলেছেন, আবাস যোজনার টাকা যারা লুট করছে তা আদায় করা হবে। পূর্ব বর্ধমানে আজ এক জনসভায় তিনি 4 লক্ষ কৃষককে বিদ্যুৎ দিলে ছাড়, কিষাণ সম্মান নিধি ও কৃষক বন্ধু প্রকল্পে আরও সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন। রাজ্য সরকার চলতি মরশুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে 48,34,000-এর বেশি মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। পুজোর আগেই হোমগার্ড, স্বেচ্ছাসেবক ও অফিসারদের ডিউটি অ্যালায়েন্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির চেয়ারপারসন শশী শেখর ভেমপতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 24 ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টি আও ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে আবারও কড়া বার্তা দিয়েছেন। বর্ধমানের পুলিশ লাইন মাঠে আজ এক জনসভায় তিনি আবাস যোজনার দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এই যোজনার টাকা যারা লুট করেছে সেই টাকা আদায় করা হবে, প্রয়োজনে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আবাস যোজনায় 3,09,263 বাড়ি তৈরি করা হবে ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকার 1,91,000 বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়েছিল, বর্তমান সরকার দিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা। অন্নপূর্ণা যোজনায় এ পর্যন্ত 9,52,331 জন সুবিধে পেয়েছেন। যোগ্য প্রাপকরা পুজোর আগেই টাকা পাবেন বলেও তিনি আশ্বাস দেন। বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী সীমান্ত নিরাপত্তা, গোরক্ষা ও নেশামুক্ত রাজ্য গড়ারও ডাক দেন। ওই জনসভা থেকেই শ্রী অধিকারী 4 লক্ষ কৃষককে বিদ্যুৎ বিলে 300 কোটি টাকা ছাড়ের কথা ঘোষণা করেন। ইউনিট পিছু 2 টাকা করে তারা এই ছাড় পাবেন। এর ফলে বছরে ছাড়ের পরিমাণ হবে 25-30,000 টাকা। পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গেও রাজ্য সরকার কৃষকদের বছরে আরও 3,000 টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী জানান। কৃষক বন্ধু প্রকল্পের যে যাচাই পর্ব চলেছে তা সম্পূর্ণ হলে এই প্রকল্পে কৃষকরা বছরে 4,000 টাকা করে পাবেন বলেও তিনি উল্লেখ করেন।
1: প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি চালু করেছেন, বছরে 6,000 টাকা কৃষকরা পেতেন এই রাজ্যে। 6,000 টাকার সাথে আমরা রাজ্য সরকার আরো 3,000 টাকা দিয়ে পিএম কিষাণ সম্মান নিধিতে আপনাদের 9,000 টাকা দেব। এর জন্য উপকৃত হবেন 54 লক্ষ কৃষক পরিবার।
2: 30 সেপ্টেম্বরের মধ্যে কৃষক বন্ধু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। 100 শতক যদি এগ্রিকালচার ল্যান্ড থাকে তাহলে আমরা তাদের এককালীন বছরে 4,000 টাকা একবার দেব।
0: সহায়ক মূল্যে ধান কেনার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা থাকবে না বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কুইন্টাল প্রতি 2,500 টাকার সহায়ক মূল্যে ধান কেনার সঙ্গে বাড়তি 200 টাকা পাবেন কৃষকরা।

0: রাজ্য সরকার চলতি মরশুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে এখনও পর্যন্ত 48,34,237 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। এর মধ্যে চাল সংগ্রহের জন্য সংগৃহীত ধানের পুরোটাই নথিভুক্ত চালকলগুলিতে পাঠানো হয়েছে বলে খাদ্য দপ্তরের তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে। সংগৃহীত চালের মূল্য 1,15,011,29,84,000 টাকা। এর ফলে 27,06,514 জন কৃষক উপকৃত হয়েছে। চা বাগান শ্রমিকদের বোনাস, বন্ধ চা বাগান পুনরায় চালু করা এবং শ্রমিকদের বকেয়া পাওনা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ শিলিগুড়ির দাগাপুর কমপ্লেক্সের শ্রমিক ভবনে এক জরুরি বৈঠকে পৌরোহিত্য করেন শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং। চা বাগান সংস্থাগুলির প্রতিনিধিদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ইতিমধ্যে 19টি চা বাগান সংস্থা শ্রমিকদের বোনাস দিয়েছে, বাকি সংস্থাগুলিও বোনাস দেওয়ার কথা জানিয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। পুজোর আগে হোমগার্ড, স্বেচ্ছাসেবক ও অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 1 অক্টোবর থেকে সংশোধিত ভাতা কার্যকর হবে। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের হোমগার্ড সেলের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী সব স্তরের হোমগার্ড কর্মীদের দৈনিক ভাতা 110 টাকা করে বাড়ানো হচ্ছে। ফলে হোমগার্ড ভলান্টিয়ারদের দৈনিক ভাতা 648 টাকা থেকে বেড়ে হচ্ছে 758 টাকা। একই সঙ্গে বিভিন্ন পদাধিকারীদের ভাতাও বাড়ানো হয়েছে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবার সংকল্প অভিযান। আজকের বিষয় পিএম স্বনিধি যোজনা। একটি প্রতিবেদন,
1: দেশের পথবিক্রেতা ও হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি বা পিএম স্বনিধি প্রকল্প। 2020 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই কার্যকরী মূলধনের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2026 সালের আগস্ট মাস পর্যন্ত দেশে 78 লক্ষেরও বেশি হকার এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই প্রকল্পের প্রভাব পড়েছে ব্যবসায়িক আয়েও। পেশার সঙ্গে যুক্ত সঞ্জীব বেরার মতে, এই যোজনার ফলে দেশের পথবিক্রেতারা ধীরে ধীরে আরও সুসংগঠিত ও স্বীকৃত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন।
2: প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনার যে লোনটা আছে, সেই লোনটা যেখানে আমাদের কোনো ফিক্সড ডিপোজিট লাগছে না, যেখানে আমাদের কোনো গ্যারান্টি হিসেবে কোনো জায়গা জমি রেকর্ড বা পট্টা লাগছে না, এইটা আমাদের খুবই একটা সুবিধাজনক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের আর্থিক সহায়তা এটা যদি পায়, আমরা আস্তে আস্তে আমরা এই জায়গা থেকে আমরা একটু বড় জায়গায় যেতে পারি।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই পর্যায়ে আগামীকাল সকাল 9:00 শুনবেন 370 ধারা প্রত্যাহার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো ওই বিলে মাদক সংক্রান্ত একটি ধারার সঙ্গে কেন্দ্রীয় আইনের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতির পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে বিলটি ফের বিধানসভায় পেশ করা হবে। সেখানে পাশ হওয়ার পর আবার তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির চেয়ারপারসন শশী শেখর ভেমপাতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। রবীন্দ্র সদনে ওই বৈঠকে সিবিএফসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাজেন্দ্র সিংও উপস্থিত ছিলেন। সিবিএফসি কলকাতার আঞ্চলিক আধিকারিক ডক্টর সুশ্রুত শর্মার তত্ত্বাবধানে আয়োজিত ওই বৈঠকে আঞ্চলিক চলচ্চিত্র বাজারের আধুনিকীকরণে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা এবং বিশেষ উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। সন্তোষ কুমার আজমেরা কলকাতা প্রেস ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহানির্দেশক এবং সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের 2008 ব্যাচের এই প্রবীণ আধিকারিক এর আগে সংঘ লোক সেবা আয়োগ ইউপিএসসির যুগ্ম সচিব, নির্বাচন কমিশনের ডিরেক্টর, ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের ওএসডি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গে বা দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ভোররাতে প্রবল বৃষ্টির জেরে দার্জিলিংয়ের তাকদা গ্রামীণ হাসপাতালে ধসের ফলে একাংশ ভেঙে পড়ে, এক রোগীর আত্মীয় আহত হন। গয়াবাড়ি ও মহানদীর মাঝে টয় ট্রেন লাইনেও আজ ধস নামে। এর জেরে শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা আপাতত বন্ধ। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টিয়াও ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে অন্ধ্রপ্রদেশের আনন্দপুরে। আজ ফাইনালে তারা মণিপুরকে টাই ব্রেকারে হারিয়ে দেয়। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নাটক,
4: আজকের নাটক এবং ইন্দ্রজিৎ, রচনা বাদল সরকার, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়, নাটক এবং

0: কি যে তোর ব্যাপার, আমি তো কিছু বুঝে উঠতে পারি না। খেতে আসবি কি আসবি না বলে দে, আমি আর পারি নে বাপু। কি কি হলো?
1: যাচ্ছি
0: যাচ্ছি যাচ্ছি তো তুই এই নিয়ে তিনবার বললি, আমি আর ডাকতে পারবো না কিন্তু বলে দিলাম। হ্যাঁ,
1: ও কথাটা তো এই নিয়ে তুমি তিনবার বললে মাসিমা।
0: যা ইচ্ছে কর, লেখা আর লেখা, খাওয়া নেই ঘুম নেই শুধু লেখা। কি যে হবে গুচ্ছের লিখে ভগবান জানেন।
2: শেষ হয়েছে লেখা?
1: না।
2: কি লিখলে শোনাবে?
1: না কিছুই লিখিনি।
2: ও কি ছিঁড়ে ফেললে?
1: কিছু হয়নি কি না, কিছু লেখবার নেই আমার।
2: কিছু লেখবার নেই?
1: না, কি নিয়ে লিখবো, কাকে নিয়ে লিখবো, কটা মানুষকে চিনি আমি, কজনের কথা জানি।
2: এই এত লোক রয়েছে কলকাতায়, ওই যে চলেছে কাতারে কাতারে, অফিসে কলেজে খেলার মাঠে বাজারে সিনেমায়, এদের একজনকেও চেনো না, একজনের কথাও জানো না।
1: এদের চিনি হয়তো দু একজনকে, কিন্তু সে আমার মতো দু একজনকে, তাদের নিয়ে তো নাটক হয় না।
2: দেখো না চেষ্টা করে।
1: চেষ্টা এদের নিয়ে, এই যারা কাতারে কাতারে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, শুনুন শুনুন, এই যে শুনছেন,
3: আমায় বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ, আগে হ্যাঁ, আপনাকে, আপনিও, আপনি ওই যে পাশে, আপনার, আপনারা একটু এদিকে আসবেন আগে। হ্যাঁ, আপনারা চারজনেই, যদি কিছু না মনে করেন, একটু দরকার আছে। আপনার, আপনার নামটা কি জানতে পারি?
3: অমল কুমার বোস।
1: আপনার?
3: বিমল কুমার ঘোষ।
1: আপনার নামটা?
4: কমল কুমার সেন।
1: আপনার?
4: নির্মল কুমার।
1: না না না, অমল, বিমল, কমল, নির্মল, এ হতে পারে না, নিশ্চয়ই অন্য কোনো নাম আছে, থাকতেই হবে। কি নাম আপনার? কি নাম আপনার?
4: ইন্দ্রজিৎ রায়।
1: তবে কেন নির্মল বলছিলেন?
4: ভয়।
1: কিসের ভয়?
4: অশান্তির, নিয়মের বাইরে গেলেই অশান্তি।
1: চিরকাল কি নির্মল নাম বলে এসেছেন?
4: না, আজ বলি, এখন বলি।
1: কেন?
4: বয়স হয়েছে, বয়স স্বস্তি চায়, শান্তি চায়।
1: কত বয়স?
4: 100, 200, জানি না কত, কাগজে কলমে 35।
1: কোথায় জন্ম?
4: কলকাতায়।
1: লেখাপড়া?
4: কলকাতায়।
1: কর্মস্থান?
4: কলকাতায়।
1: বিবাহ?
4: কলকাতায়।
1: মৃত্যু?
4: এখনো হয়নি।
1: ঠিক জানেন?

0: ঠিক জানেন?
1: না ঠিক জানি না।
0: ১৯৬১ সালের আদমশুমারির হিসেবে কলকাতার বর্তমান লোক সংখ্যা ২৯,২৭,২৮৯। এর শতকরা প্রায় আড়াই ভাগ গ্র্যাজুয়েট বা আরও উচ্চশিক্ষিত।

0: মানে ছোট লোকদের থেকে নিজেদের পার্থক্যটা বোঝেন বলে। এরা অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ।
1: তুই আসবি খেতে?
0: না।
2: পারলে লিখতে?
0: না। আমি জানি না, আমি জানি না নিপীড়িত জনসাধারণের কথা। কয়লা খনির গোলামকে আমি চিনি না, ধান ক্ষেতের চাষি, ওই সাপ খেলানোর বেদে, বড়গাঙের মাছ মারার দলের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আমার চারপাশে যাদের দেখি তাদের রূপ নেই, বর্ণ নেই, বস্তু নেই, তারা অনাটকীয়, তারা অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। আমি অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। কমল এবং ইন্দ্রজিৎ এবং ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ।
3: খেলোয়াড় নয়, দূরে না আউট হলে খেলোয়াড় নয়,
4: তাই বলে অমনি ভাবে আউট হওয়া।
5: ক্রিকেট হলো গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি, কি বলিস ইন্দ্র?
4: নিশ্চয়ই।
3: আর স্কিলটা কিছু না, বললেই হবে।
5: কিছু না কি বলেছে?
4: যাই বলিস কমল, ফুটবল কিন্তু অনেক এক্সাইটিং।
5: এক্সাইটিং তো টেক্সাস মার্কার ছবিও, তবে ভালো ছবি দেখিস কেন?
4: এই অমল, তুই উলব্রাইনের কোনো ছবি দেখেছিস?
3: সব কটা দেখেছি, দারুণ করে। যতই মার্লন ব্র্যান্ডও করো ওর কাছে লাগে না। ইন্দ্র দেখেছিস?
6: দেখেছি, খান্দুই
5: দূর ন্যাড়া মাথা।
3: আগে হ্যাঁ, মাথার মতো মাথা, তাই ন্যাড়ার একবার হিম্মত আছে।
5: আরে মাথার মতো মাথা বলতে অন্য জিনিস বোঝায়,
3: যেমন বার্নার্ড শয়ের মাথা। বার্নার্ড শা? আহ চাবুক চাবুক। ম্যান এন্ড সুপারম্যান পড়ছিস কমল?
5: দূর, বার্নার্ড শার এই ফ্যাবিয়ান সোশ্যালিজম ও এই যুগে চলে না।
3: তাতে কি তার নাটকগুলো সাহিত্যিক মূল্য কিছু কমে গেল?
5: আলবাত, পলিটিক্সে যদি গোলমাল থাকে।
3: কিসের পলিটিক্স? সাহিত্য হবে সত্য, শিব ও সুন্দরের প্রতীক। পলিটিক্সের মতো নোংরা ব্যাপারের সঙ্গে সাহিত্যের কোনো সম্পর্ক?
4: ওই নোংরা কথাটায় আমার আপত্তি আছে। নোংরা যদি সত্য হয় তবে তাকে বাদ দিয়ে সাহিত্য রচনায় এসকেপিজম। সাহিত্য হবে জীবনের ছবি, রিয়েলিস্টিক। ইন্দ্র কি বলিস?
6: আমি ঠিক বুঝি না, রিয়েলিস্টিক হবে এটা মানে, কিন্তু নিছক জীবনের ফটোগ্রাফ হবে, আর সেটাও ঠিক।
5: এই কটা বাজে জানিস? 7:30।
3: ও মাই গড, এক রাশ নোট টুকতে হবে, চল চল।
6: আমাদের তো উল্টো পথ। চল অমল, চল চল চল চল।
4: কিরে ইন্দ্র, যাবি না?
6: আমার একটু ঘুরে যেতে হবে রে।
4: কোন দিকে?
6: ও ওইদিকে।
4: ওদিকে তো ওদের সঙ্গে গেলি না কেন?
6: তখন ঠিক খেয়াল করিনি।
4: যা বাবা, এই একা একা এতটা রাস্তা হাঁটাবি?
0: কিরে ইন্দ্র, বসে আছিস যে?
6: আরে কবি, আয় আয় আয়, বস বস।
0: কি ভাবছিলি বসে বসে?
6: কিছু না।
0: ওরা কেউ আসেনি আজ?
6: এসছিল।
0: কে কে?
6: অমল, বিমল, কমল।
0: কি করলি?
6: গ্যাঁজালাম।
0: কি গ্যাঁজালি?
6: এই নানা রকম,
0: এই ক্রিকেট, সিনেমা, রাজনীতি, সাহিত্য, এসব।
6: হ্যাঁ, ক্রিকেট, সিনেমা, রাজনীতি, সাহিত্য। তা তুই কি করে জানলি?
0: নে চিনে বাদাম খা।
6: আচ্ছা কি করা যায় বলতো কবি?
0: কিসের?
6: লেখাপড়ার ভালো লাগছে না।
0: তবে
6: তা জানি না, এক এক সময় ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে পড়ি।
0: কোথায় যাবি?
6: জানি না কোথায়, অনেক দূরে কোথাও। কি আছে অনেক দূরে তাও জানি না, জঙ্গল, মরুভূমি, বরফের স্তূপ, কতগুলো পাখি, পেঙ্গুইন, অস্টিচ, কতগুলো জন্তু, ক্যাঙ্গারু, জাগুয়ার, কিছু মানুষ, বেদুইন, এস্কিমো।
0: আচ্ছা, এক কথায় সরল ভূগোল পরিচয়, ডিপিআই কর্তৃক ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক হিসেবে মনোনীত।
6: ভূগোলের বাইরে একটা পৃথিবী আছে, এখানে নয়, অন্য কোথাও, দূরে কোথাও, বাইরে কোথাও।
0: তার মানে ক্রিকেট, সিনেমা, রাজনীতি, সাহিত্যের বাইরে?
6: ঠিক বলেছিস।
0: তো চল।
6: কোথায়?
0: ওই বললি যে সব ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়বি।
6: এক্ষুনি?
0: আবার কখন?
6: যা বাজে বকিস নি, তোকে বলাই আমার ভুল হয়েছিল।
0: আচ্ছা তোর পকেটে কত আছে?
6: পকেটে? আনাস টেক। কেন রে?
0: আমার পকেটে 5 টাকা আছে। হাওড়া স্টেশন থেকে ওই 1 টাকা বারো আনায় যত দূর যাওয়া যায় যাবো, তারপর হাঁটবো।
6: দেখ, ঠাট্টা করবি জানলে আমি তোকে বলতাম না এই সমস্ত কথা।
0: আরে আমি সিরিয়াস।
6: কিন্তু মা?
0: তা বটে, ঠিক মা।
6: তাছাড়া সামনে পরীক্ষা।
0: ঠিক কথা, ঠিক কথা। আচ্ছা পরীক্ষার পরে কথা বলা যাবে, এখন নে আর একটা বানান রয়েছে নে।
6: এই কবি, তুই যাচ্ছিস?
0: হ্যাঁ, কাল দেখা হবে।
1: ইন্দ্র।
5: যাই মা।
1: ইন্দ্র কিরে, খাবি টাবি না? কতক্ষণ ভাত নিয়ে বসে থাকবো?
6: আচ্ছা আচ্ছা মা।
1: কি হলো?
6: আচ্ছা আমি যদি

0: আমাকে যদি কোথাও চলে যেতে হয়?
1: যত অলক্ষণে কথা, আয় আয় খেতে আয়, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে।
2: এক দুই তিন, এক দুই তিন, দুই এক দুই তিন, এক দুই তিন, দুই এক দুই তিন, চার পাঁচ ছয়, চার পাঁচ ছয়, পাঁচ চার পাঁচ ছয়, চার পাঁচ ছয়, পাঁচ চার পাঁচ ছয়, সাত আট নয়, সাত আট নয়, আট সাত আট নয়, সাত আট নয়, আট সাত আট নয়, নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক।
3: অনাটকীয়, একেবারে অনাটকীয়। এদের নিয়ে নাটক হয় না, হতে পারে না। এই অমল, বিমল, কমল।
4: আরে কবিজি, কি খবর?
3: ভালো।
5: কি কাব্য টাব্য নতুন লিখলে বলো?
3: কিছু লিখিনি বিশেষ।
6: আরে চেপে যাচ্ছ কেন ব্রাদার? টুকে নেবো, পারব না ব্রাদার, বানান ভুল হয়ে যাবে।
3: একটা ছোট্ট কবিতা লিখেছি শুধু।
4: এই তো বেরুচ্ছে, শোনাও শোনাও।
5: এবার তোমার কাব্য কুজন আরম্ভ করো।
6: যদি মানে বুঝতে পারি ছিঁড়ে ফেলো, না পারলে মাসিক পর থেকে পাঠিয়ে দিও।
3: আচ্ছা তোমরা শুনবে?
4: নিশ্চয়ই নিশ্চয়ই।
3: বেশ শোনো তবে। এক দুই তিন, এক দুই তিন, দুই এক দুই তিন, চার পাঁচ ছয়, চার পাঁচ ছয়, পাঁচ চার পাঁচ ছয়, সাত আট নয়, সাত আট নয়, আট সাত আট নয়,
4: বাহ, তারপর
3: নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক।
5: বলে যাও বলে যাও।
3: আর নেই,
6: ফুরিয়ে গেল।
3: হ্যাঁ ভাই, ফুরিয়ে গেল।
4: বাবা খাসা লিখেছো,
5: পাকা হাত তোমার,
3: বুঝতে পারলে?
6: অঙ্কে ক্লাসে শোনালে বুঝতাম, কবিতা হলে কি করে বুঝবো?
3: একটা নাটক লিখবো ভাবছি।
4: নাটক?
3: হুম।
4: কি নাটক লিখবে? সামাজিক?
3: সামাজিক মানে?
5: সামাজিক নাটক জানো না? তবে কি লিখবে?
6: আরে সামাজিক মানে এই যুগের আর কি, মানে আমাদের এই সময়কার।
3: হ্যাঁ, আমাদের কথা নিয়েই তো লিখবো।
4: তা প্লটটা কি?
3: প্লট তো নেই।
5: আহা, থিমটা কি বলো না?
3: থিম, থিমেই আমরা।
6: আমরা বলতে কি বোঝায়?
3: এই তোমরা, ইন্দ্রজিৎ, আমি,
4: আমাদের নিয়ে।
3: হুম,
4: তবেই তোমার নাটক লেখা হয়েছে।
5: আমাদের জীবনে আবার নাটক কোথায় হে?
6: আমাদের নাটক তো স্ত্রী চরিত্র বর্জিত হয়ে যাবে হে।
4: বাজে বকছো কেন কমল, তোমার পাশের বাড়ির নায়িকা।
5: হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, কদ্দুর এগুলো কমল?
6: আরে আমার তো দূর থেকে জানলা কাব্য। অমল যে ডুবে ডুবে জল খাচ্ছে খবর রাখো, গত পূজয় পুরীতে কি হয়েছিল জিজ্ঞেস কর না ওকে।
5: কি ব্যাপার অমল, এসব তো শুনিনি কখনো।
4: যাও সব।
6: আরে বল না বাবা, অমন করছিস না, বল না বল না।
5: এই এই দেখ দেখ দেখ,
4: আহ নীলাম্বরী,
6: নীল নাইলনি বল।
4: এই এই খোপার ক্যাডানিটা দেখেছিস? যেন বাবুই পাখির বাসা।
5: এই দেখ, এই কমল দেখ দেখ,
6: কিরে
5: ওই যে পেছনে মেয়েটা আসছে দেখ।
6: হ্যাঁ, মূল্য না।
5: আরে তা নয়,
6: তবে
5: সঙ্গে কে বলতো ছেলেটা?
4: ইন্দ্রজিৎ না?
6: হ্যাঁ রে, ইন্দ্রই তো।
5: এই সরে আয় সরে আয় সরে আয় সরে আয় সরে আয়। দেখেছিস, তাই ভাবি কদিন ধরে ইন্দ্রটাকে অন্যরকম লাগছে কেন।
6: সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, কবি দেখলে?
3: দেখলাম।
4: কিরকম বুঝলে?
3: মনে হচ্ছে যে নাটকটা স্ত্রী চরিত্র বর্জিত হবে না।
5: ইন্দ্রকে হিরো করে ফেলো, আমরা তো কাটা সইনি।
6: হিরোইনটি কে বলতে পারিস?
4: কে জানে, ইন্দ্র তো বলে না কিছু আমাদের।
5: হ্যাঁ, দারুণ চাপা ছেলে।
6: চাপা নয় চাপা নয়, ডাট, নিজেকে উঁচু স্তরের জীব মনে করে। ও, ওসব টাইপ চেনা আছে আমার।
4: কবি চেনো নাকি?
3: হুম, কাকে
4: চেনো?
5: ভাব এসে গেছে নাকি তোমার নাটকের হিরোইনকে?
3: হুম, ওর নাম মানসী।
6: এই দেখো, কবি চেনে, ইন্দু আলাপ করিয়ে দিয়েছে বুঝি?
3: না,
4: ভুল মারছো কবি।
3: বিশ্বাস করো ভাই, এই আমি প্রথম দেখলাম।
5: যাকগে, ইন্দ্র কি বলেছে তাই বলো।
3: ইন্দ্র কিচ্ছু বলেনি।
6: বটে, প্রথম দেখছো, ইন্দ্র কিছু বলেনি, শুধু ওর নাম মানুষী।
3: ওর নাম আমি জানি না, আমার মনে হলো মানুষীও, তাই বললাম।
4: যাব বাবা, এই যে কখন কাব্য করে আর কখন সুস্থ থাকে বোঝা মুশকিল।
3: আচ্ছা নাটকটার কি নাম দেওয়া যায় বলো তো?
5: প্রথমেই নাম,
6: নাম তো প্রথমেই থাকে। তুমি বলো কবি, তোমার তো বেশ নাম দেওয়ার ন্যাক আছে।
3: আমি ভাবছিলাম যে অমল, বিমল, কমল, ইন্দ্রজিৎ, মানুষী।
4: এ তোমার মলাটি কুলোবে না।
5: আমাদের আবার টানা কেন বাবা, আমরা তো কাটা সইনি।
6: তার চেয়ে রাখো ইন্দ্রজিৎ মানুষী। চল রে, যাবি নাকি?
4: কোথায় যাব
5: কমল?
6: হ্যাঁ,
5: চা খাওয়াবি?
6: খাওয়াবো। চল।
3: শুধু চা আর কিছু না?
6: শখে প্রাণ গড়ে মাঠ।
3: ইন্দ্রজিৎ ও মানুষী, ইন্দ্রজিৎ আর মানুষী, আমরা জানি ইন্দ্রজিৎ আর মানুষীকে নিয়ে দেশে দেশে যুগে যুগে কত নাটক রচিত হয়েছে, পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক, মিলনান্ত, বিয়োগান্ত, কত আনন্দ, বেদনা, মিলন, বিরহ, ঈর্ষা, অভিমান, কত জটিল মনস্তাত্ত্বিক ঘাত প্রতিঘাত নিয়ে এদের নাটক গড়ে উঠেছে। ইন্দ্রজিৎ আর মানুষীর প্রেম একটা চিরন্তন নাটকীয় উপাদান। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ,
7: কি হলো, কি হলো, চেঁচাচ্ছিস কেন?
3: বলো ইন্দ্রজিৎ,
7: কি বলবো?
3: তোমাদের কাহিনী, যে কাহিনী ওই চিরপুরাতন অথচ চিরনতুন, যে কাহিনী মহাভারতের যুগ থেকে আরম্ভ করে এই আজ,
7: তুই একটু কাব্য ছেড়ে সরল ভাষায় বলবি, কি জানতে চাস?
3: তোমার আর মানুষীর কথা।
7: মানুষী?
3: হ্যাঁ,
7: মানুষীকে,
3: ওই যে যার সঙ্গে দেখলাম তোমাকে পথে হেঁটে যেতে।
7: ও, দেখেছিস বুঝি, তার নাম তো মানুষী নয়, তার নাম হচ্ছে,
3: দরকার নেই, দরকার নেই তার নাম, আমি তার নাম দিয়েছি মানুষী।
7: তা তুমি তার নাম দিলেই তো চলবে না, বাপ মা তার নাম দিয়েছে।
3: বাপ মা যা ইচ্ছে নাম দিতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। তুমি বলো।
7: কি বলবো?
3: তোমার আর তার কথা বলবে, সে তোমার, সে তোমার কি তাই বলবে?
7: সে আমার বোন হয়।
3: বোন?
7: হ্যাঁ, মাস্তুতো বোন।
3: মাস্তুতো বোন? কেন,
7: কেন? আরে তার মা আমার মাসিমা বলে।
3: না না না না না, তা নয়, মানে সে তোমার সঙ্গে কেন?
7: বাড়িতে এসেছিল, পৌঁছে দিতে গিয়েছিলাম, এরকম তো যাই।
3: ও, তাহলে ওর নাম তাহলে মানুষী নয়?
7: নয়, সে তো আগেই বলেছি।
3: আমার যেন মনে হলো যে তোমরা, তোমরা গল্প করছো।
7: হ্যাঁ, করছিলাম তো।
3: খুব খুব নিবিষ্টভাবে গল্প করছো।
7: আরে তা তো হতেই পারে। আরে ওর সঙ্গে গল্প করতে আমার ভালো লাগে।
3: কেন?
7: কেন তা কি করে বলবো, হয়তো হয়তো সারাদিন যে আড্ডা চলে তার থেকে অন্যরকম বলে।
3: মানে ক্রিকেট, সিনেমা, রাজনীতি, সাহিত্য এসব নয় বলে?
7: ক্রিকেট, সিনেমা, রাজনীতি, সাহিত্য নয়, অন্তত সব সময় নয়।
3: কি কথা হয় তাহলে?
7: কোনো বিশেষ কথা ঠিক তা নয়, এমনি এমনি কথা, কতগুলো চিন্তার কথা, কতগুলো প্রশ্নের কথা, হয়তো হয়তো কতগুলো ভালো লাগা খারাপ লাগার কথা, খুব তুচ্ছ ছোটোখাটো ঘটনার কথা।
3: আচ্ছা আচ্ছা ইন্দ্র, মানুষই কি তোর বন্ধু?
7: বন্ধু?
3: হ্যাঁ
7: হ্যাঁ হ্যাঁ, বন্ধু। ওর সঙ্গে কথা বলে অনেক সময় মনটা আমার হালকা হয়। এই যে, এই যে সারাদিন ধরে যা চলে, প্রত্যেক দিন সারাদিন। আচ্ছা আচ্ছা কবি, তোর কখনো মনে হয় না
3: কি
7: এই যে চলছে তার কোনো মানে নেই? একটা বিরাট চাকা কেবল ঘুরছে আর ঘুরছে, আর আমরা তার সঙ্গে তাল গোল পাকিয়ে ঘুরছি আর ঘুরছি।
3: এক দুই তিন, এক দুই তিন, দুই এক দুই তিন।
7: কি বললি?
8: রোল নাম্বার 34।
9: ইয়েস স্যার।
8: হোয়াট ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ আয়রন?
9: 11.7 স্যার।
8: Roll number 34.
9: Yes, sir.
8: Who was Mazzini?
9: One of the founders of modern Italy, sir.
10: Roll number 34.
9: Yes, sir.
10: Bharatiya chitter bairagya bhab prachin bharatbarsher sahitya ke kibhabe probhabito koreche?
9: Bharatiya chitter porom anashokti prachin sahitye prokhipto ongsher pradhanner mul karon bola jete pare. Golper shadhin sachchondo probaho.
8: ইন্দ্র, আমার প্রক্সিটা দিয়ে দিস, আমি সিনেমায় যাচ্ছি।
7: আচ্ছা দিয়ে দেবো।
8: ইন্দ্র, তোর কেমিস্ট্রির নোটটা এই শনিবার একটু দিবি?
7: নিয়ে যাস।
10: তোর কাছে একটা টাকা হবে রে ইন্দ্র, সোমবার পেয়ে যাবি।
7: আজ তো সঙ্গে নেই, কাল এনে দেবো। কোন
1: ইন্দ্র, ভাত বাড়বো?
7: একটু পরে মা।
1: আবার পরে কেন, চুকিয়ে দিয়ে জানা বাবা।
7: খুঁজছি আর খুঁজছি আর খুঁজছি। ঘুরছি আর ঘুরছি আর ঘুরছি, ঘুরছি আর ঘুরছি আর ঘুরছি।
3: এক দুই তিন, ঘুরছে আর ঘুরছে আর ঘুরছে অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ এবং মানুষী।
1: তুই খেতে আসবি?
3: না।
11: পারলে লিখতে?
3: না। অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ বড় হচ্ছে আর ঘুরছে,
11: ঘর থেকে স্কুল, স্কুল থেকে কলেজ, কলেজ আর পরীক্ষা।
3: Yes,
8: blotting paper, sir.
3: Yes. Yes,
12: a glass jol, sir.
3: Yes. Yes,
13: I ate khata, sir.
3: Yes. Time's up. Stop writing, please. Stop writing. Stop writing. School theke college, college ar porikha, porikha ar pass.
8: বিমল, তুই পাশ করে কি করবি?
12: পাশ করি আগে, তারপরেও কথা।
13: পাশ করি আর ফেল করি, আমাকে চাকরি খুঁজতেই হবে। বাবা রিটায়ার করছেন এই বছর।
12: চাকরি কি খুঁজলেই মেলে নাকি? রোজ তো কাগজে বিজ্ঞাপন দেখছি।
8: তোর আর কি, আমার তিনটে বোনের বিয়ে দেওয়া বাকি।
13: একদিন বেশ ছিলাম, রেজাল্ট বেরোবার দিনটা ঘনিয়ে আসছে আর গলা দিয়ে ভাত নামছে না।
3: অমল কুমার বোস,
12: অমল তুই লাকি আছিস, বেরিয়ে গেছিস।
8: যা বাবা, একটা পাপ চুকলো রে।
3: অমল কুমার বোস,
13: এই বেশ বেশ, কবে খাচ্ছিস বল?
8: খাবো এখন। এক মাছ খাবো। সব ফাঁকি দিয়ে
3: চলবে না, ফাঁকি দিয়ে চলবে। অমল কুমার সেন,
13: কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। এবার খাইয়ে দাও আর কেন, দুই মাস করে।
3: ইন্দ্রজিৎ রায়,
13: আইয়ে দে,
12: ভেরি লাকি, ভেরি লাকি,
13: ইউ আর লাকি। ইন্দ্র, আইয়ে দে,
12: বলো বাবা, হবে হবে হবে।
11: কলেজ আর পরীক্ষা, পরীক্ষা আর পাস, তারপর দুনিয়া। এইবার দুনিয়া, দুনিয়া একটা ঘর, তাতে প্রকাণ্ড একটা টেবিল। টেবিল ঘিরে বসবেন জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তিরা, তারা পরীক্ষা নিরীক্ষা করবেন, যাচাই করে দেখবেন যে কে কত কাজের লোক। আর ঘরের বাইরে ওই লম্বা বেঞ্চিটায় এসে বসবে অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। না না না, এক মিনিট, অমল, বিমল, এখনো তোমরা এসো না, এখনো সময় নেই, এক মিনিট। একটু একটা কথা আমি বলিনি, ভুলে গিয়েছিলাম, এর আগে একটুখানি আছে, কিন্তু সেটা এ ঘরে নয়, এখানে নয়, বাইরে। ওই মাঠ, ওই সবুজ ঘাস, ওই সারি বাঁধা গাছ, ওইদিকের ওই গাছটার ঝাঁকড়া মাথার ফাঁকে একটা সিঁদুরে রং। রোজ যে সূর্যটা ওঠে সেটা আজকেও উঠেছিল, এখন অস্ত যাচ্ছে ওইখানে, ওই দিকে, ওই ঝাঁকড়া ডালপালার ফাঁকে। একরাশ সিঁদুরে রং, একরাশ সিঁদুরে রং।
14: তুমি আমাকে বই দিলে কেন ইন্দ্র? আমারই তো দেবার কথা।
7: কেন?
14: বাহ, তুমি পাশ করেছো, আমি তো দেব।
7: কোথায় লেখা আছে যে আমি পাশ করলে তোমাকে দিতে হবে, আমি দিলে চলবে না?
14: লেখা আবার কোথায় থাকবে, তাই নিয়ম।
7: তুমি খুব নিয়ম মানো, তাই না?
14: মানতে আর দাও কই।
7: মানতে চাও?
14: মানতে হয় মেয়েদের।
7: মেয়েদের? ওই কথাটা অনেকবার শুনলাম তোমার মুখে।
14: কথাটা কি মিথ্যে?
7: জানি না, আমিও মানি, বহু নিয়ম মেনেছি, লেখাপড়া করার নিয়ম মেনেছি, পরীক্ষা দেওয়ার নিয়ম মেনেছি, চাকরি করার নিয়ম মানব, কিন্তু নিয়ম মানাটাই উচিত, এ কথাটাও কি মানতে হবে?
14: না মেনে কি করব?
7: নিয়মটাকে ঘেন্না করব, অন্তত অন্তত সেটুকু তো বাকি থাকা দরকার।
14: কি লাভ হবে?
7: যে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা আছি সেটাকে পুজো করি বা কি লাভ হবে?
14: পুজো করতে কে বলেছে?
7: যদি বলি দড়িটাই নিয়ম এবং সেটা মানা উচিত, তবে পুজোর আর বাকি রইল কি?
14: কি করতে চাও তুমি?
7: জানি না, জানি না, আমি আমি দড়িটাকে ছিঁড়তে চাই, চারিপাশে যে বদ্ধ কানা দেওয়ালগুলো ভেঙে গুঁড়ো করে দিতে চাই।
14: কার সঙ্গে তোমার লড়াই?
7: দুনিয়ার সঙ্গে, চারিপাশের লোকগুলোর সঙ্গে, তোমাদের ওই যাকে সমাজ বলো সেইটার সঙ্গে, তার ব্যবস্থাগুলোর সঙ্গে। লীলার কথা বলেছিলাম তোমায়, মনে আছে?
14: যার স্বামী টিবি,
7: যার স্বামী টিবি ছিল, স্বামী মরে গেছে বেশ কয়েকদিন হলো, ওর শ্বশুর বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছে।
14: তাড়িয়ে দিয়েছে?
7: দিন কত রেখেছিল, সামান্য কিছু প্রভিডেন্ট ফান্ড আর ইন্স্যুরেন্সের টাকা পাওয়া বাকি ছিল, এখন গয়না যেটুকু ছিল কেড়ে নিয়ে বার করে দিয়েছে বাড়ি থেকে।
14: তারপর?
7: তারপর শুনলাম এক দূরসম্পর্কের ভগ্নিপতির বাড়িতে গিয়ে উঠেছে। এ ব্যক্তিটির একটি দোকান আছে ছোট, শোনা যায় নানাবিধ চোরাই কারবারে তিনি এবং তার দোকানটি লিপ্ত।
14: কি হবে তাহলে ওর?
7: কি হবে নয়, যা হবার তা হয়ে গেছে। আমি শুনেছি কাল, কিন্তু খবরটা তিন মাসের পুরনো। বলতে পারো, বলতে পারো এটা কিরকম নিয়ম? যে স্টপেজ আমি বাসে উঠি, ওইখানে একদিন 7-8 বছরের একটি ছেলে আমাকে ধরেছে, জুতো পালিশ করবে। কোলে একটি বছরখানেকের ছেলে জুতোর কালিমাকা ন্যাকড়ানি খেলছে। আমি জুতো পালিশ করাইনি, একটা পয়সাও দিইনি, ধমকে তাড়িয়ে দিয়েছি, আরও বিরক্ত করলে হয়তো মারতাম।
14: কেন
7: জানি না, কাকে মারতে হয় আমি জানি না, ওকে মারতে নেই এটা বুঝি, তবু হয়তো মারতাম। ওকে মানতে পারি না যে যে নিয়মে 7 বছরের ছেলেকে জুতো পালিশ করতে হয় আর কোলের ভাইকে রাখতে হয়, সেই নিয়মটাকে আমি মানতে পারি না।
14: কিন্তু এ তো অন্য কথা।
7: কিসের অন্য কথা? ওই নিয়মের আরেকটা পিঠ তোমার বাড়ি, যে বাড়ির যত নিয়ম তুমি মেনে চলো আর বলো মানতে হয়।
14: তুমি কি আজ আমাকে বকবে?
7: তোমাকে যে বকছি না তা তো তুমি জানো, জানো না?
14: জানি।
7: তবে তবে কেন কথা বলছো?
14: তোমাকে তোমাকে এরকম দেখলে আমার যেন কেমন ভয় করে।
7: কিরকম দেখলে?
14: এই এই রাগ, নিয়মের উপরে রাগ।
7: এই রাগের কোনো মূল্য নেই, এই রাগ অন্ধ, অক্ষম, শুধু দেওয়ালে মাথা খোঁড়ে।
14: ইন্দ্র,
7: কি
14: তুমি তো জানো আমি খুব বোকা।
7: কি হলো?
14: আমি অত কথা বুঝতে পারি না, আমিও দেখি, আমারও দুঃখ হয়, মায়া হয়, কিন্তু ওরকম রাগ করতে আমি পারি না।
7: তুমি কি চাও আমি রাগ না করি?
14: না, আমি চাই তুমি যা আছো তাই থাকো। আমার আমার শুধু ভয় করে তাই বললাম।
7: এই রাগ যেদিন ফুরিয়ে যাবে সেদিন আমিও ফুরিয়ে যাব।
14: আমি জানি ইন্দ্র, তুমি যা আছো তাই থাকো, মেনো না, আমার ভয়কেও তুমি মেনো না। এক এক সময় আমি ভাবি তুমি না থাকলে আমার কি হতো।
7: কেন?
14: তুমি শুনলে হয়তো রাগ করবে, আমি অনেক কিছু মানতে পারি তুমি আছো বলে, তুমি না থাকলে আমিও হয়তো রাগ করতাম।
7: তার মানে আমি তোমার ক্ষতি করছি?
14: না না, ও কথা বলছো কেন, ও কথা বলো না। আমি আমি তোমাকে ঠিক বোঝাতে পারি না, তুমি জানো না তুমি আমার কাছে কি। তুমি আছো বলে কতটা জোর আমি পাই, 5 বার জোর। এ জোর না থাকলে আমি অনেক আগেই তলিয়ে যেতাম। কিন্তু কিন্তু আমার জোর রাগ করে নয়, রাগ করতে আমি চাই না, আমার জীবনটাকে ভালো লাগে, অনেক কিছু আমি মানি, কারণ মানতে হয়, তবু আমার ক্ষোভ হয় না। তুমি আছো ভাবলে অনেক সহজভাবে আমি জীবনটাকে অনেক সহজ, আমি ঠিক বোঝাতে পারছি না।
7: বলো বলো বলো, বলে যাও।
14: আমি গুছিয়ে কথা বলতে পারি না, তুমি অন্য কথা বলো।
7: অন্য কথাই তো হচ্ছিল।
14: এই বইটা পড়ে বুঝতে না পারলে বুঝিয়ে দেবে তো? কি কথা বলছো না যে?
7: আমি যেদিন চাকরি পাবো তারপর দিন তোমাকে বিয়ে করব।
14: না
7: দেখো, তুমি
14: আমি তোমার মাস্তুতো বোন, সে কথা মনে আছে?
7: মনে না থেকে উপায় আছে? যতবার বিয়ের কথা বলি ততবার তুমি মনে করিয়ে দাও।
14: আর ততবার তুমি বলো যে মানি না।
7: মানি নাই তো, কেন মানবো? কিচ্ছু মানবো না।
14: আমাকেও না।
7: তোমাকে মানি, তোমার নিয়মগুলোকে মানি না।
14: আমাকে তুমি বেশি দিন সহ্য করতে পারবে না ইন্দ্র।
7: ওই আরেকটা কথা তোমার।
14: হ্যাঁ সত্যি, আমি খুব সাধারণ মেয়ে।
7: আর আমি খুব অসাধারণ ছেলে।
14: কি জানি তুমি সত্যি বোধহয় খানিকটা অসাধারণ।
7: শুনে খুশি হলাম।
14: মোটেই অসাধারণ নয়।
7: তাহলে তো চুকে গেল ঝামেলা।
14: কি চুকে গেল?
7: সাধারণ ছেলে সাধারণ মেয়েকে বিয়ে করলে কোনো ঝামেলাই নেই।
14: কিচ্ছু চুকে যায়নি। চলো চলো বাড়ি, চলো বাড়ি, চলো।
7: না যাবো না,
14: দেরি হচ্ছে না।
7: হোক,
14: ভারী মজা না তোমার জন্য রাত দিন আমাকে বাড়িতে বকুনি খেতে হয়।
7: কিসের বাড়ি? বাড়ি চলে যা।
14: এই এই আবার শুরু হলো। নাও চলো, ওঠো, চলো
7: চলো।
14: রাগ দেখাচ্ছে আবার, তোমার রাগকে কি আমি ভয় করি নাকি?
7: চলো, দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে বকুনি খাবে তুমি।
14: যাবো না।
7: তবে আমিও বসলাম।
14: এই না না, চলো চলো। এই কি হচ্ছে, কি হচ্ছে, কি হাত ছাড়ো।
7: কেন?
14: এটা পার্ক না।
7: পার্ক তো কি হয়েছে?
14: ওই দেখো, ওই দেখো, একজন ওই গাছটার পাশে।
7: হঠাৎ কি হয়েছে? কি
14: দেখছে যে?
7: দেখো দেখো, ভালো করে দেখো।
14: ছাড়ো হাত, কি হয়েছে?
3: মানুষই ইন্দ্রজিৎ, ও মানুষই ঘুরতে ঘুরতে ওরা অনেক দূর চলে এসেছে। অনেক দূর চলে এসেছে না, ঘুরছে, শুধু ঘুরছে। ওরা বিয়ে করতে পারে, তারপর ঘুরবে। ওদের বিয়ে না হতেও পারে, তাহলে ঘুরবে। 1 2 3 4 3 2 1 এক অঙ্ক, আবর্তনের অঙ্ক। পুরো অঙ্কটার উত্তর হলো 0, তাই পুরো অঙ্কটা তো কেউ দেখে না, কেটে ছোট করে নেয়। তখন উত্তর হয় জীবন, এক একজনের এক এক রকম জীবন। অমল, বিমল, কমল, ইন্দ্রজিৎ, স্কুল, কলেজ, পরীক্ষা, ইন্টারভিউ।
15: অমল কুমার বোস।
3: হ্যাঁ ভাই, এই যে
15: আইয়ে সার্টিফিকেট সব রেডি করিয়ে লিন।
12: এই কমল, ক্যাবিনেট মিনিস্টারদের নামগুলো সবকটা জানিস?
13: না, আমি ওসব দেখে আসিনি।
12: ইয়ারবুকটা নিয়ে এলেই হতো।
13: কি আর হতো, কত দেখতিস?
12: কটা বাজে ইন্দ্র?
7: দাঁড়া দেখি, 12:20।
13: 11:00 থেকে বসিয়ে রেখে 12:00 বাবু রাইলেন ইন্টারভিউ নিতে।
12: এসব লোক দেখানো, আসল লোক ওদের ঠিক করা আছে।
13: কি বলতো, অমলের আগে যার হলো
12: কে জানে, আমরা নই এইটুকুই জানি।
13: হ্যাঁ রে ইন্দ্র, অমল কতক্ষণ গেছে রে?
7: তা মিনিট পাঁচেক হবে।
12: কি ও তো জিজ্ঞেস করছে রে বাবা?
13: জানবার তো উপায় নেই, ওই দিক দিয়ে বার করে দিচ্ছে।
12: তাই তো করবে, প্রশ্নের স্টক তো কম থাকে ব্যাটাদের।
13: আচ্ছা, এই টেকনিক্যাল প্রশ্ন খুব করে
12: না
13: কি রে?
12: বেশি করে না, আসলে উত্তরটা তো দেখে না, কেমন ভাবে বলছো সেইটা দেখে।
13: হ্যাঁ, না জানা থাকলে স্মার্টলি আই ডোন্ট নো বলে দিতে হয়।
7: আই ডোন্ট নো কথাটা স্মার্টলি বলা খুব শক্ত, বুঝলে?
15: বিমল কুমার ঘোষ।
12: হ্যাঁ, এই যে চলি রে।
13: গলাটা একটু ধরে আছে রে, তোর কাছে একটা লবঙ্গ আছে ইন্দ্র?
7: লবঙ্গ না। এই ও কি রে, এই যে বললি গলা ধরেছে, তুই সিগারেট খাবি?
13: হ্যাঁ, খাওয়াটা ঠিক হবে না। না
7: না,
13: থাক তাহলে। ইন্দ্র, তুই এর আগে কটা ইন্টারভিউ দিয়েছিস?
7: 5টা।
13: তুই মেরে আছিস, আমার এইটি নিয়ে 4টে হবে। আচ্ছা, খবর পেয়েছিস কোনোটার?
7: হ্যাঁ, একটার রিগ্রেট লেটার পেয়েছি।
13: আসছে মাসে বাবা রিটায়ার করছেন।
3: অমল রিটায়ার করে, তার ছেলে অমল চাকরি করে, বিমল অসুখে পড়ে, তার ছেলে বিমল চাকরি করে, কমল মারা যায়, তার ছেলে কমল চাকরি করে, এবং ইন্দ্রজিৎ, এবং ইন্দ্রজিতের ছেলে ইন্দ্রজিৎ। ওইখানে ফুটপাতে একটা 7 বছরের ছেলে দাঁড়িয়ে থাকে, তার হাতে কাঠের বাক্স, কোলে একটা 1 বছরের ভাই। ওইখানে ফুটপাতে একটা মেয়ে দাঁড়িয়ে, তার স্বামী যক্ষায় মারা গেছে, আর ওইদিকে আকাশে সিঁদুরের রং, তার নিচে বসে মানুষই জীবনকে ভালোবাসতে চায়। অনেকগুলো জীবন, অনেক জানা অজানা, আলো অন্ধকার, খণ্ড খণ্ড টুকরো টুকরো অনুপরমাণু, সব যোগ করে এ নাগরদোলার পরম আবর্তন। নাগরদোলার আবর্ত ছাঁদে গড়া, আমি এলোমেলো আকাশে এনেছি নেশা, অজ্ঞ বাতাস চেতনার বিষে মেশা, না জানা ছন্দে ভাঙা চোরা বোঝা পড়া। এদের কথা আমাকে বলতে হবে, এদের নাটক আমাকে ভাষায় গাঁথতে হবে, কিন্তু ভাষা তো প্রাচীন, ক্ষত বিক্ষত কথা, আলো দিশাহারা শিথিলয় অপ্রকাশে, সমাধি মৌন জড় তার নাগ পাশে, চিতাবন্ধিতে প্রদীপ্ত বাচালতা। এ ঘন্টা বাজছে, জ্ঞানী গুণী বিচক্ষণ পরমাণুরা সব ডাকছে, কর্মপ্রার্থী পরমাণুদের ডাকছে, আরও রাশি রাশি পরমাণু মিলে মিশে তালগোল পাকিয়ে বিরাট এই একটা পৃথিবী ঘুরছে আর ঘুরছে, আর একের পর এক সেকেন্ড মিনিট ঘন্টা সব ঘুরে ঘুরে যাচ্ছে। ওই ঘন্টা বাজছে, আবার বাজবে, তবু পৃথিবী তো আছে, তবু শতাব্দী আছে, আমার পৃথিবী, আমার শতাব্দী। নাগরদোলা চুলোয় যাক, ও অঙ্ক চুলোয় যাক, আমরা আছি, অমল বিমল কমল এবং ইন্দ্রজিৎ এবং আমি, আমরা আছি, এখন আছি, পৃথিবীতে আছি। আমি বিভক্ত, আমি অনুখণ্ডিত, গুঁড়ো দিয়ে গাঁথা জটিল ঐকতান, বুড়ো শতাব্দী আজও পেতে আছে কান, চূর্ণ পৃথিবী এখনো অপরাজিত। বুড়ো শতাব্দী আজও পেতে আছে কান, চূর্ণ পৃথিবী এখনো অপরাজিত। বুড়ো শতাব্দী আজও পেতে আছে কান, চূর্ণ পৃথিবী এখনো অপরাজিত। বুড়ো শতাব্দী।

0: ঘর থেকে স্কুল, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে দুনিয়া, দুনিয়া একটা আপিস, এইরকম একটা আপিস। এখানে অনেক কাজ হয়, বড় বড় দরকারি কাজ। এখানে অনেক মানুষ কাজ করে, এরা অমল, বিমল, কমল, ইন্দ্রজিৎ।
1: 8:52, আজ লেট করেছি 10 মিনিট।
2: শিয়ালদায় আজও ট্রাম আটকে ট্রাফিক জ্যাম।
3: 9:13 আজই ফেল করলাম।
4: আরে দুটো বাস ছাড়তে হলো, পা রাখবার জায়গা পর্যন্ত নেই।
1: ছেলে কেমন আছে বিমল?
2: একটু ভালো। মেয়ে ভর্তি হলো কমল?
3: কই আর হলো। আরে ইন্দ্র, কলমটা পাওয়া গেল?
4: না, পকেট মারাই গেছে।
1: হরিশ, জল দাও এক গ্লাস।
2: হরিশ, পান নিয়ে এসো জর্দা দিয়ে।
3: হরিশ, দুটো সিগারেট।
4: হরিশ, চিড়িটা ডাকে ফেলে দিও।
1: মানে যা উপদ্রব শুরু হয়েছে আজকাল, সেদিন ধর্মতলা ট্রামে মৌলালী স্টপেজটা ছাড়াতেই।
2: হোমিওপ্যাথি যদি করাতে চাও তো কানাই ভট্টাচার্য, আমার ভগ্নিপতির ক্রনিক ডিসেন্ট্রি, আজ প্রায়
5: ক্লাস 3 ভর্তি হবে। তার অ্যাডমিশন টেস্টের ঘটা কি? ইংরেজি, বাংলা, অঙ্ক, আবার বলে বার্থ সার্টিফিকেট না দেখালে।
2: গুড মর্নিং। মর্নিং স্যার।
6: গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো, ইয়েস ইয়েস, অর্ডার, চালান, ডেলিভারি, 15%, ইয়েস ইয়েস, বাই।
1: হরিশ, এই ফাইলটা বিমলবাবুকে দাও।
2: হরিশ, এটা কমলবাবুর টেবিলে দিও।
3: হরিশ, এই ফাইলটা নির্মলবাবুকে।
7: নির্মলবাবু তাকে রিটায়ার করে গেলেন স্যার।
3: ওহো, আচ্ছা ইন্দ্রজিৎ বাবুকে দাও।
1: হরিশ,
3: হরিশ,
4: হরিশ, হরিশ,
7: বড় সাহেবের টানতে যাচ্ছি স্যার।
3: ও
0: ফাইলের পর চা, তারপর ফাইল, তারপর টিফিন, তারপর ফাইল, তারপর চা, তারপর ফাইল, তারপর ট্রাম, বাস, ট্রেন। আরও বড় আপিস আছে, সেখানে আরও সব নাকি বেশি দরকারি কাজ হয়। সেখানে ফাইলের পর টি, তারপর ফাইল, তারপর লাঞ্চ, তারপর ফাইল, তারপর টি, তারপর ফাইল, তারপর হিন্দুস্তান ফিয়ার স্ট্যান্ডার্ড।
1: হ্যালো ঘোষ, ক্লাবে যাচ্ছ আজ?
2: না, আজ বাড়ি যেতে হবে, মিসেস একটা পার্টি দিচ্ছেন।
3: হ্যালো রয়, গাড়িটা বেরোলো গ্যারেজ থেকে?
4: আর বলো না ভাই, আর বলো না, ক্লাচ প্লেট জ্বলে গেছে, আর ট্যাক্সিরও যা হাল, 45 মিনিট লাগালো চাকরটা আজ সকালবেলা।
6: হ্যালো, হ্যালো, ইয়েস ইয়েস, বোর্ড অফ ডিরেক্টরস, কনফারেন্স, বাজেট, অ্যানুয়াল রিপোর্ট, ইয়েস ইয়েস, বাই। মিস মালহোত্রা, টেক আ লেটার প্লিজ।
8: ইয়েস স্যার।
6: With reference to your above letter, in connection with the above matter, I would request you, I shall be obliged if 15 ultimo, 25th instant, thanking you, assuring you of our best cooperation, yours sincerely, sincerely yours. That's all, Miss Malhotra.
7: That's all right.
1: That's all. That's all. That's all. That's all. Good night, Roy.
2: Cheerio, Roy.
3: So long, Roy.
0: ইন্দ্রবাবু কিন্তু খুঁজতেন নাকি?
9: কিছুই পাচ্ছি না হরিশ, কিছুই পাচ্ছি না। ছেড়ে দাও, ছেড়ে দাও কথা। আচ্ছা চললাম।
0: অমল চলে গেছে, বিমল চলে গেছে, কমল চলে গেছে, ইন্দ্রজিৎ বসে ভাবছে, তারপর ইন্দ্রজিৎ চলে গেছে, আমি বসে ভাবছি।
10: আরে তুই এখানে আর আমি তোকে একেবারে খুঁজে মরছি, এখানে বসে কি করছিস?
0: ভাবছি মাসিমা, বসে বসে ভাবছি।
10: কি ভাবিস এত ছাই ভস্য?
0: ভাবি যে আমরা কে।
10: এর আবার ভাববার কি আছে? তোরা তোরা, আবার কে?
0: হ্যাঁ বটে, আমরা আমরা, ঠিক, এটা আমার মাথায় আসেনি। কিন্তু মাসিমা, আমরা কি?
10: শোনো কথা, আমরা কি? তোরা সব হীরের টুকরো ছেলে, এতগুলো পাস করেছিস, ভালো ভালো চাকরি করছিস।
0: ঠিক বলেছে, হীরের টুকরো টুকরো অবধি যেন আমার মাথায় এসেছিল, কিন্তু হীরেটা কিছুতেই মাথায় আসছিল না।
10: কি যে তুই হেয়ালি বকিস!
0: হেয়ালি তো গো, হেয়ালি তো ধাঁধা। আচ্ছা দুটো পেরেছ, এইবার আর একটা জবাব দেবো বলতে পারো? এটা কিন্তু অত সোজা হবে না।
10: তা কি বলবো?
0: আচ্ছা আমরা কেন,
10: তোরা কেন?
0: হ্যাঁ,
10: তার মানে
0: মানে এই আমরা আছি কেন?
10: বালাই ষাট থাকবি না কেন? তোরা আছিস বলে কার বাড়া ভাতে এত ছাই পড়ছে?
0: হলো না মাসিমা, ওটা লজিক হলো না।
10: কে তোর লজিকের ধার ধারে? যত সব অলক্ষণে কথা, বিয়ে না করলে এসব উদ্ভুট কথা মাথায় আসে।
0: যাহ, এই বিয়ের কথা আবার এলো কোথায়?
10: না, বিয়ের কথা আসবে কেন? আসবে যত সমস্ত কে কি কেন কবে কোথায়। বিয়ে করবি না কেন সে প্রশ্নটার জবাব দিতে পারিস?
0: খুব শক্ত প্রশ্ন, কিন্তু করবো কেন?
10: করবে কেন, সবাই করছে, তুইও করবি না কেন?
0: সবাই করছে, কেন তুমি হাঁচবে, কেন তুমি কাশবে, দাঁত কটি মেলে ধরে কেন মধু হাসবে, কেন তুমি দেবে তুড়ি, ওরা যদি তোলে হাই, সবাই করে বলে সবাই করে তাই।
10: এই কাব্যে শুরু হলো, আমি চললুম।
0: কাব্যের নাম শুনে কেন তুমি পালাবে, কেন রোজ রেডিওটা অত জোরে চালাবে, কেন তুমি ডালে দেবে আটখানা লঙ্কাই, সবাই করে বলে সবাই করে তাই।
10: ডালে আবার আটখানা লঙ্কা কবে দিলুম?
0: কেন তুমি ঘড়ি ধরে আপিসেতে ছুটবে, কেন তুমি তরকারি বঁটি দিয়ে কুটবে, তেল দিতে কেন বাছো অন্যের চরকাই, সবাই করে বলে সবাই করে তাই।
10: কি যে পাগলামি করিস আমি বুঝে উঠতে পারি না। বিয়ে থা করলে সব খ্যাপামি ঘুচে যেত দুদিন।
0: জন্ম, বিবাহ, মৃত্যু, জন্মের পরে বিবাহ আর তারপর মৃত্যু।

0: বিবাহ, একটি পুরুষ এবং একটি নারী, দম্পতি জম্পতি জায়াপতি, সহজ ভাষায় তখন বরকনে।
1: একটু সুপুরি দাও তো।
2: ওই তো রয়েছে, তাকে নিয়ে নিতে পারো না?
1: কোথায় রয়েছে ও আমি খুঁজে পাবো না।
2: আহা, খুঁজে পাবো না, এতদিন কে দিত শুনি?
1: এতদিন কি কেউ ছিল আমার?
2: চুপ করো, কেউ শুনতে পাবে যে।
1: শুনতে পাবে, তাহলে কানে কানে বলি।
2: কি হচ্ছে কি? আচ্ছা তুমি যাও তো এ ঘর থেকে, কখন কে এসে পড়বে তার ঠিক নেই।
0: দম্পতি জম্পতি জায়াপতি, সহজ ভাষায় স্বামী স্ত্রী।
2: আজ খুব জরুরি খবর আছে বুঝি?
1: না, সেই থোড়বড়ি খাড়া আর খাড়া বড়ি থো।
2: আমি তো ভাবলাম বিরাট বুঝি কিছু একটা ঘটে গেল দুনিয়ায়।
1: কেন, কি হয়েছে?
2: সারা সকাল কাগজ থেকে মুখটা তুললে না তো?
1: না, এই একটু চোখ বুলিয়ে নিছিলাম। কি বলছিলে বলো।
2: এমন কিছু নয়, আজ বিকেলে কি করছো তাই জিজ্ঞাসা করছিলাম।
1: কেন বলো তো?
2: এমনি একটু বেরোতাম।
1: বেরোবে? কিন্তু আজকে তো মানে অফিসের একজন রিটায়ার করছে, একটা ফেয়ারওয়েল মিটিং। তা কোথায় যেতে চাইছিলে?
2: না, কোথাও না। তুমি দাড়ি কামাবে না? 9টা বাজেছে।
1: 9টা? মাই গড।
0: দম্পতি জম্পতি জায়াপতি, সহজ ভাষায় কত্তা গিন্নি।
2: আচ্ছা, তোমার কি একটু কাণ্ডজ্ঞান নেই? খোকার জ্বর দেখে গেলে তবু সে রাত 10টা করে বাড়ি ফিরলে?
1: এই তো এনেছি বার্লি, এই নাও।
2: বার্লি আনলি, সব ফুরিয়ে গেল না? সব দায়িত্ব বলি, রাত 10টা অবধি কি খাবে সেটা একবার খেয়াল থাকে না?
1: একটু ছিল না বললি?
2: যা ছিল তা কুড়িয়ে বাড়ি দিয়েছি, আর কি করব।
1: আছে কেমন?
2: 99 মৌসুমি আননি।
1: এই ফলের দোকানটা জানো একবারে চোর, টাকায় 4টি বলে। কাল বাজার থেকে আনবো। হ্যাঁ
2: যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি।
0: দম্পতি জম্পতি জায়াপতি, বরকনে স্বামী স্ত্রী, কর্তা গিন্নি, অমল বিমল কমল এবং ইন্দ্রজিৎ।
1: কে? আরে ইন্দ্রজিৎ! আরে কবি, কি আশ্চর্য, তোর সঙ্গে এরকম দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি।
3: ওহ, কত বছর পরে দেখা হলো।
1: হ্যাঁ, তা প্রায় বছর সাতেক হবে।
3: কোথায় ছিলি একদিন? সেই ভূপালে?
1: না, ভূপালের পর বহু ঘাট ঘোরা হয়ে গেছে। বোম্বাই, জলন্ধর, মিরাট, উদয়পুর, বদলি চাকরি পেয়েছি একটা, ঘুরে ঘুরে বেড়াচ্ছি।
3: বাহ, তা তাই তো চেয়েছিলি তুই?
1: তাই চেয়েছিলাম, কি জানি।
3: সে কি রে, সেই যে পেঙ্গুইন ক্যাঙ্গারু এস্কিমো ভুলে গেলি?
1: ও, সেই সরল ভূগোল পরিচয়? না, ভুলিনি। তবে চোখটা বদলে গেছে বোধহয়। সেদিন 1টাকা 12 আনা পকেটে নিয়ে হাওড়া স্টেশন ছাড়লে কেমন লাগতো জানি না। আজ মনে হয় ভূগোলের বাইরে পৃথিবী নেই, অন্তত এ দেশে নেই।
0: বিদেশে?
1: বিদেশে তো যাইনি, কি করে জানবো। সিঙ্গাপুরে একটা চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম, পেলাম না।
0: পেলে যেতিস?
1: কেন যেতাম না?
0: বিয়ে করিসনি বুঝি?
1: কই আর হলো, তুই করেছিস?
0: ওই একই অবস্থা।
1: আর সকলের খবর কিরে?
0: আর কে বল।
1: এই অমল বিমল কমল
0: চাকরি করছে, সংসার করছে, ভালোই আছে।
1: তোর কথা শুনে তো মনে হচ্ছে না যে ভালো আছে।
0: না, ভালোই আছে, তবে আমি ওদের হিংসে করি না। তুই করিস?
1: কি জানি, জানি না ঠিক।
0: আচ্ছা হ্যাঁ রে, মানসীর খবর কি?
1: মানসী? ও হো হো হো, তুই তোকে মানসী বলতিস না? হ্যাঁ, ভালোই আছে।
0: কোথায় আছে?
1: মানে বিয়ে করেছি কিনা জিজ্ঞেস করছিস তো? করিনি, হাজারিবাগে একটা স্কুলে চাকরি করছে।
0: ব্যাস, আর কোনো খবর নেই?
1: আর কি খবর চাস বল।
0: তুই যেটুকু বলবি।
1: সত্যি আর কোনো খবর নেই, দুনিয়াতে বলবার মতো ঘটনা প্রায় ঘটে না। আমি চাকরি করছি, ও চাকরি করছে, আমি চিঠি লিখি, ও তার জবাব দেয়, বছরে একবার প্ল্যান করে ছুটি নিয়ে কলকাতায় আসি, দেখা হয়, এই তো খবর।
0: তোরা বিয়ে করবি না?
1: করবো না বলে ঠিক করিনি কিছু, তবে করিনি এখনো।
0: কিন্তু কেন
1: জানি না কেন, হয়তো হয়তো একদিন প্রথম চাকরি পেয়েই না ভেবে চিনতে করে ফেলতে পারতাম, তখন জানতাম না ভাবতাম না। ওইখানে ওই মাঠে বসে কত গল্প করেছি, প্ল্যান করেছি, তর্ক করেছি। একদিন একদিন এমনি এক তর্ক।
2: আমি পারবো না ইন্দ্র।
1: কেন পারবে না?
2: কেন এমন করে তুমি জোর করছো ইন্দ্র? আমাকে তুমি একটু সময় দাও।
1: সময় সময় সময় আর ছ মাস ধরে শুধু তুমি বলছো সময় দাও।
2: কি করবো বলো, তোমার মতো অত মনের জোর তো আমার নেই।
1: মনের জোর নয় বলো, মনের ইচ্ছে।
2: ইচ্ছে থাকলেই কি সবকিছু করা যায়?
1: সবকিছুর কথা আমি জানি না, বিয়ে করা যায়।
2: ছেলেরা যা কিছু
1: জানি জানি, ছেলেরা যা কিছু পারে মেয়েরা তা পারে না। মেয়েরা পারে ভাবতে আর মানতে আর সময় চাইতে।
2: কেন মিথ্যে রাগ করছো ইন্দ্র?
1: রাগ আমি করছি না, কাল আমি ভূপালে চলে যাচ্ছি, তাই আজকে এত করে জানতে চাইছি।
2: ভূপালে চলে গেলেই কি সব শেষ হয়ে যাবে?
1: জানি না
2: ইন্দ্র,
1: জানি না, আমি আমি সত্যি কিছু জানি না।
2: তবে তবে তাই আগে জানো, ভূপালে গিয়ে দেখো আগে কি হয়।
1: এবার কি রাগ করছে?
2: না, এটা রাগ নয় ইন্দ্র, আমি আমি খুব ভেবেই বলছি, জীবন নিয়ে ছেলে খেলা করা চলে না, জীবন নিয়ে ছেলে খেলা করা চলে না।
1: জীবন নিয়ে ছেলে খেলা করতে পারলাম না আমরা, অনেক ভাবলাম, অনেক হিসেব নিকেশ করলাম, জীবন মহামূল্যবান জীবন। এই কাগজ পড়িস?
0: কাগজ?
1: হ্যাঁ কাগজ,
0: হ্যাঁ পড়ি মধ্যে মধ্যে।
1: কবে যেন পড়ছিলাম একটা খবর বুঝলি, পাঁচে ভুল করে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায়, তাই সুইচে নানা রকম অটোমেটিক ইন্টারলকিং সিস্টেম করা আছে। আচ্ছা কল্পনা কর, কল্পনা কর ভুল করে কয়েকটা অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা পড়ে পৃথিবীটা ধ্বংস হয়ে গেল, ভাবতে পারিস তুই?
0: কি বলতে চাস তুই?
1: এমন কিছু নয়, এই মূল্যবান জীবনের কথা জানি, এত বিবেচনা এত হিসেব।
0: তুই কি তুই তাহলে বিয়ে করতে চাস আর মানুষই ঠিক করে উঠতে পারছে না?
1: তাও নয়, এখন ঠিক তাও নয়, সব সময় কেউ অ্যাটম বোমার কথা ভাবতে পারে? ভাবলে বেঁচে থাকা যায়?
0: তবু তো তুই ভাবছিস।
1: ভাবি মধ্যে মধ্যে, না ভেবে পারি না, আবার নিজের জীবনটাকে বিরাট করেও ভাবি, ভুলে যাই, ভুলে যাই মহাকালের কাছে আমার আয়ু সামান্য কয়েকটা মুহূর্ত মাত্র, ভুলে যাই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার অস্তিত্ব একটা অদৃশ্য ধুলিকণার চেয়েও অর্থহীন, বরং ভাবি আমার জীবনের মতো মূল্যবান আর কিছু নেই দুনিয়ায়।
0: মৃত্তিকা সমুদ্রে শেষ, সমুদ্র দিগন্তে সীমা টানা, সৌরমণ্ডলের চক্রে পৃথিবীর নগণ্য ঠিকানা, কোথায় হারিয়ে আছে অবিশ্রান্ত সময়ের কাছে, দুটি মুহূর্তের খেলা পৃথিবীর অস্তিত্ব বিলাস, আকস্মিক সমন্বয়ে জীবনের ক্ষণ ইতিহাস, সৃজন লুপ্তির মাঝে গোটা কয় মুহূর্তের দান, ধরণীর অর্থহীন প্রাণ, সে অনন্ত গণনাতে আমি আছি সংজ্ঞাহীন সামান্য কণাতে, বকের আশ্চর্য প্রশ্ন যুধিষ্ঠির বুঝেছিল ঠিক, বাস্তবিক অবশ্য মৃত্যুর ছন্দে খুঁজে ফেরা তালের বিচ্যুতি, অনির্বাণ জীবনের অলীক আকুতি, এর চেয়ে বিস্ময় প্রয়াস এখনো লেখেনি মর্তে মানুষের স্বল্প ইতিহাস।
2: তবু আমি কীটানু অধম বেসরম, প্রতিবেশী সান্ত্বনায় ভুলে থাকি বিরাট ধারণা, জটিল গণিত তত্ত্ব সূক্ষ্ম আলোচনা, প্রাণের উদ্ধত অধিকারে অনন্ত ঘোষণা রাখি কণিকার মুহূর্ত প্রচার।
0: প্রাণের উদ্ধত অধিকার, কার প্রাণ, কার ইন্দ্রজিৎ, মানুষই আমি, আর কে? অমল, বিমল, কমল।
4: আরে কবি যে, কি খবর?
0: ভালো,
4: এখনো লেখো টেকো?
0: লিখি মাঝে মাঝে।
4: তোমার সেই নাটকটা লেখা হলো?
0: না। তো তোমার খবর কি?
4: ভালো না ভাই।
0: কেন, কি হলো?
4: এই ABC কোম্পানিতে ঢুকে ভবিষ্যৎটা ঝরঝরে হয়ে গেল। আরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে নিয়ে এলো কিনা বাইরে থেকে,
0: তাই নাকি?
4: আর বলো না, বাঙালিরা বাঙালির হাতেই মরবে। আমারই ভুল হলো, PQR কোম্পানির অফারটা নিলাম না তখন, জীবনটা ঘেন্না ধরে গেছে ভাই।
0: বাড়ির সব খবর ভালো?
4: আর ভালো, এই অবস্থায় কত আর ভালো থাকা যায়, 6 বছর হয়ে গেল সেই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। চলি ভাই, একটু তাড়া আছে আবার।
5: আরে কবি যে, কি খবর?
0: ভালো,
5: এখনো লেখো টেকো?
0: লিখি মাঝে মাঝে।
5: তোমার সেই নাটকটা লেখা হলো?
0: না। তোমার খবর কি?
5: মন্দ না, রাঁচিতে বদলি হলাম ওখানকার চার্জে, কাল চলে যাচ্ছি।
0: ও, ফ্যামিলি নিয়ে যাচ্ছ?
5: হ্যাঁ, কোয়ার্টার দিয়েছে। ফ্যামিলি মানে মিসেস, ছেলেটাকে কার্সিয়াংয়ে বোর্ডিংয়ে দিলাম। রাঁচিতে কেমন স্কুল পাবো কে জানে। চলি ভাই, একটু নিউ মার্কেটে যাবো, কয়েকটা লাস্ট মিনিট শপিং।
1: কি খবর?
0: ভালো।
1: এখনো লেখো টেকো?
0: না।
1: হ্যাঁ, ওসব হবি রাখা যায় না এই সংসারের চাপে। আমিও তো মাউথ অর্গান বাজাতাম, রাখতে পারলাম কই? খারাপ হয়ে পড়ে রইল, সারানোই হলো না। যা বাজার! ইন্স্যুরেন্স করিয়েছ কিছু?
0: না।
1: সে কি হে? না না না না, কাজটা তো ভালো করনি। একটা সিকিউরিটি, জীবনের কথা কেউ কিছু বলতে পারে? করিয়ে ফেলো, করিয়ে ফেলো।
0: কার জন্যে করব?
1: বিয়ে করনি?
0: না।
1: করুনি করতে কতক্ষণ, আর করলেই ছেলে পুলে। তখন বেশি বয়সে প্রিমিয়াম রেট বড্ড হাই হয়ে যাবে। কত করবে বলো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি।
0: তুমি কি চাকরি ছেড়ে দিয়েছো নাকি?
1: চাকরি ছাড়বো এই বাজারে? মাথা খারাপ? তবে হ্যাঁ, একটা বিজনেসের চেষ্টায় আছি। যদি জমে যায়, চাকরি বাকরি ইন্স্যুরেন্স এজেন্সি সব ছেড়ে দেবো। এই তো এখন চলেছি ওই স্কিমটা শোনাতে একজনের কাছে, ভালো ফিনান্সিয়ার। চলি ভাই, বড্ড দেরি হয়ে যাচ্ছে, বুঝলে? চলি।
0: প্রাণের উদ্ধত অধিকারে অনন্ত ঘোষণা রাখি কণিকার মুহূর্ত প্রচারে। এই সব কণিকা, এদের মুহূর্ত প্রচারের ইতিহাস নিয়ে আমার নাটক। এই অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ,
6: কি?
0: কোন অনন্ত ঘোষণা তুমি রাখবে ইন্দ্রজিৎ?
6: কি রাখবো?
0: কিচ্ছু নয়, কিচ্ছু নয়। দেখা হয়েছে মানুষের সঙ্গে?
6: হয়নি, হবে। ওই মাঠে,
0: ওই মাঠে, ওই ঝাঁকড়া মাথা গাছটার নিচে ইন্দ্রজিৎ আর মানুষই। ওরা ওই মাঠে আবার বসবে, ওরা কথা বলবে। বয়সের ঘষায় ঘষায় কথা তো পুরনো হয়ে যায়, একই কথা ঘুরে ফিরে আসে, তবু চলো মাটি মাখা ঘাসে আজে বাজে দুটো কথা রাখি, দুদণ্ড বসে থাকি কাছাকাছি গোলাপি বাতাসে।
1: এবার বোধহয় অনেকদিন তোমার সঙ্গে দেখা হবে না।
7: কেন?
1: বোধহয় বাইরে চলে যাব।
7: বাইরে মানে? বাইরেই তো আছো।
1: আরেকটু বাইরে।
7: কোথায়?
1: লন্ডন।
7: লন্ডন? চাকরি পেয়েছো?
1: পাইনি, ফেসে পড়বার মতো টাকা জমেছে, কাগজপত্রের ব্যবস্থা করে রেখেছি, ওখানে গিয়ে চাকরি একটা খুঁজে নেব।
7: যদি না পাও?
1: একটা কিছু পাবই, একটা পেট চললেই হলো।
7: এরকম করে কতদিন ভেসে বেড়াবে ইন্দ্র?
1: যতদিন চলে।
7: ভালো লাগছে
1: না?
7: তবে
1: তবে কি,
7: এক জায়গায় স্থির হয়ে বসো না কেন?
1: তাহলেই ভালো লাগবে?
7: জানি না,
1: আমিও জানি না। আসলে ভালো লাগা কথাটারই কোনো মানে হয় না, ভালো লাগবার কথা নয়।
7: ইন্দ্র,
1: কি
7: আমাকে বিয়ে করলে তুমি স্থির হয়ে বসতে?
1: জানি না, এখন আর বলতে পারি না, এককালে পারতাম।
7: আমার উপর তোমার রাগ হয় না?
1: না, আগে হতো, এখন হয় না। বিয়ে করলে কি হতো কে বলতে পারে? হয়তো হয়তো আমাদের এই বন্ধুত্ব চলে যেত,
7: হয়তো অন্যরকম বন্ধুত্ব হতো, আরো ভালো বন্ধুত্ব।
1: আমি অনেক ভেবেছি, অনেক যুক্তিতর্ক বিচার মনে মনে করেছি, সব কিছুর উত্তর জানি না। কেমন যেন ক্লান্ত হয়ে পড়ছি, যুক্তি তর্ক আর ভালো লাগে না, কিছু করতেও পাচ্ছি না, শুধু ক্লান্ত লাগছে, ঘুমোতে ইচ্ছে করছে।
0: আমি ক্লান্ত, বৃথা প্রশ্ন থাক, এখন ঘুমোতে দাও নিভন্ত নির্বাক ছায়ার গভীরে। কি হবে কথার রাশি দিয়ে, কি হবে তর্কের বীজ বাতাসে ছড়িয়ে। আমি ক্লান্ত যুক্তির জ্বালায়, আমাকে ঘুমোতে দাও একা নিরালায় ছায়ার গভীরে। আমার সন্ধান ক্লান্ত, এখনো গোপন ধরনীর শেষ বিশ্লেষণ। আমার প্রচেষ্টা ক্লান্ত, এখনো নিঃসার জগতের জড়তার ভার। আমার প্রতীক্ষা ক্লান্ত, সমাধির পাশে জীবনের ব্যর্থ আসে মরণের তীরে। প্রশ্ন নিয়ে তুমি যাও, তর্ক নিয়ে যুক্তি নিয়ে তুমি যাও, ফিরে আমাকে ঘুমোতে দাও ছায়ার গভীরে।

0: 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে,
1: ব্রিটিশ সাম্রাজ্যবাদের গ্রাস থেকে আমরা মুক্তি পেয়েছি,
2: এখন আমাদের স্বাধীন স্বাবলম্বী সমাজ গড়ে তোলবার প্রস্তুতি।
0: ডেমোক্রেসি দিয়ে তাড়াতাড়ি কিছু করা অসম্ভব,
1: ডিক্টেটরশিপ সবসময় সব দেশেই অন্যায়,
2: সাধারণ মানুষ সব সিস্টেমে ভুগবে,
0: রাজনীতি অতি নোংরা জিনিস,
1: আদার ব্যাপারে জাহাজের খবরে কি হবে,
2: আপনি বাঁচলে চাচার নাম,
0: প্রমোশন হলো না,
3: কোয়ার্টারটা বাজে,
2: ব্যবসাটা ফাঁদা গেল না,
0: গিন্নির অসুখ,
3: ছেলেটা ফেল করলো,
2: বাবা মারা গেলেন,
4: লন্ডন, কলকাতা, ভূপাল, বোম্বাই, জলন্ধর, মিরাট, উদয়পুর, কলকাতা, লন্ডন, সমস্ত অতীতটা চাকার মতো ঘুরে ঘুরে গেছে, ধরছি, জানছি, ফুরিয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছি, আবার ধরছি, তবু একটা অসম্ভব অভাবনীয় ঘটনার প্রতীক্ষা ফুরোতে চায় না, তবু খালি মনে হয় এইটাই সব নয়, কিছু একটা আসবে যা আগের সব কিছুকে ঝাপসা করে দেবে অবিশ্বাস্য আলোয়, এক অবাধ্য, একগুঁয়ে, নির্বোধ স্বপ্ন, ঘুম ভাঙলেও স্বপ্নের জের কাটতে চায় না।
5: এবং ইন্দ্রজিৎ নাটকটি এখানেই শেষ হলো। রচনা বাদল সরকার, অভিনয় করেছেন সমীর মজুমদার, অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, খৌনিশ বাগচি, সুষমা ঘোষাল, রতন চক্রবর্তী, মমতা চট্টোপাধ্যায় এবং শম্ভু মিত্র, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়।
6: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
7: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন,
8: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
7: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
8: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
7: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
8: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
7: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
6: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
7: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন,
8: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
7: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
8: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
7: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
8: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
7: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, প্রথমে ধামার এবং পরে ঝাঁপতাল। শিল্পী পণ্ডিত সুজিত সাহা। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র। শুনবেন তবলা, প্রথমে ধামার, পরে ঝাঁপতাল।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তবলা, প্রথমে শুনলেন ধামার এবং পরে ঝাঁপতাল। শিল্পী পণ্ডিত সুজিত সাহা। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন হিরণ্ময় মিত্র।

0: অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমন্ত বোস।

0: রজনীকান্তের গান শুনলেন সুরশিখা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়।
1: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন।
2: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
1: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
2: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র যায় আর ডক্টর কি সলাহ লে।
1: ঘর কে আসপাস জমা পানি সাফ করেন, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করেন আর মচ্ছরো কো পনপনে সে রোকেন।
2: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করে।
1: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের অশান্তি কবলিত এলাকায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আপসপার মেয়াদ 1 অক্টোবর থেকে আরও 6 মাসের জন্য বৃদ্ধি করেছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, রাষ্ট্রসংঘের অর্থবহ সংস্কারের জন্য প্রয়োজন লিখিত আলোচনা। তিনি আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে মন্ত্রী পর্যায়ের এক অধিবেশনে যোগ দেন। এশিয়ান গেমসে আজ ভারত আরও একটি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ পদক পেয়েছে। এ পর্যন্ত ভারত 2টি সোনা সহ 23টি পদক নিয়ে পদক তালিকার 12 স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভাডনগরগামী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় তিনি এই মন্তব্য করেন। শ্রী মোদী যাত্রীদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন, যাত্রীদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ব্যক্তিগত ডায়েরি রাখারও অনুরোধ করেন। প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে দেশের গ্রাম শহরের ফারাক অনেকটাই কমেছে, গ্রামীণ পরিকাঠামো উন্নত হয়েছে, মহিলাদের আত্মমর্যাদাও বেড়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তাঁর স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তার মোকাবিলা করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
1: হমে আত্মনির্ভর ভারত বানানা হয়, চুনৌতি আয়েগি, চুনৌতিয়ো কো চুনৌতি দেনে কা তো সংস্কার লেকর কে হম চলে হ্যায়, ইসলিয়ে হমে হর দিন এক নয়ী উর্জা লেকর সেবা ভাব কে সাথ রাষ্ট্র কল্যাণ, রাষ্ট্র সেবা কা কাম, জনসেবা সে রাষ্ট্র সেবা, ইস মন্ত্র কো জিনা হয়। ইস যাত্রা মে ভি জিতনে জাদা লোগো কো সেবা কে কাম মে জোড়েঙ্গে, ইয়ে যাত্রা উতনি জাদা সফল হোগি।
0: নতুন দিল্লিতে আজ সেবা সংকল্প অভিযানের আওতায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় অফিসে এই শিবিরে দলের অফিস কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করান। উপস্থিত ছিলেন সারা দেশের প্রখ্যাত ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় ওষুধপত্র এবং পরামর্শ দেওয়া হয় শিবিরে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞরা স্বাস্থ্যসম্মত জীবনশৈলী অভ্যাসের পরামর্শ দিয়েছেন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া এবং আরোগ্য ভারতের উদ্দেশ্য সাধন করে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে দেশে উৎপাদন বেড়েছে, ভারতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং ভারত থেকে রপ্তানিও বেড়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেক ইন ইন্ডিয়ার শুধু উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এর লক্ষ্য পরিকাঠামো, উদ্যোগ এবং উদ্ভাবনের পরিবেশ তৈরি করে ভারতকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় পিএম স্বনিধি যোজনা। একটি প্রতিবেদন,
2: দেশের পথবিক্রেতা ও হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি বা পিএম স্বনিধি প্রকল্প। 2020 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই কার্যকরী মূলধনের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2026 সালের আগস্ট মাস পর্যন্ত দেশে 78 লক্ষেরও বেশি হকার এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই প্রকল্পের প্রভাব পড়েছে ব্যবসায়িক আয়েও। পেশার সঙ্গে যুক্ত সঞ্জীব বেরার মতে, এই যোজনার ফলে দেশের পথবিক্রেতারা ধীরে ধীরে আরও সুসংগঠিত ও স্বীকৃত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন।
3: প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার যে লোনটা আছে, সেই লোনটা যেখানে আমাদের কোনো ফিক্সড ডিপোজিট লাগছে না, যেখানে আমাদের কোনো গ্যারান্টি হিসেবে কোনো জায়গা জমি রেকর্ড বা পট্টা লাগছে না, এইটা আমাদের খুবই একটা সুবিধাজনক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের আর্থিক সহায়তা এটা যদি পায়, আমরা আস্তে আস্তে আমরা এই জায়গা থেকে আমরা একটু বড় জায়গায় যেতে পারি।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের অশান্তি কবলিত এলাকায় আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1958 বা আপসপার মেয়াদ পয়লা অক্টোবর থেকে আরও ছমাসের জন্য বৃদ্ধি করেছে। ইম্ফল শহর সহ ১৩টি পুলিশ থানার অন্তর্গত এলাকা বাদে সমস্ত মণিপুর রাজ্যে এই মেয়াদ বৃদ্ধি।

0: মেলুরি এই নটি জেলায় আপস্পা থাকছে। অন্যদিকে অরুণাচল প্রদেশের তিরাপ, চ্যাংল্যাং ও লংডিং জেলা এবং নামসাই জেলার আসাম সীমান্তের তিনটি থানার আওতাধীন এলাকায় আপস্পার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত দশকে ভারতের উদ্ভাবন এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি আজ বিজ্ঞানী ও শিল্প গবেষণা পরিষদ সিএসআইআর এর 85তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই পর্যায়ে আগামীকাল সকাল 9:00 শুনবেন 370 ধারা প্রত্যাহার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, রাষ্ট্রসংঘের অর্থবহ সংস্কারের জন্য প্রয়োজন লিখিত আলোচনা। তিনি আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে মন্ত্রী পর্যায়ের এক অধিবেশনে যোগ দিয়ে এও সতর্ক করে দেন যে লিখিত কোনো তথ্য ছাড়া আলোচনা কখনোই অর্থবহ হতে পারে না, শুধুমাত্র আসল প্রক্রিয়াই বিলম্বিত হবে এর ফলে। রাষ্ট্রসংঘে পরিকাঠামোগত পরিবর্তনে বিলম্ব নিয়ে আন্তর্জাতিক মহলে যে হতাশার সৃষ্টি হয়েছে তা ইঙ্গিত করে যে সংস্কারের বিরোধীরা এই প্রতি সমর্থন না করে একে নিজেদের কাজে ব্যবহার করছে। এর আগে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আর্মেনিয়া, বারবাডোজ এবং ইরাকের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গেও বৈঠক করেন তিনি। বিদেশমন্ত্রী জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথ, ঘানার বিদেশমন্ত্রী স্যামুয়েল অবলাকাওয়া, সুরিনামের বিদেশমন্ত্রী মেলভিন বোভা এবং ইস্ট ওয়েস্ট সেন্টারের প্রেসিডেন্ট সেলেস্তে কান্নোরের সঙ্গেও বৈঠক করেছেন। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ বৈঠকে ভারতের বক্তব্য পেশ করেন বিদেশমন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব শ্রী সিবি জর্জ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র গৃহীত হওয়া সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, শুধু রোগমুক্ত থাকাই নয়, প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা এবং শারীরিক ও মানসিক সুস্থতার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আজ নতুন দিল্লিতে হেলথ অ্যান্ড ওয়েলনেস সম্মেলন 2026 তিনি বক্তব্য রাখছিলেন। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির চেয়ারপারসন শশিশেখর ভেমপাতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। সিবিএফসি কলকাতার আঞ্চলিক আধিকারিক ডক্টর সুশ্রুত শর্মা আয়োজিত ওই বৈঠকে আঞ্চলিক চলচ্চিত্র বাজারের আধুনিকীকরণের প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা এবং বিশেষ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এশিয়ান গেমসের শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ভারতের কমলজিৎ ও সুরুচি ইন্দর সিং সোনা জিতেছেন। পুরুষদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনসে ঐশ্বরী প্রতাপ সিং তোমার, রুদ্রাংশ বালাসাহেব পাতিল ও নীরজ কুমারের দলটি রূপো পেয়েছে। অ্যাথলেটিক্সে পুরুষদের 10,000 মিটার দৌড়ে ভারতের গুলবীর সিং রূপো পেয়েছেন। এদিকে মহিলাদের শর্টপাটে মনপ্রীত কৌর ব্রোঞ্জ পদক পেয়েছেন। টেবিল টেনিসে মিক্সড ডাবলসে মানুষ শাহ ও দিয়া চাতালের জুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের অশান্তি কবলিত এলাকায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আপস্পার মেয়াদ 1 অক্টোবর থেকে আরও 6 মাসের জন্য বৃদ্ধি করেছে। এশিয়ান গেমসে আজ ভারত আরও 1টি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ পদক পেয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: দেশ জুড়ে চলছে সেবা সংকল্প অভিযান কর্মসূচি। আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকার। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: সেবাকে মূল মন্ত্র করে চলছে সেবা সংকল্প অভিযান কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলেছে সরকার। আজ এই নিয়ে শুনবেন দ্বিতীয় পর্বের আলোচনা। আমাদের মধ্যে রয়েছেন সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্য। আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: ধন্যবাদ।
1: মেয়েদের হেলথ, সেখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা এখন চলছে সেটা হচ্ছে 14 বছর বয়সী বালিকাদের HPV টিকাকরণ, যে জরায়ুমুখ ক্যান্সারের থেকে তাদের, সেটা যুগান্তকারী একটা ডিসিশন যে বিনামূল্যে এই টিকাটা পাওয়া যাচ্ছে, শুরু হয়েছে।
2: যুগান্তকারী বটে। ভারতবর্ষ দেশ হিসেবে বিনামূল্যে তার কন্যাদেরকে রক্ষা করার জন্য এই জিনিসটা করছে। সোশ্যালিস্ট কান্ট্রি আমরা, সোশ্যালিজমের আমি বলবো একদম পরাকাষ্ঠা। আসলে মানুষের স্বাস্থ্যের জন্য এইভাবে ব্যবস্থা, এটা সমাজতন্ত্রের পরাকাষ্ঠাই আমরা দেখতে পাচ্ছি বর্তমানে।
1: বেটি বাঁচাও বেটি পড়াও, যার মাধ্যমে বালিকাদের শিক্ষার যে অধিকার সেটা যে শুধু সুনিশ্চিতকরণ হচ্ছে না, এবং পরবর্তীকালে তাদের যে রোজগার এবং সামগ্রিকভাবে সমাজের চিন্তাভাবনাটাকেও একটা পরিবর্তনের যে একটা দরকার আছে, এই বেটি বাঁচাও বেটি পড়াও এর মাধ্যমেই সেটা একটা বলা যায় আর কি।
2: ভারতবর্ষ কিন্তু নারীদের দিকে এই দৃষ্টিতে কখনোই দেখে না, ফলে বেটি বাঁচাও বেটি পড়াও নরেন্দ্র মোদীজির এইখানটাতে আমার বারবার মনে হয় যে উনি যেভাবে মহিলাদেরকে বোঝেন, অন্য কোনো প্রধানমন্ত্রী এভাবে মহিলাদেরকে বোঝেননি। এবং বেটি বাঁচাও বেটি পড়াও এর রেজাল্টটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন কিন্তু প্রতি 1000 জন পুরুষে ভারতবর্ষে 1020 জন মহিলা, আগে ওটা ছিল 918 জন। তো বেটি বাঁচাও বেটি পড়াও আসার পর থেকে আজকে যখন ন্যাশনাল হেলথ ফ্যামিলি সার্ভে আমরা করলাম 5 নম্বরটা, তখন আমরা দেখলাম সম্পূর্ণ পরিবর্তিত পরিস্থিতি। এবং অনেকে বলছিলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও নাকি বেশিরভাগটাই প্রচারে খরচ, এটা প্রচারমূলক একটা বিষয়, প্রচারের মাধ্যমেই মানুষের সচেতনতাকে বৃদ্ধি করা হয়েছে। এবং তার সঙ্গে সুকন্যা সমৃদ্ধি যোজনা এনেছেন যে কোনো মা বাবা যদি প্রত্যেক মাসে 15,000 টাকা করে জমান, তাহলে মেয়ের 5 বছর থেকে যদি জমাতে আরম্ভ করেন, মেয়ের যখন 20 বছর বয়স হবে তখন প্রায় 42 লাখ টাকা মেয়ে পাচ্ছে, সেটা তার উচ্চশিক্ষার ক্ষেত্রে কাজে লেগে যাবে বা তার নিজের ভবিষ্যৎ গঠন। এবং সেখানেও এখন একদম সরকারি তথ্য যে সেকেন্ডারি এডুকেশন লেভেলে মেয়েদের এনরোলমেন্ট প্রায় 84% এখন। এবং মেয়েদের স্বাস্থ্য সচেতনতা, যেহেতু বেটি বাঁচাও বেটি পড়াও এর ক্ষেত্রে ইনস্টিটিউশনাল ডেলিভারির ওপর জোর দেওয়া হয়েছে, ফলে মেয়েদের যে স্বাস্থ্যক্ষেত্রেরও উন্নতি, সত্যি কথা বলতে কি নারীর স্বাস্থ্যের উন্নতি না হলে কিন্তু পুরুষের স্বাস্থ্যের উন্নতি সম্ভব না। মা যদি সুস্থ স্বাভাবিক না থাকে তার সন্তানও স্বাভাবিক। তো এই যে সুদূর প্রসারী চিন্তাটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে করেছেন, এটা প্রশংসা না করে উপায় নেই এগুলোর।
1: সবার মধ্যে যে আর্থিক ক্ষমতায়নের বিষয়টা রয়েছে দেশবাসীর মধ্যে, আগে মনে হয় না সেরকম ভাবা হয়েছে। এই সরকারের গুরুত্বপূর্ণ আরেকটা ডিসিশন হচ্ছে জনধন যোজনা, এর মাধ্যমে হচ্ছে অনেক গরিব মানুষও ব্যাংকে এখন টাকা রাখতে পারেন, এবং এতে ব্যাংকিং সেক্টরও যেমন উন্নতি হচ্ছে এবং মানুষেরও হাতে কিছু টাকা থাকছে, এবং এইভাবে মানুষ ভাবতেও না। এবং আরেকটা হচ্ছে UPI ব্যবস্থা। এই জনধন ব্যবস্থা সম্পর্কে আপনি কি বলতে চাই?
2: জনধন ব্যবস্থাটা আবার আমি বলবো সেই যে ওনার ভীষণ দূরদৃষ্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের 140 কোটির দেশ, যদি সবার ব্যাংক অ্যাকাউন্ট থাকে, কারুর কাছে যদি 10 টাকাও থাকে, এক একটা লোক যদি 10 টাকা করেও ব্যাংকে রাখতে পারে, তাহলেও যে মূল্যটা তার যে গ্রস ভ্যালুটা তৈরি হচ্ছে, ব্যাংকগুলো তো সেগুলো ইনভেস্ট করতে পারবেই। সব থেকে বড় কথা, আমাদের অর্থব্যবস্থার ফর্মালাইজেশন হয়ে গেল, প্রত্যেকটা মানুষ জানবে যে আমার ব্যাংকে খাতা আছে, মানে আমি এদেশের একজন ব্যাংকের খাতার অধিকারী। এবং আরও একটা খুব বড় ব্যাপার হয়েছে এর ফলে, এই জনধন অ্যাকাউন্ট করার পরেই কিন্তু তিনি মানে আমাদের ভারত সরকারের যে সমস্ত প্রকল্পগুলো, ওয়েলফেয়ার প্রকল্পগুলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হতে পারলো, না হলে ওই যে রাজীব গান্ধী

0: প্রধানমন্ত্রী হিসেবে যেটা বলেছিলেন যে আমরা 1 টাকা দিলে 15 পয়সা লোকের কাছে পৌঁছয়। জনধন ব্যাংক অ্যাকাউন্ট হওয়ার ফলে কিন্তু 1 টাকা দিলে 1 টাকাই লোকের কাছে পৌঁছলো। যদি জনধন অ্যাকাউন্ট না থাকতো তাহলে কিন্তু ওই 15 পয়সা পৌঁছত।
1: মানে মাঝখানে
0: মধ্যস্বত্ব লোভী যারা থাকে তাদের হাতে বাকি 85 পয়সা চলে যাচ্ছিল। জনধন অ্যাকাউন্ট আসার ফলে গোটা ওয়েলফেয়ারটাই কিন্তু লোকের কাছে পৌঁছলো। এবং শুধু তাও নয়, মানুষের হাতে ক্যাশ থাকলে সেই ক্যাশ কোনো না কোনোভাবে খরচা হয়ে যায়। কিন্তু যখনই টাকাটা ডিবিটির মাধ্যমে, এমনকি আমরাও যে মনে করুন যাদেরকেই এমপ্লয় করি, যখন আমরা সরাসরি তাদের ব্যাংকে পেমেন্টটা করছি, অনেক সময় দেখা যাচ্ছে মানুষের খরচ কমছে। মানে মনে করুন একজন কুক যিনি আমাকে নিয়মিত সাহায্য করেন, বেশ কয়েকটা মাইনে তার ধরতে হয় না, কারণ সেটা সরাসরি ব্যাংকে যায় বলে। ইউপিআই এর মাধ্যমে আজকাল আমরা পেমেন্ট করছি, সুতরাং সরাসরি ব্যাংকে যাচ্ছে, তার প্রয়োজনও হচ্ছে না, কিন্তু ক্যাশে হলে হয়তো সেটা খরচ হয়ে যেত। অর্থাৎ এই যে জনধন অ্যাকাউন্ট, এর ফলে মানুষের আদতে সেভিংসের ক্ষেত্রে এবং অর্থব্যবস্থায় নিজেদের যোগদানের ক্ষেত্রে একটা বিরাট সেলফ এস্টিমের বৃদ্ধিও ঘটেছে, এবং একই সঙ্গে ব্যাংকগুলোর লাভ হয়েছে। একটা বিরাট পরিমাণ অর্থ ব্যাংকগুলো কিন্তু ইনভেস্ট করবার জন্য পেয়েছে, যেটাও কিন্তু আবার জনগণের উন্নয়ন কল্পেই ব্যবহৃত হচ্ছে, এটা আমার মনে হয়।
1: খুব সম্প্রতি ওয়াকাপ আইন পাস হয়েছে, তো এই ওয়াকাপ আইনের মাধ্যমে আপনি কি দেখছেন যে বর্তমান ব্যবস্থাটা কিভাবে পরিবর্তন হয়েছে?
0: ওয়াকফ আইনটা যেরকম ছিল সেরকম একটা আইন যে ছিল সেটা খুব দুঃখের, মানে সেটা কোনো আইনই প্রকৃত অর্থে ছিল না। ওয়াকফ আইনটা বিশেষ করে 2013 সালের যে চেঞ্জেসগুলো হলো, সংশোধনীগুলো হলো, তো সেই সংশোধনী অনুযায়ী যে কোনো লোক যে কোনো সম্পত্তি ওয়াকফকে দান করতে পারতেন। কিন্তু এখন কেবলমাত্র একজন প্র্যাকটিসিং মুসলিম পারবেন, সেও তাকে অন্তত পক্ষে 5 বছর যাবত প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। তাছাড়া কোনো স্থান ইসলামীয়দের কোনো কাজে ব্যবহৃত হলেই সেই স্থান ওয়াকফের সম্পত্তি বিবেচিত হতে পারত আগে, ওয়াকফ বাই ইউজার, সেইটি এখন আর হবে না। ইনফ্যাক্ট বর্তমান ওয়াকফ আইনটা হলো বলেই কলকাতা এয়ারপোর্টের রানওয়ে যে মসজিদটা সেটা কিন্তু সরানো যাচ্ছে শুধুমাত্র বর্তমান সংশোধনীর জন্য। ওয়াকফ আইন আগের মতো থাকলে কিন্তু সেটা সম্ভব ছিল না। তাছাড়া ওয়াকফ সম্পত্তি বিষয়ে কোনো লিটিগেশন হলে এতদিন পর্যন্ত ওয়াকফ ট্রাইব্যুনাল যা বলবে সেটাই ছিল শেষ কথা, কিন্তু এখন ওয়াকফ ট্রাইব্যুনালের রায়ের ওপরে হাইকোর্টে অ্যাপিল হতে পারবে, এবং ভারতের ব্যুরোক্রেসির রিপোর্ট আবশ্যক হয়েছে। মনে করুন কোনো সরকারি ক্ষেত্র যদি ওয়াকফ দাবি করে তাহলে তার বিচার বিবেচনা করবার অধিকার একজন বরিষ্ঠ আমলার আছে, এবং ওয়াকফ বোর্ডের সেই বিচারটা পছন্দ না হলে ওয়াকফ বোর্ডও যেতে পারবেন হাইকোর্টে। এবং সবচাইতে এখানেও সেই উইমেন এম্পাওয়ারমেন্ট, এখানেও কিন্তু ওয়াকফ বোর্ড স্টেট এবং সেন্ট্রাল দুটো বোর্ডেই অন্তত 2 জন মহিলাকে রাখতেই হবে, কারণ ওয়াকফের সম্পত্তি মহিলাদের মঙ্গলার্থে ব্যবহৃত হচ্ছে কিনা সেটা দেখার জন্য, মানে নজরদারির জন্য মহিলাদের এই যে পার্টিসিপেশন, এটা কিন্তু ভাবা যেত না, এটা একটা বিশেষ মানে উল্লেখ্য। তাছাড়া 1995 ওয়াকফ আইনের যে সেকশন 40 ছিল, যে সেকশনের বলে যে কোনো সম্পত্তিকে ওয়াকফ বোর্ড চাইতে পারত, কিন্তু এখন আর সেটা নেই। এবং সব থেকে বড় কথা, সবকটা ওয়াকফ সম্পত্তিকে উমিদ পোর্টালে সমস্ত ডিটেল সহ দিতে হবে, অর্থাৎ এখন এটা একটা গণতান্ত্রিক আইন হয়েছে, গণতান্ত্রিক সিস্টেমেটিক, মানে এটা একটা গণতান্ত্রিক দেশ। আগের আইনটা গণতান্ত্রিক ছিল না, বর্তমান ওয়াকফ আইনটা গণতান্ত্রিক হয়েছে, সেটা আমার মনে হয়।
1: আমরা আমাদের আলোচনার একদম শেষে পৌঁছেছি, আরো অনেক কিছুই বাকি রয়েছে কিন্তু সময় কথা বলছে। শেষে যে বিষয়টা তুলে ধরব সেটা হচ্ছে বিকশিত ভারত। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ডাক দিয়েছে, এবং সেই অর্থে নানান রকম পরিকল্পনা কর্মকাণ্ড দেশে চলছে, যার কিছু কিছু বিষয় নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করে এলাম। তো এই যে বিকশিত ভারতের ডাক প্রধানমন্ত্রী দিয়েছেন, দেশবাসীর মধ্যে তার কতটা প্রতিফলন আপনি দেখতে পাচ্ছেন?
0: প্রথম কথা, এটা আমার মনে হয় যে বিকশিত ভারত বলতে প্রধানমন্ত্রী কি বোঝাতে চাইছেন সেটা একদম সাধারণ দেশবাসী যে খুব একটা বোঝেন সেটা আমার মনে হয় না, সেটা আমার মনে হয় না যে তারা খুব একটা বুঝতে পারছেন। কিন্তু আমার যেটা মনে হয় যে মানুষকে যেটা হতেই হবে সেটা হলো আরেকটু বেশ খানিকটা বুঝদার হওয়া। যেমন ধরুন আজকাল যে কোনো বিষয়েই আমরা দেখতে পাই যে সংবাদ মাধ্যমে বিভিন্ন তর্ক বিতর্ক ওঠে, তো আমার মনে হয় যদি কোনো বিষয়ে মানুষ এমন দেখেন যে খুব তর্ক বিতর্ক হচ্ছে, তখন মানুষের আমার মনে হয় এটা একটা করলে তাদের সুবিধে হবে, সেটা হলো সেই বিষয়টা বিভিন্ন সংবাদ মাধ্যমের সোর্স থেকে পড়তে শুরু করা। কোনো একটি সংবাদ মাধ্যমকে চোখ বন্ধ করে অন্ধের মতো বা কোনো ব্যক্তিকে অন্ধের মতো বিশ্বাস না করে তারা যদি একটু বিভিন্ন সোর্স থেকে খবরাখবর নিতে শুরু করেন। বিকশিত হওয়ার একটাই মাত্র প্রধান এবং প্রাথমিক শর্ত হলো মানুষের চোখ কান একদম খুলে যাওয়া। তো সেটা করতে গেলে এটা করতে হবে মানুষকে, এবং তাছাড়া মানুষকে উৎপাদনশীল, মানে আমরা যদি প্রত্যেকটি লোকই যদি ভাবি যে আমি এমন একটা নিজের জন্য কাজ করবার পাশাপাশি এমন একটা কাজও করব যেটা অন্যের সুবিধে হয়, প্রত্যেকেই নিজের নিজের মতো করে উৎপাদনশীল যদি হয়ে উঠতে পারি, বিশেষ করে এবং সবচাইতে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ভারতের মহিলারা, তাদের যে পরিবার গঠনে, সমাজ গঠনে এবং দেশ গঠনে তাদের যে ভূমিকা ছিল বা থাকার কথা আমাদের ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে, মহিলারা যদি সেই তাতে ফিরে যান, সেই দৃষ্টিভঙ্গি অ্যাডপ্ট করেন এবং করে নিজের সংসার পরিবার সব কিছু দেখার পরেও যদি দেশের জন্য এবং দশের জন্য কিছু উৎপাদনশীল কাজ করতে পারেন, তাহলে কিন্তু বিকশিত ভারত অটোমেটিক্যালি হয়ে যাবে এবং তখন মানুষ বুঝবেন যে আসলে বিকশিত ভারত মানে কি, এবং বিকশিত ভারত মানে প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করা। এই ভাবধারাটা তখন কিন্তু আমরা দেখতে পাবো যে মানুষের মধ্যে প্রস্ফুটিত হয়ে উঠছে, একে অপরের প্রতি ঈর্ষাকাতর না হয়ে একে অপরের প্রতি সহায়তা পরায়ণ হয়ে ওঠা, এবং তার মাধ্যমে ভারতবর্ষের ইকোনমির এক বিরাট বুস্ট, সেইটা কিন্তু ভারতবাসী তখন বুঝতে পারবেন বলে আমার মনে হয়।
1: উৎপাদনশীলতা এবং দেশবাসীর একে অপরের প্রতি সহানুভূতিশীল ঐক্য এবং এই সব নিয়েই আমরা বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে যাব, এই ইতিবাচক ধারণা নিয়েই আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে ছিলেন সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্য। আপনি আকাশবাণীকে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ।
0: আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।
2: শুনলেন আলোচনা সেবা ভাবনা ও সরকার, সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
5: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
4: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
5: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
4: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম পাঁচ দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নজরুল গীতি শুনবেন মদন মান্নার কণ্ঠে।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন মদন মান্নার কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আবহাওয়া সম্পর্কিত একটি বিশেষ বিজ্ঞপ্তি। দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন দক্ষিণ উড়িষ্যার অন্তর্ভাগে তৈরি হওয়া নিম্নচাপটি গত ছয় ঘন্টায় ১৩ কিলোমিটার গতিবেগে উত্তর উত্তর পশ্চিম দিকে সরে গিয়েছে এবং আজ বিকেল ৫:৩০ নাগাদ সেটি অবস্থান করছে উত্তর ছত্তিশগড়ে ২২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ছত্তিশগড়ের বিলাসপুরের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে, ছত্তিশগড়ের চম্পার ৫০ কিলোমিটার পশ্চিমে, ছত্তিশগড়ের পেন্ড্রা রোডের ৯০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং মধ্যপ্রদেশের সিধির ২৭০ কিলোমিটার দক্ষিণে। আগামীকাল বিকেলের মধ্যে এই নিম্নচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা এবং সরে যেতে পারে উত্তরপ্রদেশের দক্ষিণ পূর্ব দিকে, ছত্তিশগড়ের উত্তর এবং মধ্যপ্রদেশের উত্তর পূর্ব অংশ বরাবর, এবং এটি পরবর্তী ১২ ঘন্টায় আরও সরে গিয়ে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে আরও সরে যাবে এবং ক্রমশ শক্তি হারিয়ে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মাঝারি থেকে শক্তিশালী হবে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে, মাঝারি হবে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে এবং বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য অংশে। দুর্বল থেকে মাঝারি মৌসুমী বায়ু প্রভাব থাকবে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে এবং আন্দামান সাগরে। বাতাসের সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের এবং উড়িষ্যার উপকূল বরাবর এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশ এবং সংলগ্ন পশ্চিম মধ্য অংশে। আগামী ১৮ ঘন্টার মধ্যে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘন্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামী ১৮ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল বরাবর সমুদ্রপৃষ্ঠ উত্তাল থাকবে, পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অংশেও। আগামী ১৮ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল বরাবর এবং বঙ্গোপসাগরের উত্তর অংশে এবং পশ্চিম মধ্য অংশে মৎস্যজীবী বন্ধুদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ এই দিনে বিকেল সকাল ৫:৩০ থেকে রাত ১১:৩০টার মধ্যে সমুদ্রে স্ফীত তরঙ্গের সম্ভাবনা, ১৪ থেকে ২৪ সেকেন্ড সময়ের মধ্যে ১.১ থেকে ১.৬ মিটার উচ্চতা পর্যন্ত সমুদ্র তরঙ্গের সম্ভাবনা। এই কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে নৌকা চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
একই সঙ্গে এলসিএস তিন অর্থাৎ আঞ্চলিক সতর্কতামূলক সংকেত তিন হলদিয়া বন্দরে এবং কলকাতা বন্দরে, সেই সঙ্গে সাগর দ্বীপ বন্দরে বিভাগীয় সতর্কতামূলক সংকেত উচ্চ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। আবহাওয়া সম্পর্কিত এই বিজ্ঞপ্তি এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এ উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন হাওয়াইয়ান গিটার, শিল্পী পূজা সমাদ্দার।

0: এতক্ষণ শুনলেন গিটারে লঘুসঙ্গীতের সুর, শিল্পী পূজা সমাদ্দার। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর এবং মালদা ও বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন লোকগীতি, শিল্পী রীতা বসু।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল। প্রথমে রাগ যোগ এবং পরে রাগ বাগিশ্রী। শিল্পী সোহিনী রায়চৌধুরী। শিল্পীকে সহযোগিতা করবেন তবলায় অসিত জানা এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। খেয়াল শুনবেন প্রথমে যোগ এবং পরে বাগেশ্রী রাগে।

0: said that the initiative has led to more being made in India, more investment in India, and more exports from India. He said this transformation is visible across sectors. The Prime Minister said Make in India is about creating infrastructure, enterprise and innovation that allows India to grow and prosper. The Office of the Chief Electoral Officer, CEO, Delhi has directed all district election officers to organize special camps for enrollment of young electors at colleges, universities and other educational institutions across Delhi on 29th and 30th September as part of the Special Intensive Revision 2026. Students between age 18 and 25 eligible for registration will be assisted by BLOs to fill Form 6 for inclusion in the electoral rolls. The CEO has also directed officials to ensure adequate forms and materials, maintain records of applications, transfer forms relating to other districts or assembly constituencies to the concerned authorities, and publicize the camps widely. External Affairs Minister Dr. S. Jaishankar has said that meaningful UN reform requires text-based negotiations, warning that talks without a text would only amount to buying time and a delay in the process. He stated that growing global frustration over delayed structural changes at the United Nations indicates that opponents of reform are merely exploiting the institution rather than supporting it. Dr. Jaishankar was speaking at a ministerial session titled Ruptures and Ramparts, Building Bridges for a Changing World, on the sidelines of the 81st UN General Assembly in New York. In Asian Games, India's overall medals tally has reached 23, with 2 gold, 9 silver and 12 bronze in Japan. Indian duo Kamaljeet and Suruchi Singh won gold in the mixed team 10-meter air pistol event in Nagoya, Japan yesterday. The pair shot 484.6 in the final to finish 6.6 points ahead of South Korea's Soo Yeon-hong and Gai Chu, who took silver with 478. Indian long-distance runner Gulveer Singh won the silver in the men's 10,000-meter race at the Asian Games. Indian athlete Veronica Ilangovan won the bronze medal in the women's pole vault at the Asian Games. Another Indian athlete, Manpreet Kaur, won the bronze in the women's shot put. In table tennis, Indian mixed doubles pair of Diya Chitale and Manu Shah settled for a bronze medal after losing to world champions and Chinese combination Wang Chuqin and Sun Yung Sha. And the India Meteorological Department has issued a red color warning for heavy to very heavy rainfall with isolated extremely heavy rainfall over Uttar Pradesh and Uttarakhand today. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন 26 সেপ্টেম্বর 2026 শনিবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ, বলবেন ডক্টর অভিজিৎ ঘোষাল। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব গর্ভনিরোধ দিবস উপলক্ষে কথিকা গর্ভনিরোধক ব্যবহার নানা বিকল্প, বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবজ্যোতি লাহিড়ী। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:00 জানা অজানা কথিকা ছাতু ছত্রাক মাশরুম তৃতীয় পর্ব, বলবেন ডক্টর অভিক সামন্ত। 8:05 তুবড়ি, শুনবেন তুমি কে আমি অনর্থক, রচনা যতীন্দ্র চতুর্বেদী, বেতার নাট্যরূপ বাসবী চক্রবর্তী, প্রযোজনা সুব্রত মজুমদার। 8:20 নজরুল গীতি, শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী নীলাদ্রি সেন। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠান সেবা সংকল্প অভিযান 9:00। 9:25 জেলার চিঠি, মালদা থেকে পাঠিয়েছেন আমাদের।

সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। 9:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন, উপস্থাপনায় চয়নিকা ধারা ও দেবার ঘোষাহা। 12:00 বাংলার মুখ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাঁকিপুর গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবর, পরে আধুনিক গান। 1:00 রম্যগীতি, 1:45 লাইভ অনুষ্ঠান মহিলা মহল, শুনবেন এক কলমে দুই নারী, উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান সাঁওতালি, অনুষ্ঠানে শুনবেন কবি ও তাঁর কবিতার সাথে আলাপচারিতা, এ বিষয়ে আদিত্য মান্ডির সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রতন কুরি, উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 সাঁওতালি নাটক, রচনা অজিত মান্ডি, প্রযোজনা রাবণ বাস্কে। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, শিল্পী মধুসূদন মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন যুবক বন্ধুদের জন্য অনুষ্ঠান, সাঁওতালি ভাষায় কথিকা, বেনাজেরিয়া মিশনের ভূমিকা, বলবেন সাগেন মান্ডি। পরে লোকগীতি পরিবেশন করবেন ময়না মান্ডি ও সহশিল্পীবৃন্দ, মতিলাল হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণীতে, পরিবেশ বান্ধব প্রাকৃতিক কৃষি, এ বিষয়ে অধ্যাপক ডক্টর মানবেন্দ্র রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:10 কৃষক ও তার পরিবার, গ্রামাঞ্চলে মহিলাদের স্বাস্থ্যবিধি, এ বিষয়ে ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 8:00 নাটক গোরা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 9:30 কবিতার জন্য, পরিবেশনায় হিমালয়ে জানা, রাকা দাশগুপ্ত, রাজদীপ রায়। 10:00 সঙ্গীতের অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন আকাশবাণী তিরুচিরাপল্লী কেন্দ্রের এবং আকাশবাণী হায়দ্রাবাদ কেন্দ্রের অনুষ্ঠান। কীর্তন শুনবেন প্রণতি সেনগুপ্তের কণ্ঠে 11:00। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 6:25। 6:35 রামচরিত মানস 245 পর্ব, শ্যামা সঙ্গীত শুনবেন 6:45, শিল্পী অভয়পদ চৌধুরী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় প্রিয়ষ্মা গঙ্গোপাধ্যায়। 8:30 লোকগীতি পরিবেশন করবেন সৌমিক দাস। 8:50 শুনবেন বেহালা, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। 9:10 রাস্তাধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী নীলাদ্রি সেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। 5:20 উর্বশী শুনবেন মোহিনী, তনুজা মুখোপাধ্যায়, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিকে থাকছে

দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের আলোচনা। 7:45 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহকাশা, উপস্থাপনায় সৈয়দ আয়াজ, রাত 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের 20তম আসরের প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দ্য গ্রুভ, উপস্থাপনায় শ্রীরূপা সেন, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 26 সেপ্টেম্বর 2026 শনিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ মোটামুটি মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি 98% এবং সবথেকে কম 73%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 26 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। আগামী 18 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল বরাবর, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার গতিবেগ বেড়ে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামী 18 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল বরাবর এবং পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠ উত্তাল থাকার সম্ভাবনা। এই কারণে আগামী 18 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল বরাবর এবং উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে মৎস্যজীবী বন্ধুদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:20 হয়ে 15 সেকেন্ড। জয় হিন্দ।